তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে, বলে আবার মাছের দিকে মনোযোগ করল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করে তাকায়, নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? সুভা তেমনি করে প্রতাপের দিকে চাইল। সেদিন গাছের তলায় আর বসল না। বাণীকণ্ঠ নিদ্রা থেকে উঠে শয়নগৃহে তামাক খাচ্ছিলেন। সুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগল। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়িয়ে পড়ল। কাল কলকাতা যাওয়ার দিন স্থির হয়েছে। সুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছ থেকে বিদায় নিয়ে এলো। তাদের সহস্তে খাওয়ালো, গলা ধরে একবার দু চোখে যত পারে কথা বলে তাদের মুখের দিকে তাই চাইল। দুই নেত্র প্রল্লব হতে টপ টপ করে অশ্রু জল পড়তে লাগল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি, সুভা শয়নগৃহ থেকে বার হয়ে তার সেই চিরপরিচিত নদী তটে এসে বসল। যেন ধরণীকে, এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই বাহুতে ধরে বলতে চাইল, তুমি আমায় যেতে দিও না মা, আমায় তুমি দুটো বা হাত দিয়ে আগলে রাখো। কলকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করে সাজিয়ে দিলেন। ইটে চুল বেঁধে খোপায় জরির ফিতে দিয়ে অলংকারে আচ্ছন্ন করে তার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করে দিলেন।

শুভের দু চোখ খুদিয়ে অশ্রু পড়ছে। পাছে চোখ ফুলে খারাপ দেখতে হয় এজন্যে তার মা তাকে বিস্তর ভৎসনা করলেন, কিন্তু অশ্রুজল ভৎসনা মানল না। বন্ধুর সঙ্গে বরং স্বয়ং কোণে দেখতে আসলেন, বর স্বয়ং কোণে দেখতে এলেন। কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শশব্যস্ত হয়ে উঠলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বেছে নিতে এসেছেন। মা নেপথ্য হতে বিস্তর তর্জন গর্জন শাসন করে বালিকার অশ্রুপাত দ্বিগুণ বাড়াইয়া দিলেন, পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন। পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বললেন, মন্দ নয়। বিশেষত বালিকার ক্রন্দন দেখে বুঝলেন এর হৃদয় আছে, এবং হিসেব করে দেখলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যতীত হয়ে উঠেছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগতে পারবে। শুক্তির মুক্তার মতো বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়িয়ে দিল, তাহার হয়ে আর কোনো কথা বলল না। পঞ্জিকা মিলিয়ে খুব শুভ লগ্নে বিয়ে হয়ে গেল। বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করে বাপমা দেশে চলে গেল, তাদের জাতি পরকাল রক্ষা হল। বর পশ্চিমে কাজ করে, বিবাহের অনতিবিলম্ব পরেই স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেল। সপ্তাহখানেকের মধ্যেই সকলে বুঝল নববধূ বোবা, তাকেও বুঝল না সেটা তার দোষ নয়, সে কাউকে প্রতারণা করেনি। তার দুটো চক্ষু সকল কথাই বলেছিল, কিন্তু কেউ বুঝতে পারল না। সে চারদিকে চায়, ভাষা পায় না, যা বোভার ভাষা বলে বোঝে। আজন্ম পরিচিত মুখগুলোকে সে দেখতে পায় না। সেই বোবার ভাষা যারা বুঝত তারা আজ কোথায়? বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজতে থাকল, অন্তর্যামী ছাড়া আর কেউ তা শুনতে পেল না। এবার তার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট কন্যাকে বিবাহ করে আনলে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এতক্ষণ শুনলাম রবীন্দ্রনাথের গল্প শুভা। কোথাও যেন প্রকৃতি আর শুভা এক হয়ে গেল এই গল্পের মধ্যে। আসলে এই যে সামাজিক ব্যবস্থা মানুষের তৈরি করা, তার মধ্যে এই মানুষগুলোর সেভাবে ঠাঁই হয় না। হয়তো অনেকে অনেক সময় অনেক কিছু দেখানোর জন্য অনেক কিছু করেন, কিন্তু খুব কম মানুষই তাদেরকে গ্রহণ করতে পারেন ভালোবেসে। ঠিক যেমন প্রকৃতিকে আমরা গ্রহণ করি আমাদের হৃদয়ের মধ্যে ভালোবেসে, খুব কম মানুষই আছেন। সচেতনতা আমাদের বাড়ানো দরকার প্রকৃতিকে রক্ষা করার জন্য। প্রকৃতির সঙ্গে এই নির্বাক মেয়ে শুভার কোথাও যেন একটা অঙ্গাঙ্গী জোড় রয়েছে এই গল্পের মধ্যে, আর তাই আজ এই বিশ্ব পরিবেশ দিবসে এই গল্পটি আপনাদের জন্য বেছে এনেছিলাম। এর পাশাপাশি একটি কবিতার কথা মনে পড়ছে, একদম শেষ সময় যদি সময় পাওয়া যায় সেটা বলবো, এবং তার সঙ্গে আরও কিছু কথা রবীন্দ্রনাথের লেখা কবিতার সঙ্গে। তবে এই মুহূর্তে আপনাদের লেখা যেগুলো বার্তা পাঠিয়েছেন সেগুলো নিয়ে একটু চট করে পড়ে দিই। প্রচুর বার্তা আপনারা পাঠিয়েছেন 9903653992 এই নাম্বারে। ভোরের পাখি ডাকলো বুঝি ভোরের গানে গানে, এই পাখি আজ তান তুলেছে উথাল এই প্রাণে, কত কথা আজ দেখো গানের সুরে বাজে, পারিজাত আজ উঠল সেজে এই হৃদয়ের মাঝে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, অনেক ধন্যবাদ পায়েল। এরপরে লিখছেন রাজবন্ধু সরসোনা থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ এনভায়রনমেন্ট বাই ইউর গুড প্রেজেন্টেশন, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। জুন মাসের প্রথম শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনীর সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। উজ্জ্বল ভাই, আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সুস্থ পরিবেশ সুস্থ সমাজ গড়ে নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন আর আনন্দে বাঁচুন। শুভার গল্প আর গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে, তোমার বাচনিক স্টাইল মনে দাগ কাটে, অনেক বাহবা

আর ভালোবাসা নিয়েও অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানবেন অবশ্যই, কারণ আপনাদের ভালো লাগাটুকুই আমাদের কাছে একটা বড় পাথেয়। এরপরে যারা লিখেছেন একটু চট করে পড়ে দিই। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত। ভোরের আশায় রাত চলে যায়, উজ্জ্বলে ভোরে অপেক্ষা ফুরায়, গল্প গানে শুনতে পাই প্রিয় চিরন্তনী, আজও পথের দিশারি হয়, আজও তো পথের দিশারি হয় শাশ্বত সব বাণী। সুহাস চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অরিজিৎ দাস অধিকারী সেঁজুতি বিবেকনগর তেমাথানিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্ব পরিবেশ দিবসে পরিজন চিরন্তনী, জাগাতে সবাই ডেকে উঠেছে ইথারের অমুক বাণী, উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের শুরু, মন প্রাণ উঠছে ভরে তুমি কল্পতরু, পার্থেনিয়াম নিধন আছে আজকে সকাল থেকে, আমন্ত্রণী ফুটবল ম্যাচ হবে বিকেলেতে, নিজের জন্য যতই করি সবই হবে ব্যর্থ, পরিবেশের জন্য কিছু করলে তবেই ভুলবো স্বার্থ, প্রেরণাদায়ক গল্প সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের তোলা আজকে বিশেষ পাওয়া, যা রাখি নিজের তরে মিছে তারে রাখি, আমি যবে রব নাকো সেও দেবে ফাঁকি, যা রাখি পরের তরে সেই শুধু রবে, আমি যবে রব নাকো লোকে ধরে কবে, ফুটবলের মহারণে সবার আমন্ত্রণ, আসুন সবে বেতার সাথী যতে কাপঞ্জন। অরিজিৎ দাস অধিকারী, আপনাদের আজকের ফুটবল অভিযান খুব ভালো হোক এটুকুই বলি। এরপরে লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত। কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে বসে চিরন্তনী শুনছি, আজ এক আলাদাই অভিজ্ঞতা হচ্ছে, অসাধারণ পরিবেশ আর চিরন্তনী কানে চলছে আজ। ঢাকুরিয়ার সৌভিক, ঢাকুরিয়া থেকে নয়, ঢাকুরিয়ার সৌভিক, কাঞ্চনজঙ্ঘা থেকে লিখছে, খুব ভালো। ওখানে মনে হয় ঠান্ডা এখন রয়েছে, সেই ঠান্ডা কিছুটা কলকাতায় যখন আসবেন নিয়ে আসবেন আমাদের জন্যে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াই হাওড়া থেকে লিখছেন, শুভ সকাল দাদা ভাই, মাসের প্রথম চিরন্তনী, এখন আকাশ কালো করে হাওয়া উঠেছে, বৃষ্টি হলে ভালো হয়। অবশ্য স্টুডিওর মধ্যে আমরা বুঝতে পারছি না, তবে বৃষ্টি তো অবশ্যই আমাদের সকলের কাছে কাম্য, যদিও বাড়ি যেতে অসুবিধে হবে, তবুও বৃষ্টি হোক ঠান্ডা হোক এই ধরিত্রী। এরপরে লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যিমামা ডাকবে যখন জাগবে, সূর্যিমামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, খোকার সাত কবিতারই অংশ, আমাদের এই সুন্দর পরিবেশ আজ খুবই দুর্বল, আমাদের মনুষ্য সমাজের অতিরিক্ত লালসার চাহিদার জন্য, একটু শিশু মন আর পরিবেশ দুয়ের মন এক, তাকে যেভাবে যা শেখাবে সেই শিশু তাই শিখবে, অন্যদিকে আমাদের পরিবেশের ওপর যত অত্যাচার করব পরিবেশ প্রকৃতি তা ফিরে দেবে বারবার প্রাকৃতিক দুর্যোগ হিসেবে। সুপ্রভাত দাদা, অর্জুন সিং খুব সুন্দর লিখেছেন, আর এই কবিতাটার মধ্যে একটা খুব সুন্দর লাইন আছে জানেন তো, এই খোকার সাত কবিতায়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, আসলে জেগে ওঠা আমাদের দরকার, আমরা জেগে উঠলে তখনই কিন্তু সকাল হবে। অনেক ধন্যবাদ আপনাকে। নিবেদিত সেন শাহরাফুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দাস, শুক্রবার চিরন্তনীতে শুনছি গান আর নতুন গল্প, রবীন্দ্রনাথের একটি কবিতা অবশ্যই শুনিয়ে দেবেন আজ। আচ্ছা, কর্তব্য বলে একটি কবিতার কথা বলেছেন, ঠিক আছে মাথায় রইল। আজ এই ভোরবেলায় আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টির মধ্যেই চিরন্তনী শুনছি সুভার গল্প রবীন্দ্রনাথের, খুব ভাল লাগছে, এও এক পরিবেশেরই সুন্দর ঘটনা। সত্যি তাই, পরিবেশের কত সুন্দর সুন্দর ঘটনা রয়েছে। দেখুন, আমরা যখন গরমের জায়গায় থাকি আমাদের শীত কাম্য, সেদিন শীতের জন্য আমরা বা একটু ঠান্ডার জন্য আমরা অপেক্ষা করি, আবার যারা ঠান্ডার দেশে রয়েছেন তাদের একটু উষ্ণতার জন্য তারা জীবনটাকে প্রতি মুহূর্তে ধারণ করেন। ডিপিটার চ্যাটার্জি পাঁকুড়া থেকে লিখছেন, 5-6-7 সমুদ্র সবুজ শুভেচ্ছা সবাইকে। আচ্ছা, 5-6-7 সমুদ্র সবুজ শুভেচ্ছা, খুব সুন্দর লিখেছেন। আজকে 5ই জুন, 5-6 আর তার সঙ্গে 7 মিলিয়ে সমুদ্র, সত্যি সমুদ্রের মতো সবুজ হয়ে সবুজ হয়ে উঠুক চারদিক, এটাই আমরা চাই। থ্যাংক ইউ। এরপরে লিখছেন উচিলদহ কাচারিপাড়া থেকে নিখিল রাউত আর মায়া রাউত, তপ্ত গ্রীষ্মের প্রভাতে হালকা মিষ্টি ভরা স্বাদে গন্ধে অতুলনীয় তালশাঁসের বুক ভরা ভালোবাসা জানাই। শুভা একজন প্রতিবন্ধী বউ বা তিন বোনের মধ্যে মাতা পিতার কনিষ্ঠ কন্যা, তার করুণ কাহিনী শুনছি এবং আমার নিজস্ব প্রতিবেদন, সদ্য সমাপ্ত IPL ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে RCB, রানার্স হয়েছে গুজরাট টাইটান্স, আর 15 বছরের বৈভব সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ সবাই।

গল্পটা অসম্ভব সুন্দর ছিল, ভালো লাগলো। বড় গল্পের কারণে গান কম পেলাম, নো প্রবলেম। জয়গুরু, সকলে ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ। আসলে সেই গল্পটার সঙ্গে সঙ্গে আপনাদের চিঠি পড়ার একটা দায় বা দায়িত্ব থাকে বলে গানগুলো একটু কম শোনাতে পারি। যাই হোক, গানের অনুষ্ঠান অবশ্য এটা সম্পূর্ণ নয়, মূলত গল্প এবং আলোচনারই অনুষ্ঠান। তার সঙ্গে সঙ্গে গান আমরা শুনি, কিছুটা মনের পরিবর্তন এবং সময়ের সঙ্গে একটু নিজেকে হালকা করার জন্য। অনঙ্গমোহন রায় পুরসাঘাট পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আজ চিরন্তনীতে সুভার গল্প তোমার উপর সুন্দর উপস্থাপনায় আরো সুন্দর হয়ে উঠেছে। সপ্তাহের তিন দিনের এই গল্প আমাকে খুব আনন্দ দেয়। ভোরের শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ আপনাকেও। আপনি এসেছেন চিরন্তনীর প্রাণে জল এলো, সুভার গল্প এক নদীরই গল্প। অন্যের কাজে লাগতে পারলে আর অন্যের কাছে মান্যতা পেলে এক অনাবিল আনন্দের প্রাপ্তি হয়। সুভার মানুষ নদীতেও বান আসে। খুব সুন্দর এগোচ্ছে গল্প এবং শুনুন বাজিত গান। এবার সবার জন্য আমার নদীর দু লাইন। নদী আমার নদী, আমি তোমার কাছে যদি আমার দুঃখ ফেলে রাখি, তুমি অচিন জলের পাখি, আমি ভাসিয়ে নেবে তবে। নদী বলল হেসে, তোমার কাছে এলে তোমায় নদী হতে হবে, আমার কাছে এলে তোমায় নদী হতে হবে। বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাই বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে লিখেছেন। আসলে প্রত্যেকের অনুভূতির যে জায়গাগুলো এত সুন্দর, আর সেই সুন্দর অনুভূতিগুলোকে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে নিই। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর কি লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, উজ্জ্বল কাকু, আচ্ছা জয়িতা ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন, আমি গল্পটা শুনছি, খুব ভালো লাগছে। আজ আমি প্রথম লিখছি, আমার লেখাটা পড়বেন তাহলে আরও ভালো লাগবে। অবশ্যই, তুমি কোন ক্লাসে পড়ো কি পড়ো আমি জানি না, খুব ভালো লাগলো। তবে অবশ্যই এরপরে যখন লিখবে তোমার সম্বন্ধে দু এক কথা লিখো। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী রবীন্দ্রনাথের শুভা ভীষণ ভালো লাগছে। আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে তে আমাদের পরিবেশ রক্ষার অঙ্গীকার নিতে হবে, না হলে এই নিনোর মতো দানব জন্ম নেবে। সত্যি তাই, এই গরম তো এল নিনোর একটা প্রভাব। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, আজকের গল্প বেশ অনবদ্য, আপনার উপস্থাপনা আর অসাধারণ লাগলো, সাথে আবহাওয়া গান সব শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছে। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, অনেক ধন্যবাদ। সামান্য প্রচেষ্টা আপনাদের যদি ভালো লাগে এবং কোথাও যদি ছুঁয়ে যায়, সেটুকুই যথেষ্ট প্রাপ্তি আমাদের কাছে, এবং এটুকুর জন্যই আশা। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, শুভাশিনী গল্প এবং গান ভালো লাগলো, চিরন্তনী কে নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়িতে দার্জিলিং থেকে, আজকের চিরন্তনী গানের গল্পে শুভা বিশ্ব পরিবেশ দিবসে ভালো লাগলো শুনতে। আমাদের তরাই অঞ্চল গাছে ফুলে চা পাতা সবুজ শাকসবজি আনারস বাগান, দুপাশে দুটি নদী, পশ্চিমে মেচি আর পূর্বে মহানন্দা, আবহাওয়া সুস্থ সবসময়, ধন্যবাদ নমস্কার। সত্যি এই শহর থেকে না মাঝে মাঝে মনে হয় পালিয়ে যাই আপনাদের, মানে ওদিকে বা যেখানে হোক, যেখানে অন্তত কিছুটা প্রকৃতিকে পাবো। কিন্তু কি করা যাবে, শহরের সঙ্গে জুড়ে রয়েছি পেশা থেকে সবকিছু, তবুও কখনো কখনো চেষ্টা করি পালাতে। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিহি মুর্শিদাবাদ থেকে লিখছেন, শুভ সকাল চিরন্তনী, আজ বিশ্ব পরিবেশ দিবস, এই দিনে আমার পরিবেশকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি সাগরদিঘি মুর্শিদাবাদে। সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা প্রভাত ফেরির মাধ্যমে বিষ্ণু উষ্ণায়ন রুখতে শহর পরিক্রমা করবে, আর সর্বভারতীয় শিশুদের প্রতিষ্ঠান সব পেয়েছে আসর তাদের প্রতিবারের ন্যায় আজকের অনুষ্ঠান করছে, সকলে ভালো থাকুন এই দিনটি পালন করুন। পরিতোষ বন্দ্যোপাধ্যায় অনেক ধন্যবাদ আপনাকে পরিতোষবাবু। নমস্কার, সুপ্রভাত, বোভা প্রকৃতির গল্প শুভা, বিশ্ব পরিবেশ দিবসের সুন্দর নির্বাচন, টিপটিপ বৃষ্টির শব্দ আর ভেজা মাটির গন্ধ পাঠিয়ে দিলাম চন্দ্রা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত ভাই, উজ্জ্বল দেখতে দেখতে আবার এলো চিরন্তনীর জাদু, শুক্র শনি রবি তাই অতি সুস্বাদু, জীবের স্বাদ নাই বা হলো মনের স্বাদ তো মেটে, এমন মনের মতো আর্জেরা সব FM রেনবোতেই চটে, বিশ্ব পরিবেশ দিবসে এমন উত্তম উপস্থাপনা মন ভরে গেল, বৃষ্টি ভেতা ভেজা প্রভাতে সকল কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের প্রাণ ভোলা ভালোবাসা। সাধন ঘোষ অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর সুপ্রভাত ভাই, উজ্জ্বল তপতি দিদি লিখছি হিন্দমটর থেকে, মাসের প্রথম দিনে চিরন্তনী, আজ
বিশ্ব পরিবেশ দিবসে রবীন্দ্র গল্প শুনলাম ভাইয়ের সুন্দর সঞ্চালনায়। খুব ভালো লাগলো। সবাই নিজে নিজের বাড়ি আর তার চারপাশ পরিষ্কার রাখুন।

পরিবেশ সুন্দর হবে, সুস্থ হবে, সঙ্গে গান খুব ভালো লাগলো। সকলকে প্রভাতী শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, হাই উজ্জ্বলদা, তোমার অনুষ্ঠান শুনতে শুনতে বৃষ্টিতে ভিজছি চিরন্তন, কথা সাজানো চিরন্তনী, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, আমি ভিজতে ভিজতে শুনছি উৎপল মাইতি বেহালা। হ্যাঁ, তুমি ভেজো, কিন্তু তোমার যন্ত্রটি না ভেজে, তাহলে কিন্তু পরের অনুষ্ঠান শুনতে পারবে না। মজা করলাম, থ্যাংক ইউ। এরপরে লিখছেন মৌলি ঢাকুরিয়া থেকে, আজকের গল্প খুব ভালো লাগলো। এইটুকুর মধ্যেই কিন্তু খুব সুন্দর করে তার মতামত জানিয়ে দিয়েছেন মৌলি। হ্যাঁ, আমরা প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি। এরপরে অপেক্ষা করছে মৌমিতা আপনাদের জন্য ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে। আর আগামীকাল আসবে ইন্দ্রাণী আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, তারপর রোববার আবার ফিরে আসবো আমি। এর মধ্যে আরেকটি বার্তা এসেছে শিবশঙ্কর সাতপুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, শুভ সকাল, মাসের প্রথম ও সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকের গল্পটা খুব ভাল লাগলো, পরিবেশ ও মানব জীবনের, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে কথা বলতে বলতে কখন যে সময় শেষ হয়ে যায় বুঝতেই পারি না, মনে হয় আরও যেন কিছু কথা বাকি ছিল। একটা কবিতা শোনাবো ভেবেছিলাম, তবে আজ আর শোনানো হলো না, পরের দিন চেষ্টা করব কবিতা লিখে শোনাতে আপনাদেরকে। আসলে আপনাদের বার্তাগুলো না খুব পড়তে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে আপনারা কী লিখছেন, কী জানাচ্ছেন আমাদেরকে, কোথাও একটা বেশি ভালো লাগা তৈরি হয়, আপনাদের সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটাতে জীবনের সব কিছু, এটুকুর জন্যই তো জীবন ধারণ করা। এই মুহূর্তে বন্দে মাতারম এই গানটির মধ্যে দিয়ে আজকের চিরন্তনী শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।

0: मातरम्।
1: वंदे मातरम् सुजलां सुफलां मलयजशीतलां

আকাশবাণী মৈত্রী শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:25 এবং বাংলাদেশ সময় সকাল 6:31। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ প্রধানত মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে আগাম কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

আকাশবাণী মৈত্রী। এখন সুচিন্তন, আজ শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

যারা ভারী পণ্ডিত তারা সুন্দরকে প্রদীপ ধরে দেখতে চলে, আর যারা কবি ও রূপদক্ষ তারা সুন্দরের নিজেরই প্রভায় সুন্দরকে দেখে নেয়, অন্ধকারের মধ্যেও অভিসার করে তাদের মন। আলোর বেলাতেই কেবল সুন্দর আসেন দেখা দিতে, কালোর দিক থেকে তিনি দূরে থাকেন একথা একেবারেই বলা চলল না। বিষম অন্ধকার না বলে বলতে হল বিশদ অন্ধকার, যদিও ভাষাতত্ত্ববিদ এরূপ কথায় দোষ দেখবেন। কালো দিয়ে যে আলো এবং রং সবই ব্যক্ত করা যায় সুন্দরভাবে তার উপদক্ষ মাত্রেই জানেন। এই যে সুন্দর কালো, এ সাধনা বড় কঠিন। সেই জন্য জাপানে ও চীন দেশে একটা বয়স না পার হলে কালি দিয়ে ছবি আঁকতে হুকুম পায় না গুরুর কাছ থেকে শিল্প শিক্ষার্থীরা। যে রচনায় রস রইল সেই রচনাই সুন্দর হল এটা স্থির, কিন্তু রস পাবার মতো মনটি সকল মানুষই সমানভাবে বিদ্যমান নেই, কাজেই এটা ভালো ওটা ভালো নয় এই রকম কথা ওঠে। মেঘের সঙ্গে ময়ূরের মিত্রতা, তাই কোন একদিন নিজের গলা থেকে গন্ধর্বনগরের বিচিত্র রঙের তারা ফুলে গাঁথা রঙিন মালা ময়ূরের গলায় পরিয়ে দিয়ে মেঘ তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলে। মানুষ প্রথম ভাবলে এমন সুন্দর সাজ কারো নেই, তারপর হঠাৎ একদিন সে দেখলে বকের পাতি পদ্মফুলের মালার ছলে সুন্দর হয়ে মেঘের বুক থেকে মাটির বুকে নেমে এল। মানুষ বললে ময়ূর ও বক এরা দুইটিই সুন্দর। আবার এলো একদিন জলের ধারে সারস পাখি মেঘ যাকে নিজের গায়ের রঙে সাজিয়ে পাঠালে, এমনি একের পর এক সুন্দর দেখতে দেখতে মানুষ বর্ষাকাল কাটালে, তারপর শরতে দেখা দিলে আকাশে নীল পদ্মমালার দুটি পাপড়িতে সেজে নীলকণ্ঠ পাখি। এমনি ঋতুর পর ঋতুতে সুন্দরের সন্দেশ বহ আসতে লাগলো একটি পর একটি মানুষের কাছে। সব শেষে এলো রাতের কালো পাখি আকাশপথের আলো নিভিয়ে অন্ধকার দুখানি পাখনা মেলে। পৃথিবীর কোনো ফুল আকাশের কোনো তারার সঙ্গে মানুষ তার তুলনা খুঁজে না পেয়ে অবাক হয়ে চেয়ে রইল। এই যে একটি মানুষের কথা বললেন, এমন মানুষ জগতে একটি দুটি পাই যার কাছে সুন্দর ধরা দিচ্ছেন সকল দিকে, নানা সাজে নানা রূপে বর্ণে সুরে ছন্দে। ময়ূরই সুন্দর, কলবিঙ্ক নয় কাক নয়, এই কথা যারা বলছে এমন মানুষই পৃথিবী ছেয়ে রয়েছে দেখতে পাই। যার চোখ সুন্দরকে দেখতে পেলে না, আজন্ম তার চোখের উপরে জ্ঞানাঞ্জন শলাকা ঘষে ঘষে খইয়ে ফেললেও ফল পাওয়া যায় না। আবার যে সুন্দরকে দেখতে পেলে সে অতি সহজেই দেখে নিতে পারলে সুন্দরকে, কোনো গুরুর উপদেশ পরামর্শ এবং ডাক্তারি দরকার হল না তার, বিনা অঞ্জনেই সে নয়নরঞ্জনকে চিনে নিলে। মাটি থেকে আরম্ভ করে সোনা পর্যন্ত যে ভাষায় কথা চলে, সেটি থেকে ছন্দময় ভাষা পর্যন্ত, তারের সুর থেকে গলার সুর পর্যন্ত বহুতর উপকরণ দিয়ে রূপদক্ষরা রচনা করে চলেছেন সুন্দরের জন্য বিচিত্র আসন। মানুষের কাজে কতটা লাগবে কি না লাগবে এ ভাবনা তাঁদের নেই। কাদায় যে গড়ে সে কাদাছানা থেকেই সুন্দরের ধ্যান করে চলে, না হলে গড়ার উপযুক্ত করে মাটি কিছুতেই প্রস্তুত করতে পারে না সে। এ কথাটা কারিগরের কাছে হেঁয়ালি নয়। চাষের আরম্ভ থেকেই সোনার ধানের স্বপ্ন জমিতে বিছিয়ে দেয়।

0: চাষা, কিন্তু যা সুন্দরের ধ্যান মনে নেই, সে যখন ভালো মাটি নিয়ে বসে যায় এবং দেখে মাটি বাগ মানছে না তার হাতে, তখন সে হয়তো বোঝে, হয়তো বোঝেও না কথাটার মর্ম।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, আকাশমণি মৈত্রী। এখন সুবদ্ধ সঙ্গীতে শুনবেন শরৎ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন। প্রথমে রাগ গুর্জারি টোরি, তারপরে নাট মুখারী।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যোগাসনে বিশ্বজুড়ে বিস্তৃতি খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনা ও কেরিয়ারের সুযোগ এনে দেবে। আজ বিশ্ব পরিবেশ দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। জাকার্তায় ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এমআর অর্জুন এবং হরিহরন অমস্করুণন জুটি পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ নতুন দিল্লিতে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভান্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানান, শুধু জ্বালানি ক্ষেত্রটি নয়, দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিজ শিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলি নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
1: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বৈঠক চলাকালীন দুই নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035-এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। এই পাঁচটি স্তম্ভ হল উন্নতি, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা। তিনি আরও বলেন, দুদেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলির সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, যোগব্যায়াম বা যোগ হল মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে।
2: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स स्पोर्ट्स

0: और साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
1: केंद्रीय युव कल्याण और क्रीड़ा मंत्रक, आयुष मंत्रक और साई ए प्रतियोगिता सहायता दिच्छे। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লির ময়দানগড়িতে অবস্থিত নমো অক্সিজেন পার্কে এক পেড় মা কে নাম অভিযানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাজ্যস্তরে বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন অনুষ্ঠানে একাধিক মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা অংশ নেবেন। পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষার্থে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য দেশবাসীকে অনুপ্রাণিত করতে বিভিন্ন অনুষ্ঠান এবং প্রচারের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এল। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
2: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
1: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ছাড়াও কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্জুন রাম মেঘাওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তাঁর এই সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেপালের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে। বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শক্তি এবং মানুষে মানুষে সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মতো বিষয় আলোচনায় উঠে আসবে। নেপাল ও ভারতের মধ্যে সুস্থায়ী ও বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে সেদেশের বিদেশমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নীলকান্ত মিশ্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ অনুমোদন করেছে। তার কার্যকালের মেয়াদ হবে 3 বছরের। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর জানিয়েছে, ওই পদে নীলকান্ত মিশ্র দায়িত্বভার নেওয়া পর্যন্ত পরমেশ্বরন আইয়ারের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল মৌসুমী বায়ুর মতো প্রতিকূল বিষয়গুলি মোকাবিলায় রেপো রেট বাড়ানো ঠিক হবে না বলে উল্লেখ করা হয়েছে এসবিআই এর একটি গবেষণায়। এর পরিবর্তে বাজারের অসঙ্গতিগুলি দূর করতে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে আরবিআই স্বল্পমেয়াদী সুদের হার, হাতিয়ার এবং লিকুইডিটি সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। এসবিআই এর ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের অর্থনীতির মূল মৌলিক ভিত্তিগুলি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় ২৯৭০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নী প্রকল্প

0: বিশ্বকাপের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাকার্তায় ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এম আর অর্জুন এবং হরিহরন অমস্করুণন জুটি পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এক হাড্ডাহাড্ডি ম্যাচে গতকাল এই ভারতীয় জুটি 16-21, 21-15 এবং 21-19 ব্যবধানে মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাং খাই সিং জুটিকে পরাজিত করে। তবে সিঙ্গলস বিভাগে পিভি সিন্ধু এবং আয়ুষ শেট্টি উভয়ই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। হকিতে আজ জাপানের কাকামিহারা হকি স্টেডিয়ামে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে যাবে এবং সেখানে জাপান কিংবা পুল বি এর শীর্ষ দলের মোকাবিলা করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যোগাসনের বিশ্বজুড়ে বিস্তৃতি খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনা ও কেরিয়ারের সুযোগ এনে দেবে। আজ বিশ্ব পরিবেশ দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবন কথা।
2: শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় লিখেছিলেন, প্রত্যেক মানুষের সঙ্গে কতগুলো ছায়া ঘুরে বেড়ায়, মৃত্যুর ছায়া, রোগ শোকের ছায়া, অপমান লাঞ্ছনার ছায়া ইত্যাদি। আমি জন্মেছিলাম অনিশ্চিতের ছায়া নিয়ে। সকলেরই চিন্তা ছিল কি হবে এই ছেলের। শরীর স্বাস্থ্য খারাপ, দৃষ্টিশক্তি ক্ষীণ বাল্যকাল থেকেই। প্রচুর বই পড়তেন বিনোদ বিহারী। 13 বছর বয়সে শান্তিনিকেতনে যান, দাদা ভর্তি করে দিলেন কলাভবনে। মেঘনাদবধ কাব্য পড়েছেন বাড়িতে, সেটা জেনে বিস্মিত হলেন রবীন্দ্রনাথ। কলাভবনে তিনি আচার্য নন্দলালের ছাত্র। বিনোদ বিহারী লিখছেন, খোলা মাঠে যেমন গাছপালা বেড়ে ওঠে, তেমনি করে আমরা বেড়ে উঠেছিলাম। 1925-এ 21 বছরেই তিনি কলাভবনের শিক্ষক হন। সেই সঙ্গে মিউজিয়ামের কিউরেটর এবং লাইব্রেরিয়ানের কাজও দেখতে হতো। স্বল্প বেতন, ক্ষীণ দৃষ্টি, আশ্রম জীবনের কৃচ্ছ সাধন, নিজের রুচি অনুযায়ী পড়াশোনা তাঁকে কোনো দিনই রোম্যান্টিক করেনি। অবনীন্দ্রনাথের বেঙ্গল স্কুল বা তার ছাত্রদের আঁকা দেব দেবী, ভারতীয় পুরাণ চরিত্র তাকে আকর্ষণ করেনি। 1937-38 সালে যখন জাপান গেলেন, দেখলেন জাপানিরা তাদের আদি উৎস চীনে ছবি থেকে সরে আসছেন। তার ইম্প্রেশনিজম এবং আরি মাতিসের খুব ভক্ত। বিনোদ বিহারী তাঁর ছবিকে আধুনিক করলেন, রঙে, ফর্মে, বিষয়বস্তুতে। শান্তিনিকেতনের নিঝুম প্রকৃতি, রোদ, বৃষ্টি, খোয়াই, মাটির রুক্ষতা, নিঃসঙ্গ তালগাছ, নির্জনতা, এসব আঁকতেন। বিনোদ বিহারী রামকিঙ্করের মতন উদ্দীপ্ত, বাঁধন ভাঙা, উদ্দাম ছন্দের মানুষ নন। তিনি অন্তর্মুখী, নির্জনচারী, ধ্যানী, নিমগ্ন শিল্পী ও লেখক। দাদা বনবিহারী মুখোপাধ্যায়ের কাছে শিখেছিলেন, সৃষ্টি মানুষের অন্তরের বস্তু, কিন্তু তার প্রচার নির্ভর করে পারিপার্শ্বিকের অবস্থার ওপর। তবে সত্যি কথা হলো এই যে, হাততালির উৎসাহ মানুষকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে, কতটা শক্তি যোগায় জীবনে, তেমন কিছু নয়। কিন্তু ভালোবাসা, আত্মপ্রত্যয় জাগানোর বিশ্বাস, এগুলোই আসল শক্তি জীবনের পাথেয়। 1904-এ বিনোদ বিহারীর জন্ম হয় বেহালায়। বিনোদ বিহারীর প্রিয় মাধ্যম ছিল টেম্পেরা। তেলরঙও করেছেন, জীবনের শেষ দিকে কোলাজ করেছেন, ম্যুরাল ফ্রেস্কো করেছেন, যা কলাভবনে ও হিন্দি ভবনে দেখা যায়। আন্দ্রে কার্পেলের থেকে শিখেছেন কাঠ খোদাই ও ভাস্কর্য। ক্যালিগ্রাফি চর্চা করতেন, যা তার ছাত্র সত্যজিৎ রায়কে প্রভাবিত করে। বিচিত্র মিডিয়ামে বিনোদ বিহারী কাজ করতেন। ছবি নিয়ে যে ব্যবসা হয় এটা বুঝতেন না, ফলে বহু ছবি বিলিয়ে দিয়েছেন, ফলে তার সৃষ্টির পঞ্জিয়ান করা প্রায় অসম্ভব। ফরাসি মহাশিল্পী এদগার দেগা শেষ বয়সে অন্ধ হয়ে যান, অসহায়ভাবে প্যারির রাস্তায় ঘুরে বেড়াতেন। জীবনের শেষ 23 বছর বিনোদ বিহারীর জীবনেও নিঃসীম অন্ধকার। দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে যায় 1957 সালে দিল্লিতে চক্ষু অপারেশনের পর থেকে। তিনি লিখছেন, বাইরের রৌদ্রের উত্তাপ বুঝছি, কিন্তু আলো দেখতে পাচ্ছি না। এরপর আমি আর আলো কোনো দিন দেখিনি। সত্যজিৎ রায়কে সাক্ষাৎকারে বলছেন, দেখতে তো পাই না, তাই রং সম্বন্ধে ইন্টারেস্ট চলে যাচ্ছে। রঙের এক্স্যাক্ট শেড কীরকম মুখে বলে বোঝানো যায় না। অমুক জিনিসের মতো নীল, তমুক জিনিসের মতো লাল,

0: কিন্তু তাতে প্রেসিশন সম্বন্ধে একটা সংশয় থেকে যায়। তবে ফর্ম সম্বন্ধে ইন্টারেস্ট রয়ে গেছে, আর আগে স্পর্শগত অনুভূতি এভাবে ফিল করতাম না, এখন কোনো বস্তু হাতে লাগলে কিরম একটা যেন লাগে, একটা ট্যাকটিক্যাল ফিলিং গড়ে ওঠে। অবশ্য ব্যাপারটা খুব কমপ্লেক্স। এইরকম সব আত্মোপলব্ধি ও শিল্প জিজ্ঞাসা নিয়ে তাঁর লেখালেখি, বাংলা এবং ইংরেজি দুভাষাতেই লিখেছেন। তাঁর লেখা আর্ট অব জাপান, আর্ট ইন ডেলি লাইফ, চিত্রকর, শিল্প জিজ্ঞাসা, কর্তা বাবা, চিত্রকথা অতি বিখ্যাত বই। 1973 সত্যজিৎ রায় তাঁকে নিয়ে করেন ডকুমেন্টারি ইনারাই। বিশ্বভারতী তাঁকে দেয় দেশিকোত্তম এমিরিটাস অধ্যাপকও তিনি ছিলেন বিশ্বভারতীর। 76 বছর বয়সে তার মৃত্যু হয়। বিনোদ বিহারী বারবার বলতেন, আজকাল মানুষের স্বভাব কেবল নির্জনতা থেকে সরে যাওয়া। নির্জনতা অবসরের অর্থই তারা বুঝতে পারে না, যেটা খুব মূল্যবান। নানা জনের মতামতে নিজস্ব উপলব্ধি ধ্বংস করে ফেলছে, দেওয়াল তুলছে নিজের উপলব্ধির সামনে, নষ্ট করছে মনের স্বাধীনতা আর ভাবনার সততা। আজকের এই হুজুগে সমাজে এই বিনোদ বিহারীর কথাগুলো একবার ভাববার মতন।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবন কথা।

আকাশবাণী মৈত্রীতে এখন সময়টা বাংলাদেশ প্রেস রিভিউর। ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব করতে ভোট দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। নিউ এজ এই খবর জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অভিযান বন্ধের আহ্বান জানিয়ে আনা একটি প্রস্তাবে মার্কিন প্রতিনিধি পরিষদে সমর্থন পেয়েছে। এটি মূলত প্রতীকী পদক্ষেপ হলেও এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি বড় রাজনৈতিক ধাক্কা বলে মনে করা হচ্ছে। তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা স্থবির হয়েছে। কয়েক সপ্তাহ ধরে তীব্র বাকচুত্র, হিংসা, বিচ্ছিন্ন ঘটনা এবং জটিল আলোচনার পরে যুদ্ধের অবসান এবং আন্তর্জাতিক তেলের সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ডেইলি অবজারভার জানিয়েছে, কুয়েতে ড্রোন হামলায় 4 বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। বুধবার কুয়েতে বাংলাদেশের দূতাবাসে এক বিবৃতিতে বলা হয়েছে যে কুয়েতেও জানিয়েছেন এই ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন এবং একজন প্রাণ হারিয়েছেন। প্রথম আলো বাংলাদেশ আবহাওয়া দপ্তরের বার্তা উদ্ধৃত করে জানিয়েছে, সেদেশের 5টি বিভাগে চলতি তাপমাত্রা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সকালে প্রকাশিত আবহাওয়ার এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ এবং চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলির উপর দিনে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর দিল্লি হোটেলের মালিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ডেইলি স্টার এই খবর জানিয়েছে, নতুন দিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডে 21 জন মৃত্যু হয়। নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি তদন্ত করতে গিয়ে হোটেলের মালিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছেন যে হোটেলটি আগুনে ভস্মীভূত হওয়ার কয়েক ঘন্টা পর বুধবার গভীর রাতে মালিক লবকেশ বাজাজকে গ্রেপ্তার করা হয়েছে। এই অগ্নিকাণ্ডে কমপক্ষে 900 জন ভারতীয় এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছে। এলনিনো জেরে বর্ষায় বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করছে, ফসল সুরক্ষা কৌশল তৈরি করছে ভারত বলে বিজনেস স্ট্যান্ডার্ড এই কথা জানিয়েছেন। আবহাওয়া জনিত এই ঘটনার অস্বাভাবিক তুলনায় কম বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে অভিজ্ঞ মহল। এর জেরে 180 কোটির বেশি মানুষ দেশ ভারতে খাদ্যশস্য উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব পড়বে। সম্ভাব্য ক্ষতি কমাতে ভারতে কৃষি মন্ত্রক জলের যোগান, বীজ সরবরাহ ও ফসল পরিকল্পনার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের রাজস্ব ঘাটতি এবং মুদ্রাস্ফীতি ও ব্যাংকিং ঘাটে সংকটের মুখে ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জ বিষয়ে সতর্ক জানাচ্ছে সিপিডি। ফাইন্যান্সিয়াল এক্সপার্ট এই বিষয়ে খবর লিখেছেন, দুর্বল রাজস্ব আদায়, লাগাতার মুদ্রাস্ফীতি, ভগ্ন অর্থনীতি এবং জ্বালানির ক্রমবর্ধমান খরচের কারণে বাংলাদেশে নানামুখী অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বৃহস্পতিবার জানানো হয়েছে সেন্টার অব পলিসি ডায়ালগ সিপিডিতে। বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকায়

নিজেদের দপ্তর ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অব বাংলাদেশ ডেভেলপমেন্ট IRDB 2025-26 অর্থবর্ষের তৃতীয় পর্যালোচনা পেশ করার সময় সংস্থাটি জানিয়েছেন যে কিছু ক্ষেত্রে স্থিতিশীলতা লক্ষ্য করা গেলেও সামষ্টিক অর্থনৈতিক আর্থিক খাত এবং বিভিন্ন উৎপাদন খাত এবং সামাজিক ক্ষেত্রে একযোগে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশকে। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন সাথী ফসল হিসেবে গোলমরিচ। এ প্রসঙ্গে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড অনুপম পরিয়ারি।
2: গোলমরিচকে বলা হয় মশলার রাজা। দেখতে এটি ছোট, কালো, গোল, উপরের চামড়া অসমান আর স্বাদে ভীষণ ঝাল। এর মধ্যে পাইপেরিন থাকায় এমন গন্ধ ও স্বাদ হয়। সারা পৃথিবীতে ডাইনিং টেবিলে এর কদর আছে। একটি লবণদানির পাশাপাশি একটা সুন্দর মরিচদানির মধ্যে গোলমরিচের গুঁড়ো প্রায় সব ডাইনিং টেবিলেই শোভা পায়। মুখের স্বাদ ফেরাতে বা যে কোনো রান্নায় বা পানীয়তে এটির ব্যাপকভাবে ব্যবহার আছে। ভারতের গোলমরিচের কদর সারা পৃথিবীতে আছে, তবে এখন বিশ্বের বাজারে আরও কিছু দেশ আমাদের প্রতিযোগী হয়ে উঠেছে। আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতিতে এটা উৎপাদন হলেও পশ্চিমবঙ্গের উৎপাদনের এক বিপুল সম্ভাবনা আছে। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে এই রাজ্যে সাথী ফসল হিসেবে গোলমরিচ চাষের ব্যাপারে জোর দিচ্ছি বিভিন্ন কৃষক আলোচনায়। তার কারণ, পশ্চিমবঙ্গের মাটি ও জলবায়ুতে যে বৈচিত্র্য আছে তাতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই দুই জায়গাতেই এর চাষ বা উৎপাদন ভালো হতে পারে। বিশেষত নারকেল, আম, কাঁঠাল বা ফলের বাগানে আর উত্তরের সুপুরি বাগানে এটি খুব ভালোভাবে চাষ করা হয়। এটি ছায়া পছন্দ করে, জৈব পদার্থযুক্ত, জল ধারণের ক্ষমতা সম্পন্ন এবং জলসেচের ব্যবস্থা আছে এমন মাটি এর পছন্দ, যা নারকেল, সুপুরি বা অন্য কোন ফলের বাগানে পাওয়া সম্ভব। তবে নারকেল বা সুপুরির একটিমাত্র কাণ্ড এবং পাতাগুলো কাটা কাটা হওয়ায় হালকা ছাওয়া পাওয়া যায়, তাই গোলমরিচের লতাটিরও ওপরে উঠতে সুবিধে হয়। অন্য গাছের ক্ষেত্রে বেশি ডালপালা থাকায় সেটি সমস্যা হয়। গাছের ডালে ছোট ছোট আঙ্গুরের থোকার মতো প্রচুর ফল হয়। তা প্রথমে সবুজ, পরে পাকলে লাল হয়ে যায়। তারপর ফলগুলি তুলে এনে সেগুলি থোকা থেকে আলাদা করে নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিলে ওপরের চামড়াটি কুচকে যায় এবং রং কালো হয়। তখন সেটিকে গুদামজাত করা হয়। অনেক সময় ওপরের রংটি চকচকে করার জন্য গাছ থেকে ফলগুলো পেড়ে আনার পর গরম জলের মধ্যে একে আধ ঘন্টা ডুবিয়ে রাখা হয়। তারপর শুকনো করলে উপরের চামড়ার রং চকচকে সুন্দর হয় এবং বাজারে বেশি দাম পাওয়া যায়। সাধারণভাবে গোলমরিচ একটি বহুবর্ষজীবী লতানে গাছ, পাইপেরেসি পরিবারভুক্ত। এর পাতাগুলো পানের পাতার মতো দেখতে এবং পানের গন্ধের সঙ্গে এটির মিল আছে। প্রতিটি পর্ব থেকে শিকড় বেরোয়, তাই দিয়ে গাছের ছালে আটকে এটি ওপর দিকে ওঠে। গাছ যাতে বেশি না বাড়ে সেজন্য গাছের মাথাটা ছেঁটে ফেলা হয়। মইয়ের উচ্চতা অনুযায়ী তা ঠিক করা হয়। প্রাচীনকাল থেকে গোলমরিচ এত মূল্যবান ছিল যে বিদেশি বণিকরা এদেশে এসেছিলেন এই মশলার খোঁজে। প্রত্যেকটি চাষিভাইয়ের মধ্যে জনপ্রিয় হওয়া প্রয়োজন। বাড়িতে নারকেল বা সুপুরি গাছ থাকলে সেখানে একটি ভালো জাতের চারা আমরা যদি একবার লাগাতে পারি, তাহলে বহু বছর এক নাগাড়ে আমরা ফল পেতে পারব। এই ব্যাপারে যারা আগ্রহী হবেন তাদের প্রত্যেকেই আমরা বলব, আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এছাড়া রাজ্য সরকারের যে কৃষি বিভাগ রয়েছে সেখানে যে আধিকারিকরা রয়েছেন বা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, সেখানে যোগাযোগ করলে তারা এই ভালো জাতের চারা এবং পরামর্শ এবং যাবতীয় এই ব্যাপারে তারা উৎসাহী হতে পারবেন এবং প্রয়োজনীয় পরামর্শ পেতে পারবেন।
1: এতক্ষণ শুনলেন সাথী ফসল হিসেবে গোলমরিচ। এ বিষয়ে বললেন ড অনুপম পরিয়ারি, অধ্যাপক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।
0: কৃষক বন্ধুদের জন্য এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে আজকের অনুষ্ঠান পরিস্থিতি একটু বলে দিই। আজকে 5/6/2026 শুক্রবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে

ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। স্থান চিত্রে পশ্চিমবঙ্গ, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, 8:30 কলকাতা ডায়েরি, মহিলা ক্রিকেট কোচ মিঠু মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ভূপাল চৌরির আগে সন্তুর পরিবেশন করবেন সন্দীপ চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 10:30 রামধনুতে প্রথমে শুনবেন নজরুল গীতি, সুষিমা দাস মজুমদারের পরে আধুনিক গান উদয় বন্দ্যোপাধ্যায়। 11:00 শুনবেন নানা রঙের গান, 11:15 রবীন্দ্রসঙ্গীত সৌমেন রায়চৌধুরী, 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 12:30 সাঁওতালি গান, 1:00 নাটক ঘুরি রচনা এবং প্রযোজনা রাম জীবন মিত্র, 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 অনুরোধের আসর, 3:00 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:00, ভারতীয় সময় 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সপ্তর্ষি রায়চৌধুরী, 6:20 ক্ষেত খামারের কথা শুনবেন পরিবেশ সুরক্ষা বিষয়ে সাক্ষাৎকার বলবেন ডক্টর হাসানা আরা খাতুনের আলাপচারিতায় রামরঞ্জন দাস রায়, 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে দূষণজনিত অসুখ বিসুখ বলবেন ডক্টর তবব্রত গুহরায়, 7:00 নাটক ঘুরির পুনর সম্প্রচারণ রচনা এবং প্রযোজনা রাম জীবন মিত্র, 7:45 হাউসফুল চিত্রনাট্য পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন অর্পিতা পোদ্দার, 8:15 মহিলাদের আসর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঙ্গীতা দত্ত, 9:00 কথায় গানে উপস্থাপনায় সৃজিতা রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শেখাবেন প্রতিমা মল্লিক, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরবানির আগে সন্তুর পরিবেশন করবেন সন্দীপ চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রীতে আজকের অনুষ্ঠান পরিচিতি।

জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mai@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন

0: যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি। লোকগীতি এই সময়ে পরপর দুটি গান শোনাব, প্রথমটি আশিস গিরির কণ্ঠে এবং পরবর্তীতে সহজ মা।

ব্যাক টু ব্যাক দুটো গান শুনে নিলাম। লোকগীতির প্রথম গানটি আশিস গিরির কণ্ঠে, পরের গানিয়েছিলেন সহজমা। লোকগীতির অনুষ্ঠান আপাতত এ পর্যন্তই।

0: বাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আসুন বেরিয়ে যান ভারতেতে আজকে আমরা কোথায় ঘুরতে যাব। আজকে কিন্তু আমরা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই থাকছি। আমরা যাব আজকে দার্জিলিং থেকে, তার মধ্যেই একটুখানি যদি আমরা উঁকি ঝুঁকি দিই তাহলে চিত্রে নামে একটু ছোট্ট জায়গা পাব। এবং এটি সিঙ্গালিলা ফরেস্টের মধ্যে বা যাবার পথে, মিরিখ থেকে সিঙ্গালিলা রেঞ্জে যাবার পথে পড়ে। এবং অনেক সময় সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক মানিভঞ্জন থেকে 3 কিলোমিটার দূরে অনেকে ট্রেক করেন। হ্যাঁ, মানিভঞ্জন থেকে এন্ট্রি করে আমরা যখন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে যাব, মানিভঞ্জন থেকে মাত্র 3 কিলোমিটার দূরেতে পড়বে চিত্রে। চিত্রেতে আমরা হোমস্টে তেমন কিন্তু পাব না, খুব কম চিত্রেতে হোমস্টে আছে। দুপুরের লাঞ্চ করার মতো, ওইটুকু সময়ের মতো বা রাত্রি একটা রাত কাটানোর মতো মোটামুটি হোমস্টে থাকে। এবং চিত্রে মনাস্ট্রি আছে একটু দেখার জন্য। বর্ষায় চিত্রে ভ্যালির দৃশ্য অপূর্ব, চারিদিকে সবুজ। আচ্ছা, চিত্রেতে তেমন কিছু বাজার, দোকান, তেমন কিছু ঘোরার জায়গা সেভাবে তো নেই, তাহলে আজকে চিত্রে বাজলাম কেন? তার একটাই কারণ, এই যে ধরুন আমরা কোনো বড় ডেস্টিনেশনে পৌঁছতে চাইছি, সিঙ্গালিলায় পৌঁছতে চাইছি, মানিভঞ্জন যাচ্ছি, সেখান থেকে কোথাও কোনো একটা স্টপেজে, ছোট্ট স্টপেজে আমরা কিছুক্ষণ থামলাম, একটু খেলাম, একটু আড্ডা দিলাম বা কোনো রকমে একটা বেলা কাটালাম। অনেক সময় এই যে ডেস্টিনেশনগুলো হয় সেগুলোতে যদি আমরা থাকি, যদি এক্সপ্লোর করি, দেখব আমরা অদ্ভুত এক শান্তি পাচ্ছি। হ্যাঁ, সমস্ত ঘোরা কিন্তু হই হই করে ঘোরা, কেনাকাটা করা, সেখানের সমস্ত কিছু জীবনযাপন করা, জীবনযাপন দেখা, সেটা কিন্তু নয়। আমরা অনেক সময় ঘুরতে গিয়ে সেখানকার বৈচিত্র্য, সেখানকার সংস্কৃতি নিজেদের সঙ্গে মিলিয়ে নিই, তবে চিত্রে সেই রকম জিনিস নয়। চিত্রে হলো নিজেকে খোঁজার। আপনি যদি প্রচণ্ডভাবে মানসিকভাবে অস্থির থাকেন, মানসিকভাবে ভেঙে পড়েন, আপনার যদি মনে হয় যে পাহাড় আমাকে ডাকছে, আমি 2-3 দিনের জন্য এমন একটা অফবিট জায়গায় যাব যেখানে কেউ কোথাও নেই, যেখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, সেই রকম ডেস্টিনেশন হলো চিত্রে। একদম সেখানে ভীষণ লাক্সারি কোনো আপনি থাকার জায়গাও পাবেন না চিত্রেতে, খুব একটা নেটি ইনফরমেশনও পাবেন না চিত্রের ব্যাপারে। যদি চিত্রে টাইপ করেন বারবার, আপনাকে কিন্তু কোনো লাক্সারি বা মোটামুটিভাবেও থাকার বিশাল ভালো বা খাওয়ার বিশাল ভালো কোনো জায়গা দেখাবে না। ট্রেকিং যারা করেন তারা চিত্রের কথা জানেন, এবং চিত্রে ওই একটুখানি স্টে করার জন্য, 2-3 ঘন্টা হোল্ড করার জন্য, কিন্তু যারা ওই ট্রেক করেন, সিঙ্গালিলাতে যান, ট্রেক করে সান্দাকফু ট্রেক করতে যান, তারা জানেন যে কি অপূর্ব একটা সবুজ গালিচা ভরা উপত্যকার মতো, পাহাড়ি অসম্ভব সবুজ একটা জায়গা চিত্রে। এখানে কিন্তু জোঁকের খুব উপদ্রব আছে। তবে চিত্রেতে যাওয়ার জন্য শীতকাল বলবো না, গরমকাল বলবো না, বর্ষাকাল একদম আদর্শ। হ্যাঁ, প্রচণ্ড জোঁক আছে, আপনি সেই মতো বুঝে নুন নিয়ে যাবেন বা বড় বড় বুট ওখান থেকে ভাড়া করে, সামনে ভাড়া পাওয়া যায়, সেটা নিয়ে যাবেন, কিন্তু যে অপরূপ মনোরম আপনি দৃশ্য দেখতে পাবেন। আর গ্রীষ্মকালে গেলে আপনি সেই সবুজ গালিচায় শুয়ে আকাশ দেখতে পাবেন, রাত্রিবেলার যে আকাশ, নির্মল পরিষ্কার আকাশ, আমাদের এই বাংলার বুকে এত সুন্দর নির্মল পবিত্র আকাশ, এত মুগ্ধ করা আকাশ, রাশি রাশি

রামালা যেন মনে হবে নেমে আসছে। সেই রকম এক নৈসর্গিক দৃশ্য যদি দেখতে চান তাহলে চিত্রেতে আপনি যাবেন। এখানে কোনো খাবার দাবার বা থাকার, বারবার বলছি যে বিশাল লাক্সারি কিছু আপনি পাবেন না, তবে প্রকৃতিকে পাবেন। ওই যে বলে যেখানে মানুষ অত্যধিক চলে যায়, যেখানে আমরা প্রকৃতিকে বলা চলে যে খুব বেশি পরিমাণে না আড়াঘাটা করি, সেখানে তো আর পরিবেশটা থাকে না। কিন্তু র যদি নেচার আপনি দেখতে চান, আজকে বিশ্ব পরিবেশ দিবসের দিন, একটা সবুজ গালিচা মোড়া জায়গার সন্ধান দিলাম আমাদের এই ভারতবর্ষের বুকে, আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে। চলুন এক দুদিনের ছুটিতে আমরা যখন দু তিন দিন একটা অববিট ডেস্টিনেশনে কাটাতে চাইছি, তখন আমাদের সেই ডেস্টিনেশনের বাকেট লিস্টে থাকুক চিত্রে।

শুনছিলেন আসুন বেরিয়ে যান ভারতে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, অসামরিক বিমান চলাচল, পর্যটন, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্র। প্রধানমন্ত্রী প্রায় 1,340 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দর, এর নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের নিজেদের দেশে ফিরে গিয়ে আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শ্রী মোদী বলেন, সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে আরও স্বাস্থ্যকর জীবনযাপনকে এবং যোগার সঙ্গে সারা বছর যুক্ত থাকাকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক যোগা 365 অভিযানের সূচনা করেছে। প্রতিযোগিতার বাইরে যোগার সঙ্গে সচেতনতা ছড়িয়ে দিতে সারা বিশ্বের অ্যাথলিটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন গতকাল। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ট্যান্ডন আরও জানিয়েছেন, শুধু জ্বালানি ক্ষেত্রটি নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা।

0: রয়েছে।
1: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বৈঠক চলাকালীন দুই নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অধীনে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিক্ষামন্ত্রক ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়কে কর্ণাটকের বেঙ্গালুরুতে তাদের শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য অনুমোদনপত্র হস্তান্তর করেছে। বিদেশমন্ত্রী এবং ব্রিটেনের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে এই অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। সামাজিক মাধ্যমের এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটিকে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন এবং শিক্ষা উদ্ভাবন ও গবেষণার একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠার পথে ভারতের যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। শ্রী প্রধান বলেন, ভারতের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতি তরুণদের জন্য সুযোগ সম্প্রসারিত করবে, প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করবে এবং ভারত ব্রিটেন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত ও ব্রিটেন একটি নতুন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গায় রয়েছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটিশ বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠকে পর বক্তব্যে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকটি বিকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু এবং পরিচ্ছন্ন শক্তি ও শিক্ষা এই পাঁচটি ক্ষেত্রের অধীনে ভারত ব্রিটেন ভিশন 2035 নিয়ে আলোচনা করার একটি সুযোগ হিসেবে কাজ করবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে গতকাল সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এল। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
2: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল বর্ষার মতো প্রতিকূল বিষয়গুলিকে মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এসবিআই এর রিপোর্টে। ভারতের অর্থনীতির মূল ভিতগুলি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে মূলত দেশের বাইরের বিশেষ করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে দেশের মুদ্রাস্ফীতি প্রভাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নীলকান্ত মিশ্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ অনুমোদন করেছে। তার কার্যকালের মেয়াদ হবে 3 বছরের। লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল তথা সংবিধান বিশেষজ্ঞ সুভাষ সি কাশ্যপ গতকাল নতুন দিল্লিতে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 97 বছর। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত এক দেশ এক নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ছিলেন ডক্টর কাশ্যপ। 100টিরও বেশি গ্রন্থের রচয়িতা শ্রী কাশ্যপ 1983 থেকে 1990 সাল পর্যন্ত লোকসভার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের

0: আমন্ত্রণে তার এই সফর। এই সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লির ময়দান গলিতে অবস্থিত নমো অক্সিজেন পার্কে এক পেড় মা কে নাম অভিযানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। খবর এখন তার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়।

সকালের আড্ডায় চলে এসেছি। আর সকালের আড্ডায় আজকে কি কি আছে? আজকে অবশ্যই স্পেশাল দিন, আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই নিয়ে কথা হবে। মোটামুটি পরিবেশ নিয়েই আমরা সারাদিনে থাকব। এবং এবারে স্লোগান, নাও ফর ক্লাইমেট, জলবায়ুর জন্য। আমাদের জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেই নিয়ে কথাবার্তা থাকবে, থাকবে বৃষ্টির জল নিয়ে কথাবার্তা। আর কি কি থাকছে তার জন্য তো শুনতে হবে। আর বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে না, এই কলকাতায় এবং এর চারপাশে পড়ছে। আপনাদের কেমন হলো সূচনাটা এই বিশ্ব পরিবেশ দিবসে? ঘুম থেকে উঠেই দেখেন এক গাদা গরমের মধ্যে একটুখানি স্বস্তি, তাই গান শোনাবো মেঘেদের মিনারে। শুভমিতার কণ্ঠে এই গানটি আপনার জন্য।

যারা অফিস বেরোবেন তাদের জন্য একটু চিন্তার বিষয় বটে, বৃষ্টি পড়ছে, তবে মোটামুটিভাবে সবাই একটু হাঁপ ছেড়ে বেঁচেছেন। এই এত প্রচণ্ড গরম যে গরম সহ্য করার মতো নয়, সেই গরম থেকে আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝম্প দিয়ে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে বা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আহা, মনে হয় কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? একটু ধরিত্রী ঠান্ডা হলো, একটু মনটা যেন ভালো হয়ে গেল। তাই জন্য অন্য সময় এই গান শুনতে কার কতটা ভালো লাগে জানি না, তবে এই সময় সত্যি সৌমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান যেন কানেও মধু ঢেলে দিচ্ছে। এই যে অস্বাভাবিক একটা গরম, যে গরম সহ্য করার মতো নয়, টেম্পারেচার থাকছে মোটামুটি 36-37 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফিল হচ্ছে একদম 50-55 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর সেখানে যদি সত্যি টেম্পারেচার চলে যায় তাহলে কী হবে বলুন তো? আর এই পরিবেশের চেঞ্জের জন্য কোথাও গিয়ে আমরা মানুষেরাই তো দায়ী, পরিবেশকে আমরা ক্ষতিগ্রস্ত করছি। তাই এবারে বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2026-এর মূল থিম হল জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট অ্যাকশন। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামে এবছর পৃথিবীর এই জলবায়ু সংকট মোকাবিলার জন্য দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নাও ফর ক্লাইমেট, এটি এবছরের মূল স্লোগান। আমাদের জলবায়ুর পরিবর্তন মানবজাতির এই মুহূর্তে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বন সংরক্ষণ তার জন্য আমাদের করতে হবে এবং নতুন শক্তির ব্যবহার করতে হবে, নতুন শক্তি খুঁজে বের করতে হবে, দূষণ কমাতে হবে এবং ব্যক্তি, রাষ্ট্রকে, সমাজকে সম্মিলিতভাবে ভবিষ্যতের জন্য একটা মজু

মজবুত, যাতে আমরা পৃথিবী তৈরি করতে পারি, একটা নির্মল পরিবেশ যাতে আমরা আগামী দিনের জন্য রেখে যেতে পারি, তার কিন্তু চেষ্টা এখন থেকেই করতে হবে। আরেকটা অদ্ভুত জিনিস মনে পড়ছে, এই যে কিছুদিন আগে পর্যন্ত দেখুন আমরা ভাবতাম প্লাস্টিক নিয়ে, যে প্লাস্টিক এত পরিমাণে আমরা ব্যবহার করছি, মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে কিন্তু প্লাস্টিক তো নষ্ট হয় না, বা সমুদ্রের নিচে আমরা প্লাস্টিককে ডাম করছি সেখানেও নষ্ট হচ্ছে না, তাহলে কি হবে? নেচার, পরিবেশ নিজেকে কিন্তু ঠিক হিল করে নেয়। সেরমভাবে প্লাস্টিক খায়, প্লাস্টিকই খাবার তাদের, এরকম কিন্তু একটি প্রজাতির কীট উঠে এসেছে। কি সুন্দরভাবে নেচার কিন্তু নিজের শুশ্রূষা বলা চলে নিজে করে নেয়, আমাদের ওপরও ছাড়ে না। নেচারেরও হয়তো মানব জাতির ওপর ভরসা নেই, তাই না? কিন্তু আমরা এই যে সমস্ত প্রাণীকুলের মধ্যে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী বলে নিজেদের দাবি করি, যেখানে আমাদেরও তো কিছু করার দরকার। এই শুধু আজকে 5ই জুন বলে বলছি না, প্রত্যেক দিন আমরা যদি একটু সচেতন হই, তাহলে কোথাও গিয়ে, আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, আমি নিজেকেও বলছি, এই প্রতিজ্ঞাটা যদি করি, তাহলে কোথাও গিয়ে যদি একটু এসিটা কম চালাই, যদি একটু পাখা ব্যবহার করি, তাহলে কোথাও গিয়ে আমার তরফ থেকেও তো এইটুকু কন্ট্রিবিউশন থাকবে যে আমি বিশ্ব উষ্ণায়নের পথ থেকে নিজের তরফ থেকে একটু হলেও কন্ট্রিবিউট করছি। চলুন না সবাই মিলে যদি একটু হই হই করে বাঁচা যায়, একটু পৃথিবীটাকেও ভালো রাখা যায়,

আসলে আমাদের মনের গতিবিধি ওই বায়ুর মতো, বাতাসের মতো, কোন দিকে কখন যে পরিবর্তন হয়ে চলে যাবে মৌসুমি জলবায়ুর মতো কেউ জানে না। আর এইরকম মন কিন্তু ভালো, অনেক সময় আমাদের এই যে দুঃখ কষ্ট চিন্তা সেরকম থেকে ছেড়ে মন আনন্দের দিকে ছোটে। আর সেই ছোটার মধ্যে যদি কোনো থেরাপি থাকে, ছোটা হাঁটা, পরিবেশের সঙ্গে মিশে যাওয়া, আর একটা থেরাপির কথা বলা যায়, নেচার থেরাপির কথা বলছি, অল্টারনেটিভ মেডিসিনের কথা বলছি, যেখানে মেডিসিন ছাড়া মন ভালো হতে পারে, খুব সামান্য জিনিস, বৃষ্টির জলে ভেজা। হ্যাঁ, অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় বৃষ্টির জলে মানুষকে হাউ হাউ করে কাঁদতে, বৃষ্টির জলে নীরবে কাঁদতে, চোখের জল আর বৃষ্টির জল কোথায় গিয়ে যেন মিশে যায়, কোথাও গিয়ে যারা সবার সামনে কাঁদতে পারে না, বৃষ্টির জলের আড়ালে তাদের নিজেদের দুঃখ লুকান, বৃষ্টির জলে ভেজা ভালো। ছোটবেলায় মা কাকিমারা বাবারা বলতেন যে বেশি ভিজিস না, তবে সেই ভেজায় আনন্দ আছে। সর্দি কাশি জ্বর হতো বটে, কিন্তু বৃষ্টিতে ভেজা একটা থেরাপিউটিক ফিলিংস দেয় আমাদের মধ্যে, অনেক দুঃখ কষ্ট সত্যি সরিয়ে দিতে পারে এই নেচার। যেমন অল্টারনেটিভ মেডিসিন থেরাপির মধ্যে বিভিন্ন থেরাপি, যে সমস্ত মানসিক চিকিৎসায় ব্যবহার করা হয় বৃষ্টির জলে ভেজা, গাছকে জড়িয়ে ধরা, নেচারকে ফিল করা, ওই যে পা ফেলেছি ঘাসে ঘাসে কিছুক্ষণ আগে বাজাচ্ছিলাম, সেরকম খালি পায়ে ঘাসের ওপর হাঁটা, এগুলো সমস্ত কিছু নেচার থেরাপির মধ্যে যায়। আর বৃষ্টির জলের কথা যখন বললামই, বৃষ্টির জলে কি থাকে বলুন তো? H2O জল থাকে, যা প্রধান উপাদান, দ্রবীভূত অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, যা সামান্য অম্লতা সৃষ্টি করে, আর অল্প পরিমাণে খনিজ লবণ, আরও নানা প্রাকৃতিক উপাদান থাকে, থাকে ধুলোবালি, পরাক রেণু আর অণুজীব। তাই জন্য কোথাও কোথাও বৃষ্টির জলে আমরা সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড যদি বেশি পরিমাণে মিশে যায়, তাহলে আমরা দেখতে পাই অম্ল বৃষ্টি সৃষ্টি হচ্ছে। এই যে আমাদের নেচার চেঞ্জ হচ্ছে, পরিবেশ দ্রুত পাল্টে যাচ্ছে, জলবায়ু দ্রুত পাল্টে যাচ্ছে, অম্ল বৃষ্টি সরিয়ে আমরা প্রাকৃতিক বৃষ্টি ডেকে আনব। শুনতে হাস্যকর মনে হলেও আমাদের দ্বারাই কিন্তু এটা সম্ভব। একটু পরিবেশের যত্ন নেব, একটু গাছ লাগাবো, আর অনেকটা গাছের যত্ন নেব, দূষণ কম করব, এইটুকুই অঙ্গীকার। একটা গাছ যদি সারা জীবনে আমি লাগিয়ে বাঁচাতে পারি, তাহলে কিন্তু অনেক, প্রচুর গাছ লাগিয়ে ফেললাম কিন্তু গাছগুলো মরে গেল, তার থেকে একটা গাছের যত্ন নেব, একটা কি দুটো গাছের, তাকে বড় করব, একদম কিছুটা বড় করা অবধি আমাদের কিন্তু কাজ, সেটাও যদি করতে পারি সেটাও অনেক। সময়টা এখন গান শোনানোর, শিলাজিৎ মজুমদারের কণ্ঠে জল ফরিং, এবং তারপরে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে দেউরান, ব্যাক টু ব্যাক দুটি গান, তারপরে আবার ফিরে আসছে স্টুডিওতে, আড্ডা হবে, কথা হবে।

ব্যাক টু ব্যাক দুটি গান শুনছিলাম, শিলাজিৎ মজুমদারের কণ্ঠে প্রথম গানটি, পরের গানে লোয়া মুদ্রা মিত্র। তবে সময়টা এখন দৃষ্টিকোণের। আজকে শুনবেন চলচ্চিত্র অভিনেত্রী নূতনের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

তার হাসি, সারল্য আর স্টাইলের মধ্যে দিয়ে চলচ্চিত্র মোদীদের মনে তিনি বিশেষ জায়গা করে নিয়েছিলেন। ১৯৩৬ সালের চৌঠা জুন এক মারাঠি পরিবারে জন্ম। বাবা মা দুজনেই যুক্ত ছিলেন সিনেমা জগতের সঙ্গে। তিনি নূতন।

পঞ্চাশের দশকের শুরুতে মাত্র ১৩ বছর বয়সে হামারি বেটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ। সফলতা আসে ১৯৫৫ সালে সীমা ছবিতে। এই সিনেমায় তার অনবদ্য অভিনয় তাকে এনে দেয় সেরা অভিনেত্রী হিসেবে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার।

পঞ্চাশের দশকের একেবারে শেষ দিকে। নূতন অভিনীত আনাড়ি ও সুজাতা ছবি দুটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। তার অভিনীত উল্লেখযোগ্য অন্য ছবিগুলির মধ্যে রয়েছে মিলান, মে তুলসি তেরে অঙ্গন কি, সোনি কি চিড়িয়া, সরস্বতী চন্দ্র ইত্যাদি।

0: ১৯৬৩ সালে বন্দিনী সিনেমায় তাঁর অভিনয়কে জীবনের সেরা কাজ বলে মনে করেন অনেকেই। তরুণী কারাগার বন্দিনীর অভিনয় মুগ্ধ করেছে চলচ্চিত্র প্রেমীদের।
1: বুখার তো কম হয়নি, কাল এক্সিডেন্ট সদর হাসপাতালে যেতে পড়ে। আপ সুবহ সে তৈয়ার রাখি।
2: ডাক্তার সাহেব, মরিজ কে লিয়ে এক খাট তো থি, আপনি দূসরে কিউ ভিজওয়াই?
3: আপকে লিয়ে
2: নাহি, মুঝে খাট কি জরুরত নাহি, মে জমিন পর হি সোয়া করুঙ্গি।
3: দেখিয়ে, জেল কা কানুন হ্যায় জিসকা জো হক হ্যায় উসে জরুর মিলে, ও চাহে ইয়া না চাহে।
2: মে এক সাধারণ কয়েদী হুঁ, আপনে অপরাধ কি সজা ভুগতনে ইয়াহাঁ আয়ি হুঁ, তিন কম্বল আর এক দরি হি মেরা হক হ্যায়।
0: ১৯৬৮ সালে ব্লকবাস্টার কর্মাতে দিলীপ কুমারের বিপরীতে অভিনয় করেন নূতন।

অভিনেত্রী নূতন পেয়েছেন বেশ কটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ভারতীয় সিনেমায় তার অবদানের জন্য 1974 সালে তাঁকে পদ্মশ্রী সম্মান দেয়া হয়। কমেডি, ড্রামা বা রোম্যান্স, যে কোনো চরিত্রেই তিনি ছিলেন সমান সাবলীল। তার অভিনয় দক্ষতায় আজও আবিষ্ট সিনেমা।

0: শুনলেন দৃষ্টিকোণ, আজকে শুনলেন চলচ্চিত্র অভিনেত্রী নূতনীর জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।

0: লোভামুদ্রার গানে গানে যে কথা শুনছিলাম সে কথা হবে না বলুন, কারণ কোথাও গিয়ে প্রকৃতি আমাদের ওপর করুণা বর্ষা করে, কোথাও গিয়ে চরম গরমেও ঝমঝমিয়ে বৃষ্টি নামায়। তাই প্রকৃতি থাক, ভালো মতো থাক, আমরাও ভালোবেসে বিশ্বকে আঁকড়ে ধরি এই বিশ্ব পরিবেশ দিবসের দিনটায় নয়, সারা বছর ধরে। আর আজকে সকালের একটা সারা সময়টা কাটাচ্ছি বিশ্ব পরিবেশ দিবস নিয়ে, এবং কথা হচ্ছে, গান হচ্ছে, সেই সম্পর্কে আমরা বিভিন্ন জিনিস শুনছি। আজকের ওয়েদারটা একটু বলে দিই, এই যে এক্সেসিভ একটা হিট ছিল সেটা খানিকটা কমেছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। 33 ডিগ্রি সেলসিয়াস হাইয়েস্ট টেম্পারেচার, এবং লোয়েস্ট টেম্পারেচার যদি আমি বলতে চাই তাহলে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সারাদিন মোটামুটি গরম তো থাকবেই, তবে মেঘলা করে থাকবে, ওই মেঘলা করে থাকলে একটু যেমন গুমোট গরম গরম হয়, তার মধ্যে যদি আজকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে মাঝে মধ্যে, তাহলে গরমের মধ্যে ওদের একটুখানি স্বস্তি। সকালটা শুরু হয়েছে ভালো করে, সারাদিন আপনাদের ভালো কাটবে, আমার ভালো কাটবে এবং সকলের ভালো কাটবে, এটা নিয়েই যাব। বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠানের সময় এখন জানা অজানার, শুনে নিই আজকে জানা অজানাতে কী আছে।
1: জানা অজানায় শুনছেন ধারাবাহিক কথিকা গ্রহ নিরাপত্তার সীমানা, লিখেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত। আজ দ্বিতীয় পর্ব। প্ল্যানেটারি বাউন্ডারির ধারণাটি কিভাবে তৈরি হল এবং পরিবেশের লক্ষণরেখা চেনার ক্ষেত্রে এর গুরুত্ব কতখানি, এখানেই মনোযোগ আমাদের। আজ আমরা বিস্তারিতভাবে জানব নটি বাউন্ডারি আসলে কি, এবং আমাদের এই চিরসবুজ পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এদের ভূমিকা ঠিক কতটা। প্রথমেই আসি জলবায়ু পরিবর্তন। বিগত শিল্প বিপ্লবের পর থেকেই কলকারখানা আর যানবাহনের ধোঁয়ায় বাতাসে গ্রিনহাউস গ্যাস এবং অ্যারোসলের মাত্রা ক্রমশ বাড়ছে। বিশেষ করে গত শতাব্দীর মাঝামাঝি সময় থেকে এই বৃদ্ধির হার এক উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের মূল পরিমাপক হিসেবে ধরেছেন বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইডের বার্ষিক গড় ঘনত্বকে। আমাদের নিরাপদে বেঁচে থাকার জন্য এই মর্ত্যসীমা নির্দিষ্ট করা হয়েছিল 350 ppm বা প্রতি 10 লক্ষে 350 ভাগ। কিন্তু মানুষের লাগাম ছাড়া দূষণে আজ সেই নিরাপদ বেষ্টনী বহু আগেই ভেঙে চুরমার হয়ে গেছে। দ্বিতীয় সীমার ক্ষেত্র হল জীব বৈচিত্র্য হ্রাস। নির্বিচারে বনভূমি ধ্বংস, বন্য প্রাণীদের খাদ্যাভাব এবং প্রাকৃতিক ভূমির যথেচ্ছ ব্যবহারের কারণে প্রতিদিন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রজাতি। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছিলেন, পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখতে প্রজাতি বিলুপ্তির সর্বোচ্চ হার হওয়া উচিত প্রতি 10 লক্ষ প্রজাতির মধ্যে বছরে মাত্র 10টি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বর্তমানে প্রজাতি বিলুপ্তির এই হার নির্ধারিত সীমার চেয়ে অন্তত 10 থেকে 100 গুণ বেশি, যা আমাদের এক ভয়ঙ্কর গণবিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। এরপর আসে জৈব রাসায়নিক প্রক্রিয়া। মাটির রাসায়নিক ভারসাম্য ঠিক রাখতে বিজ্ঞানীরা মূলত নাইট্রোজেন এবং ফসফরাস এই দুটি মৌলকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, কারণ এরা হল জীবনের মূল ভিত্তি। কিন্তু বিপদ ঘটিয়েছে আধুনিক কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সারের প্রয়োগ। এদিকে কলকারখানার বিষাক্ত বর্জ্য নদীর মাধ্যমে সমুদ্রে মেশার ফলে এই দুই চক্রের প্রাকৃতিক ভারসাম্য আজ সম্পূর্ণ বিপন্ন। নিরাপদ সীমার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতিকর রাসায়নিক আজ আমরা প্রতিদিন প্রকৃতিতে মিশিয়ে চলেছি। চতুর্থ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তা হল সমুদ্রের অম্লীভবন বা অ্যাসিডিক হয়ে যাওয়া। আমরা বাতাসে যে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি তার প্রায় 30% শোষণ করে নেয় পৃথিবী।

0: মহাসাগরগুলো। এর ফলে সমুদ্রের জলের অম্লভাব ক্রমশ বাড়ছে এবং জলে কার্বনেট আয়নের পরিমাণ কমে যাচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি ঝিনুক, শামুক, কাঁকড়া এবং অগভীর ও গভীর সমুদ্রের প্রবাল প্রাচীরগুলোর খোলস তৈরি করা অসম্ভব হয়ে পড়ছে এই কারণে। ভেঙে পড়ছে সামুদ্রিক ইকোসিস্টেম। পঞ্চম বাউন্ডারিটা হল ভূমি ব্যবহারের পরিবর্তন। মানুষ তার নিজের স্বার্থে ক্রমাগত বনাঞ্চল কেটে তাকে চাষজমি, কলকারখানা কিংবা বড় বড় আবাসন প্রকল্পে রূপান্তরিত করছে। এর ফলে স্থানীয় ও বৈশ্বিক জলবায়ুর ওপর মারাত্মক কুপ্রভাব পড়ছে। আমাজন বা কঙ্গোর মতো ক্রান্তীয় রেইন ফরেস্টের অন্তত 85% অটুট রাখা জরুরি ছিল, কিন্তু আমরা ইতিমধ্যেই সেই লক্ষণ রেখাও পার করে ফেলেছি। ষষ্ঠ মর্তসীমা হল স্বাদু জলের ব্যবহার। স্বাদু জল এমন এক সম্পদ যা প্রাকৃতিক জলচক্রের মাধ্যমে প্রতি বছর নতুন করে জমে ভূমিতে। কিন্তু জল পুনর্নবীকরণের হারের চেয়ে বেশি জল যদি তুলে নেওয়া হয় কোনো উৎস থেকে, তবে তাকে বলে অতি উত্তোলন। বিজ্ঞানী ডেভিড মোল্ডেন 2009 সালেই বলেছিলেন, স্বাদু জল ব্যবহারের একটি বৈশ্বিক সীমা থাকা দরকার, যা বছরে 4000 ঘন কিলোমিটারের বেশি হওয়া উচিত নয়। আজ বিশ্বের বহু অঞ্চলেই এই সীমা লঙ্ঘিত হওয়ার মুখে। সপ্তম বাউন্ডারিটি হল আমাদের সুরক্ষা কবচ, ওজোন স্তরের হ্রাস। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর সূর্যের মারাত্মক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীতে জীবন রক্ষা করে। মানুষের তৈরি ক্লোরোফ্লোরোকার্বনের মতো রাসায়নিক গ্যাসের কারণে এই স্তরে গহ্বর তৈরি হচ্ছে, যার ফলে ক্ষতিকর মহাজাগতিক বিকিরণ সরাসরি আমাদের উপর এসে পড়ার ঝুঁকি বাড়ছে। বায়ুমণ্ডলীয় অ্যারোসল রয়েছে অষ্টম স্থানে। বাতাসে ভাসমান ধূলিকণা, কয়লা বা জীবাশ্ম জ্বালানির ধোঁয়া এবং সূক্ষ্ম কালো কার্বন কণা, যা আমাদের দৃশ্যমানতা কমায় এবং বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে। এশিয়ার মতো জনবহুল অঞ্চলে এর প্রকোপ আজ বিপজ্জনক স্তরে। সব শেষে নবম বাউন্ডারিটি হল অভিনব বস্তু বা কৃত্রিম সত্তা। এর অর্থ হল বিষাক্ত রাসায়নিক যৌগ, প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক কিংবা ল্যাবরেটরিতে তৈরি জেনেটিক্যালি পরিবর্তিত জীব, যা প্রকৃতি নিজে কোনোদিন তৈরি করেনি, মানুষ তৈরি করেছে। এগুলো হাজার বছরেও নষ্ট হয় না এবং পরিবেশের ওপর এদের ক্ষতিকর প্রভাব সম্পূর্ণ অপরিবর্তনীয়। বিজ্ঞানের এই নটি মর্তসীমা আসলে আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি আমাদের মায়ের মতো আগলে রাখলেও তা সহনশীলতার একটা শেষ সীমা আছে। সেই সীমা অতিক্রম করলে বিপর্যয় অনিবার্য। গ্রহ নিরাপত্তার সীমানা, ধারাবাহিক কুথিকার দ্বিতীয় পর্ব শুনলেন। লিখেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত। জানা অজানা আজ এই পর্যন্তই।
1: সকালের আড্ডায় আছি আর বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানা শুনছিলাম আমরা সকলে। আর ওই যে আরও একবার মনে করিয়ে দেওয়া, পরিবেশ দিবসে আছি, বিশ্ব পরিবেশ দিবসে। জানি, আমরা সবাই জানি কথাটা, তাও বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছ যেগুলো লাগাচ্ছি সেগুলো যেন বেঁচে থাকে এটাও দেখতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, জল অপচয় বন্ধ করতে হবে, বিদ্যুতে সাশ্রয় করতে হবে। যতটা বলা সোজা ততটা কিন্তু করা সোজা নয়। বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, রিসাইকেল করতে হবে বারবার জিনিসকে। যানবাহন একসঙ্গে আমরা যতটা অ্যাভয়েড করব, নিজেদের পার্সোনাল কার ইউজ সেগুলো একটুখানি দেখতে হবে। একসঙ্গে যদি বাসে ট্রেনে চাপি তাহলে কিন্তু অপূর্ব, এই জিনিসটার মতো আর কোনো জিনিস নেই। নদী, পুকুর, বনভূমি দূষণমুক্ত রাখতে হবে এবং এই যে নতুন যে শক্তিগুলো সেগুলো শক্তির ইউজ বাড়াতে হবে এবং পরিবেশ সম্পর্কে সারা দিন আজকে সচেতনতা চলবে। আপনিও আপনার পাশের বাচ্চাটিকে শেখান। আমাদের যতদূর ক্ষমতা প্রত্যেকটা মানুষ যদি একটি ছোট বাচ্চাকে শেখাই পরিবেশ নিয়ে, তাহলে আগামীতে আমরা একটা সুন্দর পৃথিবী উপহার পাবো বা তাদের উপহার দিয়ে যেতে পারবো নিজেদের তরফ থেকে। এটুকুই বলার, আপনারা প্রত্যেকে পরিবেশ বান্ধব, পরিবেশ সচেতন অবশ্যই, সেটা আমরাও জানি। খুব ভালো থাকুন, পরিবেশের সঙ্গে থাকুন, সকালের আড্ডায় থাকুন, চা খেতে খেতে নিজের ব্যালকনির টব দেখতে দেখতে, বাগান দেখতে দেখতে, ছাদ বাগান দেখতে দেখতে মনটাকে সবুজ রাখুন।

এভার গ্রিন থাকুক আপনার মন। এই নিয়ে আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এই নিয়ে কাটালাম সকালের আড্ডায়। ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। তবে যাবার আগে ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গানটি শোনাতে শোনাতে বিদায় নেব। টাটা।

শুনছিলেন সকালের আড্ডা, উপস্থাপনায় ছিলেন শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতার ডায়েরি।

0: জাতীয় নির্বাচক মিঠু মুখোপাধ্যায়। তার সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। সম্পাদনা শিরোপা রায়। আজ প্রথম পর্ব।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আমাদের নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। আপনারা জানেন কলকাতাকে ঘিরে নানা কথা, নানা আয়োজন, সবকিছুই উঠে আসে আমাদের এই অনুষ্ঠানে। আমরা কলকাতার ইতিহাস বলি, বর্তমান বলি এবং নানা রকম উপাদান তুলে আনার চেষ্টা করি। সেই উপাদানের মধ্যে মানুষ সব থেকে বড়। তারা কিভাবে ইতিহাসকে, বর্তমানকে নির্মাণ করছেন সেটা বোঝার চেষ্টা করি। আজকে আমরা যাকে পেয়েছি অতিথি হিসাবে, তিনি মিঠু মুখোপাধ্যায়। এই নামের সঙ্গে অনেকেই পরিচিত। আসলে মহিলাদের ক্রিকেট খেলার আজকের যে সাফল্য, আজকে যে বিশ্বকাপ জয় ঘিরে উচ্ছ্বাস, তা তো আর একদিনে গড়ে ওঠেনি বা একদিনে হয়ে যায়নি। তার অনেকগুলো যাকে বলে সিঁড়ি রয়েছে, ধাপ রয়েছে। তো সেটা সারা ভারতেই ছড়িয়ে আমাদের এই রাজ্যে বাংলায় যারা ক্রিকেটকে রূপ দিয়েছেন, যেসব মহিলা ক্রিকেটার তৈরি করেছেন পুরো ব্যাপারটা, তার মধ্যে অন্যতম মিঠু মুখোপাধ্যায়। জাতীয় নির্বাচক হিসেবে তিনি সুপরিচিত, নিজে খেলেছেন অনেকটা সময় ধরে, সে তো রয়েছে, পাশাপাশি প্রশিক্ষণের দায়িত্বও নিয়েছেন। আজকে তাকে পেয়ে আমরা ঠিক করেছি যে কলকাতায় মেয়েদের ক্রিকেট খেলা, এইটা নিয়ে আমরা আলোচনা করব। পরিসংখ্যান ইত্যাদি আসবে, সেসব পরের কথা। দিদি, আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আমার প্রথম প্রশ্ন যেটা করতে ইচ্ছে করছে, সেটা একটু সাদা মাটা ধরনের কিন্তু খুব জরুরি। সেটা হচ্ছে, আপনার কি মনে হয় কলকাতায় অনেক মেয়ে আজকে ক্রিকেট খেলে?
2: হ্যাঁ, এখন তো প্রচুর মেয়ে আছে যারা ক্রিকেট খেলে, এবং কলকাতার থেকে অনেক বেশি সংখ্যক মেয়ে গ্রামাঞ্চলে খেলে। মানে প্রত্যেকটা জেলায় আমাদের ক্রিকেট টিম আছে, এবং শুধু ক্রিকেট টিম না, সিনিয়র টিম আছে, আন্ডার-19 টিম আছে, আন্ডার-14 টিম আছে, এবং তাদের লিগ ম্যাচ হয়। এত মেয়ে চিন্তা করা যায় না। এবং বর্তমান বাংলা দলের যে গ্রুপের খেলাগুলো হয়, সিনিয়র খেলা হয়, আন্ডার-23 খেলা হয়, আন্ডার-19 খেলা হয় এবং আন্ডার-15 খেলা হয়, এগুলো সমস্ত মেন স্ট্রিম যেটা BCCI তার আন্ডারে হয়। এবং এর এই চারটে টিমেরই বেশিরভাগ মেয়ে কিন্তু জেলা স্তর থেকে আসে। সব থেকে মজার ব্যাপার এইটাই, জেলায় যে কি বিপুল উৎসাহ, কি উদ্দীপনা, মেয়েরা একটু হাডিও হয়।
1: কলকাতায় মাঠের অভাব কি একটা অন্যতম কারণ যে তুলনায় কিছুটা কম খেলা হয়?
2: মাঠের এমনি অভাবে আছে, মানে সত্যি কথা বলতে কি CAB-র নিজস্ব কোনো মাঠই এখনো নেই। ইডেন গার্ডেন, সেটা সেনাবাহিনীর তরফ থেকে তাদের খেলার সময় নিতে হয়, যাদবপুর ইউনিভার্সিটির থেকে লিজ নেওয়া। কল্যাণীতে যে মাঠটা আছে সেটা BCA গ্রাউন্ড, সেটা কল্যাণী ইউনিভার্সিটির থেকে লিজ নেওয়া। তারপর ময়দানে যে মাঠগুলো আছে সেগুলোও তো সেনাবাহিনী, সেগুলো টার্ম অনুযায়ী ইউজ হয়। ক্রিকেটের সময় ক্রিকেট খেলা হয়, ফুটবলের সময় ফুটবল খেলা হয়, তারপরে কিছুদিন হকি খেলা হয়, কিছু টেন্টে বাস্কেটবল খেলা হয়। CAB-র এখনো কোনো মাঠ হয়নি বা নেই, কিন্তু তবুও তারা চালিয়ে যাচ্ছে এখান সেখান থেকে মাঠ নিয়ে। এবং এখন চলছে আপনার সিনিয়রদের T20 লিগ ম্যাচ, সেটা চারটে ভেন্যুতে হচ্ছে। অবাক হয়ে যাবেন, চারটে ভেন্যু হচ্ছে, 1 নম্বর হচ্ছে বাঁকুড়া, 2 নম্বর হচ্ছে শিলিগুড়ি, 3 নম্বর হচ্ছে কৃষ্ণনগর, 4 নম্বর হচ্ছে খড়দা। মানে পুরো চারটেই কিন্তু জেলা ভিত্তিক। কলকাতায় যে কোনো খেলা হচ্ছে তা কিন্তু নয়, এবং গ্রুপ করে করে, কোনোটায় 6টা টিম, কোনোটায় 5টা টিম, এইভাবে ভাগ করে করে, চারটে ভাগে ভাগ করে অ্যাট প্রেজেন্ট খেলাটা হচ্ছে।
1: এবারে আপনার কথায় ফিরি, আপনি তো কলকাতারই মানুষ এবং কলকাতাতেই আপনার ক্রিকেট সম্পর্কিত বেড়ে ওঠা। অন্তত
2: ক্রিকেটটা আমাদের সময় ছিল ক্যালকাটা বেস, কলকাতার শহরের। আমি আপনাকে বলছি, সুরূপা বোস, সন্ধ্যা মজুমদার, সিরিন কন্ডাক্টার, জুডি ডি সিলভা, লোপামুদ্রা ব্যানার্জি, শর্মিলা চক্রবর্তী, চন্দনা মুখার্জি, গার্গী ব্যানার্জি, আমি, সবাই কিন্তু কলকাতার মেয়ে। তখন জেলা খেলা হতো না, সবটাই কলকাতা বেস ছিল।
1: আপনার বাড়ি কোথায় ছিল বা আছে?
2: আমার বাড়ি হচ্ছে কুমারটুলি বাগবাজার অঞ্চলে। লোপা থাকে চিতলায়, শিরুপাদি থাকতো আমার স্ট্রিটের ওখানে, সন্ধ্যাদি থাকতো বেহালায়। এখানে

0: গার্গী থাকতো মতিঝিল, চন্দনা থাকতো বেলেঘাটা, তো এইরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে আরো যারা ম্যাক্সিমাম পূর্ণিমা শ্যামলী টামলি ছিল, বিনয় স্ট্রিট কেউ, রুনা বসু এস আর দাস রোডে থাকতো।
1: তো এদের খেলার জায়গাটা কোথায় ছিল, বাড়ির কাছে
0: না? এই প্রথম মেয়েরা যখন খেলা শুরু করে তখন খুব সৌভাগ্যবশত এক ভদ্রলোকের খুব উৎসাহ ছিল, তিনি হচ্ছেন নতুকোলে। নতুকোলে হচ্ছে কোলে বিস্কুট ছিল না, সেই কোলে বিস্কুটের মালিক ছিলেন নতুকোলে। বর্তমানে তার ছেলে বাবলু কোলে হচ্ছে সিএবির অনারারি সেক্রেটারি। তো এই নতুদা, আমরা নতুদাই বলতাম, নতুদা প্রথম ওই ভেনুটা অ্যারেঞ্জ করে কালীঘাট মাঠে। কালীঘাট ক্লাবটা ওই পার্ক স্ট্রিটের উল্টো দিকে, সেই কালীঘাট ক্লাবে প্রথম নতুদা শুরু করে যে এখানে ক্যাম্প হোক মেয়েদের খেলা। সব মেয়ে ওখানে প্রথমে জড়ো হয়, তারপরে তারা 73-তে খেললো, বেনারস জিতলো, নতুদা আরও উৎসাহ হলেন। তারপরে 75-এ কলকাতায় ন্যাশনালস, প্রসঙ্গত রুনা বসু ছিল, বনশ্রী দাস ছিল, সবাই মিলে খেলা হলো। ফাইনালটা ইডেনে কর্ণাটকের বিরুদ্ধে, সেমি ফাইনালটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি তখন খেলা দেখতে গেছিলাম, কালীঘাট মাঠে সেমি ফাইনাল হচ্ছিল তামিলনাড়ুর সাথে খেলা। সে খুব তাড়াতাড়ি অনেকগুলো উইকেট পড়ার পর তারপরে সিরিনা আর বনশ্রীদি ম্যাচটাকে টেনে নিয়ে গেছিল, আজও আমার মনে আছে। তো আমরা উইন করেছিলাম, তারপরে কর্ণাটককে হারিয়েছিলাম, কারণ শান্তা একাই ব্যাট করতো, ও একদিকে ধরে রাখলো কিন্তু আরেক দিক থেকে পরপরেরা উইকেট নিয়ে গেছে, রুনাদি, লোপা, শর্মিলা, এরা সবাই উইকেট নিয়ে 75 সালে বেঙ্গল আওয়ার চ্যাম্পিয়ন সেকেন্ড ইয়ার। তারপরে আমি প্রবেশ করলাম 76, জাস্ট পরের বছর।
1: আচ্ছা, প্রথম দিনটা মনে পড়ে? চন্দনা প্যাট ঠ্যাট পরে,
0: হ্যাঁ,
1: আমি অনেক আগে নিয়ে যাচ্ছি, যখন আপনি এখানে ঢুকছেন না,
0: আমার পাড়ার এক ভদ্রলোক, তিনি ক্রিকেট খেলতেন, তিনি বললেন তুই ক্রিকেট খেলবি, চল মিঠু,
1: নাম মনে আছে তার?
0: হ্যাঁ, অলোক ঘোষ, এখনো তিনি বেঁচে আছেন, বয়স হয়ে গেছে। তো বললো যে চল খেলবি, চল। কি পাড়ায় খেলছি? আমি বললাম না, কোথায় যাবো? চল না, তুই আমার একটা সাদা জামা প্যান্ট আছে? তারপরে গাদি সন্ধ্যেবেলা, ব্যাডমিন্টন সন্ধ্যেবেলা শীতকালে, গালি ক্রিকেট, তারপর ফুটবল, বাড়ির উল্টো দিকে মাঠ। তো আমাকে ধরে রাখা একটু মুশকিল ছিল, আমরা তিন ভাই বোন ছিলাম, তারপরে ওই মাঠে মাঠেই থাকতাম। তো আমাকে নিয়ে গেল দেশবন্ধু পার্কে কল্যাণ বিশ্বাসের কাছে, পুলক বিশ্বাস, যার হাত দিয়ে প্রচুর ক্রিকেটার বাংলায় ছেলেদের এসেছে। তো সেখানে গেলাম, সেখানে গিয়ে খেললাম, মা বললো না না এসব হবে না, মা একটু গোঁড়া টাইপের ছিলেন। তো পাশেই লেডিস পার্ক আছে একটা, দেশবন্ধু পার্কের একটা পার্ট আছে লেডিস পার্ক বলে, সেটা বড় মাঠে, সেখানে খেলা হচ্ছে, সেখানে মেয়েরা খেলছে। তো আমাকে আবার সেখানে নিয়ে গেল, মেয়েদের সাথে তাহলে খেলি আর হ্যাঁ খেলো, তখন মা অনুমতি দিল। তো নর্থ ক্যালকাটা উমেন্স ক্রিকেট ক্লাবে আমি অন্তর্ভুক্ত হলাম, সেখানে খেললাম, সেখান থেকেই আমার খেলা শুরু, সেই ক্লাব থেকেই।
1: না, আমি যে অনুভূতিটা জানতে চাইছি, প্রথম দিন প্যাড গ্লাভস পরে নামছেন, সেটা কেমন লাগছে?
0: প্যাড তো নিজের কিছু ছিল না, সেই ক্লাবের কিছু ইকুইপমেন্টস ছিল, প্যাড পরিয়ে দিচ্ছে পরে নিচ্ছি, গ্লাভস পরতে বলেছে পরে নিচ্ছি, মানে খায় না মাথা দেয় কিছু বোঝার আগে ঘটনাগুলো সব ঘটে গেছে। এখনকার ছেলে মেয়েরা যেমন এক্সপার্ট, অ্যাওয়ার অফ এভরিথিং, আমাদের সময় আমরা কিছু বুঝতাম না, গার্জেনরা যা বলতো সেটাই একদম আমাদের বেদ বাক্যর মতো পালন করতাম, ওদিকে যাবি না মানে ওদিকে যাবি না, এদিকে আয় মানে এদিকে আয়, প্যাড গ্লাভস ব্যাট ওইগুলো পরে নিয়েছিলাম, খেলতে আরম্ভ করে দিয়েছিলাম। তো আমি ভালো খেলতাম, বলও করতাম, ওইটা বোধগম্য হয়নি, বোধগম্য হলো অনেক অনেক পরে, বুঝলাম যখন খেলাটা কি সেটা অনেক পরে। আমার কোচ ছিলেন প্রয়াত শ্রী সুরিত মিত্র, যাকে ছোটুদা বলা হয় মাঠে। তারপরে অনেক ইনসিডেন্ট ঘটেছে, জিতেছি ম্যাচের পর ম্যাচ, সুরূপা বসুর সাথে একবার দারুণ পার্টনারশিপ করলাম বেনারসে, সেমিফাইনালেও সুরূপাদি 54 আমি 55, তারপরে ফাইনালেও সুরূপাদি 53 আমি 56, দুটো ম্যাচই দুজনে মিলে পার্টনারশিপ করে পুল করে আবার বেনারসে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম 82-83। তারপরে আমি নিউজিল্যান্ডের এগেনস্টে দলে সুযোগ পাই, ইন্ডিয়া খেলি।
1: আচ্ছা, প্রথম রানটা মানে যখন ভারতের হয়ে প্রথম রানটা করছেন, তার অনুভূতি কিরকম? বা তখন একটু থরথর করে কাঁপা, হাতটা একটু কাঁপছে, তা সেটাও তো একটু টাইম লাগে।
0: হ্যাঁ, আসলে তখন একটা লোভ ছিল।

0: সুর অ্যাটারে বল করছিল, সে খুব ফ্লাইটেড বল করছিল, আমি একটু মিডল অর্ডারে একটু মারকুটে প্লেয়ার ছিলাম, এগিয়ে গিয়ে মারতে গিয়ে স্টাম্প হয়ে গেছিলাম। খুব দুঃখ ছিল। তার আগে আমি ইডেনে একটা ম্যাচ খেলেছিলাম এগেনস্ট ইংল্যান্ড, সেটা হচ্ছে ইস্ট জোনের হয়ে খেলেছিলাম। তো আমার এক ওভারে না ওদের একটি মেয়ে 22 রান না 24 রান নিয়ে নিয়েছিল 6টায় মেরে, কিন্তু আমি একমাত্র বোলার, ওদের যে দুটো উইকেট পড়েছিল ওই দুটো উইকেটই আমি নিয়েছিলাম, কিন্তু ওই মারটা আমি ভুলিনি। ওই বেধড়ক ছয় লম্বা ছয় মেরেছিল এবং আমি আউট হওয়ার পর ওদের যে দুজনকে আউট করেছিলাম তারা এসে আমায় খুব আদর টাদর গালটাল টিপে, দ্যাট ইজ 78, খুব আদর করেছিল, এখন আমার মনে আছে ইংল্যান্ড টিম। তো এইসব ইনসিডেন্ট গুলো মনে আছে।
1: আচ্ছা, কত বছর বয়সে আপনি চান্স পেলেন ভারতীয় দলে?
0: আমি তখন ওই 84 আমাকে বললো ইস্ট জোনের সমস্ত খেলা আছে 5টা, তুমি তো তুমি ম্যানেজার হয়ে যাও। ঠিক আছে, আমি অনেক কিছু করেছি, ম্যানেজারই করেছি, লোকাল ম্যানেজার হয়েছি। অস্ট্রেলিয়া যখন এখানে জিতলো ইনগার্ডসে যে ম্যাচটা ফাইনালটা ওয়ার্ল্ড কাপে জিতলো, সেই অস্ট্রেলিয়া টিমের আমি লোকাল ম্যানেজার ছিলাম। মিলিন্ডা ক্লার্ক ছিল, আমায় খুব ভালো গিফট দিয়েছিল একটা, দারুণ সুন্দর, তো সেটা তো আর দেখানো যাবে না আপনাকে, পরে আমার বাড়ি একদিন এলে দেখাবো। তো তারপরে সেই ওয়েস্ট ইন্ডিজ টিম এবার জামশেদপুর থেকে ব্যাক করছে কলকাতায়, তখন তো অত পয়সা ছিল না আর জামশেদপুর থেকে ওইভাবে ফ্লাইটের ব্যবস্থাও ছিল না, টাটার দু একটা পার্সোনাল জেটেড ছিল। তো আমরা ওই ট্রেনে ফার্স্ট ক্লাসে প্লেয়ারদের তুলে আমি বললো যে মিটু লাগেজ, লাগেজ তো অত যাবে না, লাগেজ ভ্যান নেই, স্টিল না কিছু একটা ছিল এক্সপ্রেস, লাগেজ ভ্যান নেই, এত বড় বড় কিট, লম্বা লম্বা কিট, ইন্ডিয়া টিম আর ওয়েস্ট ইন্ডিজ টিমে কি করা যায়, একটা লরি করে নিন 407 ঠিক আর একটু বড় এরকম কিছু, বললো তাহলে লাগেজের সাথে যাবে, কে যাবে? তখন বিহার ছিল, ঝাড়খণ্ড ছিল, তাহলে মিটুকে পাঠিয়ে দেবো, আমি বললাম আমি একা যাবো না আর একটা মেয়েকে দাও। তখন ওদের ওখানে আর একটা মেয়েকে দিয়ে লরিতে করে সামনে বসে মাল নিয়ে আমি ফিরছি, মাঝখানে গাড়ি আটকে গেল, বিরাট লম্বা জ্যাম, ঘন্টা দুই বসে থাকার পর আমি কি দিই, সারাদিন সারা রাত বসে থাকবো, এ তো মুশকিল। তা কি জানি কি হলো, বাইরে থেকে একটা ছেলে বললো ডান দিকের এই রাস্তা দিয়ে ভেতর দিয়ে চলে যান, আপনি বেরিয়ে যাবেন, নয়তো বেরোতে পারবেন না, এতে আপনার 2-3 দিন সময় লেগে যাবে, এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাও নেই, হোটেল টোটেল কিচ্ছু নেই, একদম রাস্তায় চেকপোস্ট। ঢুকলাম সেই রাস্তায়, ড্রাইভারকে বললাম ওখান দিয়ে চলো, লাঠি সোঁটা নিয়ে আর সামনে আপনার ইট ইট পাথর টাথর দিয়ে রাস্তাটা খাইটা যাওয়ার পর আর কি ব্লক করে রেখেছে, যেতে দেবে না। আমি ঘটনাটা কি হলো, আমার নাম দেখো কি বলছে, ওরা বললো ম্যাডাম আপনি নামবেন, আমি ঠিক আছে তুমি দেখো কি হয়েছে, খানিকক্ষণ বাদে এসে বললো টাকা পয়সা চাইছে, আমি কত টাকা চাইছে, বললো 1000 টাকা চাইছে, আমি বললাম এনাও 1000 টাকা, আগে সরাতে বলো, 1000 টাকাটা তোমার হাতে রাখো, আগে ওটাগুলো সরিয়ে দিলে তারপরে তুমি ওদের টাকাটা দেবে, তারপর আমরা বেরোবো, সেই ভেতর দিয়ে প্রাণ হাতে করে ফেরা।
1: আচ্ছা, এইবারে একটা কথা, যে ধরুন আপনার কথা যখন শুনছি, আপনার নিজস্ব যে পারিবারিক যাকে বলে সমর্থন বা পাড়ার সমর্থন সেগুলো তো ছিলই, কিন্তু আমরা একটু বুঝতে চাই যে সেই সময়ে ধরুন 70 দশকের কথাই বলি, যখন ক্রিকেটটা শিখছে মেয়েরা এখানে, পরিবেশটা কিরকম ছিল, কতটা সত্যি সত্যি সমর্থন ছিল, মানে চাইলেই ক্রিকেট খেলা যেত এরকম ছিল কি?
0: না, চাইলেই ক্রিকেট খেলা যেত না, কারণ ক্রিকেটটা এখনো অনেকের ধারণা ভীষণ এক্সপেন্সিভ, এবং ইট ইজ এক্সপেন্সিভ নাও, একটা ব্যাট মোটামুটি ভালো ব্যাট কিনতে হলে 20-22 হাজার টাকা লাগবে, সেটা এফোর্ড করা সকলের পক্ষে কিন্তু সামর্থ্য ছিল না। আমরা তো ক্লাবের ব্যাটে খেলতাম, আমাদেরও সামর্থ্য ছিল না, আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম, আমাদের ওই খেলার জন্য টাকা খরচা না, নই মনে হয়েছে ভালো বেঁচে খেলছে দৌড়চ্ছে করছে ঠিক আছে, প্রাইজটাই জানছি, এই আছি চ্যাম্পিয়ন, কাগজে নাম বেরোচ্ছে, উইকেট পাচ্ছি, এইগুলোই সান্ত্বনা পুরস্কার ছিল আমাদের। এবং বাড়ি থেকে এই যে খেলার জন্য বেরোনো বা খেলা আজকে ভোরবেলা বেরিয়ে যাবো কি দুদিন থাকবো না এখানে খেলা আছে, এই পারমিশনটা কিন্তু ওই দৌলতেই পেতাম, কাগজে নাম, কাগজে রূপ ছবি, তারপরে খেলা।

0: মাঠে যাওয়া ইত্যাদি প্রভৃতি। আদারওয়াইজ আমাদের কিন্তু কোনো কিছু কোনো গাড়ি ভাড়াও দিত না আমাদের। এমনও হয়েছে আমি মাঠে যাচ্ছি, কন্ডাক্টর আসছে দেখে চলন্ত বাস থেকে লাফ দিয়ে নেমে গেছি, ভয় আর কি। টিকিট চাইবে পয়সা পয়সা নেই, কিছুই নেই। তো এই ধরনের ইনসিডেন্ট প্রচুর হয়েছে, প্রচুর।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কলকাতার ডায়েরি অনুষ্ঠানে কথা বলছি মিঠু মুখোপাধ্যায়ের সঙ্গে, যার নাম অনেকের কাছেই পরিচিত, জাতীয় মহিলা ক্রিকেট দলের জন্য যারা নির্বাচন করেন তাদের মধ্যে একজন তিনি, অর্থাৎ জাতীয় নির্বাচক। নিজে তো ক্রিকেট খেলেছেন, তার কথা বলছেনও তিনি, প্রশিক্ষণও দিয়েছেন, তার প্রসঙ্গও আসবে। এবং আমরা খুব আনন্দিত যে আজকে আমরা খুব খোলামেলা আলোচনা করতে পারছি তার জীবন নিয়ে এবং তার সঙ্গে এই শহর কলকাতা জড়িত থাকা নিয়ে। আমরা রয়েছি কলকাতার ডায়েরি অনুষ্ঠানে।
0: এইবার বলি আপনাকে একটা মজার গল্প। এই যে দীপ্তি শর্মা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হলো, এই দীপ্তি শর্মার প্রথম যখন এলো কলকাতায়, ইউপি থেকে আমার এক বন্ধু বলল যে না ও ইউপির হয়ে খেলবে না, একটু অশান্তি হয়ে গেছে, এনওসি নিয়ে নিয়েছে, ও বড়দার সাথেও কথা বলেছি। বাই দ্য টাইম বড়দার অফিসিয়াল তখন বিদেশে ছিল, তো বড়দা কনফার্ম করেনি, বললো মিঠু তুই নিবি? হ্যাঁ দিয়ে দে, আমার তো একটা ব্যাটসম্যান চাই। তখন আমি চেয়ারম্যান সিলেকশন কমিটি সিএবি, তো গেলাম, যেতে যিনি কর্মকর্তা ছিলেন তার কাছে গিয়ে যেতে বললো না না না না আমরা বাইরে মেয়ে নেবো না, এই একটা প্লেয়ারকে নিয়ে তখন একটা ঝামেলা হচ্ছিল, তাকে এনওসি দিচ্ছিল না বিসিসিআই থেকে, সে ভেতর থেকে এনওসি বার করে চলে গেছে, আমরা চিঠি দিয়েছি বোর্ডকে যে বাইরের প্লেয়ার এইভাবে নেওয়া দেয়া যাবে না। সে কি ও এনওসি নিয়ে বসে আছে, একটা ইন্ডিয়া প্লেয়ার, তখন ও 188 রান করে ফেলেছে, ইন্ডিয়ার হয়ে খেলছে রেকর্ড রান। সে তো মহা মুশকিল দাদা, আমিও বিপন্ন হয়ে যাবো, সারা ভারতবর্ষে এরকম হয়েই পড়ে যাবে যে একটা ইন্ডিয়া প্লেয়ার এক বছর বসে আছে, বেঙ্গল তাকে নিল না। তখন আমি আরেকজন কর্মকর্তার কাছে গেলাম, এ তো মহা মুশকিল, এরমভাবে তো হবে না, বলছে না তারপর বললো অনেক খরচা, একটা ইন্ডিয়া প্লেয়ারকে রাখতে গেলে 5-star হোটেলে রাখতে হবে, তার খাওয়া দাওয়া, তার পেছনে একটা ভালো গাড়ি দিতে হবে তার আসা যাওয়ার, এত এক্সপেন্স আমরা একটা মেয়ের পেছনে করতে পারবো না, একজন মহিলা ক্রিকেটার পেছনে সে ইন্ডিয়া প্লেয়ার হলেও করতে পারবো না আমরা। ঠিক আছে কিছু করতে হবে না, আমার বাড়িতে আমি রেখে দেবো, আমি খাওয়াবো, আমি আসা যাওয়ার ব্যবস্থাটা করব, তাহলে হবে তো? বললো আপনি করবেন? খানিকক্ষণ ভেবে বললো যে ঠিক আছে করুন, আমাদের কাছে কিন্তু কোনো কিছু চাইবেন না। আমি না কিছু চাইবো না, আমার ইন্টারেস্টে আমি নিচ্ছি, আমার টিম স্ট্রং হবে আমি নিচ্ছি। সেই দীপ্তি শর্মা আমার বাড়িতে 4 বছর ছিল, থেকেছে, খেয়েছে, ঘুরেছে, আসা যাওয়া এভরিথিং, এবং বাংলাকে রীতিমতো চ্যাম্পিয়নশিপও দিয়েছে বিসিসিআই। এই দীপ্তি
1: 2025 সালে এসে ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট।
0: এই রিচা ঘোষ যাকে নিয়ে এখন সবাই বলছে আমার রিচা, আমার রিচা। একবার সিএবিতে তখন বিশ্বরূপ দে অফিসিয়াল, উনি বললেন যে এটা জেলা থেকে না আনলে ক্রিকেটের বিস্তার হবে না, আরও কম্পিটিশান চাই, আরও মেয়ে চাই। তার ঝুলনকে ডাকলো, ঝুলনকে বললো যে জেলা সফর করতে, দুজনে মিলে জেলা সফরে বেরিয়ে যাও, জেলায় জেলায় গিয়ে এটাকে প্রচার করো এবং প্রপাগান্ডা করে মেয়ে কালেক্ট করো, যা হয় মেয়ে। তখন আমি আর ঝুলন জেলা সফরে বেরোলাম, সারা পশ্চিমবঙ্গের জেলা সফর করে এলাম, সফর টফর করে কল্যাণী বিসিএতে একটা ক্যাম্পের ব্যবস্থা করে দিলেন বিশ্বরূপদা। সেখানে প্রায় 30-35 জনকে নিয়ে একটা ক্যাম্প হলো, সেই প্রথম রিচা এলো, রিচা ছোট্ট, সেই রিচা ছোট্ট রিচা, তারপর আস্তে আস্তে এখানে ক্যাম্প করলো, বড় হলো, ওখানে প্র্যাকটিস করতো, আপনার বাঘাযতীন ক্লাব না কি ক্লাবে ও প্র্যাকটিস করতো। রিচা হয়ে ওঠার পেছনে যে মানুষটা সব থেকে বেশি অবদান সেটা হলো ওর বাবা, একদম ছায়া সঙ্গী ছিল, বাবা নিজে কিছু চাকরি বাকরির ব্যাপারগুলো ছিল না,
1: উনিও তো ক্রিকেটের সঙ্গে জড়িত,
0: মানে উনি আম্পায়ার, তখন আম্পায়ারই ছিলেন। তো ওই রিচাকে ক্রিকেটার করে তোলা ওনার একটা সেই স্বপ্নটাকে বাস্তব করতে গেলে যা যা করতে হবে উনি তাই তাই করতে, যেখানে পুনাতে খেলা পুনাতে, বোম্বেতে খেলা বোম্বেতে, হরিয়ানায় খেলা হরিয়ানা, আপনার ঝাড়খণ্ডে খেলা ঝাড়খণ্ডে, বাবা সবসময় থাকে প্রতিটা মুহূর্তে, ওর বাবা ইংল্যান্ডে খেলা বাবা, অস্ট্রেলিয়ায় খেলা বাবা, এভরিওয়্যার বাবা সবসময় সফর করে,
1: মানে তার মানে নিজে উনি খরচাও করেছেন
0: প্রত্যেকবার, খরচাও করেছে, বিদেশ সফর করছে, তখন তো আর্নিংস এর মধ্যে চলে গেছে, তারপর ক্যাটাগরিক্যাল প্লেয়ার আমাদের অ্যানুয়াল কন্ট্যাক্ট গুলো থাকে সেগুলোই চলে গেছে, সেখান থেকে তো টাকাটা আসতো ন্যাচারালি। বাবা কিন্তু কোনো কার্পণ্য করেনি খরচা করে।

0: ট্রাভেল করে, কিন্তু আগে এটা ছিল না। আমার এক ফ্ল্যাটটায় থাকতো মেয়েরা এসে, মানে যারা আর কি বাংলা দলের হয়ে খেলবে এরকম মেয়েরা, আমার একটা ফ্ল্যাট ছিল সেখানে থাকতো তারা। রিচা বহুদিন, এখনো সেই পাড়ায় সবাই বলে মিঠুদি রিচা এখানে থাকতো না, রিচা তো আমাদের সাথে থাকতো, এই ইত্যাদি প্রভৃতি সবাইকে উৎসাহিত। যে মধ্যমিলে রিচাকে খাবার দিত, সে আমাকে পরশু দিন বলছে রিচাকে তো খাবার দিতাম আমি, হ্যাঁ তাতে অসুবিধাটা কি হয়েছে। তাদের একটা স্বতঃস্ফূর্ত একটা উচ্ছ্বাস বেরিয়ে আসছে। আমার ডিউটি যেটা ছিল সেটা তো আমি করেইছি সবসময়।
1: শুনলেন কলকাতার ডায়েরি। আজকের অতিথি মহিলা ক্রিকেট দলের জাতীয় নির্বাচক মিঠু মুখোপাধ্যায়। তার সঙ্গে কথা বললেন ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। আজ শুনলেন প্রথম পর্ব।

নতুন বছরেই বন্ধু তোমার জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমার জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
3: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটক

দের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী, সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর, শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়, রাগ ভূপাল টোরি। তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন সমীর নন্দী। রাগ ভূপাল টোরি।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ভূপাল টোড়ির আগে সন্তুর পরিবেশন করলেন শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সঙ্গত করলেন সমীর নন্দী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান মনের মতো গান। মনের মতো গান নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আমি মৈত্রী বন্ধু পঙ্কজ। আসলে প্রেম, ভালোবাসা, বিরহ, চাওয়া পাওয়ার সেই নিরন্তর দ্বন্দ্ব আমাদের প্রত্যেকটি মানুষের প্রতিটি দিনের, এই টানাপোড়েন আমাদের সাহিত্যে, সঙ্গীতে বারবার ঝংকৃত হয়েছে এবং তার সঙ্গে জুড়ে গিয়েছে কালজয়ী সমস্ত গানের সুর এবং কথা, এবং অবশ্যই সেই দোতনায় মেতে উঠেছে আমাদের সকলের মন। তাই তো বারবার বলতে

সৃষ্টি হয়, ওগো প্রেম তুমি প্রথমের থেকেও প্রথমা, তোমাকে না ভালোবাসলে মন পাওয়া যায় না। আজকে তাই মনের মতো গানের এই অনুষ্ঠানে প্রেম আর বিরহের নানা আখ্যান আপনাদের সামনে উপস্থাপিত করব নানান রকম মন ভালো করা গানের মাধ্যমে। আসলে সুরে না ভাসলে গান গাওয়া যায় না, আর আঘাত পেলেই যে বিনা ঝঙ্কৃত হয় সৃষ্টি হয় সুরের ছন্দ। তাই কোনো এক কবি কখনো বলেছিলেন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ হুইচ টেলস দ্য স্যাডেস্ট থট। আজকের মনের মতো গানের সেই প্রেম বিরহের কাহিনী শুনব গানে গানে।

আচ্ছা, আমাদের কথায় আছে বাঙালিদের বিশেষত 12 মাসে 13 পার্বণের মতো সমস্ত কিছুতে রবীন্দ্রনাথ, আর তাই প্রেম বিরহে যে রবীন্দ্রনাথ ছুঁয়ে থাকবেন আর সেই তার গানে যে আমরা মজে থাকব, এই কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই ঋষি পাণ্ডার কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি দিয়ে মনের মতো গানের অনুষ্ঠান শুরু করলাম। এবার যে ভালোবাসার আখ্যানটা আপনাদের সামনে উপস্থাপিত করব, তাকে সুরে সুরে এবং কথায় কথায় যিনি গেঁথেছেন, তিনি এই যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ গীতিকার বা কথাকার বলা যায়, কবি এবং অবশ্যই গায়ক সুরকার। তার কণ্ঠে ভালোবাসা শতযুদ্ধেও যেতে চায় না, কবির সুমন।

আসলে প্রেমের ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া যেমন আমাদেরকে ভরিয়ে দেয়, পূর্ণ করে দেয়, ঠিক সেরকমই কত না পাওয়া, কত মন কেমন থাকে, আর সেই আবেশ ধরা পড়ে বিরহের গানে। আসলে প্রেম বিরহ যেন হাত ধরাধরি করে চলে কোনো এক অমোক নিয়মে। আর আগেই বলেছি, বাংলা গানে সেই টানা পড়েন বারবার ধরা পড়ে, সেকালের কবি থেকে একালের কবি থেকে। প্রেম যেমন অবিনশ্বর, তেমনি আবার আঘাত পেলেই বিনা ঝঙ্কৃত হয় সুরের ছন্দের, সেখানেও কিন্তু একটা ভালোবাসা কোথাও যেন লুকায়িত থাকে, প্রচ্ছন্ন থাকে। শ্রাবণী সেনের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

শুনছেন মনের মতো গান, আর সঙ্গে রয়েছে আমি আপনাদের শ্রবণ সঙ্গী পঙ্কজ। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব গরিবনা ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসব রাত্রি রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাঁচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। আসলে আজকের যে প্রেমের এবং বিরহের কথা এবং সেই কথার সঙ্গে গান আজকের অনুষ্ঠান আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, এই কথাগুলো যেন তার পরতে পরতে এবং তার মর্মবাণীতে ভীষণ ভীষণ রকমভাবে সত্যি। আর যখন প্রেমের কথা হয়, বিরহের কথা হয়, যখন বাংলা গানের কথা হয়, তখন মান্নাদের প্রসঙ্গ আসবে না, এমন হতে পারে নাকি? এমন অনেক গানের লাইন আছে যা আপামর বাঙালির বুকের মধ্যে যেন গেঁথে রয়েছে, তাদের সারা জীবনের সঙ্গী হিসেবে, যা তাদের জীবনে ঘুরে ফিরে এসেছে বারবার। ভালোবেসে রাজা বা ফকির, কিংবা হৃদয়ে আছে যার, যদি কাগজে লেখো নাম, কফোটা চোখের জল, কে প্রথম কাছে এসেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কথা না বাড়িয়ে একটু গানে যাই, মান্নাদের গান

আসলে জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, এরকম অনেক অনেক গান যেমন রয়েছে, রয়েছে কে প্রথম কাছে এসেছি এর টানা পড়েন, আসলে অন্তরা সঞ্চারী কিংবা স্থায়ীর, তবু বাঙালি জেগে থাকবে প্রেমে বিরহে ভালোবাসায়। মান্না উত্তমকে নিয়ে প্রথম কে প্রথম কাছে এসেছি, বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হয়তো তোমারই জন্য যে চিত্রায়িত হয়েছিল বাংলা চলচ্চিত্রে, প্রেমের গানের সম্রাট বলা হয় মান্নাদেকে। নব্বই বছর বয়সে যখন তিনি পৌঁছেছিলেন তখনও তার কণ্ঠে রোমান্টিক গান একটা নতুন মাত্রা এনে দিয়েছিল। ঘনিষ্ঠরা হয়তো অনেকেই তখন সমালোচনা করতেন তার, কিন্তু তিনি উড়িয়ে দিয়ে একটা কথা বলতেন, প্রেমের আসলে কোনো বয়স হয় নাকি, শরীরের হয়তো বয়স বাড়ে মনের নয়। তাই সত্তরের কাছে পৌঁছেও তিনি গিয়েছিলেন অনেক অনেক প্রেমের গান। আজকে সেই মান্নাদের গান কয়েকটি শুনলাম, এবার যে গানটি শুনব সেই গানটি আপনাদের ভীষণ ভীষণ পরিচিত, এবং প্রেমের বয়ান, গানের বয়ান যদি কোনো তৈরি করতে হয় তাহলে শঙ্খবেলার ছবির, 1966 সালে এই ছবি তৈরি হয়েছিল, সেই ছবির গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুধীন দাশগুপ্তের সুরে এই গান ভোলার নয়। শিল্পী মান্না দে এবং লতা মঙ্গেশকর।

আসলে যখন প্রেম এবং বিরহের বিষয় নিয়ে মনের মতো গানের অনুষ্ঠান করছি, তখন সেখানে বাংলার ডুয়েট গান বা দ্বৈত গান থাকবে না, এটা হতেই পারে না। বাঙালির প্রেম বা রোমান্স যেভাবে ধরা দিয়েছে বাংলা গানে, সেরকম খুব কম জায়গায় পাওয়া যায়। এবং তার মধ্যেই রোম্যান্টিক ডুয়েটগুলো সেই গানকে একটা অন্য মাত্রা দিয়েছে। আসলে আজকে বাইরে হয়তো খানিকটা, যখন স্টুডিওতে আসছিলাম বৃষ্টি পড়ছিল, একটু মেঘলা ওয়েদার ছিল। আসলে বাঙালির মনে কিন্তু বৃষ্টি পড়ুক না পড়ুক, কিংবা সেই কথায় আছে না কবির কথায়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, সেরকমই বৃষ্টি পড়ুক না পড়ুক মনের অন্তঃপুরে সেই প্রেমের বৃষ্টির, সেই রোম্যান্সের বৃষ্টির আনাগোনা কিন্তু চিরকালীন। এখন একটি ডুয়েট গান শোনাবো আপনাদেরকে, শিল্পী কিশোর কুমার এবং আশা ভোসলে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মনের মতো গান। আপনাদের সঙ্গে রয়েছে আমি, পঙ্কজ। আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুল নয়ন রে, কত নীতি নীতি বনে করিব যতনে কুসুম চয়ন রে। আসলে এই লাইনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিরহ কবিতার। আমরা শুরুতেই বলছিলাম, প্রেমীর পাশাপাশি হাত ধরাধরি করে বিরহ চলতে থাকে এবং সেই চলাচলটা মনের গভীরে কোথাও যেন একটা মাত্রা নিয়ে প্রকাশিত হয়, প্রকাশ পায়। আর সেই কথাগুলো গানে গানে সুরে সুরে আমাদের মধ্যে রচনা করে অন্য কোনো অনুরণনের। তাই বিরহকে কিন্তু অনেক কবিতায় অনেক গানে উদযাপনও করা হয়। শচীনদেব বর্মনের কণ্ঠে আপনাদের একটা বড় প্রিয় গান হয়তো মনে রয়েছে, এই গানটির কথা মীরা দেববর্মনের এবং সুরকার অবশ্যই শচীনদেব বর্মন। সেই গানটি এবার শোনাব, বিরহ বড় ভালো লাগে।

প্রেমের অকাল মৃত্যু নেই বলে শোকের মধ্যেও প্রেম চিরন্তন হয়ে যায়, বলেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। আবার রবি ঠাকুরের কথায় যদি আসি, কেমনে রাখি আখি বাড়ি চাপিয়া, প্রাতে কোকিল কাঁদে নিশীথে পাপিয়া, বিরহের এই নানা আখ্যান বারে বারে আমরা পেয়েছি আমাদের কবিতায়, সাহিত্যে এবং গানে। আবার কখনো কাজী নজরুলের কথায় যদি বলি, ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলেও তার জীবন দুঃখের ও জড়তার, এরকম বহু বহু বিরহের কথন কিন্তু আমাদের কাব্যে সাহিত্যে আমরা বারংবার ঘুরে ফিরে পাই। ঠিক সেরকমভাবেই পাই বাংলা গানে, এবং বাংলা গানের আধুনিক গানেও পাই সেটা। এবার যে গানটি শোনাব সেই গানটির কথা শৈলেন রায়ের এবং সুরকার দুর্গা সেন, শিল্পী তালাত মাহমুদ। সেই বিরহের আরেকটি কথন জানো।

আসলে এই প্রেম বিরহের কথা যখন ওঠে বা যখন বোঝা যায়, তখন তার মধ্যে যেন একটা দ্বৈত সত্তা থাকে। দ্বৈত সত্তাটা কখনো আনন্দের তো কখনো দুঃখের। এখন যে গানটা শোনাবো সেই গানটা অত্যন্ত একটি জনপ্রিয় গান। এই গানেও ভালোবাসার সেই অদ্ভুত এবং জটিল রূপ, যার মধ্যে অঙ্গাঙ্গীভাবে জুড়ে রয়েছে কখনো প্রেম তো তার সঙ্গে বিরহ। প্রিয় মানুষের চোখের তারায় ভালোবাসার আলোর যেমন প্রতিফলন ধরা পড়ে, তেমনি আদরের চরম মুহূর্তেও কান্নার জল যেন মিশে থাকে কোনো এক অদ্ভুত বৈপরীত্য নিয়ে। এখন যে গানটি শোনাবো

প্রেমের ইঙ্গিত বলতে পারেন, প্রেমের সংকেত বলতে পারেন, প্রেমের ইশারা বলতে পারেন। এই সবকটা শব্দ কি কেবল শব্দ? আসলে প্রেমের সঙ্গে তার সংকেতের একটা সাযুজ্য রয়েছে। সেই সংকেতগুলো সবসময় সঠিকভাবে আমরা বোধহয় বুঝে উঠতে পারি না, তাই প্রেমের কথা নিয়ে তৈরি হয় নানান গান। এখন যে গানটা শোনাব সেই গানটা খুব বিখ্যাত একটা গান, শিল্পী রাহুল দেববর্মণ।

প্রেমের কথা বোঝা না গেলেও এক জীবন জুড়ে প্রেমের লয়টা কিন্তু একটু বুঝে নিতে হয়। কেউ প্রেমে খুব তাড়াহুড়ো করে, কেউ আবার প্রেমে একটা বিলম্ব পছন্দ করে, ধীর গতিতে চলা পছন্দ করে। কিন্তু এবার যে গানটা আপনাদেরকে শোনাবো সেটা প্রেমের গানের ক্ষেত্রে বাঙালি সমাজের বহু মানুষ, বাঙালিরা অনেকেই মনে করেন এটা একটা আইকনিক বা সিম্বলিক গান, এবং সেই গানটা বিলম্বিত লয়ের ছবির। 1970 সালে ছবিটি তৈরি হয়েছিল। এই গানটি সুরকার নচিকেতা ঘোষ এবং কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের, আর এর চরিত্রায়ন করেছিলেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী। সেই গানটি শোনাব, শিল্পী আরতি।

0: জানি কি হয়।
1: উর্বে ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্গম বেগে দুঃসহতম কাজে, রুক্ষ দিনের দুঃখ পাই গো পাইত পাব, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারি দেখেছি দোহে। বন্ধুরা, আজকে এই প্রেমের এবং বিরহের আখ্যান নিয়ে যে মনের মতো গানের অনুষ্ঠান, দেখতে দেখতে সময়ের কাটা বলছে প্রায় শেষ। কিন্তু এই প্রেমের আখ্যানের কথা যখন উঠছে, তখন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলা রোম্যান্টিক গানের অবিস্মরণীয় জুটি, তাদের একটি গান না শুনিয়ে এই অনুষ্ঠানটি শেষ করা ঠিক হবে না। বহু ছবিতে তারা গান গেয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় একসঙ্গে ডুয়েট, কিন্তু সপ্তপদীর সেই গান, ছবির সেই দৃশ্যকল্প আজও আপামর বাঙালির প্রেমের দৃশ্যের অভিধান রচনা করে আছে যেন, কি বলুন। তাই এই গানটি দিয়েই আজকে শেষ করব মনের মতো গানের অনুষ্ঠান। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা।

0: বলো,
1: না না তুমি বলো,
0: না তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি,
0: তুমি বলো,
1: তুমি,
0: তুমি
1: এই পথ।
2: মনের মতো গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এই অনুষ্ঠানটি উপস্থাপনায় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, মৈত্রীবন্ধু পঙ্কজ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আজ এই অনুষ্ঠানে প্রথমেই শুনবেন নজরুল গীতির অনুষ্ঠান, শিল্পী সুসীমা দাস মজুমদার।

শুনছেন অনুষ্ঠান রামধনু। এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন সুসীমা দাস মজুমদার। এরপরে আধুনিক গান, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়।

শুনলেন আকাশবাণী স্টুডিও রেকর্ড করা গানের অনুষ্ঠান রামধনু। আজকে এই অনুষ্ঠানে প্রথমে ছিলেন শিল্পী সুসীমা দাস মজুমদার, তিনি নজরুলগীতি গাইলেন, এবং সবশেষে শুনলেন শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে অতুল প্রসাদ সেনের গান, প্রথম শিল্পী রোহিণী রায়চৌধুরী।

শুনলেন নানা রঙের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সৌমেন রায়চৌধুরী।

শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ছিলেন সৌমিন রায়চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594।

এই অনুষ্ঠানের আজকের প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন, গানটির গীতিকার মিল্টু ঘোষ, সুরকার অসীমা মুখোপাধ্যায়।

এবারে শিল্পী সন্ধ্যা গোস্বামী, এই গানটির গীতিকার অমিয় চট্টোপাধ্যায় এবং সুরকার প্রবীর মজুমদার।

মৈত্রী প্রচারতরঙ্গে শুনছেন রম্যগীতির অনুষ্ঠান। এবারের শিল্পী শ্যামল মিত্র। এই গানটির গীতিকার এবং সুরকার সলিল।

0: তুলে যে যায় দিদি।
1: শুনছেন রম্যগীতির অনুষ্ঠান, এবারে শিল্পী হৈমন্তী শুক্লা। এ গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার অসীমা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। নদী নালা পাহাড় পর্বত অরণ্য আর ঋতু বৈচিত্র্যের একটা অদ্ভুত মায়াবী ক্যানভাসে গড়ে উঠেছে এই বাংলার রূপ। এই ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ শুধুই যে বাঙালির জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করেছে তেমনটা তো নয়, বরং তার মনন আর সাহিত্যকেও প্রভাবিত করেছে গভীরভাবে। কেন জানো? কারণ মানুষের সবচেয়ে আদিম যে আশ্রয় সেটা হচ্ছে প্রকৃতি। কিন্তু সভ্যতার যত অগ্রগতি হয়েছে সে পারস্পরিক নির্ভরতার কথা সে বোধহয় ভুলেছে, সেজন্যেই বারবার সে আধিপত্য বিস্তার করতে চেয়েছে প্রকৃতির ওপর। আর ঠিক তখনই তৈরি হয়েছে এক চরম সংকট। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এই সমস্ত সংকটের কথা মাথায় রেখেই বোধ হয় এ বছরের থিম ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এই কথা বারবার ফুটে উঠেছে বাংলা সাহিত্যে, বিশেষত বাংলা কথা সাহিত্যে উপন্যাসে। এই যে মানুষ আর প্রকৃতির দ্বান্দ্বিক সম্পর্কই বলো কিংবা আত্মিক বন্ধন বলো, সেটা কিন্তু নিবিড়ভাবে ফুটে উঠেছে বারবার বাংলা সাহিত্যের পাতায় পাতায়। বাংলা উপন্যাসে পরিবেশ চেতনার কথা আমরা যদি বলি তাহলে সেটা শুধুই গাছপালা পশু পাখির বর্ণনা এরকম কিন্তু নয়, বরং এটা মানুষের অস্তিত্বের লড়াই। কখনো আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃতির নীরব কিংবা মুখর প্রতিবাদ, এবং প্রকৃতির সঙ্গে মানুষের এই যে একাত্ম হয়ে বেঁচে থাকা, এর একটা মহাকাব্যিক দলিল আমরা বলতে পারি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং উত্তরাধুনিক যুগের বহু সাহিত্যিক, তারা কিন্তু সেই সংকট সেই বিপন্নতার কথা তুলে ধরেছেন এবং তুলে ধরেছেন প্রকৃতির প্রতি মানুষের চিরন্তন দায়বদ্ধতার কথা। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে তোমার সঙ্গে কথা বলবো সেই রকমই কিছু সাহিত্য রচনা নিয়ে, যেখানে দেখানো হয়েছে যে সভ্যতা কিভাবে ডেকে এনেছে সবুজের সংকট। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগত। প্রথমেই কোথায় নিয়ে যাব তোমাকে? চলো না অরণ্যে যাই, কার হাত ধরে? বাংলা সাহিত্যে পরিবেশ চেতনা এবং বাস্তুতান্ত্রিক ভাবনা, মানে ইকোক্রিটিক্যাল পার্সপেক্টিভের কথা বলতে গেলে যার নাম আমার সবার আগে মনে আসে, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার আরণ্যক আমরা সকলে পড়েছি, হয়তো কোনো প্রথাগত আখ্যানধর্মী উপন্যাস নয়, বরঞ্চ এ যেন এক প্রকৃতির স্তোত্রগাথা। উপন্যাসের প্রধান চরিত্র সত্যচরণ, সে কলকাতার এক শহুরে যুবক। সে জীবিকার তাগিদে চলে যায় বিহারের পূর্ণিয়া জেলার এক বিস্তীর্ণ অরণ্য অঞ্চলে, ম্যানেজার পদ তার। তার কাজ ছিল জঙ্গল কেটে জমি প্রজাদের বিলি করা। শুরুতে কলকাতার যে একটা নাগরিক অহংকার সেটা কিন্তু সত্যচরণের মধ্যে ছিল, এবং এই জঙ্গলটাকে তার মনে হতো যেন অভিশাপ। কিন্তু ধীরে ধীরে ওই যে প্রকৃতি কেমন করে বশ করে ফেলে মানুষকে, ধীরে ধীরে অরণ্যের এক আদিম রহস্যময় মায়াবী রূপ তাকে গ্রাস করতে শুরু করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই অঞ্চলের যে বর্ণনা দিয়েছেন, অরণ্যের যে বর্ণনা দিয়েছেন, তা কিন্তু কোনো সাধারণ বন নয়। এখানে ফোটে হলুদ রঙের উজ্জ্বল ফুল, রাতে জোনাকির আলোয় অরণ্য যেন এক মায়াবী রূপ ধারণ করে। আর সত্যচরণ সেই যে যখন পাহাড়ে সূর্যাস্ত দেখে, তখন কিন্তু সে বুঝতে পারে যে প্রকৃতির এই যে রূপ মানুষের তৈরি যে কোনো স্থাপত্যের চেয়ে কত কত গুণে শ্রেষ্ঠ। উপন্যাসের রাজু পাড়ে কিংবা ধাওতাল সাহু বা কুন্তা, এদের কথা আমরা পাই। এরা তো দেখো প্রত্যেকেই প্রকৃতির সন্তান। রাজু পাড়ে কিন্তু বনের গাছপালা কাটার ঘোর বিরোধী, সে বনের আনাচে কানাচে ফুল ফলের বীজ এসব বুনে বেড়ায়। প্রকৃতির এই যে নিঃস্বার্থ সেবা, এটা আমরা উপন্যাসে পড়ি, কিন্তু একটু যদি তলিয়ে ভাবি তাহলে দেখব এটা কিন্তু আমাদের আধুনিক যে কনজারভেশন বা পরিবেশ সংরক্ষণ, সেই কথাই কিন্তু বারবার মনে করিয়ে দেয়। এবং উপন্যাসের ট্র্যাজেডিটা কোথায় জানো তো? উপন্যাসের ট্র্যাজেডিটা হচ্ছে এখানেই যে সত্যচরণ যখন প্রকৃতির কথা বুঝতে শুরু করেন, তখনই নিজের জীবিকার প্রয়োজনেই তাকে সেই অরণ্যকে ধ্বংস করে দিতে হয়, বাধ্য হয় সত্যচরণ। উপন্যাসের শেষে যখন ওই হাজার হাজার একর জঙ্গল কেটে
কুঁড়ে ঘর তৈরি হচ্ছে। তখন সত্যচরণের মনে গভীর অনুশোচনা জাগে। সে বলে যে লবচুলিয়া বৈহারের সেই আদিম রূপ আমি নষ্ট করিয়াছি, আমি বনের দেবতা, বন্য পশু পাখি ও গাছপালার নিকট অপরাধী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন, সেজন্য বোধ হয় বুঝতে পেরেছিলেন যে কিভাবে মানুষের লোভ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। আরণ্যক আসলে মানুষের সেই আদি সংকটের দলিল, যা প্রকৃতিকে কিন্তু ধীরে ধীরে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে নানান অজুহাতে, সভ্যতার অজুহাতে, উন্নতির অজুহাতে। সেই সংকটের কথাই তোমাকে বলছি, বলছি প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতার কথা। অরণ্যের কাছাকাছি তো আমরা গেলাম, এবার চলো না একটু রাঢ় অঞ্চলের রুক্ষ প্রকৃতির কাছে যাই। সেখানে মানুষের বাঁচার লড়াই কেমন ছিল, কিভাবে তারাও সম্মুখীন হয়েছে সংকটের, সেই কথা জেনে নি। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের দ্বারস্থ হতে হবে রাঢ় অঞ্চলের রুক্ষ প্রকৃতি এবং মানুষের বাঁচার লড়াই যিনি সবচেয়ে ভালো তুলে ধরেছেন তার কলমে, সেই তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। হাসুলি বাঁকের উপকথার কথা মনে পড়ে আমাদের সবার প্রথমেই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাঢ় বাংলার মাটি, নদী আর মানুষের জীবনকে তার উপন্যাসে এক সূত্রে গাঁথলেন। তার হাসুলি বাঁকের উপকথা 1947 প্রকাশিত হচ্ছে। পরিবেশ, ঐতিহ্য এবং আধুনিকতার সংঘাতের এক অনন্য দলিল। কোপাই নদীর কথা তো মনে পড়েই আমাদের। এক বাঁকে গড়ে উঠেছে কোপাইয়ের সেই উপত্যকা, সেই উপত্যকা যাকে বলা হচ্ছে হাসুলি বাঁক, যার আকৃতি কিসের মতো না হাসুলির মতো, মেয়েদের গলার অলংকার হাসুলি, ঠিক চাঁদের আলো।

পড়লে সেই বাঁকের ওপর রূপোর হাসুলির মতো চকচক করে ওঠে। আর এই হাসুলি বাঁকে বাস করে কাহার সম্প্রদায়ের মানুষ। এদের জীবন সম্পূর্ণভাবে কিন্তু নিয়ন্ত্রিত হয় ওই যে সেই হাসুলি বাঁকের দ্বারা, সেই কোপাই নদীর দ্বারা এবং চন্দনপুরের যে বন আর বাঁশবাদীর বাঁশ ঝাড়ের দ্বারা। কাহারদের কাছে কোপাই নদী কিন্তু শুধুই কোনো জলধারা নয়, কোপাই আসলে কাহারদের মা। সে কোপাইকে কাহাররা কিন্তু মায়ের সম্মান দিয়েছে। কোপাইয়ের প্লাবন তাদের যেমন ভাসিয়ে নিয়ে যায়, তেমনি পলি মাটি দিয়ে তাদের জীবনও বাঁচায়। আর এই বাঁশবাদীর বনকে তারা দেবতা বা কর্তা বাবার বাসস্থান মনে করে। প্রকৃতির প্রতি যে ভয় ভক্তি, এটাই বহু বছর ধরে আদিম মানুষকে কিন্তু পরিবেশ রক্ষা করতেও শিখিয়েছে। উপন্যাসে আমরা যখন দেখি যে সাহেবদের নীলকুঠি ভাঙা পড়ছে এবং সেখানে রেল লাইন পাতার কাজ শুরু হচ্ছে, তখন থেকেই হাসুলি বাঁকের পরিবেশের সংকট বিপর্যয় শুরু হয়। নতুন প্রজন্মের প্রতিনিধি করালি, সে যখন সনাতন বিশ্বাসকে তোয়াক্কা না করেই কোপাই নদীর পাড়ের প্রাচীন শিমুল গাছটা কেটে ফেলে, সেটা হয়তো আমাদের মনে কোথাও বেদনা জাগায়, কিন্তু একটু ভেবে দেখো, অন্য চোখে দেখো যে সেই শিমুল গাছ কিন্তু কোপাইয়ের বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। করালি যখন চন্দনপুরের কারখানায় কাজ নেয় এবং প্রথাগত যে কৃষি নির্ভর ও প্রকৃতি নির্ভর জীবনকে ছেড়ে দেয়, তখন কাহারপাড়ার ভাঙন শুরু হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যে তথাকথিত উন্নয়ন আসে, তা কিন্তু গ্রামীণ পরিবেশ এবং মানুষের একটা মানসিক যে স্থিতি, দুটোকেই নষ্ট করে দেয়। এই সংকটের কথা বলছি আজকে, যা ফুটে উঠেছে বাংলা সাহিত্যের পাতায় পাতায়। কারণ বাংলা সাহিত্যেও যে বললাম পরিবেশ চেতনা মানে কিন্তু শুধুই প্রকৃতির রূপের মুগ্ধতা, তা কিন্তু নয়। সেখানে সংকটের কথা থাকে, অস্তিত্বের লড়াইয়ের কথা থাকে, সমস্তটাই আমরা পাই। এরপর তোমাকে নিয়ে যাব নদীর কাছে, তবে আপাতত কথায় কথায় নয়, গানে গানে। ভূমির এই গানটা রইল তোমার জন্যে, ফিরে আসছি গানের পর, শুনতে থাকো।

ফিরে এলাম গানের পর। আজ অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। আর আজকে বলছি তোমায় বাংলা সাহিত্যের সেই সব রচনাগুলো সম্পর্কে যেখানে বারবার উঠে এসেছে পরিবেশের সংকটের কথা, বাস্তুতন্ত্রের সংকটের কথা। এবার তোমাকে নিয়ে যাওয়ার পালা নদীর কাছাকাছি। পদ্মা নদীর ভাঙন আর অন্তজ মানুষের যে জীবন সংগ্রাম, সেই কথা যার উপন্যাসে উঠে আসে তিনি মানিক বন্দ্যোপাধ্যায়। আর উপন্যাসটির নাম আমরা সকলেই জানি পদ্মা নদীর মাঝি। তার পদ্মা নদীর মাঝি উপন্যাসে এক প্রলয়ঙ্করী এবং একই সঙ্গে জীবনদায়ী শক্তি হিসেবে নদী কিন্তু আত্মপ্রকাশ করেছে। এখানে পরিবেশ কোনো রোম্যান্টিক পটভূমি নয়, বরং মানুষের ভাগ্য বিধাতা। কেতুপুর গ্রামের জেলেপাড়ার মাঝি কুবের, গণেশ এবং ধনঞ্জয়দের যে জীবন, সেটা কিন্তু আবর্তিত হয়েছে পদ্মা নদীকে কেন্দ্র করে। পদ্মা যেমন তাদের ইলিশ মাছ দেয়, ঠিক সেরকমই তার করাল গ্রাসে কেড়ে নেয় ঘরবাড়ি। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মার এই যে রোম্যান্টিক রূপ, তার চেয়ে কিন্তু পদ্মার ভয়ানক যে বাস্তবতা, সেইটাকে ফুটিয়ে তুলেছেন অনেক বেশি করে। বর্ষায় পদ্মা নদী যখন ফুঁসে ওঠে, তখন মাঝি পাড়ার মানুষের ঘরের দাওয়ায় চলে আসে জল। রাত জেগে ঝড় বৃষ্টির মধ্যে কুবেরকে নৌকো চালাতে হয় মাঝ পদ্মায়। সেখানে মানুষের অস্তিত্বের লড়াইটা কিভাবে প্রকৃতির সঙ্গে দেখো সরাসরি সম্পৃক্ত হয়ে যায়, সেটা কিন্তু আমরা দেখতে পাই। উপন্যাসের খলনায়ক বলতে পারি আমরা খুবই দূরদর্শী চরিত্র হোসেন মিয়া। মেঘনা নদীর মোহানায় সে যখন এক জনমানবহীন একটা দ্বীপ গড়ে তোলে, ময়না দ্বীপ। এই ময়না দ্বীপের কথা আমরা ভাবলে দেখতে পাবো যে প্রকৃতির এক কুমারী রূপ, যেখানে মানুষের তৈরি কোনো বিভেদ নেই। কিন্তু সেই দ্বীপে মানুষকে টিকে থাকতে হয় কিভাবে? না, বুনো হাতি, ম্যালেরিয়া আর ঝড় তুফানের সঙ্গে লড়াই করে। মানে প্রকৃতি সেখানে কিন্তু

প্রতিকূলতা তৈরি করে রেখেছে, হয়তো মনুষ্য সৃষ্ট কোনো প্রতিকূলতা নেই কিন্তু প্রকৃতি সেখানে প্রতিকূল। কুবের যখন শেষ পর্যন্ত ময়নাদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে, তখন সে আসলে প্রকৃতির এক নতুন এবং অজানার দিকেই কিন্তু এগিয়ে যায়, একটা অজানা পথ। মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে মানুষ যতই প্রযুক্তি কিংবা নৌকো বা যাই কিছু তৈরি করুক না কেন প্রকৃতির সঙ্গে লড়াই করার জন্য, শেষ পর্যন্ত প্রকৃতির অমুখ নিয়মের কাছে সে কিন্তু অত্যন্ত ক্ষুদ্র এক জীব। নদীমাত্রিক বাংলার পরিবেশ এবং সেই পরিবেশ চেতনার আরও একটা শ্রেষ্ঠ নিদর্শন, মানে নদীর কথা যখন বলছি তখন এটা বলতেই হয়, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। তিতাস নদীকে কেন্দ্র করে যে মালব সম্প্রদায়ের মানুষ তাদের সুখ দুঃখ, তার যে একটা মহাকাব্যিক চিত্র এখানে আঁকা হয়েছে, এটা বললে ভুল হবে না যে এরকম উদাহরণ কিন্তু বিশ্ব সাহিত্যে বিরল। জানো তো, উপন্যাসের দ্বিতীয়ার্ধে তিতাস নদীতে যখন চর পড়তে শুরু করছে, উজান থেকে আসা পলি আর মানুষের অসচেতনতায় নদী যখন শুকিয়ে যাচ্ছে, তখন শুধু একটা নদী কিন্তু মরে যাচ্ছে না, যেন একটা আস্ত সভ্যতা সংকটের মুখে দাঁড়াচ্ছে। মালোপাড়ার মানুষরা মাছ না পেয়ে অনাহারে মরতে থাকে। তিতাসের চরে যখন চাষাবাদ শুরু হয়, তখন জেলের জায়গায় কৃষকদের আগমন ঘটে। এই পরিবেশগত যে রূপান্তর তা কিন্তু মালোদের সংস্কৃতিকেও চিরতরে মুছে দিচ্ছে। অনন্তের মায়ের হাহাকার কিংবা মালোদের কান্না, এটা আসলে প্রকৃতির বুক থেকে নদী হারিয়ে যাওয়ার এক শোকগাথাই যেন বা। আর প্রকৃতি তার সঙ্গে প্রকৃতির মানুষ, ঠিক যেমন জঙ্গল আর আদিবাসী অঞ্চল। উত্তর ঔপনিবেশিক বাংলা উপন্যাসে পরিবেশ চেতনা একটা নতুন মাত্রা পায় মহা শ্বেতা দেবীর লেখনীতে। তিনি প্রকৃতিকে কিন্তু কেবল দৃশ্য হিসেবে দেখেন না, বরং দেখছেন আদিবাসীদের অধিকার এবং রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার হিসেবে। তার অরণ্যের অধিকার তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। উনিশ শতকের শেষের দিক বিরসা মুন্ডার নেতৃত্বে সংঘটিত মুন্ডা বিদ্রোহের পটভূমিতে এই উপন্যাসটা লেখা হচ্ছে। ছোটনাগপুরের জঙ্গল এবং তার আদিবাসী বাসিন্দাদের উপর ব্রিটিশ শাসক ও দেশীয় মহাজনদের অত্যাচারের একটা ছবি ফুটে উঠছে এখানে। কারণ সেই যে জনজাতীয় প্রান্তিক মানুষরা, তাদের কাছে অরণ্য কিন্তু কোনো এমন সম্পত্তি নয় যেটা বিক্রয়যোগ্য, কারণ অরণ্যের উপর তারা নির্ভর করে। আর এদিকে যখন ব্রিটিশ শাসকরা ফরেস্ট অ্যাক্ট বা অরণ্য আইন পাশ করে আদিবাসীদের কাঠ কাটা বলো, ফলমূল সংগ্রহ করা বলো, সেগুলো নিষিদ্ধ করে দিচ্ছে এবং বনের গাছ কেটে কেটে রেলের স্লিপার বানাতে শুরু করছে, তখন আদিবাসী মানুষ, প্রান্তীয় মানুষ, তাদের অস্তিত্ব কিন্তু সংকটের মুখে পড়ছে। এই সংকটের ছবিও আমরা বাংলা উপন্যাসের পাতায় দেখতে পাচ্ছি। মহাশ্বেতা দেবী দেখাচ্ছেন যে কিভাবে ঔপনিবেশিক শাসকেরা ভারতের প্রাকৃতিক সম্পদকে নির্বিচারে লুট করছে এবং অপরিকল্পিতভাবে শাল, মহুয়া, পলাশের বন, যেটা আমাদের স্বাভাবিক বাস্তুতন্ত্রের অংশ, সেইটাকে কেটে লাগানো হচ্ছে বাণিজ্যিক পাইন গাছ কিংবা ইউক্যালিপটাস গাছ, যা আসলে বনের স্বাভাবিক বাস্তুতান্ত্রিক যে প্রক্রিয়া সেটাকেই কিন্তু নষ্ট করছে। এবং আধুনিক যুগে আমার আরও একটা উপন্যাসের কথা মনে পড়ছে, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ভারসাম্যহীনতা সে উপন্যাসের মূল উপজীব্য হয়ে উঠেছে। সুন্দরবনের প্রেক্ষাপটে লেখা অমিতাভ ঘোষের দ্য হাংরি টাইড, বাংলা অনুবাদে ভাটি অঞ্চল, এবং অন্যান্য সমকালীন যে বাংলা উপন্যাসগুলো সেখানেও কিন্তু আমরা বারবার পাচ্ছি এই এই সংকটের কথা, এই সবুজের সংকটের কথা জানিয়ে আজকে কথা বলছি অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে। এবং ওই যে বলছিলাম তোমায় যে বাংলা সাহিত্যে পরিবেশ সচেতনতা বা ইকোক্রিটিসিজম কোনো নতুন বিষয় নয়, বিশ্ব উষ্ণায়ন বলো, জলবায়ু পরিবর্তন বলো এবং প্রকৃতির উপর মানুষের লাগামহীন অত্যাচার, এই যুগের সাহিত্যিকরাও কিন্তু তাদের লেখনীতে বারবার তুলে এনেছেন। কিন্নর রায়ের প্রকৃতিপাঠ উপন্যাস, সাধন চট্টোপাধ্যায়ের জলতিমির, এগুলোর কথাও আমার মনে পড়ছে। মানুষকে প্রকৃতি লালন করে, কিন্তু মানুষের সীমাহীন লোভ যখন সেই প্রকৃতিকেই ধ্বংস করতে উদ্যত হয়, তখন প্রকৃতিও কিন্তু তার জবাব দেয়, রুদ্ররূপ ধারণ করে। বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত বাংলা কথা সাহিত্যে অরণ্য, নদী, জলবায়ু এবং সামগ্রিক বাস্তুতন্ত্রের বিপন্নতার ছবি নানাভাবে এসেছে। এবং এই যে বলছিলাম দুটো উপন্যাসের কথা, কিন্নর রায়ের প্রকৃতিপাঠ উপন্যাসটা মূলত প্রকৃতির কাছেই ফিরে যাওয়ার এবং একই সঙ্গে প্রকৃতির উপর ওই আধুনিক সভ্যতা

আর আগ্রাসনের এক চানাপোড়েনের গল্প। উপন্যাসের নামের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে এর মূল ভাবনাটা, প্রকৃতি পাঠ। প্রকৃতিকে ভোগ্য বস্তু হিসেবে না দেখে তার নিজস্ব ভাষা, তার স্পন্দন, তার নিয়মগুলোকে বোঝার পাঠ নিতে হবে মানুষকে। লেখক দেখাচ্ছেন যে প্রান্তিক মানুষরা, যারা প্রকৃতির কোলে বেড়ে ওঠেন, যারা অরণ্যের ভাষা বোঝেন, আধুনিক তথাকথিত সভ্য মানুষরা কিন্তু সে ভাষা বোঝেন না। এবং প্রকৃতি পাঠ এই যে উপন্যাসটা, এটা আমাদের শেখায় যে প্রকৃতি কোনো জড় বস্তু নয়। মানুষের যেমন অনুভূতি আছে, প্রকৃতিরও আছে। গাছপালা, নদী, পাহাড়ের উপর অত্যাচার করলে তার প্রতিক্রিয়া কিন্তু মানুষের উপরেই এসে পড়ে। উপন্যাসটা পাঠককে অরণ্য সংরক্ষণের গুরুত্ব বোঝায়, পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টা বোঝায়, এবং এই পুরোটাই দেখো একটা বাস্তুতান্ত্রিক সংকট, পরিবেশের সংকট, যা উঠে আসছে বাংলা সাহিত্যিকদের, বাঙালি সাহিত্যিকদের কলমে বাংলা উপন্যাসের পাতায় পাতায়। আজকে অল্প অল্প গল্পকথা অনুষ্ঠানে বলছি তোমাকে সেই সবুজের সংকট কিভাবে উঠে এসেছে বাংলা সাহিত্যের পাতায়, সেই কথাই। তবে আপাতত ঘড়ির কাঁটা বলছে যে সময় প্রায় শেষ হয়ে এসেছে। আজকে যে সব সাহিত্য রচনা নিয়ে কথা বললাম, তাতে আমরা কিন্তু এইটুকু বুঝেছি যে আমরা যত আধুনিক হচ্ছি, যত সভ্য, তথাকথিত সভ্য হচ্ছি, ততই আমাদের যে সবচেয়ে পুরনো বন্ধু প্রকৃতি, পরিবেশ, তাদেরকে কিন্তু কোথাও একটা গিয়ে বিপন্ন করে তুলছি। আর এই বিপন্নতা কিন্তু আমাদের ভবিষ্যতের অস্তিত্ব সংকটের কারণ হতে পারে। এই কথা বারবার ফুটে উঠছে সাহিত্যের পাতায়। আজকের দিনে, আজ বিশ্ব পরিবেশ দিবস, এই দিনে আমাদের এটুকুই যেন চাওয়া হয় যে শুধু আজকের দিনটা পালন করা নয়, আমরা যেন সবসময় এই সংকট থেকে ঘুরে দাঁড়াতে পারি, এবং যে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে, লালন পালন করছে প্রত্যক্ষে এবং পরোক্ষে, সেই প্রকৃতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেটার কথাও মাথায় রাখতে পারি। না হয় মাঝে মধ্যে ফিরে তাকালাম বাংলা উপন্যাসের পাতায়, মাঝে মধ্যে দেখলাম সেই সংকটের ছবিটা, তাতে বোধ হয় প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধুত্বের হাতটা আরও একটু শক্ত হবে। আজকে এ পর্যন্তই তোমার সঙ্গে আমার গল্প, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। আপাতত বিদায় নেব একটা গানে গানে, অর্ক মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শোনাবো তোমাকে। আজকের মতো বিদায় জানাচ্ছি অল্প অল্প গল্প কথা অনুষ্ঠান নিয়ে। সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগতা।

0: এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন স্বাগতা মুখোপাধ্যায়।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

খেটে খাওয়া সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ সারাদিনের পরিশ্রমের পর একটুখানি আনন্দের খোঁজে গোধূলি ছটায় ধামসা মাদল সহযোগে নাচ গানের আয়োজন করে। এই সময়ের নাচ ও গানকে বলা হয় লাগড়ে। সুর ও তালভেদে বিভিন্ন ধরনের লাগড়ে গান নিয়ে আজ পরিবেশন করা হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান। প্রথমেই সারদি লাগড়ে শোনাচ্ছেন বাবুদাস টুডু ও সহশিল্পীবৃন্দ।

বাবুদাস টুডু ও সহশিল্পীদের গাওয়া সার্দি লাগড়ে গান শুনলেন। এবারে সোজেই লাগড়ে, অঞ্চলভেদে একে এতহব লাগড়েও বলা হয়। পরিবেশন করছেন সরস্বতী কিষ্কু ও সহশিল্পীবৃন্দ।

সোজে লাগড়ি পরিবেশন করলেন সরস্বতী কিস্কু ও সহশিল্পী বৃন্দ। লাগড়ি গানের অপর একটি প্রকার হল শিকারিয়ে লাগড়ে, শোনাচ্ছেন মধুসূদন মুর্মু ও সহশিল্পী বৃন্দ।

মধুসূদন মুর্মু ও সহশিল্পীদের গাওয়া শিকারিয় লাগড়ের পর অন্য সুরের লাগড়ে গান যার নাম লুহুরি শোনাচ্ছেন শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ।

লুহুরি পরিবেশন করলেন শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ। খেমটা হল লাগড়ি গানেরই একটি প্রকার, যা সুর ও তালের ক্ষেত্রে অন্যান্য লাগড়ি গান থেকে আলাদা। মালতী মান্ডি ও সহশিল্পীদের গাওয়া খেমটা গান শুনি।

খেমটা গান পরিবেশন করলেন মালতী মান্ডি ও সহশিল্পী বৃন্দ। লাগড়ির আরেকটি প্রকার হল ঝিকো লাগড়ে, পরিবেশনায় অর্জুন সরেন ও সহশিল্পী বৃন্দ।

অর্জুন সরেন ও সহশিল্পীদের গাওয়া ঝিক লাগড়ের পর আজকের শেষ নিবেদন টুহুর লাগড়ে, যা লাগড়েরই একটি প্রকার। নিবেদনে লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

লবা মুর্মু ও সহশিল্পীদের গাওয়া এই টুহুল লাগড়ি গানের সঙ্গেই শেষ হল আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন বিনয় মুর্মু, সম্পাদনা সীতারাম বাসকে, প্রযোজনা পরিমল হেমব্রম।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে নাটক।
1: আজকের নাটক ঘড়ি।

0: 에이 봐봐 봐봐 길에 봐봐
1: 개? 어 뭐 끈도 아이 보스
0: 이칸에 부굴타리 একা বসে কি ভাবছিস বলতো?
1: কি আর ভাববো, একটাই তো ভাবনা অভাব।
0: আরে ওটা তো আমাদের সারা জীবনের সঙ্গী, তা এখন কি ভাবছিস বল?
1: ভাবছি সারা সপ্তাহে পরিশ্রম করে এই কটা টাকা আর অতগুলো পেট কি করে চালাই বলতো?
0: কি করবি বল, সালাতে তো হবেই। তা হ্যাঁ রে, দুজন তো বেশ বড় হয়েই গেল, স্কুলে এবার ভর্তি করে দে।
1: দেখছিস পেট চালাতে পারছি না, আবার স্কুলে ভর্তি, তোর আর কি? তোর তো ওই একটা মেয়ে, তোর পক্ষে লেখাপড়া শেখানো সম্ভব।
0: তোরও অনেক আগে চিন্তা করা উচিত ছিল বাবা।
1: হ্যাঁ হ্যাঁ, তা বেশি ছিল, কিন্তু
0: ওদের পড়াশোনা তো শেখাতে হবে, তুই কি চাস ওরাও তোর মতো?
1: না না না, তা চাই না, তবে সংসারটা তো চালাতে হবে নাকি? আর ওরা যদি হাত না বাটায় তবে আমার একার পক্ষে কি করে চলবে বলতো?
0: সেটাও তো ভাবনার কথা।
1: ভাবছি মালিককে বলে যদি বড়টাকে কাজে লাগানো যায় কিছুটা তো মিটবে।
0: হ্যাঁ, তাহলে হয়তো তোর সংসারের হাল কিছুটা ধরতে পারবে। তবুও বলছি লেখাপড়ার কথাটাও চিন্তা কর, আর একটা ভবতোষ তৈরি করিস না বাবা।
1: তোর কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার অবস্থাটা তুই বুঝবি না। পড়ার খরচা?
0: না না বাবা না, আজকাল প্রথম দিকে খরচা তো কিছু লাগেই না, এমনকি বইগুলো বিনা পয়সায় পাবি।
1: ঠিক আছে দেখি, এখন লেখাপড়ার কথা ভালো লাগছে না, আমি চলি রে।
0: শুন বাবা,
1: বাবা
0: যা চলে গেল,
2: যাক যা ভালো বুঝে করুক।
3: আমি মালিককে হাতে পায়ে ধরে কাজ ঠিক করেছি আর ঘুমাচ্ছে।
4: ও তুমি কাজ ঠিক করেছো? কোথায় গো? তোমার ওখানে?
3: আমার ওখানে? আমার কারখানায়। তোমার তোমার তো মজা হবে, মজা হবে।
4: তো কি করবো বলো, এতগুলোর মুখে খাবার তো আমাকেই তৈরি করে দিতে হয় নাকি? তুমি তো ওই কটা টাকা দিয়েই খালাস, তারপর তারপর আমাকেই তো সব দিক সামলাতে হয়। এখন এখন ওই মদ গিলে এসেছে। কেন বলবো না, কেন বলবো না শুনি? মদের টাকাটাও তো সংসারের কাজেই লাগতো, ছেলে মেয়েগুলোকে ভালো করে খেতে দিতে পর্যন্ত পারি না আমি। আর তুমি, আচ্ছা আচ্ছা তুমি কি করে মদ খাও বলো তো, তোমার লজ্জা করে না?
3: আবার
4: তা তো মারবেই, তা তো মারবেই। আমি চালিয়ে নিচ্ছি কিনা তা তো মারবেই। এই জীবন, জীবন, এই জীবন, উঠ উঠ তুই।
5: কি হলো মা, চেঁচাচ্ছো কেন?
4: ওঠ, তোর বাবা কাজে ঠিক করেছে, সঙ্গে যেতে হবে।
5: মা আমি কাজে যাব না, আমি পড়বো।
3: পড়বে? এই খাবি কি? হ্যাঁ খাবি কি?
5: মা
3: চুপ কর, মেয়ের একেবারে।
4: তুমি ওকে, তুমি একটু চুপ করো গো, চুপ করো, আমি ওকে বুঝিয়ে পাঠাচ্ছি। যা বাবা, পড়বি নিশ্চয়ই, এখন তোর বাবার সঙ্গে যা বাবা।
5: ঠিক তো?
4: হ্যাঁ বাবা, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে পড়াবো, এখন যা।
5: মা, ও মা
4: ফিরেছিস বাবা, আয় আয় বাবা। হ্যাঁ রে, খুব খিদে পেয়েছে না রে?
5: হ্যাঁ মা, খেতে দাও না।
4: হ্যাঁ তুই বস, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি।
5: বাবা তুই এলো না, কোথায় যেন গেল।
4: থাক তো, ওর কথা থাক। হ্যাঁ রে, হ্যাঁ রে বাবা, কারখানা কেমন লাগলো তোর?
5: ভালো।
4: এনে এনে এই ভাতগুলো খেয়ে নে।
5: সেই শুধু ভাত ডাল,
4: কি করব বাবা,
6: তোর মাইনে হোক, তারপর দেখবি।
5: মা, একটা কথা বলবো।
6: কি কথা রে?
5: মা, পূর্তি অনেক খরচা না মা?
6: তা হবে, তা কে কথা বললো?
5: কৃষ্ণ। আচ্ছা মা, বিনা পয়সায় পড়ে যায় না?
6: আমি বাবু ওসব জানি না।
5: বলো না মা।
6: তা জেনে কি করবি বল, তুই কি পড়বি? আর এদিকে আমাদের সংসারের কি হবে তাহলে?
5: ও,
6: ওসব বাজে চিন্তা করে লাভ নেই রে, লাভ নেই। নে এখন খেয়ে নে দেখি নি, তাড়াতাড়ি তো শুয়ে পড়তে হবে, না হলে কাল সকালে আবার কাজে যেতে পারবি না।
5: হ্যাঁ রে কৃষ্ণ, তোরা বেশ স্কুলে পড়িস, আমার আর পড়া হলো না।
7: তা কি করে হবে, তোকে তো আবার কাজে যেতে হবে।
5: হ্যাঁ, তুই নারায়ণ পিউ তোদের কি ভাগ্য ভালো না?
7: উহ, যখনই দেখা হয় তোর শুধু এক কথা, ভালো লাগে না। যার যা হবার হবে, অন্য কথা বলতে পারিস না।
5: রাগ করিস না কৃষ্ণ, আমি এমনি বলি। হ্যাঁ রে, পড়তে খুব খরচা না রে?
7: তা খরচা তো হবেই, আমি চলি রে, পড়তে হবে, দেরি হলে আবার মাস্টার মশাই বকবেন, নারায়ণ পিউ ওরাও দাঁড়িয়ে থাকবে।
5: কি মজা তোদের না রে?
7: দূর, আমি চলি।
5: আমিও যাই বাইরে থেকে ওদের পড়া দেখি।
8: আজকে তো অনেক পড়াশোনা হলো, এবার একটু অন্য কথায় যাই। নারায়ণ পিউ কৃষ্ণ, আজ তোমাদের একটা সুন্দর বিষয় বোঝাবো, বুঝলে?
7: কি মাস্টার মশাই?
8: সেটা হলো আমাদের জীবন, আমাদের সব কিছু বৃত্তাকারে একই ভাবে, অর্থাৎ কিভাবে ঘুরছে, বুঝতে পারলে না তো?
7: না।
8: ধরো ঘড়ি, তোমরা তো দেখেছো ঘড়ি, ঘড়ি একটা দুটো তিনটে এইভাবে 12টা পর্যন্ত একইভাবে ঘুরতে থাকে। একে আমরা ভাগ করে

0: বলতে পারি 3টে, 6টা, 9টা, আবার 12টা একইভাবে ঘুরছে, তেমনি আবার সকাল, দুপুর, বিকেল, রাত্রি, আবার সকাল, এরাও একইভাবে একের পর এক ঘুরতে থাকে। এরকম তোমরা কোনো উদাহরণ দিতে পারবে?
1: হ্যাঁ মাস্টার মশাই, আমি পারবো।
0: বলো বলো বলো।
1: ঋতু মাস্টার মশাই।
0: বাহ বাহ, খুব ভালো বলেছ। কিভাবে ঘোরে তা বলো।
1: বলবো?
0: হ্যাঁ,
1: প্রথমে গ্রীষ্ম, তারপর বর্ষা, তারপর শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
0: বাহ, ঠিক। এরাও কি সুন্দর একের পর এক ঘুরছে, কোনো পরিবর্তন নেই। ঠিক সময়ে যদি ঠিক ঋতু না আসে, আমরা ফসল পাবো না, জল পাবো না, আমাদের বাঁচা মুশকিল হয়ে পড়বে। আমরা আমরা মানে সব প্রাণীদের। আবার আমাদের জীবনটা দেখো, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এও কেমন একই নিয়মে চলছে অন্যগুলোর মতো। যদিও আমরা বার্ধক্য থেকে শৈশবে ফিরছি না, এর থেকে কারো রেহাই নেই। এরা সবাই একে অন্যের সঙ্গে যুক্ত। ঋতুর মতোই জীবনেও যে সময় যেটা করার, যদি না করা হয় তাহলে সেই চলে যাওয়া সময়টা, অর্থাৎ জীবনে সেই ভাগটা আর ফিরে পাওয়া যাবে না।
1: আপনি একটা কবিতা পড়িয়েছিলেন মাস্টার মশাই, আমি বলবো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো।
1: সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শতধিক।
0: বাহ বাহ, একদম ঠিক। এরা কেউ কারোর জন্য অপেক্ষা করে না, কাজেই তোমাদেরও কৈশোর, যৌবন ইত্যাদি যে সময় যে কাজ, তা অবশ্যই করতে হবে, না হলে জীবন বৃথা হয়ে যাবে। মনে থাকবে নিশ্চয়ই?
1: হ্যাঁ মাস্টার মশাই।
0: আজ আর পড়াবো না, তোমরা সবাই মন দিয়ে পড়বে, আর যেটা বোঝালাম সবাই মনে রাখবে। যাও যাও। বাইরে কে রে? দেখতো দেখতো কৃষ্ণ।
1: জীবন, জীবন মাস্টার মশাই।
0: বাইরে কেন? ডাক, ওকে ডাক।
1: জীবন, এই জীবন, আরে পালাচ্ছিস কেন? শোন না, আরে শোন, মাস্টার মশাই তোকে ডাকছেন। এই জীবন শোন।
2: আরে মাস্টার মশাই কেন ডাকছেন রে, বকবেন না তো?
1: তা তো ঠিক বলতে পারবো না।
0: জীবন এসেছিস, আয় আয় ভেতরে আয়।
2: কি বলছেন স্যার?
0: বস। কৃষ্ণ তোমরা যাও, আর আর পড়া করবে সবাই মন দিয়ে। আমি এখন একটু ওর সঙ্গে কথা বলবো, যাও।
1: আচ্ছা আসছি মাস্টার মশাই, যাই রে জীবন।
0: তুই বাইরে দাঁড়িয়ে ওদের পড়া শুনছিলি?
2: ভুল হয়ে গেছে স্যার।
0: না না, ও কথা বলিনি, ভুল নয়, এটা ভালোই তো। তা হ্যাঁ রে, তোর পড়তে ভালো লাগে না রে?
2: হ্যাঁ মাস্টার মশাই।
0: তা পড়িস না কেন?
2: মাকে কত বললুম আমি পড়বো, তা
0: জানি জানি, তোর মায়ের দোষ নয়, বাবারও নয়। তোর তোর বাবার সাথে কথা হয়েছিল আমার, সেটা তো একটা জাগে, কি আর করবি বল। তোর পরে আরো 3 ভাই বোন আছে, তোর বাবার একার রোজগারে সকলের খাওয়া পড়া চলবে না, তাই আর তুই তো বড়, তোকেই তো কষ্ট করতে হবে বাবা।
2: আমি আর পড়তে পারবো না, না মাস্টার মশাই।
0: দেখ স্কুলে তো যেতে পারবি না, ওই সময় তোকে কাজে যেতে হবে।
2: আমার আর পড়া হবে না মাস্টার মশাই।
0: ভেঙে পড়লে চলবে না। আচ্ছা এক কাজ কর।
2: কি মাস্টার মশাই?
0: কাজের পর এই সময় যদি আসতে পারিস, আমি একটু একটু করে পড়াতে পারি, পারবি আসতে?
2: হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, আমি রোজ আসব।
0: কিন্তু একটা কথা রাখতে হবে যে,
2: আপনি যা বলবেন সব শুনবো মাস্টার মশাই, যা বলবেন, বাড়ির কাজ, জমির কাজ, সব সব করে দেব।
0: দূর পাগল, আমার কোনো কাজ তোকে করতে হবে না, শুধু তোর ভাই বোনেদের দায়িত্ব তোকে নিতে হবে।
2: কি
0: বুঝলি না? তোর ভাই বোনরা যেন ভালো করে পড়াশোনা করতে পারে, তোর কষ্টের ফল তারা যেন পায়। যখন বড় হবি তখন বুঝতে পারবি কত বড় কাজ তুই করেছিস, তখন তোর নিজের কষ্ট সব ভুলে যাবি।

0: যদি যদি ওরা ভালো করে মানুষ হয়, এখন তুই কিচ্ছু বুঝতে পারবি না।
1: মাস্টার মশাই, এমন ভালো ভালো কথা আমায় কেউ তো বলেনি। ওদের আমি পড়াবই, দেখবেন, তাতে যদি বাবার সঙ্গে ঝগড়া হয়। হোক,
0: থাক থাক থাক, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। তোর ব্যাপারে আমি তোর বাবার সঙ্গে কথা বলবো। যা যা, এখন বাড়ি যা। কাল থেকে ঠিক আসবি কিন্তু। আর যা বললুম
1: মনে রাখবো মাস্টার মশাই। যাই, মাকে গিয়ে বলি। তিনটে, ছটা, নটা, বারোটা, সকাল দুপুর।

0: রঘু, এই রঘু, এ বেটার ছেলে গেল কোথায়? এই যে, হ্যাঁ বলি স্যালে কোথায়? হ্যাঁ কানের মাথা খেয়েছিস? এরিকায় এরিকায় ন্যাকা পা তো শিখবি নি, জীবনে শিখলি নি। হ্যাঁ নে নে টিপ সই দে দে। বাহ বাহ বাহ বাহ বাহ, নে ঠিক আছে, এই নে পঁয়ত্রিশশো টাকা নে ধর। যতীন রে যতীন, আয় এদিকায় লাগা, নে টিপ দে। বাহ, এই নে ৪২ টাকা। সুরত আমর, বলিস বলি কোথায় টাকা আছে কোথায়? এদিকে নে, দে না আঙুলটা লাগা। হ্যাঁ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ, নে ৩৫ টাকা নে। রে শম্ভু, এদিকে এগিয়ে আয় না, এগিয়ে আয় না বেড়া ছেলে, নে লাগা লাগা, নে ৩৫শো টাকা নে ধর।
1: কেন মালিক এত কম কেন? খাতায় তো ৫৫ টাকা লেখা আছে, আমি তো কামাই করি নাই মালিক।
0: কি যত বড় মুখ নয় তত বড় কথা, একদম কথা বলবি নি, একদম কথা বলবি নি। হ্যাঁ কি তোর কাজ করার ইচ্ছে টিচ্ছে আছে নাকি?
1: না মালিক, অন্যায় হয়ে গেছে।
0: অন্যায় হয়ে গেছে মালিক, অন্যায় হয়ে গেছে, দেখেন চলে যা, দূর হয়ে যা। বেটা লেখাপড়া শিখেছে, ওসব কায়দা আমায় দেখাবি নি, বুঝলি? আমাকে কায়দা ফায়দা দেখাবি নি। এই এবার তোরা লাইনে লাইনে আয় আয়, দেখ বাবা সটফট সটফট করবি নি। হ্যাঁ দাঁড়া, এই ছেলে মেয়েদের এদিকে শোন শোন, তোদের সব টিপ সই টই দিতে হবে নি। হ্যাঁ নাম ধরে ডাকলেই চুপচাপ এসে টাকা নিয়ে যাবি, বুঝলি? আরে হ্যাঁ শোন, টাকাগুলো বাবা বাবা মায়ের হাতে তুলে দিবি, বুঝলি? হারিয়ে ফেলিস নি। হ্যাঁ প্রথমে রাজু এদিকে এই নে ১০টা টাকা। আরে এই বিলু বিলু, আরে এগিয়ে আয় না, এগিয়ে আয় না বেটার ছেলে, এই নে ৭ টাকা। নাড়ু না, এই নাড়ু, এই নে নে নে নে, এই এই নে এই নে ৫ টাকা নে। শোন দুদিন কিন্তু কামাই করেছিস, মনে আছে তো? আসমান যেন সখ্য থেকে নেমে আসছে খেলতে তুলতে। এনে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সালাম। এদিকে আয় এবার, এই তুই তো ভবার বেটা না?
2: হ্যাঁ আমার বাবার নাম ভবা নয়, ভবতোষ দাস।
0: ভবত বেশ বেশ বেশ কথা বলতে শিখেছিস। হ্যাঁ ভবতোষ ভবতোষ বাবুর বেটা। এনে এনে এনে ধর ধর, হাতটা ধর, আরে নে না, এনে টাকাটা নে। হ্যাঁ আজ তো তোর প্রথম মাইনে না রে?
2: হ্যাঁ
0: কিরে বাবু বলতে টলতে লজ্জা হচ্ছে?
2: হ্যাঁ না বাবু ভুল হয়ে গেছে।
0: হ্যাঁ সম্মান দিতে শিখবি, বুঝলি? সম্মান দিতে শিখবি, যা যা যা যা। শোন ঠিক সময় আসবি।
2: আচ্ছা বাবু।

0: বর্ষা, একটা দুটো তিনটে, সকাল দুপুর। মা, ও মা, মা গো,
1: কিরে জীবন এলি?
2: হ্যাঁ রে জীবন, এত দেরি হলো কেন তোর? বলেছিলাম না তাড়াতাড়ি ফিরে আসতে।
0: ওই যে নারায়ণ, পিউ, কৃষ্ণ, ওদের পড়ার পর মাস্টার মশাই আমাকে পড়াচ্ছিলেন, তাই।
2: হ্যাঁ রে, ওদের ওখানে তোকে কি পড়তে বলেছে? সেই সকালে কাজে গেছিস, কিছু খাবি তো নাকি?
0: জানো মা, মাস্টার মশাই রোজ সন্ধেবেলা আমাকে পড়াবে বলেছেন।
2: সে কি রে, সারাদিন ওই অত খাটুনির পর আবার পড়া? তা পারলে পড়, তবে তোর বাবা যদি জানতে পারে।
0: মাস্টার মশাই বাবার সঙ্গে কথা বলবেন। ও কি মজা, আমি পড়বো।
2: ঠিক আছে বাবা, পড়বি পড়বি, যা এখন যাতো, হাত মুখ ধুয়ে নে, আমি ভাত আলু ভাতে রেখেছি। আর কি আছে জানিস? একটা পেঁয়াজও রেখেছি, যা বাবা হাত ধুয়ে আয়।
0: মা, ভীষণ গায়ে ব্যথা মা, কিছু খেতে ভালো লাগছে না, ঘুম পাচ্ছে মা।
2: ও হ্যাঁ রে, সারাদিন বুঝি খুব খাটুনি গেছে তোর না রে? ওই কাজ করতে করতে দেখবি সব অভ্যেস হয়ে যাবে।
0: মা, হাত দুটো একটু টিপে দেবে?
2: হ্যাঁ বাবা, দিচ্ছি দিচ্ছি। আরে বাবা, সারা রাত না খেয়ে কেউ থাকে বল, অসুস্থ হয়ে পড়বি যে। ওর বাবা একটু ওঠ। আর ওই সেই লোক হয়েছে, কত রাতে যে বাড়ি ফিরবে কে জানে, আমার হয়েছে সতেক জ্বালা। নে নে, উঠে পড়, দেখি নে, উঠে পড়, একটু খা কিছু।
0: না মা, ভীষণ যন্ত্রণা, আমি উঠতে পারছি না।
2: এত ভাত মেখে আমি এখন কি করব বল দেখি নে? আমি কি বসে বসে এগুলো গিলব?
0: কুকুরকে দিয়ে দাও।
2: কুকুরকে দিয়ে দাও? এখানে নবাব পুত্র এলেন, ভাত কুকুরকে দিয়ে দাও, না খেলে জল দিয়ে রেখে দেবো, কাল সকালে খেয়ে কাজে যাবি।
0: মা, কাল আর কাজে যাব না মা, ভীষণ যন্ত্রণা করছে।
2: আরে না গেলে চলবে কি করে বল? একদিন না গেলে তো ওই টাকা কাটা যাবে, কাজ থেকে আবার তাড়িয়েও দিতে পারে। আমরা এতগুলো প্রাণী, তোর বাবার একার পক্ষে কি কাজ করা সম্ভব? আর আমি আর লোকের বাড়ি কাজ করতে পারছি না রে।
0: আচ্ছা মা, নারায়ণ, কৃষ্ণ, পিউ, ওদের বাবারাও তো আমার বাবার সঙ্গে একই কাজ করে, ওরা কেমন একটা ভাই একটা বোন। পিউ আবার একা, ওরা পড়াশোনা করে, আমার এতগুলো ভাই বোন কেন মা?
2: খোকা, তত বড় মুখ নয় তত বড় কথা, একদম বড় বড় কথা বলবি না। না খাবি তো শুয়ে পড়, সকালে ডেকে দেবো, কাজে যাবি, আমি এখন হারিকে নিয়ে যাচ্ছি।
0: মা, একটু বসো না মা, আমি ঘুমিয়ে পড়লে যেও।
2: আচ্ছা ঠিক আছে, বসছি। নে এখন ঘুমো দেখি রে।
0: মা,
2: কি রে?
0: মাস্টার মশাই পিউদের যে পড়াচ্ছিলেন, গ্রীষ্ম, তারপর বর্ষা, তারপর কি যেন
2: ওই, তারপর তুই শরৎ, হেমন্ত, শীত, আর সব শেষে হলো বসন্ত।
0: হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তারপর?
2: তারপর কি, তারপর ওই আবার সেই গ্রীষ্ম, এরকম।
0: কি সুন্দর না মা? আচ্ছা মা, এরা কোনোদিন বদলায় না? না
2: মা, কি যে বলিস, এগুলো আর বদলাবে কি করে রে?
0: মাস্টার মশাই আবার বলছিলেন।
2: কি বলছিলেন?
0: সকাল, দুপুর, বিকাল, রাত্রি,
2: আবার সকাল, দুপুর।
0: এটা মনে আছে। আর একটা বলেছেন, শৈশব, কৈশোর, তারপর কি যেন,
2: যৌবন, বার্ধক্য, মৃত্যু, তাই বলেছিলেন?
0: হ্যাঁ হ্যাঁ, এটা খুব শক্ত, মনে রাখা যায় না। আচ্ছা মা, তুমিও তো জানো, তা তুমি আগে আমায় বলনি কেন?
2: কি জানি বাপু, কেন বলিনি?
0: আচ্ছা মা, আমি এখন কি মা? ওই যেগুলো বললে তার মধ্যে আমি এখন কোনটা?
2: তুই এখন ওই শৈশব তো পেরিয়ে গেছিস, এখন তুই হলি কিশোর, মানে তোর এখন ওই কৈশোর কাল। হ্যাঁ রে, কি হবে এতে জেনে?
0: না না, এমনি। মা আমি পড়বো, মা বলো না মা।
2: হ্যাঁ বাবা, পড়বি পড়বি, সময় হলে বড় হলে নিশ্চয়ই পড়বি। এখন তুই
0: মা, গায়ে খুব ব্যথা, ঘুম পাচ্ছে, আমি পড়বো কৃষ্ণ পিউ ওদের মতো।
2: না, ওদের মতো নয়, আমাদের মতো করে পড়বি তুই। এখন ঘুমো দেখে নে, সকালে আবার কাজে যেতে হবে তোকে।

0: মা ঘড়িটা থামাও, ওরে কাঁটাটা ধরো মা, তিনটির ঘর ছেড়ে ছটায় গেছি, মা তুমি কোথায়, কাঁটাটা ধরো, এগোতে দিও না মা।
1: কোকা, তুই ওটাকে ধর, টেনে ধর।
0: মা পাচ্ছি না, আমার পায়ের তলায় মাটি পাচ্ছি না, কাঁটাকে ধরে রাখতে পাচ্ছি না মা।
1: চেষ্টা কর খোকা, তোকে তো চেষ্টা করতে হবে।
0: মা কারা যেন ঘড়ির কাঁটাটাকে জোর করে ঘোরাচ্ছে, আমি পাচ্ছি না
1: খোকা। আমি আমি যেখানে দাঁড়িয়ে সেখানে পায়ের তলে শ্যাওলা, আমি পিছলে যাচ্ছি খোকা, কাঁটাটাকে আমি ধরতে পারছি না, ধরে রাখতে পারছি না।
0: মা আমার পায়ের তলায় মাটি নেই, ডুবে যাচ্ছি মা, কি করে বাঁচবো মা, কাঁটা যে এগিয়ে যাচ্ছে দুপুর বিকাল।

0: আমার কৈশোর, তারপর চলে যাচ্ছে মা, চলে যাচ্ছে।
1: খোকা, আয় খোকা, ওঠ, দরজা খোল, কাজে যেতে হবে।
2: খোকা, ও খোকা, ওঠ, তোর বাবা এসেছে, কাজে যেতে হবে না।
3: আমি কাজে যাব না।
2: হ্যাঁ গো, বলছিলাম কি, ও
1: বুঝেছি বুঝেছি বুঝেছি। শোন শোন জীবন, তোর মাস্টারের সঙ্গে কথা হয়েছে আমার। দেখ, আমি তো নিজের জীবন নষ্ট করেইছি, তোদের উপরে অনেক অত্যাচার করেছি, কিন্তু জীবন, পেট বড় বালাই রে জীবন, বড় বালাই।

0: কিন্তু কাজ যে আমাদের করতেই হবে রে বাবা। তাই বলছি, কাজ সেরে তুই যদি কিছু পারিস কর, আমি আমি অন্তত আপত্তি করব না। যা, এখন তৈরি হয়ে নে তো বাবা।
1: জীবন জীবন
2: ঘড়ি নাটকটি শেষ হল। এতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন ম্যানেজার দীপক গঙ্গোপাধ্যায়, ভবতোষ মলয় সাহা, মুকুন্দ পার্থ বন্দ্যোপাধ্যায়, শিক্ষক শ্যামাপ্রসাদ চক্রবর্তী, কৃষ্ণ সৃজিত বন্দ্যোপাধ্যায় ও জীবন ইমন বারিক, এবং মায়ের ভূমিকায় রণিতা দাস। যন্ত্রসঙ্গীতে তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়, রাজকুমার গঙ্গোপাধ্যায়, সৌমেন দে, সুখেন্দু দে ও স্বপন কুমার ঘোষ। সম্পাদনা রফি উদ্দিন, রচনা ও প্রযোজনা রামজীবন মিত্র।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি অর্থবর্ষে দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণার সময় আজ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
1: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments and the outlook, the MPC voted unanimously to keep the policy repo rate under the LAF unchanged at 5.25%.
0: আরবিআই বর্তমান অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করেছে আরবিআই। ভারতীয় মুদ্রার বিনিময় হারের বিষয়ে আরবিআই গভর্নর বলেন, এই বিনিময় হার বিশ্ববাজারের উপরে নির্ভর করে। আরবিআই প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশী বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে। প্রাতিষ্ঠানিক বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সরকারি সিকিউরিটি বিনিয়োগের উপর মূলধনী লাভ এবং সুদের আয়কে কর থেকে ছাড় দেওয়া হয়েছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে তা কার্যকর হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনে 66 জনকে পদ্ম সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্ম সম্মান প্রদান করবেন। প্রতিবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলো ঘোষণা করা হয়। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পের মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতিবছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শ্রী মোদী পরিবেশ সংরক্ষণে উৎসাহী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ নীতিতে উদ্বুদ্ধ হয়ে ভারত মিশন লাইফের চেতনায় একটি পরিচ্ছন্ন সবুজ এবং সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।

0: हमारी पृथ्वी भारत में जिसे माँ का रूप माना गया है उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता है।
1: ये एक शब्द है लाइफ, LIFE, यानी लाइफ स्टाइल फॉर एनवायरमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफ स्टाइल फॉर एनवायरमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाएं।
2: কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সহযোগী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশজুড়ে পরিবেশ রক্ষা, সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেন, পরিবেশ কেবল আমাদের অস্তিত্বের ভিত্তিই নয়, বরং একে সুরক্ষিত রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা প্রকৃতি প্রেরণায়, জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। দেশব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা শিলংয়ের গলফলিঙ্কে মেঘালয় বিজেপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম প্রধান উদ্যোগ এক পেড় মাকে নামের আওতায় দেশজুড়ে এই বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে। মোহালি ও অমৃতসর জেলার অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানে এক আফগান নাগরিক সহ চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় দুই কিশোরকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের কাছ থেকে 5টি পিস্তল, 1 কেজির বেশি হেরোইন এবং মাদক বিক্রির নগদ 5 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআ নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পরিকাঠামোগত যাত্রা এক অনন্য গতি লাভ করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এয়ার ট্রাঙ্ক সংস্থা ভারতে প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSEতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে নম্বর যাচাইয়ের জন্য 7,314টি এবং পুনর্মূল্যায়নের জন্য 63,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। উত্তরপত্রের স্ক্যান কপির ত্রুটি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য CBSE গত মঙ্গলবারই অনলাইন পোর্টাল চালু করে। উল্লেখ্য, গত 13ই মে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের একাংশ প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবানন এবং সমগ্র পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, লেবাননে হিংসা কমিয়ে আনার লক্ষ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। লেবানন বহু বছর ধরে অস্থিরতা ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, তবে অবশেষে তারা শান্তি ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান যে এই বিষয়টি নিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এই অঞ্চলের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্প হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিও নিশ্চিত করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি বর্জন করতে হবে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র প্রসার রোধই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য। ওমান, সেদেশের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল মিনা আল ফাহালে ভয়াবহ বিস্ফোরণের পর জাহাজে তেল তোলার কাজ স্থগিত করেছে। এই বিস্ফোরণ একটি ড্রোন হামলার কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে, তবে ওমান কর্তৃপক্ষ সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। উল্লেখ্য, মাস্কাটের কাছে অবস্থিত মিনা আল ফাহাল ওমানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল। নতুন দিল্লিতে ভারত জিম্বাবুয়ে যৌথ প্রতিরক্ষা কমিটির উদ্বোধনী বৈঠকে গতকাল দুই দেশই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং জিম্বাবুয়ের স্থায়ী সচিব অ্যারন ড্যানিয়েল টোন্ডে নেপেরা।

0: অত্যধিক মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব সংগ্রহ, ব্যাংকিং খাতের দুর্বল পরিস্থিতি এবং জ্বালানি দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি সমস্যার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ ঢাকায় সতর্কবার্তা জারি করেছে। সিপিডির কার্যনির্বাহী আধিকারিক ফারমিদা খাতুন বলেন, মুদ্রাস্ফীতি বর্তমানে এক উদ্বেগের বিষয়। সিপিডি উল্লেখযোগ্য রাজস্ব ঘাটতি এবং উন্নয়ন প্রকল্পগুলির ধীরগতির দিকেও ইঙ্গিত করেছেন। অনূর্ধ্ব ১৮ পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানও। এই মাসে জয়ী দল ফাইনালে পৌঁছবে, সেখানে তারা জাপান অথবা পুল বি শীর্ষ দলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

আজকের এই বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান শুরু করব সেই ব্যান্ডের গান দিয়ে, যে ব্যান্ডের সঙ্গে জুড়ে রয়েছে তাদের শিকড়ের স্বকীয়তা। ঢাক, ঢোল, দোতাড়া, সারিন্দা, ধামসা, হারমোনিয়াম, বাঁশি, গুবগুবি, ব্যাঞ্জো, করতাল, কাশি সহযোগে বাংলার শিকড়ের গান পরিবেশন করে শ্রোতাদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে তাদের নিজস্ব স্বকীয়তা আর পরিবেশনের একান্ত মাধুর্যে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে প্রথমেই শোনাব সেই দোহার ব্যান্ডের গান।

হারিয়ে যাওয়া শৈশব এবং সারল্য, এই কষ্টের জায়গা থেকে কিছু গান তৈরি হয়। সেরকমই একটা গান, ব্যান্ডের গান, এবার আপনাদেরকে শোনাব। এই গানটার ইমেজারি বলতে ছিল শুধু একটা হলুদ রঙের পাখি, সামনের বাড়িটাতে ছিল একটা জামরুল গাছ, পাখিটার কোনো নামও জানা ছিল না, শুধুমাত্র ভিজুয়াল একটা ইমেজারি হিসেবে কাজ করেছিল। হ্যাঁ, এতক্ষণে আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন কোন বিখ্যাত গানটার কথা আমি বলছি। হ্যাঁ, গানটা ক্যাকটাস ব্যান্ডের আর গানের নাম হলুদ পাখি।

এবার যে ব্যান্ডের গানটা বাজাবো সেই ব্যান্ডের গান, যারা আগে থেকে কখনো টার্গেট অডিয়েন্সের কথা ভেবে তাদের গান লেখেননি বা তৈরি করেননি, কলেজের ছেলেমেয়েদের জন্যই লিখতে হবে বা স্রেফ বোদ্ধাদের জন্য একটা গান লিখব এমন ভাবনাও তাদের কখনো মাথায় আসেনি। তাই নানান রকমের গান তারা তৈরি করেছেন নানান সময়ে। তারা কখন তার কখনো সেটা হয়ে গিয়েছে কলেজ পড়ুয়ার গান, কখনো প্রেমের, ব্যর্থ প্রেমের, মজার কিংবা নিছকই আতলামির। ফলে সব রকমের শ্রোতার কাছে পৌঁছে গিয়েছিলেন তারা, বা বলা ভালো পৌঁছে আছেন তারা। হ্যাঁ, যে ব্যান্ডের গান শোনাবো সেই ব্যান্ডের নাম চন্দ্র।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকের মতো ব্যান্ডের গান এখানেই শেষ করব। এতক্ষণ আপনাদের সঙ্গে এই ব্যান্ডের গান এবং ব্যান্ডের কথা নিয়ে হাজির ছিলাম মৈত্রী বন্ধু আপনাদের শ্রবণ সঙ্গী পঙ্কজ। অবশ্যই আপনারা আমাদেরকে চিঠি লিখে আমাদেরকে মেলের মাধ্যমে জানান

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম শুক্রবারের অনুরোধের আসর মানেই দুপুর আড়াইটে। কেমন আছেন বন্ধুরা? আজ কিন্তু এই পর্বের একদম শেষ দিন আপনাদের অনুরোধের গান শোনানোর। কোনো কথা না বলে সরাসরি চলে যাই গানে, তারপর বলবো কার অনুরোধে গানটি আমরা শুনলাম।

সত্যি সেই কবিকার গান অপরেশ লাহিড়ির কণ্ঠে লাইন লাগাও আজও কিন্তু একইভাবে প্রাসঙ্গিক, তাই না? যেখানেই আমি তো লাইন দেখি আমার একেবারেই এই গানটি সবার আগে মাথায় আসে, বন্ধুর অনুরোধে শুনতে পেলাম আমরা সবাই। অনুরোধ করেছিলেন সোহম, সৃজনী, বনানী এবং সঞ্জয় মালাকার হাওড়া থেকে। পরের গানে চলে যাই মান্নাদের কণ্ঠে, শুনতে চেয়েছেন সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সৃজন মালা ও সুজাতা ইকরা পূর্ব মেদিনীপুর থেকে। রইল আপনাদের পছন্দের গান আমার দুই বাংলার সমস্ত মৈত্রী শ্রোতা বন্ধুর জন্য।

সত্যি এই জানতে ইচ্ছে করে, এই ইচ্ছা বা দাবির কিন্তু কোনো ইকাল শিকাল হয় না, তাই না? সে এই গানটি শুনে নিলাম মান্নাদির কণ্ঠে, পরের গান শ্যামল মিত্রের কণ্ঠে, নাম রেখেছি বনলতা। জানি নস্টালজিক হবেনি।

আর আমাদের বন্ধু নস্টালজিক হয়েছেন বলেই আবারও শুনতে চেয়েছেন এই গানটি। আকাশমণ্ডল গুরুমশাই পাড়া চালুবাড়ি ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি।

পরের অনুরোধের গানটি কিন্তু দ্বৈতকণ্ঠী। কি গান শোনাবো বলো ওগো সুচরিতা? হেমন্ত মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার কণ্ঠে রাগ অনুরাগ ছবি থেকে এই গানের জন্য অনুরোধ রেখেছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে।

আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সে কথা মনে রেখেই একটি গান শুনতে চেয়েছেন নমিতা ধারা, ছন্দা ধারা, মিতালি ধারা, ঋষিকা ধারা, কৌশিকী ধারা, আদর্শ ধারা, দীপঙ্কর ধারা ও দেবাশিস ধারা রায়না পূর্ব বর্ধমান থেকে। কি গান? বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে সেই সুন্দরবনের সুন্দরী গাছ। চলুন শুনে নেওয়া যাক।

পরের গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধ করেছেন রাহুল সুরাই, রাজকুমার সুরাই, শর্মিলা সুরাই, বিপ্রন্নপাড়া কামারশুল।

এ তো আমাদের সবার প্রার্থনা। সত্যি বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে মোর আমি না যেন করি ভয়। সবার আমাদের মৈত্রী পরিবারের প্রত্যেকেরই বোধহয় আমাদের বিপদে এ কথা বুকে নিয়ে চলাই জীবন। বন্ধু শুনতে চেয়েছিলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে, আমি শোনালাম সুমিত্রা সেন এবং সমবেত কণ্ঠে।

অনুরোধ করেছিলেন শিবির কুমার বেতাল ও পরিবার। পূর্ব বর্ধমান থেকে সময় একেবারে শেষ, বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ অনুরোধের আসর থেকে বিদায় নিচ্ছি, তন্ময়ী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন এখানেই শেষ হল, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে 5:02 এবং বাংলাদেশ সময় বিকেল 5:32। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 3:26 এবং বাংলাদেশ সময় 3:30 হয়ে 34 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:02 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 5:32 হয়ে 20 সেকেন্ড। অনুষ্ঠান প্রথম

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: প্রথমেই জানিয়ে দিই আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশে অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, বিকেল বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 55%। সকাল থেকে বৃষ্টিপাত হয়নি। সমুদ্রে মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

জানিয়ে দিই আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। একটু পরে অর্থাৎ 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সপ্তর্ষি রায় চৌধুরী, 6:20 ক্ষেত খামারের কথা শুনবেন পরিবেশ সুরক্ষা বিষয়ে সাক্ষাৎকার, ডক্টর হাসনাহারা খাতুনের সঙ্গে আলাপচারিতায় রামরঞ্জন দাস রায়, 6:50 আপনার স্বাস্থ্য বিষয় দূষণজনিত অসুখ বিসুখ বলবেন ডাক্তার তপব্রত গুহ রায়, 7:00 ঘড়ি নাটকটি পুনঃপ্রচারিত হবে রচনা ও প্রযোজনা রামজীবন মিত্র, 7:45 হাউসফুল চিত্র পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে অর্পিতা পোদ্দার, 8:15 মহিলাদের আসর, বিশ্ব পরিবেশ উপলক্ষে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঙ্গীতা দত্ত, 9:00 কথায় গানে উপস্থাপনায় সৃজিতা রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর শুনবেন রবীন্দ্রসঙ্গীত শেখাবেন প্রতিমা মল্লিক, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরিয়ানি রাগে সন্তুর পরিবেশন করবেন সন্দীপ চট্টোপাধ্যায়, তাঁকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী, 10:45 উপমহাদেশের খবর রাত 11:00 হারানো দিনের

গান উপস্থাপনায় সৃজিতা রায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি শুনলেন। আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

আমার দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? এই মুহূর্তে আপনারা যারা ঘরে বা বাইরে, আজকে এই কথাটি কারো কাছে অজানা নেই, খবরের কাগজে হোক বা অন্যান্য সমাজ মাধ্যমে হোক, অথবা এমন একটিকে দিনকে সত্যিই ভুলে থাকা যায় না, কারণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি জায়গায় আজ চলছে সাড়ম্বরে পরিবেশ দিবস উদযাপন। এ নিয়ে তো আজ কথা বলতেই হবে, নিশ্চয়ই সম্যক কথা হবে এই নিয়ে। তার সঙ্গে আজ শোনাব এই যে বিশ্বজুড়ে এআই বিপ্লবের কারণে আমরা সবাই এখন প্রচুর অ্যাপ্লিকেশন ব্যবহারের দিকে ঝুঁকছি, এর ফলে ডেটা সেন্টারগুলিতে কি কি সমস্যা হচ্ছে বা তার বিকল্প কি ব্যবস্থা করছেন বা সামনে নিয়ে আসছেন বিজ্ঞানীরা, বলবো চমকপ্রদ সে খবর, শুনলে আপনি চমকে যাবেন। আর আজকের দিনে পরিবেশের কথা যেমন হবে, হবে একটু ইতিহাসকে পিছু ফেলে দেখা, কারণ সেই পিছু ফিরে দেখার মধ্যে কথা বলবো মেক্সিকোর মায়া সভ্যতা নিয়ে। কিন্তু কেন বলবো এই মুহূর্তে বলবো না, কারণ ওটাই সাসপেন্স। এবং প্রচণ্ড গরম, দাবদাহ, অস্বস্তিপূর্ণ আবহাওয়া, তার মধ্যে আমাদেরকে আমাদের কাজ করতে হচ্ছে, প্রচুর বেরোতে হচ্ছে, বাড়িতে রয়েছে শিশু, বৃদ্ধ এবং সমস্ত বয়সী মানুষজন, কিভাবে সাবধানতা নেব এ নিয়ে প্রচার চারদিকে। তবু এ এমনই এক প্রসঙ্গ যা কখনোই এই গরমে আমাদের কাছে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়, কারণ প্রতিদিন বিশেষজ্ঞরা নতুন নতুনভাবে সতর্কবার্তা দিচ্ছেন আমাদের, পথ চলতে গেলে সে কথা যে মানতেই হবে, না হলে সুস্থ থাকবো কিভাবে। না, আর কথা বাড়াবো না, এই সব কিছু নিয়ে সবিস্তারে কথা বলার আগে চলুন শুনে নিই একটি সুন্দর গান।

ভর দুপুরে রাস্তায় হাঁটছিলাম, একটু অন্যমনস্কই ছিলাম। হঠাৎ কানে এলো এক দাদু নাতির সংবাদ। তাকিয়ে দেখি বছর ছ সাতের একটি শিশু তার দাদুকে জিজ্ঞেস করছে, দাদু এত গরম কেন? তুমি তো বললে তোমাদের ছোটবেলায় এমন গরম ছিল না। দাদু একটু হেসে বললেন, না রে, আগে গাছ ছিল বেশি, নদীর জল ছিল পরিষ্কার, আর বাতাসও ছিল অনেক নির্মল। থমকে গেলাম জানেন ছোট্ট শিশুটির এই প্রশ্ন শুনে, যা আমার নজর কাড়ল। আসলে তার এই আপাত ছোট্ট নিরীহ প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সত্যি একেবারেই সহজ নয় আমাদের জন্য। এর উত্তর আর প্রতিকার খুঁজছেন বিজ্ঞানের তাবড় সব বিজ্ঞানীরা, হাতরাচ্ছি আমরা। আর সে উত্তর খুঁজতেই প্রতি বছর আজকের দিনটি, অর্থাৎ 5ই জুন, সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সম্পর্কে সচেতন হতেই তো এই উদ্যোগ, বলুন। সেই 1972 সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ সম্মেলনের পর থেকে এই দিবসের সূচনা হলো। আর ঠিক তার 2 বছর পর, অর্থাৎ 1974 সাল থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। উদ্দেশ্য তো একটাই, মানুষকে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণে উৎসাহিত করা। নইলে পৃথিবী ক্রমশ বাসের অযোগ্য হয়ে উঠবে, অযোগ্য হয়ে চলেছে প্রতি মুহূর্তে। আজ পৃথিবী নানা পরিবেশগত সমস্যার সম্মুখীন, সে জলবায়ু পরিবর্তন হোক, যথেচ্ছ বন উজাড়ের মতন সমস্যা হোক, সাথে সাথে বাতাসে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষয় শুধু নয়, রীতিমতন হুমকির মুখে। তাই এই একটি দিন পালনের মধ্য দিয়ে তো পরিবেশকে রক্ষা করা যাবে না, আসলে এই দিনটিকে পালনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী এক আন্দোলন গড়ে তোলার চেষ্টা, নিজেদের পরিবেশকে বাঁচানোর তাগিদ থেকে আন্দোলন। তাই সর্বত্র বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ বিষয়ক আলোচনা, শিক্ষামূলক কর্মসূচি কিংবা জনসচেতনতার প্রচার অনুষ্ঠিত হতে থাকে, শুধু একদিনের জন্য নয়।

হোক আমাদের প্রতিদিনের অভ্যেস। পরিবেশকে রক্ষার কাজ তো আসলে কেবলমাত্র সরকার বা রাষ্ট্রের দায়িত্ব নয়, আমাদের প্রত্যেকের। তাই গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুতের অপচয় রোধ, এরকম ছোট ছোট কত উদ্যোগ এবং সদিচ্ছা জুড়ে থাকে আমাদের প্রতিদিনের জীবনযাপনে। কিন্তু এই ছোট ছোট পদক্ষেপগুলোই একটা বড় পরিবর্তনের পথ দেখাতে পারে সমাজের ছোট বড় প্রত্যেকের কাছে। এই বার্তাই রেখে যাওয়া, পৃথিবীকে ভালোবাসব, তাই প্রকৃতিকেও ভালোবাসব, পরিবেশকে রক্ষা করব, আর আর কি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতের মতোই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ সুন্দর পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকারটুকু থাক আমাদের বুকে।

মেক্সিকোর মায়া সভ্যতায় সত্যি এই নিয়ে আলোচনা, কৌতূহল অথবা চর্চার যেন শেষ নেই। কারণ সবাই জানি তাদের স্থাপত্য, অস্ত্র, প্রযুক্তির ব্যবহার এবং জীবনশৈলীর যতটুকু আমরা জানতে পেরেছি এটুকু নিশ্চিত, তারা সময়ের চেয়ে অনেক অনেক অনেক বেশি এগিয়েছিলেন। সৌরজগতের প্রায় নিখুঁত মানচিত্র, আগামী 2500 বছরের নিখুঁত ক্যালেন্ডার, উন্নত চিকিৎসা প্রণালী সবই মায়া সভ্যতার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয়েছে। অনেকে মন্তব্য করেন তাদের সাথে হয়তো উন্নত কোনো ভিন গ্রহী জীবেদের যোগাযোগ ছিল, সময়ের চেয়ে এতটাই এগিয়েছিল তাদের মনীষা, সত্যি আজও বিস্মিত করে আমাদের। তবে মেক্সিকোর একটি নতুন আর্কিওলজিক্যাল সাইটে সম্প্রতি খুঁজে পাওয়া গেল বেশ কিছু প্রাচীন অ্যান্টিক। প্রাচীন না বলি, সুপ্রাচীন বললে বোধ হয় প্রযুক্ত হয় ঠিকঠাক, কি বলেন? আসলে প্রত্নতাত্ত্বিকদের বিশ্বাসে সেগুলো মায়া সভ্যতার একেবারে শেষ দিকে তৈরি হয়েছিল। সেগুলোর মধ্যে জেট, টার্কোয়েজ সংকেত টুকরো ও মোজাইক পাথরে তৈরি একটি মুখোশ বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। আর তার কারণ মুখোশের সঙ্গে থাকা দাঁতগুলো, এই মুখোশটির ঠোঁটের দুপাশে বেরিয়ে থাকা দুটি দাঁত তাই হলো সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক। যদিও মায়া সভ্যতার অন্তর্গত একাধিক সাইটে মোজাইক পাথরের মুখোশ খুঁজে পাওয়া গেছে, তবে এই দাঁতওয়ালা মুখোশটি একেবারে স্বতন্ত্র। কার্বন ডেটিং এর ফলাফল বলছে মুখোশটি 1000 খ্রিস্টাব্দের আশেপাশে তৈরি করা হয়েছিল।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
3: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
4: একটু আগেই বলেছিলাম অনুষ্ঠানের একদম শুরুতেই যে আজ কথা হবে বিশ্বজুড়ে এই যে এআই

বিপ্লবের কারণে আমরা সবাই প্রচুর প্রচুর এআই অ্যাপ্লিকেশন ব্যবহারের দিকে ঝুঁকছি। এর ফলে ডাটা সেন্টারগুলিতে যে ক্রাইসিস তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, সমস্যা যখন আছে সমাধানের পথ নিশ্চয়ই বেরোবে, অন্তত মানুষ বাড়ি বাড়ি সেটাকেই প্রমাণ করেছে। আজ কিন্তু একেবারেই অন্যরকম খবর, চমকে যাবার মতো খবর। আসলে ডেটা সেন্টারগুলিতে এআই প্রসেসিংয়ে পাওয়ারের যোগান দিতে গিয়ে বিপুল পরিমাণ মেমোরির প্রয়োজন পড়ছে, আর এই ঘাটতি পূরণে সেন্টারগুলিতে বাজার থেকে প্রচুর র্যাম ও স্টোরেজ ডিভাইস কিনে নিচ্ছে। অন্যান্য সময় মেমোরি ও স্টোরেজ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্য সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি হতে প্রায় এক বছর লেগে যেত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এর চাহিদা এতটাই বেড়ে গেছে যে ডেটা সেন্টার এবং এআই প্রতিষ্ঠানগুলো কয়েক বছরের অগ্রিম অর্ডার একসাথে করে রাখছে, যার ফলে স্বাভাবিকভাবেই সাধারণ গ্রাহক এবং মোবাইল বা কম্পিউটারের মতন ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় র্যাম ও স্টোরেজ পেতে রীতিমতো হিমশিম খাচ্ছে। সাথে তার দামও বাড়ছে চড়চড়িয়ে। সমীক্ষা অনুযায়ী গ্লোবাল মেমোরি শর্টেজ এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে যে 2030, হ্যাঁ ঠিক শুনছেন, একদম বেশি দিন বাকি নেই, 2030 সাল আসার আগেই আমরা এক মহাসংকটের মুখে পড়তে পারি। এই সংকট থেকে পরিত্রাণের উপায় অসম্ভব মনে হলেও বিজ্ঞানীরা তো এখানে থেমে যেতে পারেন না কিছুতেই, আর তার চমৎকার একটি বিকল্প তারা বলছেন হতে পারে ডিএনএ স্টোরেজ। চমকে গেলেন তো, কিন্তু ঠিকই শুনছেন। আপনারা কি জানেন মানুষ বা প্রাণীর ডিএনএতে 455 এক্সাবাইট ডেটা সংরক্ষণ করা সম্ভব? কিভাবে বলবো, তবে তার আগে অবশ্যই শুনে নেব আরেকটি গান।

গান শোনাবার আগে কথা হচ্ছিল ডেটা স্টোরেজ নিয়ে, আর বলে গিয়েছিলাম যে অবশ্যই কিভাবে সে সমাধান হবে ডিএনএ স্টোরেজের মধ্য দিয়ে, সেটাই এখন বলবো। কথা হয়েছিল ডিএনএ কিভাবে ডেটা স্টোরেজ হতে পারে, আর তাতে বলা হয়েছিল এক্সাবাইটের কথা। কিন্তু এক্সাবাইট আসলে কি? এক এক্সাবাইট মানে 100 কোটি জিবি। ধারণার অতীত তো অবশ্যই আমার কাছেও, কিন্তু বিজ্ঞানীরা কিন্তু দারুণ চমকপ্রদ কিছু তথ্য তুলে এনেছেন। সেই হিসেবে 455 এক্সাবাইট মানে 45,500 কোটি জিবি ডাটা। আর গোটা পৃথিবীর সমস্ত ডেটা ডিএনএ স্টোরেজ ব্যবহার করে একটি ছোট্ট রুমের ভিতরেই সযত্নে রেখে দেওয়া সম্ভব হবে। ভীষণ বিস্ময়কর না? আপনারা হয়তো ভাবছেন এই প্রযুক্তি কি ইতিমধ্যে ব্যবহারযোগ্য হয়েছে? হ্যাঁ, চীনের এক গবেষক দল ডিএনএতে ছবির ফাইল সংরক্ষণ করে তা সফলভাবে পুনরুদ্ধার করে দেখিয়েছেন। তাছাড়া ফরাসি প্রতিষ্ঠানে বায়োমেমারি এবছরই একটি ডিএনএ কার্ড বাজারজাত করার ঘোষণাও দিয়ে দিয়েছে। এখন এই ডিএনএ নির্ভর মেমারি কতটা কার্যকর এবং জনপ্রিয় হয় এবং জনমানুষের হাতের মধ্যে আসে, সেটাই দেখার প্রতীক্ষা।

0: দেখা দে নয় তো টাকা দে।
1: এই যে প্রচণ্ড গরম, প্রতিদিন হাঁসফাঁস করছি আমরা, আর প্রতিদিনই ভাবছি কি করে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে, কিন্তু মিলবে না তো সহজেই বলুন। এই যে গরম, তারপর ব্যবসা গরম, তারপর একটু কম একটু বেশি দাবদাহ, এসব নিয়েই চলতে হবে এখনও বেশ কিছুদিন। যদিও জ্যৈষ্ঠ মাস জানান দেয় যে আমাদের আক্ষরিক অর্থে গরমকাল শেষের পথে, কিন্তু তা তো নয়, এই গরম চলতেই থাকবে। আর যেভাবে বিশ্বজুড়ে গরমের ত্রাস বাড়ছে, তাতে করে প্রতিদিন কিছু না কিছু নতুন করে আমাদেরকে সতর্ক হওয়ার কথা বলছেন আমাদের বিশেষজ্ঞরা, কখনো ডাক্তাররা কখনো বিজ্ঞানীরা। তো এই যে বাড়ছে এই মুহূর্তে আর্দ্র গরম, বাড়ছে সর্দি গরমের প্রকোপ, আয়ুর্বেদে বলা হয় এই সময়ে শরীরে পিত্ত দোষ বৃদ্ধি পায়। এর ফলে অতিরিক্ত গরম লাগা, তৃষ্ণা, ক্লান্তি, অম্বল, অস্বস্তি দেখা দেয়। আর এই সময় খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কিছু পরিবর্তন আনা তাই একান্ত জরুরি। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা গরমকালে বেল, ডাবের জল, তরমুজ, শসা, পাতিলেবু, ঘোল এবং যবের জল খাওয়ার পরামর্শ দেন। এগুলো ওই বাড়িতেই সম্ভব এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, সঙ্গে সঙ্গে জলের ঘাটতি তা পূরণ করছে অনেকটাই। এছাড়া খুব ঝাল, তেল, মশলাযুক্ত বা অতিরিক্ত ভাজাভুজি খাবার এড়িয়ে চলাটাই দোস্তর। দুপুরের প্রখর রোদে অযথা বাইরে না বেরোনো এবং সুতির হালকা পোশাক পরাও উপকারী, একথা আমরা কম বেশি সবাই জানি, তবে সবসময় মানতে পারি কি? আয়ুর্বেদের আরেকটা সহজ উপদেশ হল শরীর ও মনকে শান্ত রাখা, পর্যাপ্ত ঘুম, নিয়মিত জলপান এবং ঠান্ডা পরিবেশে বিশ্রাম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে অনেকটা সাহায্য করে। তবে এর সাথে সাথে মনে রাখতে হবে, যদি অতিরিক্ত গরমের কারণে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা তীব্র অসুস্থতা দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজেদের প্রতিদিনের জীবনে ঘরে বাইরেই পরিবর্তনগুলো তো আনবই, সঙ্গে প্রকৃতির জ্ঞান এবং আয়ুর্বেদের সহজ উপায়কে সঙ্গে করে চলুন না এই গরমটাও সুস্থ সতেজ থাকার চেষ্টা করি সবাই মিলে।

সময় আজ একেবারে শেষ, আজ সন্ধ্যা থেকে বিদায় নিতে হবে আমাকে। বিদায় জানানোর আগে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে পরিবেশ, জানিয়ে কথা হয়েছে, জানি আজকের এত কর্মসূচি, এ পরিবেশ তো আমাদের সবার, তাই আমরা সবাই পরিবেশকে ভালোবেসে নিজেদের দায়িত্বগুলো পালন করব, এমনটাই কথা দিয়ে যাচ্ছি এবং প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। ভালো থাকবেন বন্ধুরা। এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে, মৈত্রী বন্ধু তন্ময়ী ভট্টাচার্য।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে ক্রীড়াঙ্গন নিয়ে স্টুডিওতে সপ্তর্ষি রায়চৌধুরী।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি সপ্তর্ষি রয়েছি আজকের পর্বে আপনাদের সঙ্গে। আগামী বেশ কিছুক্ষণ আড্ডা হবে খেলার দুনিয়ার নানান বিষয় নিয়ে। একই সঙ্গে আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ বেতার প্রতিবেদন। কিন্তু শুরুতেই এক নজরে শুনে নেব খেলার দুনিয়ার কিছু বিশেষ বিশেষ খবর।
1: এক নজরে

ভারতের নতুন টি টোয়েন্টি অধিনায়ক হতে চলেছেন শ্রেয়াস আইয়ার। আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা না হলেও বোর্ডের তরফে কিন্তু এরকম সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের, সেই দল যখন ঘোষণা হবে তখনই অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের নাম ঘোষণা হতে পারে বলে বোর্ড সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে সহ অধিনায়ক হিসেবে উঠে আসছে তিলক ভার্মার নাম। আগামীকাল থেকে নিউ চণ্ডীগড়ে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচ। 2018 সালের পর ফের একবার সাদা জার্সিতে মুখোমুখি হতে চলেছে এই দুই দল।

এই মুহূর্তে লর্ডসে চলছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। আজ দ্বিতীয় দিনের খেলা চলছে। প্রথম দিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড মাত্র 140 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও কিন্তু 113 রানে অল আউট হয়ে গিয়েছে। এই মুহূর্তে ব্যাট করছে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে, অর্থাৎ দ্বিতীয় দিনেই কিন্তু আমরা দ্বিতীয় ইনিংসের খেলা দেখছি এবং এখন লাঞ্চ চলছে। লাঞ্চ ব্রেক পর্যন্ত ইংল্যান্ড বোর্ডে তুলেছে 15 ওভারে 72 রান, তারা একটি উইকেট হারিয়েছে এবং ইংল্যান্ড এই মুহূর্তে 99 রানের লিড দিয়েছে নিউজিল্যান্ডকে। লাগাতার খারাপ সময়ের মধ্যেও অস্ট্রেলিয়াকে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিল পাকিস্তান। সিরিজের নির্ণায়ক ম্যাচে 4 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 42 ওভারে করে 157 রান। অন্যদিকে ব্যাট করতে নেমে 49 বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্য তারা করে নেয় পাকিস্তান। এই সিরিজের ম্যান অব দ্য সিরিজ হয়েছেন আহমদ মিনহাস পাকিস্তানের, অন্যদিকে ম্যাচের সেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

ক্রিকেট থেকে এবার একটু সরাসরি চলে আসবো ব্যাডমিন্টনের খবরে, কারণ এখন চলছে ইন্দোনেশিয়া ওপেন। আর ইন্দোনেশিয়া ওপেনের রাউন্ড অফ 16 হেরে গেলেন ভারতের পি ভি সিন্ধু। তিনি দক্ষিণ কোরিয়ার আনসে ইয়ং এর কাছে 21-17, 21-15 ফলাফলে হেরে গিয়েছেন। শ্রোতা বন্ধুরা, জানবেন যে আনসে

দাবা থেকে এবার একটু সরাসরি চলে আসবো টেনিসের খবরে, কারণ আপনারা জানেন এই মুহূর্তে চলছে জমজমাট ফ্রেঞ্চ ওপেন। আর ফ্রেঞ্চ ওপেনের গতকাল দুটো সেমিফাইনাল ছিল। প্রথম সেমিফাইনালে, মেয়েদের সেমিফাইনাল এটা মনে রাখবেন, সেখানে ডিয়ানা স্নাইডার এবং মুখোমুখি হয়েছিলেন মায়া খোয়ালনিস্কা, এবং সেই ম্যাচটি কিন্তু মায়া জিতে নিয়েছেন 7-6, 6-4 ফলের ব্যবধানে। দ্বিতীয় সেমিফাইনালে মেয়েদের মুখোমুখি হয়েছিল মার্তা কোস্তিউক এবং মীরা আন্দ্রিভা, এবং সেই ম্যাচে জিতে নিয়েছে মীরা আন্দ্রিভা। খেলার ফলাফল তার পক্ষে 6-1, 6-3। অর্থাৎ শনিবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে, মেয়েদের ফাইনালে মুখোমুখি হতে চলেছেন মায়া খোয়ালনিস্কা এবং মীরা আন্দ্রিভা। এবং এবারই ফরাসি ওপেনে মেয়েদের টুর্নামেন্টে কিন্তু আমরা পেয়ে যেতে চলেছি একজন নতুন বিজেতাকে। ফরাসি ওপেনের খবরই থাকবো শ্রোতা বন্ধুরা। রোলা গারোয় আজ মুখোমুখি পুরুষদের সেমিফাইনালে, প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছেন জেকব মেন্সিক এবং আলেকজান্ডার জেভেরফ, অন্যদিকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছেন মাতেও আর্নল্ডি এবং ফ্লাভেরিও কোভোল্লি। আজ একটি প্রীতি ম্যাচে ভারতীয় ফুটবল দল তারা মুখোমুখি হচ্ছে তাজিকিস্তানের। তাজিকিস্তানের হিস্তর সেন্ট্রাল স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে 8:30। ডায়মন্ড লিগে রেকর্ড করলেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে। তিনি জ্যাভলিনে 92.62 মিটার থ্রো করেছেন এবং দ্বিতীয় এশিয়ান হিসেবে তিনি কিন্তু নাম লিখিয়েছেন 90 মিটারের বেশি জ্যাভলিন থ্রো এর ক্ষেত্রে। এর আগে পাকিস্তানের আরশাদ নাদিম, তিনি 90 মিটারের বেশি জ্যাভলিন থ্রো করেছিলেন, আর এবার শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে, তিনি কিন্তু 92.62 মিটার জ্যাভলিন থ্রো করে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ, শ্রীলঙ্কা দেশের হয়ে সর্বোচ্চ এবং এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ থ্রোটি করলেন ডায়মন্ড লিগে। এক নজরের শেষ যে খবরটা শুনে নেব, লিভারপুলের নতুন কোচ হলেন আন্দোনি ইরাওয়ালা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় আগেই আর্নে স্লটকে বরখাস্ত করেছিল লিভারপুল, আর এবার কিন্তু দি রেডসরা ভরসা রাখতে চলেছে স্প্যানিশ কোচের উপরই।

0: এতক্ষণ এক নজরে শুনে নিলাম খেলার দুনিয়ার কিছু বিশেষ বিশেষ খবর। আর শ্রোতবন্ধুরা, কিছুদিন আগেই ছিল সাইকেল দিবস আর আজ বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে আমরা পেয়ে গিয়েছিলাম সাইক্লিস্ট তথা কলকাতা সাইকেল সমাজের সম্পাদক রঘু জানাকে। আজ শুনব তার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় ছিলেন রক্তিম বরণ ময়রা, প্রযোজনা শৌর্য চৌধুরী। চলুন আজকের বিশেষ অনুষ্ঠানটা শুনে নিই।
1: আমাদের স্টুডিওতে এসেছেন রঘু জানা, যাকে কলকাতার সাইকেল সমাজের মানুষজন খুব ভালোভাবেই চেনেন। বহু বছর ধরে তিনি এই শহরে, এই গ্রাম বাংলায় সাইকেল নিয়ে কাজ করছেন, সাইকেলের জন্য লড়াই করছেন। তার কাছে সরাসরি চলে যাব। প্রথমেই একটু আপনার প্রসঙ্গে জানতে চাইছি যে এই সাইকেল নিয়ে ভাববেন, সাইকেল নিয়ে আপনার আন্দোলন এগিয়ে যাবে, এটা কিভাবে শুরু হলো?
2: নমস্কার, আমার পিতৃদত্ত নাম হচ্ছে অজিতাক্ষয় জানা, কিন্তু সাইকেল বা আমার বন্ধুবান্ধব সবাই আমাকে রঘু জানা বলেই চেনে। এর যে মানুষের জীবনের যে ভূমিকা, সাইকেলের ভূমিকা, সেটা তো অনেকদিন ছিল, বরাবরই ছিল, এবং কলকাতায় প্রচুর লোক সাইকেল চালাতো এবং কলকাতাকে বলা হতো সাইকেল নগরী। 2008 আগস্ট মাসে সাইকেলটা ব্যান করে দেওয়া হয়েছিল
1: শহরের রাস্তায়।
2: হ্যাঁ, কলকাতা 38 রাস্তায় একটা সময় সাইকেলটাকে চালানো বারণ করা হয়েছিল, এবং সেটা বলা হয়েছিল এই জন্যই যে এটা ধীরগতি যান, শহরের গতি বাড়াতে হবে, এবং সেটাই হচ্ছে প্রথম

0: কূপটা পড়লো সাইকেলের ওপর, তখন ওই সময় বিভিন্ন রাস্তায় বিভিন্ন এতে মোড়ে মোড়ে নো সাইক্লিং বোর্ড টাঙিয়ে দেওয়া হলো। পুলিশ ন্যাচারাল সাইকেল বোর্ড সাইকেল ফাইন করতে শুরু করলো এবং ব্যাপকভাবে লাগামহীনভাবে নানা জায়গায় হ্যারাসমেন্টটা হতে শুরু করলো নানাভাবে। আমি ওই হ্যারাসমেন্টের মধ্যে পড়েই কিন্তু আমাদের এই সাইকেলের মুভমেন্টটা আমাদের শুরু হলো। মানে অনেকদিন ধরেই আমরা একটা পত্রিকা চালাতাম,
1: আচ্ছা,
0: সংবাদ মন্থন বলে একটা পত্রিকা, সেই মন্থনে আমরা এই রিপোর্টগুলো করতাম, বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টগুলো হচ্ছে, সাইকেলের হচ্ছে বা সাইকেলে মারা যাচ্ছে, সেই রিপোর্ট করতে করতে একদিন আমাকে মানে ধরলো, আমি টিউশনি করে ফিরছিলাম, জোড়াসাঁকো থানার পুলিশ আমাকে ধরলো এবং আমাকে সত্যি পয়সাও ছিল না। মানে এই যে আন্দোলনটা শুরু হওয়ার পেছনে যে একটা জ্বালা যন্ত্রণা বা ক্ষোভ, সেটা আমি সেদিন খুব উপভোগ করলাম যে সাইকেল যারা চালায় কলকাতায় তাদের কাছে সত্যি মানে যাতায়াতটা বাঁচানোর জন্যই তাদের কাছে 20 টাকা অনেক বড় ব্যাপার, সেটাকে বাঁচানোর জন্য লোকে সাইকেলটা চালায়। তো আমাকে যেদিন ধরলো, আমার পকেটেও টাকাটা ছিল না, 100 টাকা ফাইন করেছিল, আমি পোস্তা থেকে পড়িয়ে আমি কলেজটিতে আসছিলাম এবং আমি কিন্তু বড় রাস্তায় যাইনি, আমি ভেতরের রাস্তা দিয়ে ক্রস করছিলাম, শুধু সেন্ট্রাল এভিনিউটা ক্রস করছি, মুক্তারামবাবু স্ট্রিটে ঢুকবো, ওখানেই আমাকে ধরা হয়েছিল। তখন আমি দেখলাম জিনিসটা আমার গায়েই লাগলো এবং আমার বন্ধু বান্ধবরা আমরা ঠিক করলাম যে এটা নিয়ে তাহলে একটা মানে এরকম একটা ব্যাপার যেখানে সত্যি একটা নাগরিক অধিকারের প্রশ্ন সাইকেল চালানো, এবং সাইকেল তো সত্যি কাউকে চাপা দিয়ে মারেও না এবং পরিবেশ দূষণ করে না, সব দিক দিয়ে সাইকেল এবং বিশ্বে যখন সাইকেলটা এত বড় করে তুলছে, তো এটা খুবই একটা দুঃখজনক ঘটনার মধ্যে দিয়েই আমাদের সাইকেল আন্দোলনটা শুরু হয়েছিল।
1: এই যে বললেন পরিবেশ বান্ধব একটা যান, সামনেই পরিবেশ দিবস, পরিবেশের জন্য সাইকেল কতটা ভালো?
0: পরিবেশ নিয়ে তো নানা রকম সত্যি পরিবেশে বিরাট সমস্যা হয়ে যাচ্ছে, মানে উষ্ণতা বাড়ছে, বরফ মানে গলছে, সমুদ্র লেভেল বাড়ছে। সাইকেলটা এমন একটা জিনিস, যারা সাইকেল চালায় তারা জ্ঞানত বা অজ্ঞানত তারা কিন্তু পরিবেশ আন্দোলনের একটা পথিক বা শরিক, তারা সাইকেল চালিয়ে আর যাই হোক গাড়ি দূষণটা কমায় মানে করে না, এই জন্য পরিবেশ আন্দোলনেরই একটা ভেতরেরই একটা অংশ এবং অ্যাক্টিভ অংশ, সক্রিয় অংশ, যারা সাইকেল চালিয়েই তাদের কাজকর্মগুলো করে, এই অর্থে পরিবেশ আন্দোলনের অংশ হিসেবে আমরা মনে করি সাইকেলকে।
1: ইন্টারন্যাশনালি সাইকেলের ওপর যে যে উন্নতি হচ্ছে সেই তুলনায় আমাদের দেশ আমাদের রাজ্য কিরকম এগোচ্ছে এটা একটু যদি বলে।
0: সারা পৃথিবীতেই একটা ফসিল ফুয়েলে একটা সমস্যা, জ্বালানি তেলে একটা সমস্যা আছে এবং এই পরিবেশ দূষণ বিশেষ করে বায়ু দূষণের প্রশ্নটা সবাই খুবই, সবকটা শহরেই বায়ু দূষণের যে ইন্ডেক্সগুলো নিয়ে কথা হয়, হ্যাঁ, পার্টিকেলসগুলো যে বায়ু দূষিত কণা যেগুলো ক্যান্সার সৃষ্টি করে এবং এগুলো একটা স্টাডি বা এটা একটা স্ট্যাটিস্টিক্যালি প্রত্যেকটা শহর সেটাকে মেজার করে বুঝতে পারছে যে গাড়ির এটা কমাতে হবে এবং বিদেশে পৃথিবীতে অনেক বড় বড় শহরে যেখানে সেন্ট্রাল জায়গাটা কেন্দ্রীয় শহরের সেখানে কিন্তু গাড়ি আলাও না বা খুবই টাকা দিয়ে আটকানো, মানে গাড়িকে নিয়ন্ত্রণ করা, সাইকেলকে নিয়ন্ত্রণ করানো, বলছেন সাইকেল এবং পেডিস্ট্রিয়ানকে প্রমোট করা, আমাদের এখানে উল্টোটাই হচ্ছে। তো সেই অর্থে যে বিভিন্ন দেশে বিভিন্ন, এবং আমি বলছি শুধু ইউরোপের কথা আমরা ভাবতাম, তো ইউরোপের নয়, এখন দেখা যাচ্ছে আফ্রিকান শহরতরগুলোতেও এই ব্যাপারটা নিয়ে আসছে, অর্থাৎ একটা সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে সাইকেলকে একটা সত্যি সত্যি একটা স্বীকৃতি দেয়া হচ্ছে, একটা সহজলভ্য এবং পরিবেশ বান্ধব যান, এই গুরুত্বটা সাইকেল পেয়ে গেছে অলরেডি, সেই সূত্রেই বাইসাইকেল দিবস ঘোষণা করা হয়েছে।
1: আপনি তো কলকাতা সাইকেল সমাজের সেক্রেটারি বোধহয়, এই কলকাতা সাইকেল সমাজের কাঠামোটা কিরকম আর কি কি কাজ করে এরা?
0: আমরা 2009 থেকে সাইকেল আন্দোলন শুরু করেছিলাম, রেজিস্ট্রেশন করেছি 2019। আমাদের একটা ধারণা ছিল ওরকম সংগঠন করে মিটিং করে কমিটি করে আন্দোলন তো চালায় অনেকে, কিন্তু আমাদের মনে হয়েছিল যে এইটা রাস্তা নয়। আমরা যেটা করতাম, এই যে আপনাকে বলছি, অ্যাকচুয়ালি সাইকেল সমাজের সম্পাদক, এই পরিচয় হচ্ছে আমার বড় পরিচয় হচ্ছে আমি সাইকেল সমাজের একটা আহ্বায়ক কনভেনার। আমাদের কাজটা ছিল যে বিভিন্ন স্বতঃস্ফূর্তভাবে মানুষ বা বিভিন্ন লোক বা যে কোনো একটা প্রোগ্রাম সাইকেলকে কেন্দ্র করে নানা রকম কর্মসূচি নিতে পারে, সেই কর্মসূচি একটা ইন্টারকানেকশনের জন্যই আমাকে জানালো, আমিও বাকিদের জানালাম, সেই মতো করে সবাই সেটা জড়ো করে সেটাকে আমরা ঝাঁপিয়ে পড়তাম। আমরা একটা কাজ যদি মনে করতাম এই কাজটা করবো, তাহলে সেই সূত্রেই যারা যারা এটা কম্পিটেন্ট লোক যারা এটা নিয়ে এ করতে তাদের আমরা ডাকতাম, দেখে আমরা নিজেরা বসে একটা খুব খোলা মনের একটা মানে ব্যবস্থাপনা।
1: এর সঙ্গে আপনার কি কোনো স্পোর্টস ইভেন্টের আয়োজন করেন বা এরকমও কিছু ব্যাপার রয়েছে?
0: হ্যাঁ, প্রচুর মানে ইভেন্টস হচ্ছে এখন, এই বিশেষ করে কোভিড এর পর থেকে প্রচুর সাইকেলের এটা যেমন বেড়েছে, লাইভলিহুড সাইকেলে বেড়েছে, হ্যাঁ, লোকের গাড়ি ভাড়া বেড়েছে, আর তার চেয়ে বড় কথা যেটা খুব বেড়েছে ইয়াং জেনারেশন, কোভিড এর সময় যে বাড়িতে বসে কোনো রিক্রিয়েশন নেই, কোনো বাইরে বেরোনো যাচ্ছে না, তখন ইয়াং জেনারেশনে তখন ছোট ছোট ছোট ছোট গ্রুপ রাইড, আমাদের আমরা একটা পেজ চালাই কলকাতা সাইকেল সমাজের পেজ, সেই পেজে কেউ বললো আমি বেলগড়িয়া থাকি এখান থেকে একটা কিছু করতে চাইছে, তখন বেলগড়িয়া দুজন ওখানে সাড়া দিল, কেউ বললো আমি বেহালা থাকি, এইরকম করে বিভিন্ন রাইডার গ্রুপ তৈরি।

0: হয়ে গেল, যারা রাইডার গ্রুপ নানা রকম ইভেন্ট করতো, এবং সেইটা করতে গিয়ে যেটা হলো তাদের মধ্যে একটা আলোচনা চর্চার মধ্যে দিয়ে ওই স্পোর্টস ইভেন্ট হিসেবে, আর ইয়াং জেনারেশনে তো একটা ফিটনেস স্পোর্টস একটা প্রেকি আছে, ফলে তারা এইটা একটা মিলে গেল একটা জায়গায় এসে মানুষের একাকিত্ব আর সাইকেলের মধ্যে দিয়ে মানুষের সামাজিকতা এটা মিলে গেল, এবং সেই সূত্রে অনেক স্পোর্টস ইভেন্টও হলো।
1: সত্যি সাইকেল নিয়ে মানুষ বহু জায়গায় বেরিয়েছে, অনেকে তো বিদেশেও পাড়ি দিয়েছেন, আর তাদের ইন্টারভিউ আমরা নিতে গিয়ে দেখেছি যে লকডাউনটাই যেন তাদেরকে একটা জীবনে একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। তো আন্তর্জাতিক জায়গায় বহু বড় বড় ইভেন্ট হয় সাইকেল নিয়ে, আমাদের দেশে কিরকম ইভেন্ট এখন অবধি চালু হয়েছে? সম্প্রতি তো আমাদের কলকাতা সাইতে প্রতি রবিবার বোধহয় একটা ইভেন্ট হয়, কি বুঝছেন এখন সাইকেলে কতটা নতুনদের মধ্যে কতটা উৎসাহ বেড়েছে এই ইভেন্টগুলো নিয়ে?
0: কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া একটা মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ, যেখানে এই ফিটনেসের প্রশ্নটা, যে এই যে মানুষের মানে অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, ওবিসিটি হচ্ছে, চুলটা বাড়ছে, নানা রকম প্রবলেম হচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে সেটার একটা ফিটনেসের একটা সমস্যা, এবং সাইটে যেটা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের ক্রীড়া দপ্তর থেকে এটা করা হয়েছে, ফিট ইন্ডিয়ার মুভমেন্টটা দারুণ চলছিল। যেটা খুব মজার হলো সেটা হচ্ছে গত এক বছর ধরে একটা সাইকেলকে ইভেন্ট করা হলো, সানডে অন সাইকেল, ফিট ইন্ডিয়া মুভমেন্টের একটা পার্ট হচ্ছে সানডে অন সাইকেল, খুব ইন্টারেস্টিং মুভমেন্ট, মানে রোববার চলো সবাই সাইকেল চালায়, এবং সাই সেটা করে, এবং সাইয়ের বুঝতেই পারছেন সাইয়ের ব্যবস্থাপনা তার এটা কাঠামো বা ওদের সব ব্যাপার তো দারুণ, এবং প্রচুর সাইক্লিস্ট আমরা ওখানে যাই, একটা গেট টুগেদার মতো একটা রাইডও হয়, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর এমনিতেও এই রিসেন্টলি যেটা সারা ভারত জুড়ে একটা মুভ হচ্ছে সাইকেলের যে পরিকাঠামো তৈরি করার জন্য একটা কল দেওয়া হচ্ছে, হ্যাঁ, সাইকেল ফর বেটার ইন্ডিয়া, এরকম একটা ন্যাশনাল লেভেলে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে এই যে 7ই জুন যে আমরা সাইকেল এটা করছি, মানে 3rd June বাইসাইকেল দিবসটা 7ই জুন রোববার বলে ওটাই করা হচ্ছে, তাতে কিন্তু মানে ভারতবর্ষের সব শহরেই এটা হবে, এবং সাইতেও এটা হবে, যুবরতিতে এবার হবার ঠিক হয়েছে। এইটা একটা খুব ইন্টারেস্টিং, মানে বিশেষ করে একটা সরকারি যদি মদত পাওয়া যায় তাহলে একটা স্বীকৃতি, সরকার মানে কেন্দ্রীয় সরকার, তাহলে একটা সাইক্লিস্টদের একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে, যেখানে ও আচ্ছা সরকার আমাদের দিচ্ছে মেডেল দিচ্ছে, জার্সি দিচ্ছে, বিভিন্ন জিনিস দিচ্ছে, খুবই মানে খুব ইন্টারেস্টিং একটা টার্নে আমরা এসেছি, যেখানে সরকার থেকেই এটাকে প্রমোট করা হচ্ছে, সাইক্লিং ফর গ্রিনার ফিউচার, মানে আমরা সবুজের যে অভিযান আমরা বলি, সবুজের অভিযান মানে একদিকে যে পরিবেশের অভিযান, আর একদিকে সবুজের অভিযান মানে ইয়াং জেনারেশনের অভিযান, যুব সম্প্রদায়ের অভিযান, ফলে পরিবেশ আর যুব সম্প্রদায় দুটো মিলে যে সবুজ সেটা সাইকেলের মধ্যেই সম্ভব হচ্ছে, সেই জন্যই আমরা এটাকে আরো বেশি করে গুরুত্ব দিচ্ছি এবং তুলে ধরছি আজকের এই মানে এই সংকট, তেল সংকটের মধ্যে দিয়ে, দূষণের সংকটের মধ্যে দিয়ে, এবং আমাদের ইউথ জেনারেশন সবুজ যারা তারা এটাকে চ্যাম্পিয়ন করছে এই ইস্যুটাকে।
1: আচ্ছা, আপনারা তো সাইকেল নিয়ে বহুদিন আন্দোলন করছেন, আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, এখন আমাদের শহরে সাইকেলের রাস্তার জন্য কতটা প্রস্তুত বা কিরকম হলে আরো ভালো হয়?
0: এটা অনেকদিন ধরেই একটা ডিমান্ড ছিল, বিশেষ করে সাইকেলের একটা নিয়মে আনার জন্য, আর 2 নম্বর যে পথ দুর্ঘটনা কমানোর জন্য একটা সাইকেল লেনের একটা ছিল, অনেকদিন ধরেই ব্যাপারটা ছিল। সেই সময় 2008 সরকারি একটা সার্ভে করেছিল, যত রকমের আরবান মোবিলিটি ট্রান্সপোর্ট আছে আমাদের, আমাদের কলকাতায় কিন্তু নানা রকমের আরবান মোবিলিটি আছে, এটা কোথাও নেই, মেট্রো থেকে, হ্যাঁ, শহরতলি ট্রেন থেকে, ফেরি থেকে, ট্রাম, বাস, পেডিস্ট্রিয়ান, ফুটপাথ ধরে হাঁটা, সাইকেল, অনেক কিছু আছে, নর্মোটেজ ট্রান্সপোর্ট, এইটার নিয়ে একটা দারুণ পরিকল্পনা, অসম্ভব একটা সুন্দর পরিকল্পনা সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল, কিন্তু যা হয় মানে এই পরিকল্পনা রূপায়ণ করতে গেলে 10 বছর একটা সময় লাগে, মানে এরকম একটা সাইকেল ফ্রেন্ডলি বা নর্মোটেজ ট্রান্সপোর্ট ফ্রেন্ডলি বা একটা পরিবেশ বান্ধব আরবান মোবিলিটি প্ল্যানিং এর, কিন্তু সরকারের একটা তাড়া থাকে বলে তারা এটাকে পাশ কাটিয়ে এমন একটা জায়গায় এলো যে আজকে কলকাতা শহর কিন্তু গোটা জিনিসটা আপনি যদি দেখেন, মানে আগে আমরা বড় রাস্তায় গাড়ির জ্যাম টাপ দেখতাম, এখন অলিগুলিতেও গাড়ির জ্যাম হয়ে গেছে,
1: ঠিক,
0: সত্যি সত্যি এটা অনেক দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, এটাকে লোককে কনভিন্স করে আনতে হবে যাতে স্বল্প দূরত্বে তারা গাড়িটা কমায়, মানে সাইকেলের প্রতি ইন্টারেস্ট, এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, কিন্তু এখন যেটা করা যেতে পারে, যেটা নিয়ে আমরা বলি যে একটা টেম্পোরারি কিছু এক্সপেরিমেন্টালি দেখা যেতে পারে, মানে সারা শহর জুড়ে লেন করা দরকার নেই, টেম্পোরারি ওই গার্ডরেল দিয়ে, টেম্পোরারি মানে একটা সময় থেকে একটা সময়, তাহলে দুর্ঘটনা কমবে, বিশেষ করে মোড়ের মাথায়গুলো যদি একটা সাইকেলের জন্য আলাদা করে পাস করে দেওয়া হয়, গার্ডরেল দিয়ে করলো আবার পরে সময় সরিয়ে নিতে পারে, যেটা করে আর কি, সেইটা করলেও কিন্তু আজকে মানুষের যে এই সাইকেলের অ্যাক্সিডেন্টটাও কমবে, আর লোকের একটা সাইকেল মুখী আর লোকের তো একটা এ হচ্ছে ভয় পায় সাইকেল চালাবো গাড়ি দুর্ঘটনা, এই ভয়টা কাটানোর জন্য তো আমরা ইন্ডিভিজুয়াল বা আমরা সাইকেল লোকজন তো কিছু করতে পারি, এটা তো গভর্নমেন্ট প্রশাসনের ব্যাপার, সমস্যাতে আমরা হাত লাগাতে পারি, সমস্যাটা সমাধান আমরা করতে পারি না।
1: ঠিক, সমস্যার সমাধান হবে এই আশা রেখেই আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, সময় আমাদের হাতে আর বেশি নেই। সব শেষে না।

0: নাগরিকদের উদ্দেশ্যে যদি আপনার আপনি একজন সমাজকর্মী হিসেবে কিছু বার্তা দেন।
1: আমরা চাই যে কলকাতায় আবার সাইকেলটা বিখ্যাত হোক, খ্যাতি হোক। সত্যি সত্যি কলকাতা শহরে আপনি যদি দেখেন, খুব কম্প্যাক্ট একটা শহর, মানে 2-4 কিলোমিটারের মধ্যেই আমি স্কুল, কলেজ, হাসপাতাল সব পাবো। অর্থাৎ সাইকেল নিয়ে কিন্তু আমি আমার কাজের প্রয়োজনে কিন্তু সাইকেলটা আমার কাজেই লাগবে। তো সেইটা যদি একটু সবাই মিলে আমরা এটা করি, তাহলে যেটা হবে যে কলকাতায় যে বায়ু দূষণ বা কলকাতার যে স্বাস্থ্যের সমস্যা, লাংস, বাচ্চাদের যে এটা লাংস মানে ব্রঙ্কাইটিস বা এটা ক্রনিক ব্রঙ্কাইটিস, এই সবগুলো অনেক জিনিসকে আমরা সরিয়ে দিয়ে একটা নতুন সবুজ ভবিষ্যৎ বা সবুজ আনন্দের একটা আমরা গড়ে তুলতে পারি, নতুন সমাজে একটা উপাদান হিসেবে সাইকেলকে ব্যবহার করতে পারি।
0: অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সাইকেল সমাজের সম্পাদক রঘু জানা। ভালো থাকবেন স্যার।
2: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা শুনলাম একটি বিশেষ বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় ছিলেন রক্তিম বরুণ ময়রা। এবার শুনব আতস গাছের তলায়। এক নজরে যে খবরটা বলছিলাম শ্রোতা বন্ধুরা, যে আগামীকাল ভারত এবং আফগানিস্তানের মধ্যে শুরু হচ্ছে একমাত্র টেস্ট ম্যাচ। খাতায় কলমে যদি বলা যায় ভারতীয় দল আফগানিস্তানের তুলনায় অনেকটাই শক্তিশালী, আপাত দৃষ্টিতে দেখলে সেরকমই মনে হবে। কিন্তু কয়েকটা কথা শ্রোতা বন্ধু আপনাদের বলতে চাই, যে ভারতীয় টেস্ট দলের এই মুহূর্তের যে পারফরমেন্স, বিশেষ করে ঘরের মাঠে, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। 2024 সাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-0 হোয়াইট ওয়াশ, তারপর 2025 সাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2-0 সিরিজ হার। 2024 সালের কথাই যদি ধরা যায়, তাহলে ঘরের মাঠে 14টি টেস্ট খেলেছে ভারতীয় ক্রিকেট দল, যার মধ্যে কিন্তু 6টাতেই হার এসছে। অর্থাৎ গোটা বিশ্বে এই মুহূর্তে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ঘরের মাঠেও ভারতকে হারানো সম্ভব, যেটা কিন্তু বিগত কয়েক বছরে সেরকম ধারণা ছিল না। অর্থাৎ এই যে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট, যেটাকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ বলে মনে হলেও, এই টেস্ট ম্যাচকে কিন্তু ধরে নেওয়া হচ্ছে ভারতীয় দলকে গুছিয়ে ফেলার একটা শেষ সুযোগ, কারণ এর পরে কিন্তু আর সেই সুযোগ ভারতীয় দল পাবে না। এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে আর বিরাট কোহলি বা রোহিত শর্মা, চেতেশ্বর পূজার এই ধরনের অভিজ্ঞ খেলোয়াড়দেরকে আর দেখা যায় না। সেই জায়গাতে 3 নম্বর পজিশনটা নিয়ে কিন্তু ভারতীয় দলে একটা মানে বারবারই পরিবর্তন করতে দেখা গিয়েছে। এখনো পর্যন্ত কোনো ফিক্সড খেলোয়াড়কে ভারতীয় দল খুঁজে বার করতে পারেনি। সেই ক্ষেত্রে ভারতীয় দলের সহকারী কোচ, তিনি কিন্তু জানাচ্ছেন যে দেবদত্ত পার্টিগেল অথবা সাই সুদর্শন, এই দুজনের মধ্যেই কিন্তু ভারতীয় দল 3 নম্বর ব্যাটিং পজিশনে কিন্তু এই দুজনের মধ্যে কাউকে খেলাতে চলেছে আগামীকালের ম্যাচে। অন্যদিকে এইবারে আফগানিস্তান সিরিজে দলে নবাগত হিসেবে সুযোগ পেয়েছেন মানব সুতার এবং হর্ষ দুবে। এই দুজন নবাগতই যে এই ম্যাচে সুযোগ পাবেন সেটা কিন্তু বলাটা ঠিক হবে না। একজনও পাবেন কিনা সেটা কালকের পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, হয়তো একজন সুযোগ পেলেও পেতে পারেন, কারণ মানব সুতারকে কিন্তু দীর্ঘক্ষণ নেটে অনুশীলন করতে দেখা যাচ্ছে। অন্য আরেকটা বিষয় হলো ঋষভ পান্ত, যে কথাটা বলছিলাম যে এই মুহূর্তে সিনিয়র খেলোয়াড়ের কিন্তু অভাব রয়েছে, ফলে ঋষভ পান্তকে বিভিন্ন সময় দেখা গেছে যে অনবদ্য ইনিংস খেলেছেন কিন্তু তার মাঝখানে একটা আচমকা বাজে শট খেলে আউট হয়ে গেছেন। এই বিষয়গুলো কিন্তু ঋষভ পান্তের থেকে এবার পরিবর্তনের আশা করছে টিম। আর ভারতীয় দলের জন্য যেটা সব থেকে পজিটিভ খবর বলা যেতে পারে, সেটা হচ্ছে শুভমান গিল। অনেক সময় ক্রিকেটের ইতিহাসে শ্রোতা বন্ধুরা জানেন নিশ্চয়ই, যে অনেক ক্ষেত্রে দেখা গেছে সচিন টেন্ডুলকার বা ইত্যাদি অনেকের ক্ষেত্রে, যে অধিনায়কত্ব পাওয়ার পরে পারফরমেন্স গ্রাফ ক্রমশ নিম্নমুখী হয়েছে, কিন্তু শুভমান গিল এখানে একেবারেই একজন ব্যতিক্রমী বলা যায়। কারণ শুভমান গিলের কথা যদি বলি, একটা পরিসংখ্যান, যে তিনি অধিনায়ক হওয়ার আগে 59টি ইনিংস খেলেছিলেন, সেখানে তার অ্যাভারেজ ছিল 35.1, এবং অধিনায়ক হওয়ার পরে তিনি 14টি ইনিংস খেলে কিন্তু প্রায় 80-এর কাছাকাছি নিয়ে গেছেন নিজের অ্যাভারেজকে। অর্থাৎ শুভমান গিল, তিনি কিন্তু ভারতীয় দলের জন্য অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। অন্যদিকে ঋষভ পান্ত, যাকে কিন্তু আরও দায়িত্বশীলভাবে এই সিরিজে উঠে আসতে দেখতে চাইছে প্রত্যেকে। অন্যদিকে মোহাম্মদ সিরাজ, তিনি কিন্তু চোট কাটিয়ে সম্ভবত ফিরে আসতে চলেছেন, এবং আফগানিস্তানের বিরুদ্ধে কালকে তাকে কিন্তু আমরা বল করতে দেখতে পারি, এরকমই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা যাচ্ছে।

আর মাঝে মাত্র ছদিন, তারপরেই বিশ্বকাপের মহারণ অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফুটবল বিশ্বকাপের যাবতীয় আলোচনা আপনারা মৈত্রী ক্রীড়াঙ্গনে নিয়মিত শুনছেন, বিভিন্ন গ্রুপ নিয়ে পর্যালোচনাও কিন্তু আপনারা শুনছেন। আজকে বিশ্বকাপ নিয়ে শুনব কিছু টুকরো টুকরো খবর।

শ্রোতা বন্ধুরা, বিশ্ব ফুটবলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে একজন খেলোয়াড় তিনি জন্মেছেন এক দেশে কিন্তু খেলেছেন অন্য কোনো দেশের হয়ে। এমনকি এরকমও দেখা গেছে যে নিজের যে জন্মভূমি তার বিরুদ্ধেও অনেক সময় অনেকে অনবদ্য সব পারফরমেন্স করেছেন পেশাদারিত্বের খাতিরে। সেরকমই এবারের বিশ্বকাপে কিন্তু এরকম একগুচ্ছ ফুটবলার রয়েছেন। আমরা যদি বলি 2026 বিশ্বকাপে মোট 48টা দলের হয়ে এমনি মোট খেলছেন 1248 জন ফুটবলার, যার মধ্যে এরকম 289 জন ফুটবলার রয়েছে যারা কিন্তু নিজেদের জন্মভূমির হয়ে এই বিশ্বকাপ খেলবেন না। তাহলে তো কয়েকটি উদাহরণও দিতে হয়। সে উদাহরণের মধ্যে আপনারা চিনবেন খুবই পরিচিত ফুটবলার বিশ্ব ফুটবলে, তিনি হলেন নরওয়ের তারকা আর্লিং হ্যালান্ড। হ্যাঁ, আর্লিং হ্যালান্ড কিন্তু নরওয়েতে তার জন্ম নয়, তিনি জন্মেছিলেন ইংল্যান্ডে এবং সেইখান থেকে কিন্তু তিনি পরবর্তী ক্ষেত্রে চলে আসেন নরওয়েতে এবং সেই নরওয়ের নাগরিকত্ব পাওয়ার পরে তিনি নরওয়ের হয়েই খেলেন। আরেকজন ফুটবলারের কথা, পরিচিতদের কথাই আগে বলছি, তিনি হলেন মরক্কোর আশরাফ হাকিমি। আশরাফ হাকিমি আগের বিশ্বকাপে কিন্তু তোলপাড় ফেলে দিয়েছিলেন, সেই আশরাফ হাকিমির জন্ম কিন্তু স্পেনে, কিন্তু তিনি খেলবেন মরক্কোর জার্সি পরে। অন্যদিকে আর্জেন্টিনার জুলিয়ানো সিমিওনে বা নিকো পাসের জন্ম কিন্তু আর্জেন্টিনায় নয়। সিমিওনে যেমন জন্মেছেন সুদূর ইতালিতে ইউরোপে, সেখান থেকে লাতিন আমেরিকায় এসে আর্জেন্টিনার হয়ে খেলছেন, সেরকম নিকো পাজ, তিনিও কিন্তু সেই ইউরোপেরই একটি দেশে জন্মেছেন স্পেন, সেখান থেকে আর্জেন্টিনার হয়ে খেলছেন। বিশেষ করে আফ্রিকান বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রেন্ডটা বেশি করে দেখতে পাই, যারা অন্যান্য দেশে জন্মেছেন এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু অন্য দেশের হয়ে খেলছেন। আবার এর উল্টোটাও রয়েছে, যেরকম টিম নেদারল্যান্ডস, যে নেদারল্যান্ডস দলের কিন্তু 26 জনের মধ্যে আবার 25 জনের জন্মই নেদারল্যান্ডসে। ফুটবল বিশ্বকাপ নিয়ে আরো শুনে নেব কয়েকটি টুকরো টুকরো খবর।

শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই মনে থাকবে ফুটবল বিশ্বকাপ 2010-এর কথা, যেখানে কিন্তু ভুভুজেলার কথা উঠে এসেছিল, তবে এবার ভুভুজেলাকে নিষিদ্ধ ঘোষণা করল ফিফা। ঘড়ির কাটা বলছে মৈত্রী ক্রীড়াঙ্গন থেকে আমাকে এখানেই বিদায় নিতে হবে, তাহলে আর আলোচনা হচ্ছে না, আর আড্ডা মারার সময় নেই। আবার নিশ্চয়ই অন্য কোনো পর্বে আপনাদের সঙ্গে কথা হবে, আড্ডা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

শুনলেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন সপ্তর্ষি রায়চৌধুরী। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।

0: গ্রামবাংলার সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। শুরু করছি আজকের অনুষ্ঠান। আসুন জেনে নেব পরিবেশ সুরক্ষা বিষয়ে। সঙ্গে রয়েছেন স্টুডিওতে কলকাতায় অবস্থিত আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপিকা ডক্টর হাসনাহারা খাতুন। নমস্কার ডক্টর খাতুন।
1: নমস্কার স্যার।
0: যে কথাটা বলছিলাম যে এই পরিবেশ নিয়ে এত কথা আমরা বলছি, কিন্তু আমরা ধরুন কাজকর্ম করি, আমাদের গ্রামীণ স্তরে যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা কিন্তু সকলে বুঝে উঠতে পারেন না যে পরিবেশ বিষয়টা কি। কাজ করে যাচ্ছেন কিন্তু জানেন না কোন পরিবেশে ওনারা রয়েছেন, একটু যদি ব্যাখ্যা করেন আমাদের পরিবেশ সম্পর্কে।
1: পরিবেশ শুধু একটা শব্দই নয়, পরিবেশের যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি যে এটা একটা সজীব এবং নির্জীব বস্তুর সমষ্টি, যারা একে অপরকে প্রভাবিত করে এবং একে অপরকে ঘিরে থাকে। এই পরিবেশ একদিনই সৃষ্টি হয়নি বা একবারে সৃষ্টি হয়নি। আমরা যে গ্রহে বসবাস করি পৃথিবী নামের, সেই নীল গ্রহের বয়স কিন্তু প্রায় 450 কোটি বছর বা তার থেকেও একটু বেশি। এই 450 কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এটা ছিল একটা গলন্ত জ্বলন্তর মতন, ভীষণ উত্তপ্ত এবং ডাস্ট বা ধুলো বালি এবং গ্যাসীয় পদার্থে পরিপূর্ণ। সেই অবস্থা থেকে ধীরে ধীরে এই পৃথিবী নামের গ্রহটা আমাদের বসবাসযোগ্য হয়েছে প্রায় 450 কোটি বছর ধরে।
0: প্রাণের সঞ্চার ঘটেছে,
1: ধীরে ধীরে প্রাণের সঞ্চার ঘটেছে। প্রাণের সঞ্চার কিন্তু একবারেই ঘটেনি, এটাও ঘটেছে প্রায় পৃথিবী সৃষ্টির মোটামুটি 50 কোটি বছর পর থেকে। আর এই 50 কোটি বছর কেটেছে খুবই কঠিন অবস্থায়, কারণ সেই সময় ঘটেছে পৃথিবীতে নানা ধরনের বিপর্যয়। তখন গ্যাসীয় পদার্থগুলো সব সঞ্চিত হয়ে মেঘ তৈরি করেছে, কয়েক লক্ষ বছর ধরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলে আস্তে আস্তে পুরো পৃথিবী গেছে ঠান্ডা হয়ে, প্রায় 8000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। বর্তমানে সূর্যের যে বাইরের স্তর তারই তাপমাত্রা মাত্র 6500 ডিগ্রি সেন্টিগ্রেড,
0: আর তখন ছিল 8000 ডিগ্রি সেন্টিগ্রেড।
1: তো এই অবস্থা থেকে বর্তমানে কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা আমরা জানি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তা এই অবস্থায় আসতে আমাদের 450 থেকে 500 কোটি বছর লেগেছে।
0: তাহলে আপনি বলছেন 450 থেকে 500 কোটি বছর পেরিয়ে আজকে আমরা আমাদের পরিবেশকে পেয়েছি। তাহলে এতটা সময় যে আমরা পরিবেশের পেছনে পেতে ব্যয় করেছি, প্রাণের সঞ্চার হয়েছে ধীরে ধীরে, এককোষী প্রাণী থেকে দ্বিকোষী প্রাণী,
1: বহুকোষী প্রাণী,
0: বহুকোষী প্রাণী, আমরা এই পরিবেশকে কিভাবে সুরক্ষা করব এটা আজকে কিন্তু প্রশ্নের মুখে আসব। এই সুরক্ষার প্রশ্ন কেন আসছে?
1: সুরক্ষার প্রশ্ন এই জন্য আসছে যে আমাদের এই পরিবেশ কিন্তু আমরা একবারই পাইনি, এবং এই জলমণ্ডল, বায়ুমণ্ডল, তারপরে মৃত্তিকা, তারপরে এই সমস্ত যে প্রধান উপাদানগুলো আছে পৃথিবীর বা প্রধান জোনসগুলো আছে পৃথিবীর, তো সেই জোনগুলো বা পরিবেশের যে প্রধান জোনগুলো, এইগুলো কিন্তু তৈরি হতে যে 500 কোটি বছর লেগেছে, এর মধ্যে 5 বার ম্যাসিভ অবলুপ্তি হয়েছে, মানে একটা বিশাল বিশাল অবলুপ্তি ঘটেছে 5 বার। এবং এই 5 বার অবলুপ্তিতে পৃথিবীতে প্রায় কখনো 70% জীব মারা গিয়েছে, কখনো 75% জীব মারা গিয়েছে, কখনো 80% জীবই মারা গিয়েছে। ইনফ্যাক্ট আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে পারমিয়ান যুগে প্রায় 95% পৃথিবীর জীব সবাই মারা গিয়েছিল, মাত্র 5% জীব বেঁচেছিল যারা পরবর্তীকালে অভিযোজিত হয়ে আজকের জীবে পৌঁছেছে। তাহলে আমাদের অবশ্যই পৃথিবীতে বারবার এই ধরনের একটা মহাপ্রলয় ঘটেছে। বর্তমানে বিজ্ঞানীরা করোনার পর থেকেই বলছে যে আমরা 6ষ্ঠতম এই রকম একটা ম্যাসিভ এক্সটিংশনের মধ্য দিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যে বিজ্ঞানীদের ধারণা যে প্রত্যেক বছর প্রায় 200 থেকে 2000 পৃথিবীর জীব, মানে সে উদ্ভিদ হোক, প্রাণী হোক বা মাইক্রো অর্গানিজম বা আণুবীক্ষণিক জীব হোক, তারা কিন্তু 200 থেকে 2000 প্রত্যেক বছর অবলুপ্ত হয়ে যাচ্ছে। আর এই অবলুপ্তির প্রধান কারণ হচ্ছে আমাদের মনুষ্য সৃষ্ট যে সমস্ত কর্মকাণ্ড আছে, যেটা আমাদের বর্তমান যুগে শিল্পোন্নয়ন বা আমাদের নগরায়ন বা আমাদের রাস্তাঘাট তৈরি করা, আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে একটু জড়িত, যেটা পরিবেশকে দূষণ করে চলেছে। জল থেকে শুরু করে আপনি যেমন বললেন যে কৃষিকার্যের ফলে যেমন আমরা বিভিন্ন পেস্টিসাইড, মানে রাসায়নিক সার ব্যবহার করছি, তারপরে আমরা কীটনাশক ব্যবহার করছি, এগুলো তো বৃষ্টির সময় জলে ধুয়ে চলে যাচ্ছে খালে, বিলে, পুকুরে, এবং সেখান থেকে মাছেরা দূষিত হচ্ছে বা মাছেরা মারা যাচ্ছে। এবং এর থেকেও বড় কথা হচ্ছে যে এটা আমাদের বাস্তুতন্ত্রের

0: মাধ্যমে, মানে ফুড চেইনের মাধ্যমে, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে, আর তার কারণেই আমাদের নানা রকম অসুখ বিসুখ হচ্ছে। তা এই জন্য আমাদের পরিবেশকে কিন্তু সুরক্ষিত করতে হবে, সুরক্ষিত করতে হবে আমাদের জলমণ্ডলকে। কারণ জলমণ্ডলে এই যে কিছুদিন আগেই গেছে আমাদের ওশান ডে, তো সেই হিসাবে আমরা এটা বলতে পারি যে আমাদের সমুদ্রকে আমরা আরবানাইজেশন বা অতিরিক্ত পরিমাণে আমাদের ডেভেলপমেন্টের
1: শহরায়ন বা নগরায়নের
0: ফলে আর কি আমরা সমুদ্রকে আমাদের একটা এন্ডলেস ডাস্টবিনে পরিণত করেছি, মানে একদম শেষ একটা বড় ডাস্টবিন, যেখানে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়ালস, মানে বর্জ্য পদার্থ, বিভিন্ন বড় বড় দেশ যারা ভীষণভাবে উন্নত দেশ, তারাই কিন্তু মূলত বর্জ্য নিক্ষেপ করে চলেছে। কি কি ধরনের বর্জ্য? সমস্ত ধরনেরই বর্জ্য, যেমন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস বা যেটাকে বলা হয় পারমাণবিক যে সমস্ত বর্জ্য পদার্থ, যেগুলো ভীষণভাবে আমাদের জন্য, প্রকৃতির জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত প্লাস্টিক, এছাড়া বিভিন্ন শহর, বড় বড় শহর নগরের যে সমস্ত বর্জ্য, নগরায়নের যে বর্জ্য, সেই বর্জ্যগুলো, বিভিন্ন কলকারখানার বর্জ্যগুলো, সেগুলো আমরা কিন্তু সমুদ্রের মধ্যে ডাম্প করছি। প্লাস্টিক দূষণ তো এখন মহামারী আকার ধারণ করেছে সামুদ্রিক পলিউশনের ক্ষেত্রে, ওশান পলিউশন যেটাকে বলছে।
1: তাহলে ডক্টর খাতুন, এই কথা কিন্তু ভীষণ একটা উদ্বেগ সৃষ্টি করছে আমাদের মধ্যে, আমরা যারা বিধাতার মানে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলবো। তো সেক্ষেত্রে আমরা জেনে শুনে কিন্তু, এই যে আপনি বললেন যে যে সমস্ত উন্নত দেশগুলো ওরাই কিন্তু রেডিওঅ্যাক্টিভ বর্জ্য সমুদ্রে নিক্ষেপ করছে, দূষিত হচ্ছে জল। কারণ আমরা জানি আমাদের এই পৃথিবীতে তিন ভাগ জল, এক ভাগ স্থল, এই তিন ভাগ জল কিন্তু সাগর মহাসাগরগুলোকে নিয়েই রয়েছে, আর তারা আজকে এইভাবে দূষিত হচ্ছে। আমরা কিভাবে এই পরিবেশকে সুরক্ষা করতে পারবো, এই বিষয়ে তো নানা ধরনের নানা আলোচনা নানা স্তরে নানাভাবে সংগঠিত হয়েছে। আমি জেনে নেব আপনার কাছে পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রথম যে সম্মেলন কোথায় কখন কিভাবে অনুষ্ঠিত বা সংগঠিত হয়েছিল।
0: দেখুন, পরিবেশ বিষয়ে প্রথম যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল আমাদের স্টকহোমে। স্টকহোমে জাতিসংঘের উদ্যোগে একটা বড় সম্মেলন অনুষ্ঠিত হয়, হিউম্যান এনভায়রনমেন্ট। তো এই হিউম্যান এনভায়রনমেন্টই ছিল কিন্তু প্রথম পরিবেশ বিষয়ে একটা বড় সম্মেলন, যেখান থেকে বলা হয়েছিল যে আমাদের প্রকৃতি কিন্তু প্রতিনিয়ত দূষণ হয়ে চলেছে, এবং আমরা যদি একে সুরক্ষিত না করতে পারি তো আগামী দিনে আমাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে।
1: আচ্ছা, তো এই বিষয়ে যে আপনি বললেন, এই চেতনাটা ঠিক কিভাবে আসলো?
0: এই চেতনাটা এইভাবে এলো যে আমাদের বিভিন্ন দেশ সেই সময়, এটা তো 1972 সালে হয়েছিল, তো 1972 সালের আগে আগে অনেক বড় বড় সমস্যা তৈরি হয়েছিল, পরিবেশীয় সমস্যা। হ্যাঁ, যেটা যেমন লন্ডন স্মগ হয়েছিল 1952 সালে। তো লন্ডন স্মগে কি, লন্ডন তো অনেক আগেই শিল্পোন্নতি ঘটিয়েছিল, তো শিল্পোন্নতির ফলে ওদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে কলকারখানা তৈরি হয়েছিল, যেগুলো বাতাসের মধ্যে অনেক অনেক গ্যাসীয় পদার্থ ছাড়ছিল, আর এগুলোই একসময় বাতাস, যেহেতু একটু শীত প্রধান দেশ তাই বাতাসের যে কুয়াশা বা ফগ, সেই ফগের সঙ্গে গ্যাসীয় পদার্থ অর্থাৎ স্মোক মিশে গিয়ে স্মগ তৈরি করে লন্ডন ধোয়াশায়, এবং যার ফলে সেই তৎকালীন সময় 4,000 মানুষ কিন্তু মারা যায়। সেই 1952 সালে যখন অলরেডি পপুলেশন অতটা ছিল না জনসংখ্যার, তখনই 4,000 মানুষ মারা গিয়েছিল। তো এই ধরনের নানা রকমের সমস্যা কিন্তু, পরিবেশীয় সমস্যা আসছিল আমাদের বিভিন্ন দেশগুলোতে, বিভিন্ন উন্নত বা
1: উন্নয়নশীল দেশগুলো,
0: এবং বিভিন্ন উন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন সমস্যা আসছিল। এছাড়া আমি আমার দেশের একটা ঘটনা উল্লেখ করতে চাই, যে 70-এর দশকে আমাদের দেশে যেটা হয়েছিল যে গাড়ওয়াল হিমালয়ান রিজিয়ানে আর কি, হিমালয়ের যে পার্বত্য অঞ্চলে মানুষ বিভিন্ন রকমের সমস্যা তারা উপলব্ধি করছিল, যেমন জল কমে যাচ্ছিল তাদের, যেমন বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছিল, পাহাড়ে ধস নামছিল, তাদের বিভিন্ন প্রয়োজনে যেমন কাঠ, তারা জঙ্গল থেকে কাঠ নিত, তাদের গবাদি পশুর জন্য খাবার দাবার নিত, সেগুলোর পরিমাণ কমে যাচ্ছিল। আর এগুলো হয়েছিল কিন্তু সেই সময়ে ওই অঞ্চলের বনাঞ্চল
1: মানে
0: ধ্বংস করার জন্য নির্বিচারভাবে। সেই সময় ওই অঞ্চলের মানুষ যারা কিন্তু সেটা বুঝত না, কিন্তু তারা পরিবেশীয় মানুষ ছিল, তারা পরিবেশের সঙ্গেই থাকত, তাই তারা তাদের এইগুলো উপলব্ধি করে যে এই সমস্যার প্রধান কারণ হচ্ছে বনাঞ্চল কমে যাওয়া, এবং তারা সেখানে চিপকো আন্দোলন শুরু করে। মহিলারাই বিশেষত সেখানকার গাছগুলোকে জড়িয়ে ধরে একটা মানে আন্দোলন শুরু করে, এবং সেটা ছিল 1970-এর দশক। তখন কিন্তু এই হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট যে কনফারেন্স যেটা হয়েছিল জাতিসংঘে স্টকহোমে, সেই সময়ের জাস্ট

0: কিছু আগে আগেই হ্যাঁ ভারতে কিন্তু গ্রাম্য মহিলারা এই ধরনের পরিবেশ বাঁচানোর জন্য একটা আন্দোলন শুরু করেছিল। মানে সার্বিকভাবে বিভিন্ন দেশে এই পরিবেশকে যে রক্ষা করতে হবে, না হলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে, এই বিষয়ে চেতনা কিন্তু
1: তখন থেকে শুরু হয়েছিল। যখন মানুষ দেখেছে যে প্রকৃতিকে যদি ঠিক না রাখা যায় তো প্রকৃতি কিন্তু রুষে উঠবে, এবং তার ফলশ্রুতি কিন্তু আমরা নানাভাবে আজকাল পাচ্ছি। বিভিন্ন ঝড় ঝঞ্ঝা আমাদের কিন্তু
0: প্রতিনিয়ত
1: আঘাত আনছে। তো আসুন আমরা জেনে নেব আমাদের এই গ্রামীণ শ্রোতা বন্ধুদের জন্য তাদের অর্থহীকে জীবনযাপনে নিত্যকার কি ধরনের কাজ করণীয়। প্রথমে আমরা জানাই নানা কারণ বলছি আমরা পরিবেশ দূষিত হওয়ার, কিন্তু কিভাবে কি কারণে পরিবেশ দূষিত হচ্ছে যদি একটু বুঝিয়ে বলেন।
0: বর্তমানে পরিবেশ দূষিত প্রধান হচ্ছে যে বায়ু দূষণ। পরিবেশ দূষণের প্রধান একটা দিক হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ হচ্ছে যেহেতু আমরা এখন প্রচুর পরিমাণে জনসংখ্যা, সেই জনসংখ্যার কারণে গাড়ি ঘোড়া ট্রেন বাসের সংখ্যা বেড়েছে, যেটা বায়ুমণ্ডলকে দূষণ করছে। কলকারখানা ইন্ডাস্ট্রিজ তৈরি হয়েছে, সেখান থেকে বায়ু বা গ্যাসীয় পদার্থ বাতাসে নির্গত হচ্ছে। আমাদের এখানে বিদ্যুতের যে চাহিদা সেই অনুসারে কয়লা পোড়ানো হচ্ছে এবং তার জন্য বায়ুমণ্ডল দূষিত হচ্ছে। একইভাবে জলমণ্ডল দূষিত হচ্ছে, যেটা বললাম যে ওশান বা সামুদ্রিক জলমণ্ডল দূষিত হচ্ছে। কৃষিকার্যে রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে আমাদের বিভিন্ন খাল বিল পুকুর দূষিত হচ্ছে, নদী দূষিত হচ্ছে, কলকারখানা থেকে ময়লা যেটা বিভিন্ন শহরাঞ্চল থেকে নির্গত আরবান ওয়েস্ট বা শহরাঞ্চলের বর্জ্য পদার্থ সেগুলো প্লাস্টিক, এছাড়া বিভিন্ন ধরনের যে রাসায়নিক পদার্থ বিভিন্ন শুধু কলকারখানা নয় বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট থেকে সেখান থেকে নির্গত হচ্ছে, তো ট্যানারি থেকে নির্গত হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ, এবং এগুলো ডিরেক্টলি হয়তো অনেক ক্ষেত্রে আমরা জলাশয়ের মধ্যে বা জলমণ্ডলের মধ্যে ছেড়ে দিচ্ছি, এবং এই কারণে জলমণ্ডল দূষিত হচ্ছে। শব্দ দূষণ তো একটা বিশাল আকার ধারণ করেছিল, যদিও এখন শব্দ দূষণটাকে আমরা অনেক অনেক নিয়ন্ত্রিত করা সম্ভব হয়েছে, এবং অ্যাওয়ারনেস পাবলিক অ্যাওয়ারনেসটাও কিন্তু অনেকটা কাজ করেছে, যারা এখন নিজেরাই বুঝতে শিখেছে যে শব্দ দূষণটা বাস্তবিক খুবই সমস্যার। তো এইরকম নানাভাবে আমরা
1: এই কথাটা কিন্তু আপনি বলেছেন, এবং এই কথাটা বিশেষভাবে উল্লেখ করব আজকের এই অনুষ্ঠানে, কারণ আমার অনুষ্ঠানে যে সমস্ত শ্রোতা বন্ধুরা তারা মূলত কৃষিজীবী মানুষ। আমরা বলেছি, আগেও বলেছি, শব্দ দূষণের কথা আপনি বলেন, জলমণ্ডল দূষণের কথা বলেন, বায়ু দূষণের কথা উঠেই আসলো, কারণ আমরা এই বায়ুমণ্ডল থেকে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি। কিন্তু মৃত্তিকা দূষণ, মাটি দূষণ, মাটির স্বাস্থ্য নিয়ে নানা স্তরে নানাভাবে আজ আলোচিত হচ্ছে। তো এই কৃষক বন্ধুরা যাদের জমি আজ বন্ধা হয়ে যাচ্ছে, উৎপাদন বাড়ছে না অতিরিক্ত মাত্রায় সার কীটনাশক ওষুধ প্রয়োগ সত্ত্বেও, বলা হচ্ছে জৈব চাষের কথা, কিংবা আজকাল আমরা বলছি ন্যাচারাল ফার্মিং এর কথা, প্রকৃতিকে সঙ্গে রেখে প্রকৃতির অন্যান্য চাষবাসকে বিনষ্ট না করে তার মধ্যে চাষ করা, এইসব কনসেপ্ট বা ধারণার কথা উঠে আসছে। বিশেষত আমাদের দেশ বা আমাদের রাজ্যে যেমনভাবে এই আলোচনাগুলো হচ্ছে বিভিন্ন স্তরে, জৈব চাষ করে কিন্তু আমরা এই জৈব চাষে যে উপলব্ধ যে সমস্ত আমরা আনাজপাতি থেকে শুরু করে ফল ফসল যা কিছু পাচ্ছি তারা সেগুলো কিন্তু বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারছি, আমাদের দেশে বাইরে থেকে অর্থ আমদানি হচ্ছে। তো এই ভাবনাগুলো ভাবার সময় এসেছে, আপনি কি মনে করেন?
0: হ্যাঁ অবশ্যই, জৈব চাষ এটা একটা বিশাল দিক, এবং আমাদের পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশকে নানা দিক থেকে রক্ষা করতে পারবে এই জৈব চাষ। যেমন যেটা বললেন যে মৃত্তিকা দূষণের হাত থেকে, মৃত্তিকা দূষণ তো একটা বড় ফ্যাক্টর যেটা মাটিকে বন্ধা বানিয়ে দেয়। আচ্ছা, দ্বিতীয়ত যে জৈব চাষের ফলে আমরা কি করতে পারি, আমরা যে রাসায়নিক সারের পরিমাণ ব্যবহারের পরিমাণ কমাতে পারি, রাসায়নিক যে সমস্ত কীটনাশক তার ব্যবহার কমাতে পারি। কারণ রাসায়নিক কীটনাশক কিন্তু একাধারে শুধু পেস্টকে মারে না, সেই সঙ্গে আনুষঙ্গিক অনেক উপকারী কীট পতঙ্গকেও মেরে
1: যেগুলোকে আমরা বন্ধু পোকা
0: বলে থাকি। তো সেই জন্য জৈব চাষ অবশ্যই আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ।
1: ঠিক, টেকসই চাষ বন্ধুরা, এখানে ডক্টর খাতুন বলতে চাইছেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে যে উন্নতিটা টেকসই সুস্থায়ী, এটা দীর্ঘদিন ধরে থাকবে বয়ে চলবে, তাই তো?
0: হ্যাঁ, সেই উন্নয়ন।
1: তো আমরা এই পরিবেশ দূষণ সম্পর্কে জানলাম, কিন্তু রক্ষা করব কিভাবে আমাদের এই পরিবেশকে?
0: দেখুন, পরিবেশ দূষণ রক্ষা করার জন্য আমি প্রথমত এটা বলবো যে আমাদের সচেতন হতে হবে, একদম গ্রাসরুট লেভেল থেকে, মানে একদম নিচের তলার মানুষ থেকে শুরু করে, এবং বিশেষ করে আমি বলবো যে স্কুল লেভেল থেকে শিশুদের মধ্যে এইটা

0: ঢুকিয়ে দেওয়া যে আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে আমরা সুস্থ থাকব এবং এই পরিবেশকে রক্ষা করা আমাদের একটা দায়বদ্ধতা। তো এইভাবে আমরা প্রথমে গ্রাসরুট লেভেল থেকে এটা তৈরি করতে পারি এবং মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং একটা মানে একটা রেগুলার মোডে আমরা সেটা আনতে পারি। যেমন পোলিও, পোলিও একটা বড় মহামারী ছিল কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করে করে কিন্তু সেটাকে আমরা অনেকটা মানে রোধ করতে পেরেছি। ঠিক এইরকমই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং আমাদের তৈরি করতে হবে একটা সার্বিকভাবে, যার মাধ্যমে আমরা কিন্তু এটাকে পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারি। দ্বিতীয়ত আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম মানে যানবাহন, যেটা আমাদের বায়ু দূষণের প্রধান একটা মানে কারণ যানবাহন, তো এটা কিন্তু যদিও এটা আমাদের দেশ বা আমাদের পার্শ্ববর্তী দেশেও এই ধরনেরই সিস্টেম আমরা মেনে চলি যেটাকে বলা হয় মাস ট্রানজিট সিস্টেম। মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে বাসে বা ট্রেনে করে যাতায়াত করা, প্রাইভেট কার বা নিজস্ব গাড়ি ব্যবহার না করে একসঙ্গে অনেকজন যাতায়াত করলে তাহলে এটা দূষণটাকে কিন্তু অনেকখানি কমায়। তৃতীয়ত হচ্ছে যে গাছ লাগানো এবং সেই গাছের কেয়ার করা, মানে গাছ লাগিয়ে দিলাম মানে কিন্তু যে গাছ হবে তা নয়, হ্যাঁ সেইটাকে সঠিকভাবে কেয়ার করা। যেটা আমি আমাদের এই জু গার্ডেনে মানে আলিপুর চিড়িয়াখানায় গিয়ে দেখেছিলাম যে ওখানে প্রত্যেকটা প্রাণীকে দত্তক দেওয়া হয় এবং তাদের নাম লেখা আছে। তো আমরা যদি এরকম করি কোন বিভিন্ন লোকালয়, সেটা শহর হোক বা গ্রাম্য হোক, সেখানে 50টা গাছ লাগালাম এবং 50টা গাছ এলাকার কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ বা বিশিষ্ট কিছু মানুষের নামে দিয়ে দিলাম, ওই এলাকারই ভালো মানুষের নামে বা কিছু বয়োজ্যেষ্ঠ মানুষের নামে সেটাকে লিখে দেওয়া, তাহলে কি তারা ওর প্রতি আগ্রহ হবে যে আমার নামের ওই গাছটা আছে, দেখি তো গাছটা কেমন আছে, গাছটা একটু দেখাশোনা করা বা ঠিকঠাক তার পরিচর্যা করা। তো এই জাতীয় স্টেপ আমরা নিতে পারি। আমরা ন্যাচারাল প্রোডাক্ট মানে প্রাকৃতিক যে প্রোডাক্ট, যেটা আপনি বললেন যে রাসায়নিক পদার্থ ব্যবহার না করে আমরা জৈব চাষ করি,
1: সেক্ষেত্রে কিছু কিছু যে আজকে আবিষ্কার হয়ে এসছে যে জৈব পদ্ধতির মধ্য দিয়েও কিন্তু আমরা রোগ পোকা নিয়ন্ত্রণ করতে পারি। জৈব পদ্ধতির মধ্যে নানা ধরনের উপাদান রয়েছে যেগুলো নাকি প্রয়োগের মধ্য দিয়ে আমরা গাছের পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারি, তার মধ্যে অ্যাজাটোব্যাক্টার্স, অ্যাজোস্পাইরিলিয়াম, এই ধরনের। আজকে আপনাদের যে সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র আপনাদের জেলায় রয়েছে, প্রতি জেলায় একটি, কোন কোন ক্ষেত্রে দুটি তো রয়েছে, সেখানে যোগাযোগ করুন, আপনারা জানতে পারবেন এই প্রসঙ্গে। তাহলে ডক্টর খাতুন, পদক্ষেপগুলো ঠিক ঠিক কি হওয়া উচিত?
0: এই পদক্ষেপগুলো এইটাই যেগুলো আমি বললাম অলরেডি, যে আমরা ন্যাচারাল প্রোডাক্ট বা জৈব বস্তুগুলোকে বেশি বেশি পরিমাণে ব্যবহার করব এবং আগ্রহ দেখাব। আর এছাড়া আমরা আমাদের ইলেকট্রিসিটি বা বিদ্যুতের খরচ কমাবো। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই কিন্তু আমাদের ইলেকট্রিক চলে যাচ্ছে, কারণ আমরা জানছি যে আমাদের কয়লার পরিমাণ কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে কমে এসেছে। ঠিক একইভাবে কমে গেছে কিন্তু পেট্রোল, যেটা আমরা আগামী 40 বছর খুব বেশি হলে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এবারে কিন্তু নন কনভেনশনাল এনার্জি রিসোর্স, অপ্রচলিত শক্তিগুলোকে ব্যবহার করতে পারি। যেমন তার মধ্যে হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তির ব্যবহার যদিও আমরা আমাদের দেশে দেখছি প্রচুর পরিমাণে বেড়েছে,
1: সোলার সিস্টেমে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু আমরা বিদ্যুতের যে ব্যবহার সেটা কম করতে পারি, তাই তো?
0: কয়লার ব্যবহার
1: এই প্রসঙ্গে কি কথা বলা যায় যে গ্রামে গঞ্জে যে সমস্ত মানুষ রয়েছেন, আজকাল আমরা দেখতে পাইছি গাই গরু অনেক কমে গেছে, তাই তো? কিন্তু আমরা যদি বাড়িতে গ্রামে যারা রয়েছি প্রত্যেকে অন্তত একটা দুটো নিজের প্রয়োজনে তা গাই গরু পুষি, তাহলে কি হতে পারে? আমরা দুধ পেতে পারি তার থেকে, তাহলে পারিবারিক পুষ্টি হচ্ছে, বাচ্চারা দুধ খেতে পারে, বয়স্করা দুধ খেতে পারে, বাইরে থেকে দুধটা কিনতে হচ্ছে না। অন্যদিকে এই যে দুধের কথাটা তো বললাম, অন্যদিকে যে গাই থেকে যে গোবর আমরা পাচ্ছি, সেই গোবর থেকে যদি আমরা গোবর গ্যাস প্ল্যান্ট করতে পারি,
0: হ্যাঁ বায়োগ্যাস, এটা
1: বায়োগ্যাস
0: ভারতবর্ষে এটা কিন্তু প্রচুর পরিমাণে এই বায়োগ্যাস ব্যবহার হচ্ছে এবং বায়োগ্যাস থেকে অনেক পরিমাণে আমরা শক্তি এর মধ্যেই পাচ্ছি বা সেই শক্তিটাকে ব্যবহার করতে পারছি বায়োগ্যাসের মাধ্যমে। হ্যাঁ এছাড়াও আমরা আমাদের বিভিন্ন ধরনের এনার্জি রিসোর্স এবং বিভিন্ন ধরনের যে আরো মানে পরিবেশ বন্ধু এনার্জি যে রিসোর্সগুলো আছে, সম্পদগুলো আছে, সেগুলোকে যদি ব্যবহার করতে পারি তো আগামী দিনে কিন্তু আমাদের এই কয়লার পরিমাণ বা কয়লার ব্যবহারটা অনেকটা কমবে, যেটা আমাদের বায়ু দূষণটাকে অনেকটাই কমাবে।
1: আমি যদি গাছ লাগাই প্রকৃতিকে নির্মল করার জন্য,
0: সেই বিষয়টা অবশ্যই, যেটা আমি বললাম যে আমাদের কিন্তু গাছ লাগাতে হবে। যেমন হচ্ছে যে ভুটানে আমরা কিছুদিন আগেই শুনেছি যে ভুটানে একটা শিশু জন্মালে ওরা সেই আনন্দে ওখানে প্রচুর পরিমাণে গাছ লাগায়, ওদের রয়্যাল ফ্যামিলিতে।

0: যদি একটা শিশু জন্মায় তাহলে প্রায় এক লাখের উপরে ওরা বৃক্ষরোপণ করে। এবং রিসেন্টলি ওরা কি করেছে যে প্রায় 49,672টা গাছ একদিনে লাগিয়েছে এক ঘন্টার মধ্যে।
1: এটা রেকর্ড,
0: এটা একটা বিশাল রেকর্ড।
1: এই জিনিসটা আমরা তো করি, এত বড় দেশ, এত জনসংখ্যা।
0: হ্যাঁ, বাংলাদেশেও করেছে, বাংলাদেশেও করেছে যে জামালপুরে নবজাতক শিশু জন্মালেই সেই পরিবারকে দুটো করে গাছ ডোনেট করছে, হ্যাঁ, সেখানকার একটা কমিটি। এবং এইভাবে তারা
1: গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচানোর একটা প্রচেষ্টা করে চলেছে সারা বিশ্ব জুড়ে। তো আমাদের হাতে সময় তো বেশি নেই ডক্টর খাতুন, আমাদের আমরা আলোচনার প্রায় শেষ পর্বে চলে এসেছি। আপনার কাছে জানতে চাইব যে পরিবেশবিদ হিসাবে আপনি কি মনে করেন আমাদের রাজ্যে অন্তত আমরা কিভাবে সেই পদক্ষেপটা গ্রহণ করতে পারি?
0: পরিবেশবিদ হিসাবে আমি এটা বলতে পারি যে আমাদের প্রথম কথা ভীষণভাবে মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং গুলো করা উচিত পরিবেশকে বাঁচানোর জন্য। আর বিভিন্ন দিক থেকে পরিবেশের যে দূষণগুলো, যেখানেই দূষণ হোক না কেন, সেই দূষণগুলো যখনই যেয়ে দেখছি আমরা ব্যক্তিগতভাবে সেগুলোকে যতটা পারব রোধ করা। আর বিভিন্ন এনজিও বলুন বা বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে গাছ লাগানো, গাছের পরিমাণ বৃদ্ধি করা, আর বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা পরিবেশ বা একটা পরিবেশকে রক্ষা করার যে চেতনা, সেই চেতনাটাকে জাগিয়ে তোলা, এই বিষয়ে কনফারেন্স বা বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করা, এই বিষয়গুলোকে একটু নজর দিলে মনে হয় তারা গ্রাসরুট লেভেলের মানুষরা কিন্তু পরিবেশ সচেতন হয়ে উঠবে।
1: তাহলে বন্ধুরা, আমাদের হাতে সময় আর একদম নেই, আমরা কথা বলছিলাম পরিবেশ সুরক্ষা নিয়ে। কেন এই সুরক্ষা? ডক্টর খাতুন খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে আজকে আমরা যে পরিবেশে বাস করছি, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যা কিছুই দেখি না কেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের এই পরিবেশ। তো এই পরিবেশকে সঠিকভাবে রাখতে হবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে, ঠিক তো? তো সেটা করতে গেলে আমাদের পরিবেশকে, এই যে নগরায়নের ফলে বিকাশ দরকার, রাস্তাঘাট উন্নত হতে হবে, গ্রামগঞ্জে কি শহরের আকার দিতে হবে, তাতে করে গাছ অনেক কাটা পড়ছে, কিন্তু সেটাকে আমরা আরো আরো গাছ লাগানোর মধ্য দিয়ে কিন্তু এই যুগে সফল করতে পারি, বাঁচাতে হবে আমাদের এই পরিবেশকে। আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা কি করে বাঁচবে? আমাদের দায়বদ্ধতা কোথায়? আমি আপনি কি করছি পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব ভেবে দেখেছেন কখনো? কবি সুকান্তের কথায়, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ভালো থাকুন সকলে, পরিবেশ বান্ধব হয়ে উঠুন, পরিবেশকে বাঁচান, পরিবেশকে রক্ষা করুন, দায়বদ্ধতা আমাদের সকলের। কি ঠিক বললাম তো ডক্টর খাতুন?
0: অবশ্যই, আমাদের সকলেরই দায়বদ্ধতা।
1: আমরা অনুষ্ঠান শেষ করছি, সঙ্গে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপিকা ডক্টর হাসনাহারা খাতুন। আপনাদের সকলকে নমস্কার।
0: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল, শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের

0: চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mairtrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

অকিঞ্চিৎকর যাপন ছিঁড়ে সুর ধরে জীবনের নোঙর বাংলা গান জুড়ে। গলা মেলায় চকর পাখি, ভাট ফুল জীবনানন্দের কবিতা, তার শিরায় শিরায় কত কিসিমের কথা, প্রস্তুতিহীন অনর্গল দিন রাত্রি, মরিচ মাখা গরম ভাত, ইষ্টিকুটুম পাখির ডাক, লোনা হাওয়া বাতাস বাংলার চেনা জানা, প্রকৃতির গহন দেওয়া নেওয়া, ফিরে দেখা বিশ্ব পরিবেশ দিবসে, ঝিমিঝিমি মায়া আর গান বুনতে সৃজিতা রায়। ঠিক রাত ১১টায় হারানো দিনের গানে আজ শুনতে ভুলবেন না বন্ধুরা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আজ বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এখন শুনবেন একটি কথিকা যার শিরোনাম দূষণজনিত অসুখ বিসুখ। কথিকাটি বলছেন ডাক্তার তপব্রত গুহরায়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
2: পরিবেশ দূষণ নিয়ে কিছু বলতে গেলে আমরা প্রথমেই ভাবতে পারি আমাদের ঘরের ভিতরের দূষণের কথা, কারণ এর নিয়ন্ত্রণ কিন্তু অনেকখানি আমাদের নিজেদের আয়ত্তের মধ্যেই। ঘরের ভিতরের বায়ু দূষণ জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ। মনে রাখার মতো বিষয় হল, অনেক সময় বাইরের তুলনায় ঘরের ভিতরের বাতাসে দূষক পদার্থ বা পলিউট্যান্টের মাত্রা 2 থেকে 5 গুণ পর্যন্ত বেশি থাকতে পারে। যেহেতু অধিকাংশ মানুষই তাদের জীবনের অনেকটা সময় ঘরের ভেতরে কাটান, তাই এই চারপাশের পরিবেশ বা এই মাইক্রো এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। প্রথমেই ঘরের ভেতরের বায়ু দূষণের সম্পর্কে যদি ভাবি, তাহলে উল্লেখ করা যায় দহন

0: আগমন বা পোড়ানো জনিত উৎসের কথা। বিশেষ করে যেসব ঘরে বাতাস চলাচলের ভালো ব্যবস্থা নেই, সেখানে কোনো কিছু পোড়ানোর ফলে বাতাসের সূক্ষ্ম কণা এবং ক্ষতিকারক গ্যাস তৈরি হয়, যা ভেতরের বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। জীবাশ্ম জ্বালানি বা কঠিন জ্বালানি, আমাদের মাটির উনুন, এর মধ্যে কাঠ, ঘুঁটে, ফসলের অবশিষ্টাংশ কিংবা কাঠকয়লা পোড়ানোর ফলে প্রচুর পরিমাণে অতি সূক্ষ্ম ধূলিকণা, কার্বন মনোক্সাইড গ্যাস, পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন এবং ফর্মালডিহাইড নির্গত হয়। এবার আসি তামাকের ধোঁয়ার কথায়। পরোক্ষ ধূমপান বা সেকেন্ড হ্যান্ড স্মোকের মাধ্যমে বাতাসে কয়েক হাজার রাসায়নিকের একটি জটিল মিশ্রণ ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে পরিচিত ক্যান্সার সৃষ্টিকারী বা কার্সিনোজেন। এবার আসি গ্যাস স্টোভের কথায়। ঘরের ভেতরে ভেন্টিলেশন ছাড়া ত্রুটিপূর্ণ গ্যাস চালিত সরঞ্জাম ব্যবহার করলে তা থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং অতি সূক্ষ্ম কণা ছড়ায়। আমরা যখন গ্যাস স্টোভের শিখা কমলা রঙের দেখব, তখন বুঝব এই শিখা থেকে দূষণ ছড়াতেই পারে। এবার আসি ঘরের ভেতরে নির্মাণ সামগ্রী বা আসবাবপত্রের কথায়। ঘরের অনেক কাঠামোগত উপাদান থেকে দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে ক্ষতিকারক রাসায়নিক গ্যাস নির্গত হতে থাকে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অফ গ্যাসিং বলা হয়ে থাকে। আমরা কম্প্রেসড উড বা এই ধরনের কৃত্রিম কাঠ দিয়ে অনেক জিনিসপত্র তৈরি করি, যেমন প্লাইউডের দেয়ালের প্যানেল, পার্টিকেল বোর্ড এবং মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড, এই দিয়ে তৈরি করা বিভিন্ন আসবাবপত্র। এইসব তৈরিতে যে আঠা বা অ্যাডহেসিভ ব্যবহার করা হয় তাতে ফর্মালডিহাইড রেজিন থাকে। এটি ঘরের ভেতরের উদ্বায়ী জৈবযৌগের একটি বড় উৎস, কারণ এইসব পদার্থের স্ফুটনাঙ্ক খুব কম হয় বলে বস্তুর মধ্যে আবদ্ধ না থেকে এটি ধীরে ধীরে পরিবেশে নির্গত হতে থাকে। এছাড়া বিভিন্ন ইনসুলেশনে ব্যবহৃত সামগ্রীর মধ্যে সিলিং টাইলসে অ্যাসবেস্টাসের ব্যবহার পাওয়া যেত। এই উপাদানগুলো যখন পুরনো বা ভেঙে যায় বা ঘর মেরামতের সময় ক্ষতিগ্রস্ত হয়, তার থেকে বাতাসে অতি সূক্ষ্ম অ্যাসবেস্টাসের তন্তু বা ফাইবার ছড়িয়ে পড়ে, যা কিনা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এবার আসি রং, দ্রাবক বা সলভেন্ট এবং কার্পেট বা অন্যান্য এই ধরনের সামগ্রীর কথায়। নতুন রং, বার্নিশ, বিভিন্ন সিলেন্ট, এইসব কৃত্রিম উপাদানে তৈরি কার্পেট বা অন্যান্য গৃহসজ্জা সামগ্রী থেকে বাতাসে বেঞ্জিন, টলুইনের মতো নানা ধরনের উদ্বায়ী জৈবযৌগ বা ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড ছড়িয়ে পড়ে। এছাড়া গৃহস্থালী টুকিটাকি ও জীবনযাত্রায় ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক, যেমন পরিষ্কারক বা জীবাণুনাশক সামগ্রী, অ্যামোনিয়া, ক্লোরিন, ব্লিচ বা এরোসল স্প্রে থেকে ক্ষতিকারক বাষ্প তৈরি হয়। বিশেষ করে ব্লিচ এবং অ্যামোনিয়া একসঙ্গে মিশে গেলে অত্যন্ত বিষাক্ত ক্লোরামিন গ্যাস তৈরি হতে পারে। এছাড়া আমাদের প্রসাধন সামগ্রী, এয়ার ফ্রেশনার, হেয়ার স্প্রে, ডিওডোরেন্ট থেকে বহু ধরনের ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস এবং বিভিন্ন ধরনের সিনথেটিক যৌগ নির্গত হয়। এই সমস্ত পদার্থের স্বাস্থ্যের ওপর ক্ষতিকারক প্রভাব কিন্তু সুদূর প্রসারী। প্রথমেই আসি তাৎক্ষণিক স্বাস্থ্যগত প্রভাবের কথায়। এই লক্ষণগুলো দূষিত বাতাসের সংস্পর্শে আসার অল্প সময়ের মধ্যেই দেখা দেয় এবং সাধারণত দূষণের উৎস থেকে দূরে সরে গেলে বা মুক্ত বাতাসে গেলে ঠিক হয়ে যায়। চোখ, নাক, গলার অস্বস্তি, বাতাসে থাকা ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস বা ওজনের কারণে চোখ দিয়ে জল পড়া, নাক বন্ধ হওয়া, গলা খুশখুস করা এবং কাশি হতে পারে। অপর্যাপ্ত বাতাস চলাচলের কারণে ঘরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কিংবা মৃদুমাত্রায় কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়লে মাথা ব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি ভাব এবং মানসিক ক্লান্তি দেখা যেতে পারে। এছাড়া অতি সংবেদনশীল প্রতিক্রিয়া বা হাইপারসেন্সিটিভিটি কথায় যদি আসি, বাতাসে অতিরিক্ত বায়োএরোসল বা ডাস্টমাইট অ্যালার্জেন বা ওই ধরনের প্রাণীর থেকে উদ্ভূত যে সমস্ত পদার্থ সেগুলো থাকলে হঠাৎ করে অ্যাজমা বা হাঁপানির তীব্র টান হতে পারে কিংবা হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস, ফুসফুসের এক ধরনের প্রবাহ, তাও দেখা দিতে পারে। এবার যদি আসি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত প্রভাবের কথায়। বছরের পর বছর এই দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে শরীরে স্থায়ী ও জটিল রোগ বাসা বাঁধতে পারে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। রান্নার কাজে দীর্ঘদিন ধরে কাঠের ধোঁয়া বা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে ফুসফুসে স্থায়ীভাবে বাতাস চলাচলের পথ শুরু হয়ে যায়, যা রোগীকে ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের দিকে ঠেলে দিতে পারে। হাঁপানির প্রকোপ বৃদ্ধি পেতে পারে। ঘরের ভেতরে অ্যালার্জেন, স্যাঁতস্যাঁতে পরিবেশ, ছত্রাক এবং তামাকের ধোঁয়ার কারণে বিশেষ করে শিশুদের মধ্যে অ্যাজমার ঝুঁকি ও তীব্রতা বহুগুণ বেড়ে যেতে পারে।
1: এতক্ষণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, যার শিরোনাম ছিল দূষণজনিত অসুখ বিসুখ। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তপব্রত গুহ রায়। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।

জানিয়ে দিই আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। সাতটায় ঘড়ি নাটকটি পুনঃপ্রচারিত হবে। রচনা ও প্রযোজনা রামজীবন মিত্র। 7:45 হাউসফুল। চিত্র পরিচালক অভিমন্য মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে অর্পিতা পোদ্দার। 8:15 মহিলাদের আসর। বিশ্ব পরিবেশ উপলক্ষে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঙ্গীতা দত্ত। 9:00 কথায় গানে উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসর। রবীন্দ্রসঙ্গীত শেখাবেন প্রতিমা মল্লিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরওয়ানি রাগে সন্তুর পরিবেশন করবেন সন্দীপ চট্টোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সৃজিতা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর পরবর্তী অনুষ্ঠানগুলির ঘোষণা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নাটক। আজকে নাটক ঘড়ি, নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে।
2: আজকের নাটক ঘড়ি।

রচনা ও প্রযোজনা রামজীবন মিত্র। নাট্যানুষ্ঠান ঘড়ি।

0: 에이 봐봐 봐봐 길에 봐봐
1: 개? 어 뭐 끈다 아이 보스
0: এখানে পুকুর ধারে একা একা বসে কি ভাবছিস বলতো
1: কি আর ভাববো একটাই তো ভাবনা অভাব
0: আরে ওটা তো আমাদের সারা জীবনের সঙ্গী তা এখন কি ভাবছিস বল
1: ভাবছি সারা সপ্তাহে পরিশ্রম

0: রে, এই কটা টাকা অতগুলো পেট কি করে চালাই বলতো?
1: কি করবি বল, সালাতে তো হবেই। তা হ্যাঁ রে, দুজন তো বেশ বড় হয়ে গেল, স্কুলে এবার ভর্তি করে দে।
0: দেখছিস, পেট চালাতে পারছি না, আবার স্কুলে ভর্তি, তোর আর কি? তোর তো ওই একটা মেয়ে, তোর পক্ষে লেখাপড়া শেখানো সম্ভব?
1: তোরও অনেক আগে চিন্তা করা উচিত ছিল বাবা।
0: হ্যাঁ হ্যাঁ, তা বেশি ছিল, কিন্তু
1: ওদের পড়াশোনা তো শেখাতে হবে। তুই কি চাস ওরাও তোর মতো?
0: না না, তা চাই না, তবে সংসারটা তো চালাতে হবে নাকি? আর ওরা যদি হাত না বাটায় তবে আমার একার পক্ষে কি করে চলবে বলতো?
1: সেটাও তো ভাবনার কথা।
0: ভাবছি মালিককে বলে যদি বড়টাকে কাজে লাগানো যায় কিছুটা তো মিটবে।
1: হ্যাঁ, তাহলে হয়তো তোর সংসারের হাল কিছুটা ধরতে পারবে। তবুও বলছি, লেখাপড়ার কথাটাও চিন্তা কর, আর একটা ভবতোষ তৈরি করিস না বাবা।
0: তোর কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার অবস্থাটা তুই বুঝবি না, পড়ার খরচা।
1: না না বাবা না, আজকাল প্রথম দিকে খরচা তো কিছু লাগেই না, এমনকি বইগুলো বিনা পয়সায় পাবি।
0: ঠিক আছে, দেখি, এখন লেখাপড়ার কথা ভালো লাগছে না, আমি চলি রে।
1: শুন বাবা,
0: বাবা
1: যা চলে গেল, যাক যা ভালো বুঝে করুক।
2: কি হলো খিয়া, কি হলো অমন চেঁচাতে চেঁচাতে আসছো কেন? আবারও ছাইপাস গুলো গিলে এসেছো?
3: কই জীবন, কই
2: জীবন, কেন কেন, ও কি করবে? ও শুয়ে পড়েছে।
3: ডাকো ডাকো, আমি মালিককে হাতে পায়ে ধরে কাজ ঠিক করেছি, ঘুমোচ্ছে।
2: ও, তুমি কাজ ঠিক করেছো? কোথায় গো? তোমার ওখানে?
3: আমার ওখানে, আমার কারখানায়। তোমার তোমার তো মজা হবে, মজা হবে।
2: তো কি করবো বলো, এতগুলোর মুখে খাবার তো আমাকেই তৈরি করে দিতে হয় নাকি? তুমি তো ওই কটা টাকা দিয়েই খালাস, তারপর তারপর আমাকেই তো সব দিক সামলাতে হয়। এখন এখন ওই মদ গিলে এসেছে। কি, কেন বলবো না, কেন বলবো না? শুনি, মদের টাকাটাও তো সংসারের কাজেই লাগতো। ছেলে মেয়েগুলোকে ভালো করে খেতে দিতে পর্যন্ত পারি না আমি। আর তুমি, আচ্ছা আচ্ছা, তুমি কি করে মদ খাও বলো তো, তোমার লজ্জা করে না?
3: আবার আবার লজ্জা?
2: তা তো মারবেই, তা তো মারবেই। আমি চালিয়ে নিচ্ছি কিনা তা তো মারবেই। এই জীবন, জীবন, এই জীবন, উঠ উঠ। তুই
4: কি হলো মা, চেয়ে যাচ্ছ কেন?
2: ওঠ, তোর বাবা কাজে ঠিক করেছে, সঙ্গে যেতে হবে।
4: মা, আমি কাজে যাব না, আমি পড়বো।
3: পড়বে? এই খাবি কি, হ্যাঁ খাবি কি?
4: মা
3: চুপ কর, মেয়ের একেবারে।
2: তুমি ওকে, তুমি একটু চুপ করো গো, চুপ করো, আমি ওকে বুঝিয়ে পাঠাচ্ছি। যা বাবা, পড়বি নিশ্চয়ই, এখন তোর বাবার সঙ্গে যা বাবা।
4: ঠিক তো?
2: হ্যাঁ বাবা, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে পড়াবো, এখন যা।
4: মা, ও মা,
2: ফিরেছিস বাবা? আয় আয় বাবা। হ্যাঁ রে, খুব খিদে পেয়েছে না রে?
4: হ্যাঁ মা, খেতে দাও না।
2: হ্যাঁ তুই বস, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি।
4: বাবা তুই এলো না, কোথায় যেন গেল।
2: থাক তো, ওর কথা থাক। হ্যাঁ রে, হ্যাঁ রে বাবা, কারখানা কেমন লাগলো তোর?
4: ভালো।
2: এনে এনে এই ভাতগুলো খেয়ে নে।
4: সেই শুধু ভাত ডাল,
2: কি করবো বাবা, তোর মাইনে হোক, তারপর দেখবি।
4: মা একটা কথা বলবো।
2: কি কথা রে?
4: মা পড়তে অনেক খরচা না মা?
2: তা হবে, তা কে কথা বললো?
4: কৃষ্ণ। আচ্ছা মা, বিনা পয়সায় পড়ে যায় না?
2: আমি বাবু ওসব জানি না,
4: বলো না মা।
2: তা জেনে কি কর।

0: বল, তুই কি পড়বি? আর এদিকে আমাদের সংসারের কি হবে তাহলে?
1: ওহ, ওসব বাজে চিন্তা করে লাভ নেই রে, লাভ নেই। নে এখন খেয়ে নে দেখি নি, তাড়াতাড়ি তো শুয়ে পড়তে হবে, না হলে কাল সকালে আবার কাজে যেতে পারবি না।
2: হ্যারে কৃষ্ণ, তোরা বেশ স্কুলে পড়িস, আমার আর পড়া হলো না।
3: তা কি করে হবে, তোকে তো আবার কাজে যেতে হবে।
2: হ্যাঁ, তুই নারায়ণ পিউ তোদের কি ভাগ্য ভালো না?
3: উহ, যখনই দেখা হয় তোর শুধু এক কথা, ভালো লাগে না। যার যা হবার হবে, অন্য কথা বলতে পারিস না।
2: রাগ করিস না কৃষ্ণ, আমি এমনি বলি। হ্যারে, পড়তে খুব খরচা না রে?
3: তা খরচা তো হবেই, আমি চলি রে, পড়তে হবে, দেরি হলে আবার মাস্টার মশাই বকবেন, নারায়ণ পিউ ওরাও দাঁড়িয়ে থাকবে।
2: কি মজা তোদের না রে?
3: দূর, আমি চলি।
2: আমিও যাই বাইরে থেকে ওদের পড়া দেখি।
4: আজকে তো অনেক পড়াশোনা হলো, এবার একটু অন্য কথায় যাই। নারায়ণ পিউ কৃষ্ণ, আজ তোমাদের একটা সুন্দর বিষয় বোঝাবো, বুঝলে?
3: কি মাস্টার মশাই?
4: সেটা হলো আমাদের জীবন, আমাদের সব কিছু বৃত্তাকারে একইভাবে, অর্থাৎ কিভাবে ঘুরছে, বুঝতে পারলে না তো?
3: না।
4: ধরো ঘড়ি, তোমরা তো দেখেছো ঘড়ি, ঘড়ি একটা দুটো তিনটে এইভাবে বারোটা পর্যন্ত একইভাবে ঘুরতে থাকে। একে আমরা ভাগ করে বলতে পারি তিনটে, ছটা, নটা, আবার বারোটা একইভাবে ঘুরছে। তেমনি আবার সকাল, দুপুর, বিকেল, রাত্রি, আবার সকাল, এরাও একইভাবে একের পর এক ঘুরতে থাকে। এরকম তোমরা কোনো উদাহরণ দিতে পারবে?
3: হ্যাঁ মাস্টার মশাই, আমি পারবো।
4: বলো বলো বলো।
3: ঋতু মাস্টার মশাই।
4: বাহ বাহ, খুব ভালো বলেছো। কিভাবে ঘোরে তা বলো।
3: বলবো?
4: হ্যাঁ,
3: প্রথমে গ্রীষ্ম, তারপর বর্ষা, তারপর শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
4: বাহ, ঠিক, এরাও কি সুন্দর একের পর এক ঘুরছে, কোনো পরিবর্তন নেই। ঠিক সময়ে যদি ঠিক ঋতু না আসে, আমরা ফসল পাবো না, জল পাবো না, আমাদের বাঁচা মুশকিল হয়ে পড়বে। আমরা আমরা মানে সব প্রাণীদের। আবার আমাদের জীবনটা দেখো, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এও কেমন একই নিয়মে চলছে। অন্যগুলোর মতো যদিও আমরা বার্ধক্য থেকে শৈশবে ফিরছি না, এর থেকে কারোর রেহাই নেই। এরা সবাই একে অন্যের সঙ্গে যুক্ত। ঋতুর মতোই জীবনেও যে সময় যেটা করার, যদি না করা হয় তাহলে সেই চলে যাওয়া সময়টা, অর্থাৎ জীবনে সেই ভাগটা আর ফিরে পাওয়া যাবে না।
3: আপনি একটা কবিতা পড়িয়েছিলেন মাস্টার মশাই, আমি বলবো?
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো।
3: সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শত ধিক।
4: বাহ বাহ, একদম ঠিক, এরা কেউ কারোর জন্য অপেক্ষা করে না। কাজেই তোমাদেরও কৈশোর, যৌবন ইত্যাদি যে সময় যে কাজ, তা অবশ্যই করতে হবে, না হলে জীবন বৃথা হয়ে যাবে, মনে থাকবে নিশ্চয়ই।
3: হ্যাঁ মাস্টার মশাই।
4: আজ আর পড়াবো না, তোমরা সবাই মন দিয়ে পড়বে, আর যেটা বোঝালাম সবাই মনে রাখবে। যাও যাও, বাইরে কেড়ে দেখতো, দেখতো কৃষ্ণ।
3: জীবন, জীবন মাস্টার মশাই।
4: বাইরে কেন, ডাক ওকে, ডাক।
3: জীবন, এই জীবন, আরে পালাচ্ছিস কেন, শোন না, আরে শোন, মাস্টার মশাই তোকে ডাকছেন। এই জীবন শোন।
2: আরে মাস্টার মশাই কেন ডাকছেন রে, বকবেন না তো?
3: তা তো ঠিক বলতে পারবো না।
4: জীবন এসেছিস, আয় আয় ভেতরে আয়।
2: কি বলছেন স্যার?
4: বস। কৃষ্ণ তোমরা যাও।

0: আর আর আর পড়া করবে সবাই মন দিয়ে। আমি এখন একটু ওর সঙ্গে কথা বলবো, যাও।
1: আচ্ছা আসছি মাস্টার মশাই, যাই রে জীবন।
0: তুই বাইরে দাঁড়িয়ে ওদের পড়া শুনছিলি?
2: ভুল হয়ে গেছে স্যার।
0: না না, ও কথা বলিনি, ভুল নয়, এটা ভালোই তো। তা হ্যাঁ রে, তোর পড়তে ভালো লাগে না রে?
2: হ্যাঁ মাস্টার মশাই।
0: তা পড়িস না কেন?
2: মাকে কত বললুম আমি পড়ব, তা
0: জানি জানি, তোর মায়ের দোষ নয়, বাবারও নয়। তোর তোর বাবার সাথে কথা হয়েছিল আমার, সেটা তো একটা জাগে, কি আর করবি বল। তোর পরে আরো তিন ভাই বোন আছে, তোর বাবার একার রোজগারে সকলের খাওয়া পড়া চলবে না, তাই আর তুই তো বড়, তোকেই তো কষ্ট করতে হবে বাবা।
2: আমি আর পড়তে পারবো না না মাস্টার মশাই।
0: দেখ স্কুলে তো যেতে পারবি না, ওই সময় তোকে কাজে যেতে হবে।
2: আমার আর পড়া হবে না মাস্টার মশাই।
0: ভেঙে পড়লে চলবে না। আচ্ছা এক কাজ কর।
2: কি মাস্টার মশাই?
0: কাজের পর এই সময় যদি আসতে পারিস, আমি একটু একটু করে পড়াতে পারি, পারবি আসতে?
2: হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, আমি রোজ আসব।
0: কিন্তু একটা কথা রাখতে হবে যে,
2: আপনি যা বলবেন সব শুনবো মাস্টার মশাই, যা বলবেন, বাড়ির কাজ জমির কাজ সব সব করে দেব।
0: দূর পাগল, আমার কোনো কাজ তোকে করতে হবে না, শুধু তোর ভাই বোনেদের দায়িত্ব তোকে নিতে হবে।
2: কি
0: বুঝলি না? তোর ভাই বোনরা যেন ভালো করে পড়াশোনা করতে পারে, তোর কষ্টের ফল তারা যেন পায়। যখন বড় হবি তখন বুঝতে পারবি কত বড় কাজ তুই করেছিস, তখন তোর নিজের কষ্ট সব ভুলে যাবি। যদি যদি ওরা ভালো করে মানুষ হয়, এখন তুই কিচ্ছু বুঝতে পারবি না।
2: মাস্টার মশাই, এমন ভালো ভালো কথা আমায় কেউ তো বলেনি। ওদের আমি পড়াবই, দেখবেন তাতে যদি বাবার সঙ্গে ঝগড়া হয়। হোক,
0: থাক থাক থাক, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, তোর ব্যাপারে আমি তোর বাবার সঙ্গে কথা বলবো। যা যা এখন বাড়ি যা, কাল থেকে ঠিক আসবি কিন্তু, আর যা বললুম
2: মনে রাখবো মাস্টার মশাই, যাই মাকে গিয়ে বলি। 3টে 6টা 9টা 12টা

0: রঘু, এই রঘু, এ বেটার ছেলে গেল কোথায়? এই যে, হ্যাঁ বলি স্যালে কোথায়? হ্যাঁ কানের মাথা খেয়েছিস? এরিকায় এরিকায় ন্যাকা পা তো শিখবি নি, জীবনে শিখলি নি। হ্যাঁ নে নে টিপ সই দে দে। বাহ বাহ বাহ বাহ বাহ, নে ঠিক আছে, এই নে পঁয়ত্রিশশো টাকা নে ধর। যতীন রে যতীন, আয় এদিকে লাগা, নে টিপ দে। বাহ, এই নে ৪২ টাকা। সুরত আমর, বলিস বলি কোথায় টাকাস, কোথায় দিকে নে, দে না আঙুলটা লাগা। হ্যাঁ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ, নে ৩৫ টাকা নে। রে শম্ভু এদিকে এগিয়ে আয় না, এগিয়ে আয় না বেড়াস ছেলে, নে লাগা লাগা, নে ৩৫ টাকা নে ধর।
1: কেন মালিক এত কম কেন? খাতায় তো ৫৫ টাকা লেখা আছে, আমি তো কামাই করি নাই মালিক।
0: কি যত বড় মুখ নয় তত বড় কথা, হ্যাঁ হ্যাঁ একদম কথা বলবি নি, একদম কথা বলবি নি। হ্যাঁ কি তোর কাজ করার ইচ্ছে টিচ্ছে আছে নাকি? হ্যাঁ সব টিপ সই টই দিতে হবে নি, নাম ধরে ডাকলেই চুপচাপ এসে টাকা নিয়ে যাবি বুঝলি। আরে হ্যাঁ শোন, টাকাগুলো

0: বাবা বাবা মায়ের হাতে তুলে দিবি বুঝলি, হারিয়ে ফেলিস নি। হ্যাঁ, প্রথমে রাজু এদিকে, এই নে 10টা টাকা। আরে এই বিলু বিলু, আরে এগিয়ে আয় না, এগিয়ে আয় না বেটা ছেলে, এই নে 7 টাকা। নাড়ু না, এই নাড়ু, এই নে নে নে নে, এই এই নে, এই নে 5টা টাকা নে। শোন, দুদিন কিন্তু কামাই করেছিস, মনে আছে তো? আসমান যেন সখ থেকে নেমে আসছে খেলতে তুলতে। এনে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সালাম। এদিকে আয় এবারে, এই তুই তো ভবার বেটা না?
1: হ্যাঁ, আমার বাবার নাম ভবা নয়, ভবতোষ দাস।
0: ভবত বেশ বেশ বেশ কথা বলতে শিখেছিস। হ্যাঁ, ভবতোষ ভবতোষ বাবুর বেটা। এনে এনে দাঁত ধর, হাতটা ধর, আরে নে না, এনে টাকাটা নে। হ্যাঁ, আজ তো তোর প্রথম মাইনে না রে?
1: হ্যাঁ,
0: কিরে বাবু বলতে টলতে লজ্জা হচ্ছে?
1: হ্যাঁ না বাবু, ভুল হয়ে গেছে।
0: হ্যাঁ, সম্মান দিতে শিখবি বুঝলি, সম্মান দিতে শিখবি। যা যা যা যা, শোন ঠিক সময় আসবি।
1: আচ্ছা বাবু।

0: তিনটে ছটা নটা বারোটা সকাল দুপুর বিকাল রাত্রি গ্রীষ্ম বর্ষা একটা দুটো তিনটে সকাল দুপুর। মা, ও মা, মা গো,
1: কিরে জীবন এলি?
2: হ্যাঁ রে জীবন, এত দেরি হলো কেন তোর? বলেছিলাম না তাড়াতাড়ি ফিরে আসতে।
0: ওই যে নারায়ণ, পিউ, কৃষ্ণ, ওদের পড়ার পর মাস্টার মশাই আমাকে পড়াচ্ছিলেন, তাই।
2: হ্যাঁ রে, ওদের ওখানে তোকে কি পড়তে বলেছে? সেই সকালে কাজে গেছিস, কিছু খাবি তো নাকি?
0: জানো মা, মাস্টার মশাই রোজ সন্ধেবেলা আমাকে পড়াবে বলেছেন।
2: সে কি রে, সারাদিন ওই অত খাটুনির পর আবার পড়া? তা পারলে পড়, তবে তোর বাবা যদি জানতে পারে।
0: মাস্টার মশাই বাবার সঙ্গে কথা বলবেন। ও কি মজা, আমি পড়বো।
2: ঠিক আছে বাবা, পড়বি পড়বি, যা এখন যাতো হাত মুখ ধুয়ে নে, আমি ভাত আলু ভাতে রেখেছি, আর কি আছে জানিস? একটা পেঁয়াজও রেখেছি, যা বাবা হাত ধুয়ে আয়।
0: মা, ভীষণ গায়ে ব্যথা মা, কিছু খেতে ভালো লাগছে না, ঘুম পাচ্ছে মা।
2: ও আরে, সারাদিন বুঝি খুব খাটুনি গেছে তোর? না রে, ওই কাজ করতে করতে দেখবি সব অভ্যেস হয়ে যাবে।
0: মা, হাত দুটো একটু টিপে দেবে?
2: হ্যাঁ বাবা, দিচ্ছি দিচ্ছি। আরে বাবা, সারা রাত না খেয়ে কেউ থাকে বল, অসুস্থ হয়ে পড়বি যে। ওঠ বাবা, একটু ওঠ। আর ওই সেই লোক খোঁজছে, কত রাতে যে বাড়ি ফিরবে কে জানে। আমার হয়েছে সতেক জ্বালা। নে নে, উঠে পড়, দেখি নে, উঠে পড়, একটু খা কিছু।
0: না মা, ভীষণ যন্ত্রণা, আমি উঠতে পারছি না।
2: এত ভাত মেখে আমি এখন কি করবো বল দেখি নি? আমি কি বসে বসে এগুলো গিলব?
0: কুকুরকে দিয়ে দাও।
2: কুকুরকে দিয়ে দাও? এখানে নবাব পুত্র এলেন, ভাত কুকুরকে দিয়ে দাও, না খেলে জল দিয়ে রেখে দেবো, কাল সকালে খেয়ে কাজে যাবি।
0: মা, কাল আর কাজে যাব না মা, ভীষণ যন্ত্রণা করছে।
2: আরে না গেলে চলবে কি করে বল? একদিন না গেলে তো ওই টাকা কাটা যাবে, কাজ থেকে আবার তাড়িয়েও দিতে পারে। আমরা এতগুলো প্রাণী, তোর বাবার একার পক্ষে কি কাজ করা সম্ভব? আর আমি আর লোকের বাড়ি কাজ করতে পারছি না রে।
0: আচ্ছা মা, নারায়ণ, কৃষ্ণ, পিউ, ওদের বাবারাও তো আমার বাবার সঙ্গে একই কাজ করে, ওরা কেমন একটা ভাই একটা বোন। পিউ আবার একা, ওরা পড়াশোনা করে, আমার

0: এতগুলো ভাই বোন কেন মা?
1: খোকা, যত বড় মুখ নয় তত বড় কথা, একদম বড় বড় কথা বলবি না। না খাবি তো শুয়ে পড়, সকালে ডেকে দেবো, কাজে যাবি। আমি এখন হারিকে নিয়ে যাচ্ছি।
0: মা একটু বসো না মা, আমি ঘুমিয়ে পড়লে যেও।
1: আচ্ছা ঠিক আছে বসছি, নে এখন ঘুমো দেখিনি।
0: মা
1: কি রে?
0: মাস্টার মশাই পিউদের যে পড়াচ্ছিলেন গ্রীষ্ম, তারপর বর্ষা, তারপর কি যেন
1: ওই, তারপর তো ওই শরৎ, হেমন্ত, শীত, আর সবশেষে হলো বসন্ত।
0: হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তারপর
1: তারপর কি? তারপর ওই আবার সেই গ্রীষ্ম, এরকম।
0: কি সুন্দর না মা? আচ্ছা মা, এরা কোনোদিন বদলায় না? না
1: মা, কি যে বলিস, এগুলো আর বদলাবে কি করে রে?
0: মাস্টার মশাই আবার বলছিলেন।
1: কি বলছিলেন?
0: সকাল, দুপুর, বিকাল, রাত্রি,
1: আবার সকাল, দুপুর।
0: এটা মনে আছে। আর একটা বলেছেন, শৈশব, কৈশোর, তারপর কি যেন,
1: যৌবন, বার্ধক্য, মৃত্যু, তাই বলেছিলেন?
0: হ্যাঁ হ্যাঁ এটা খুব শক্ত, মনে রাখা যায় না। আচ্ছা মা তুমিও তো জানো, তা তুমি আগে আমায় বলনি কেন?
1: কি জানি বাপু, কেন বলিনি?
0: আচ্ছা মা আমি এখন কি মা, ওই যেগুলো বললে তার মধ্যে আমি এখন কোনটা?
1: তুই এখন ওই শৈশব তো পেরিয়ে গেছিস, এখন তুই হলি কিশোর, মানে তোর এখন ওই কৈশোরকাল। তা হ্যাঁ রে, কি হবে এতে জেনে?
0: না না এমনি। মা আমি পড়বো মা, বলো না মা।
1: হ্যাঁ বাবা পড়বি পড়বি, সময় হলে, বড় হলে নিশ্চয়ই পড়বি। এখন তুই
0: মা, গায়ে খুব ব্যথা, ঘুম পাচ্ছে, আমি পড়বো কৃষ্ণ, পিউ, ওদের মতো।
1: না ওদের মতো নয়, আমাদের মতো করে পড়বি তুই। এখন ঘুমো দেখে নে, সকালে আবার কাজে যেতে হবে তোকে।

0: গাড়িটা থামাও, ওর কাঁটাটা ধরো। মা, তিনটের ঘর ছেড়ে ছটায় গেছি। মা, তুমি কোথায়? কাঁটাটা ধরো, এগোতে দিও না মা।
1: কোকা, কোকা, তুই ওটাকে ধর, টেনে ধর।
0: মা, পাচ্ছি না, আমার পায়ের তলায় মাটি পাচ্ছি না, কাঁটাকে ধরে রাখতে পাচ্ছি না মা।
1: চেষ্টা কর খোকা, তোকে তো চেষ্টা করতে হবে।
0: মা, কারা যেন ঘড়ির কাঁটাটাকে জোর করে ঘোরাচ্ছে, আমি পাচ্ছি না
1: খোকা। আমি আমি যেখানে দাঁড়িয়ে সেখানে পায়ের তলে শ্যাওলা, আমি পিছলে যাচ্ছি খোকা, কাঁটাটাকে আমি ধরতে পারছি না, ধরে রাখতে পারছি না।
0: মা, আমার পায়ের তলায় মাটি নেই, ডুবে যাচ্ছি মা,
1: খোকা
0: কি করে বাঁচবো মা?
1: খোকা,
0: কাঁটা যে এগিয়ে যাচ্ছে, দুপুর বিকাল।

0: গুলশন, তারপর চলে যাচ্ছে মা, চলে যাচ্ছে।
1: খোকা, আয় খোকা, ওঠ, দরজা খোল, কাজে যেতে হবে।
0: খোকা, ও খোকা, ওঠ, তোর বাবা এসেছে, কাজে যেতে হবে না।
2: আমি কাজে যাব না।
0: আগো, বলছিলাম কি, ও
1: বুঝেছি বুঝেছি বুঝেছি। শোন শোন জীবন, তোর মাস্টারের সঙ্গে কথা হয়েছে আমার। দেখ, আমি তো নিজের জীবন নষ্ট করেইছি, তোদের উপরে অনেক অত্যাচার করেছি, কিন্তু জীবন, পেট বড় বালাই রে জীবন, বড় বালাই। কিন্তু কাজ যে আমাদের করতেই হবে রে বাবা, তাই বলছি কাজ সেরে তুই যদি কিছু পারিস কর, আমি আমি অন্তত আপত্তি করবো না। যা, এখন তৈরি হয়নি তো বাবা?
0: জীবন, জীবন।

0: ঘুড়ি নাটকটি শেষ হল। এটি বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন ম্যানেজার দীপক গঙ্গোপাধ্যায়, ভবতোষ মলয় সাহা, মুকুন্দ পার্থ বন্দ্যোপাধ্যায়, শিক্ষক শ্যামাপ্রসাদ চক্রবর্তী, কৃষ্ণ সৃজিৎ বন্দ্যোপাধ্যায় ও জীবন ইমন বারিক, এবং মায়ের ভূমিকায় রণিতা দাস। যন্ত্রসঙ্গীতে তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়, রাজকুমার গঙ্গোপাধ্যায়, সৌমেন দে, সুখেন্দু দে ও স্বপন কুমার ঘোষ। সম্পাদনা রফি উদ্দিন, রচনা ও প্রযোজনা রামজীবন মিত্র।
1: শুনলেন বাংলা নাটক ঘুড়ি। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল

চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী, সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mairtrweekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী আজ সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ জানিয়েছেন। দিল্লির মালভিয়া নগরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা গিলগিট বাল্টিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার উপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাতে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশেষ ভূমিকা পালন করে, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য।
1: ये जो वैश्विक संकट चल रहा है, ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है। और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी तैयार की है, उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था, आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं।
0: তিনি সুরাতের চক্রাকার জল অর্থনীতি মডেল এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গত 12 বছরে এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধি যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণেই অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হারকে ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে বলে ব্যাখ্যা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকার জীবনযাত্রার মানোন্নয়ন, বাণিজ্যিক পরিবেশ সরলীকরণ এবং যুবকদের জন্য সুযোগ বৃদ্ধি করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেছেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। মন্ত্রী জানান, অয়েল ইন্ডিয়া বর্তমানে গ্যাসের গঠন এবং মান মূল্যায়নের জন্য নমুনা সংগ্রহ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলার কুঞ্জবনে ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদের জায়গায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিল্লির মালভিয়া নগরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশী নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিহতদের মধ্যে একজন মোজাম্বিকের, 4 জন নাইজেরিয়ার, 1 জন লাইবেরিয়ার, 3 জন কিরগিজস্তানের, 1 জন উজবেকিস্তানের, 1 জন বাংলাদেশের, 1 জন কঙ্গোর এবং 1 জন ইরাকের নাগরিক ছিলেন। ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী এবং তা বহু বছর ধরে চলে আসছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক তার প্রতিনিধি দলসহ চলতি মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত ভারতে ছিলেন। আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে তিনি জানান।
2: ট্রেড ডিল কি বাত হ্যাঁ, জেসা আপকো পতা থা 1 জুন সে 4 জুন আমেরিকা কে তরফ সে এক টিম ইহা আই থি উনকে নেগোসিয়েশন কে লিয়ে অর জেসা কি আপনে দেখা হোগা প্রেস বিজ্ঞপ্তি জো কমার্স মন্ত্রালয় কি তরফ সে জো জারি কিয়া গিয়া কি ইয়ে বাতচিত জো দোনো পক্ষো কে বিচ মে হুই ইয়ে কাফি পজিটিভ সকারাত্মক রহি তো হাম আশা করতে হ্যায় কি আনে ওয়ালে দিনো মে ইস পে চর্চা অর হোগি অর জো অন্তরিম ট্রেড ডিল কি বাত চল রহি হ্যায় উসকো দোনো পক্ষো কে বিচ মে উসকো পুরা কিয়া জায়েগা।
0: নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে এদেশে এসেছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শ্রী জয়শঙ্কর আগামীকাল নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন।

0: থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও তার যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের অবৈধভাবে ও জোরপূর্বক দখলে থাকা গিলগিট বালতিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গিলগিট বালতিস্তান সহ জম্মু কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের প্রচেষ্টা ওই অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা হরণের মতো অন্তর্নিহিত সমস্যাগুলোকে আড়াল করতে পারবে না। পাকিস্তানের অবৈধ দখলে থাকা এলাকাগুলিতে পরিবর্তন আনার যে কোনো প্রচেষ্টাকে নতুন দিল্লি দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে এবং জোর দিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এই সত্যকে আড়াল করতে পারে না যে পাকিস্তান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, যা অবশ্যই খালি করতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্রের মূল উপাদান হিসেবে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সত্ত্বেও ভারত 5টি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হাউসফুল।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি অভিমন্যু মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবেন অর্পিতা পোদ্দার।
1: আজ হাউসফুল অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি একেবারে তরুণ পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে। অভিমন্যু, আকাশবাণী মৈত্রী স্টুডিওতে আপনাকে স্বাগত ও নমস্কার জানাই।
2: নমস্কার, ধন্যবাদ।
1: কেমন আছেন বলুন প্রথমে?
2: একদম মানে ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন এবং শ্রোতা বন্ধুরা ভালো থাকাটাই আসল।
1: আপনার যে জীবন কাহিনী তাতে সিনেমাতে অভিনয় করা ছাড়া আর সবকিছু করেছেন প্রায়, তা অভিনয় কেন করলেন না?
2: না, অভিনয় করেছি প্রচুর, মানে একদমই শুরু থেকে যদি দেখেন অভিনয় করেছি, কিন্তু হ্যাঁ, অভিনয়টা হয়তো পেশাগতভাবে করিনি, অন্য সবকিছুই পেশাগতভাবে করেছি এবং অভিনয়টা ওই আমি একদম শুরু যখন তখন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, অ্যাসোসিয়েট হিসেবে রাজ চক্রবর্তীকে অনেক বছর অ্যাসোসিয়েট হিসেবে ছিলাম রাজ চক্রবর্তীর সাথে। এবার তখন যেটা হয় সেটা হলো যা ছবিই হতো এক সিনের জন্য হলেও অভিনয়টা করে দে, এবার তখন ওই অভিনয় করতে ঢুকতে হতো। কিন্তু সত্যি যদি বলেন আমারও শুরুতে অভিনয়ের দিকেই ঝোঁক ছিল,
1: মানে সেটাই তো স্বাভাবিক, গ্ল্যামারাস জগৎ একটা।
2: হ্যাঁ, কিন্তু তারপর ফিল করলাম যে বেসিক্যালি আমি তো গ্ল্যামারাস নই, সুতরাং অভিনয়ের দিকে না যাওয়াটাই মঙ্গলময়। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে থাকার একটা তীব্র আকাঙ্ক্ষা যেটা মানুষের মনে কাজ করে, এবং তখন ছোটবেলা থেকেই আসলে ছবি দেখা, মানে ছবি দেখার প্রচলনটা আমার বাড়িতেই প্রচন্ডভাবে ছিল।

0: এবার আমি ওই ছোটবেলা থেকেই বলিউড ছবি এবং বাংলা ছবি এই দুটো দেখে দেখেই বড় হয়েছি, সুতরাং একদম মাথায় চলতে থাকতো যে কিছু তো করবো, তো সিনেমাতেই করব। এবার সেই যে করা, সেই করাটা তো ওই যেটা বললাম যে যেহেতু গ্ল্যামার জগৎ এবং আমি গ্ল্যামারাস নই, সুতরাং অত বেশি অ্যাক্টিং এর দিকে গেলে, আর অ্যাক্টিংটা এতই অনিশ্চিত একটা জায়গা যে ভাবলাম যে না, অ্যাক্টরদের যিনি কন্ট্রোল করতে পারেন সেই দিকটায় যাওয়াটা বোধহয় মঙ্গলময় হবে। তো সেই জন্য আস্তে আস্তে পরিচালনার দিকে যাওয়া, তারপর আস্তে আস্তে অন্য বিভিন্ন জিনিস, লেখা বলুন, প্রযোজনা বলুন, এবং সত্যি কথা বলতে আমি সবই ওই যেটা বললেন যে মোটামুটি ভাবে আমি টেলিভিশনের কাজও করেছি, আমি ওয়েব সিরিজের কাজও করেছি, আমি সিনেমার কাজও করেছি, সবকটাই আমি লিখেওছি, আমি পরিচালনাও করেছি, সুতরাং ওই আর কি সবকিছুতে একটা হাতে করি করে রেখেছি, জ্যাক অফ অল ট্রেডস এটা বলতে পারেন।
1: জ্যাক অফ অল ট্রেডস না বলে বলি বরং ভার্সেটাইল।
0: হ্যাঁ, সেইটা আপনার বদান্যতা।
1: না না, সেটা আমার বদান্যতা না, এটা শ্রোতারাও তাই বলবেন বা দর্শকও তাই বলেন। একটা ছোট্ট প্রশ্ন, যে স্কুলে লিখতে বলা হয় যে বড় হয়ে কি হতে চাও, লিখেছিলেন কখনো যে পরিচালক?
0: আমি যে স্কুলে পড়তাম, আমি পাঠভবন হাই স্কুলে পড়তাম, আমি পাঠভবন হাই স্কুলে প্রতি বছর 22শে শ্রাবণে একটা ইন্টার স্কুল কম্পিটিশন হয়, তো সেটাতে আমি ক্রিয়েটিভ রাইটিং এ নাম দিতাম। এবং ক্রিয়েটিভ রাইটিং এ প্রথম আমার যেটা স্পৃহা জাগলো যে আমি হ্যাঁ জীবনে একটা কিছু করতে পারি, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি ট্রাফিক পুলিশ হবো, সত্যি কথা বলছি, যে মনে হতো যে না এনাদের একটা জীবনে অ্যাডভেঞ্চার আছে, এই যে এনাদের কথায় গাড়ি চলে, লোকে চলে, লোকে দাঁড়ায়, গাড়ি দাঁড়ায়, এটা ওনার মধ্যে একটা অদ্ভুত কন্ট্রোলিং পাওয়ার আছে, যেই জন্য আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল ট্রাফিক পুলিশ হবো। তারপর আস্তে আস্তে যখন ক্রিয়েটিভ রাইটিং এ আমি দেখলাম আমি একটা বছর সেকেন্ড হলাম, এইবার আমি ফিল করতে থাকলাম যে না আমি হয়তো দারুণ রাইটার, সেই জন্য হয়তো আমি ক্রিয়েটিভ রাইটিং এ সেকেন্ড হয়েছি, কিন্তু তখন থেকে কোনোদিন মানে আমি এটা ভাবিনি যে আমি পরিচালক হব, কারণ আমায় যখন জিজ্ঞেস করা হচ্ছে হ্যাঁ হয়তো বলেছি অভিনেতা হব, হয়তো বলেছি আমি অ্যাক্টিং করতে চাই,
1: সেটাই স্বাভাবিক,
0: সেটাই স্বাভাবিক, সেটাই হয় সচরাচর, কেউই ছোটবেলায় ভেবে নেয় না আমি ডিরেক্টর হব, কিন্তু কি বলবো জীবনের স্রোত, জীবনের এদিক ওদিক চলতে চলতে বিভিন্ন গলি পেরিয়ে আলটিমেটলি ডিরেকশনের দিকেই ঢুকলাম। এবার যখন ঢুকলাম তখন দেখলাম যে না এই জায়গাটা বেশ, কারণ অ্যাক্টররা তো যাই করবেন আলটিমেটলি তো ডিরেক্টরের কথাই করবেন।
1: মানে বলছেন যে ট্রাফিক পুলিশের থেকে এই ডিরেক্টর কোথাও একটা মিল আছে দুজনের মধ্যে, বেশ কন্ট্রোল করার একটা,
0: হ্যাঁ প্রবল একটা কন্ট্রোলিং একটা জায়গা থাকে, দু জায়গা হাত টাত নাড়ানাড়ির ব্যাপার থাকে, তো সব মিলিয়ে বিষয়টা কিছুটা এক হলেও আমাদের হয়তো ইউনিফর্ম পরতে হয় না সেটা ঠিকই, কিন্তু ওই আর কি আমাদেরও তো ঝড়জল বৃষ্টিতে রোদ্দুরে কাজ করে ঘুরে বেড়াতে হয়, সত্যি কথা একদমই, এবং তখন আমাদেরও কমপ্লেন করার জায়গা থাকে না স্বাভাবিকভাবেই, কারণ অ্যাক্টরদের জন্য হয়তো অ্যাক্টরদের সত্যি কথা বলতে অ্যাক্টরদের তো ওই জন্য আজকে একটা ভ্যানিটি ভ্যান থাকে না অথবা মেকআপ রুম থাকে না যে তাদেরকে শান্তি দেওয়া হোক, সেটার জন্য নয় অতি অবশ্যই, আসল জিনিস হলো তাদের মেকআপ ফেটে যেতে পারে, তাদের লোকে দেখবে সুবিধের জন্য, আমাদের তো সেই সুবিধের বালাই নেই, কারণ আমাদের মেকআপও হয় না, সুতরাং মেকআপ ফাটারও ব্যাপার থাকে না, সুতরাং আমরা রোদ্দুরে ঘুরি। এবার সেই রোদে ঘোরা থেকে আমার মনে হয় ট্রাফিক পুলিশের সঙ্গে একটা সামঞ্জস্য চলেই আসে।
1: তার মানে পরিচালকের হাতে ক্ষমতা অনেকটা থাকে, বেশ
0: ক্ষমতা, দেখুন আসল ক্ষমতা যদি বলেন তাহলে থাকে তো প্রযোজকের হাতে, পরিচালক তো তার পরে। এবার জিনিসটা হলো পরিচালকের হাতে ক্ষমতা থাকে না বলাটা ভুল বলা হবে, কারণ পরিচালক যদি মনে করেন, কারণ পরিচালক একমাত্র মানুষ যিনি একটা ছবির শুরু থেকে শেষটা অবধি থাকেন, এবং যখন থেকে একটা ভাবনা শুরু হচ্ছে ছবির এবং যখন অবধি ছবি রিলিজ হয়ে হলে ঢুকছে তখন অবধি একজন মানুষ থ্রু আউট থাকেন, সেটা হলো পরিচালক। সুতরাং পরিচালকের হাতে এই ক্ষমতাটা থাকে যে আমি কিভাবে স্ক্রিপ্ট লিখবো অথবা আমি কিভাবে স্ক্রিপ্ট লেখাবো।
1: আমি এই কথাটাই এই জায়গাটাতেই আসতে চাইছি, ধরুন একটা খুব ছোট্ট ইস্যু মনে হলো যে এটা আমি করব, তো সেটা পরিচালকই করতে পারেন তাই না?
0: অবশ্যই অবশ্যই, না সেটা প্রযোজকের সায় থাকতে হবে তাতে যে আমি হ্যাঁ আমি এই ইস্যুটাতে সাপোর্ট করতে চাই, এবার তুমি করো ভাই, নয়তো পরিচালকের হাতে সেই রকম টাকাটাও থাকতে হয় যে প্রযোজক যদি নাও থাকে আরে কুছ পরোয়া নেই আমি করে নেবো নিজেরটা, মানে সেটা তো সবার সম্ভব হয় না, তখন প্রযোজকের উপর ডিপেন্ড করতে হয়। এবং পরিচালক প্রথমে যখন লেখালেখি থেকে শুরু করে নিজের ভাবনা প্রদর্শন করলেন, যখন তিনি শুটিং এ পড়লেন, শুটিং যখন করছেন তখন কিন্তু বিভিন্ন জায়গা চেঞ্জও হতে থাকে, এবং যখন এডিটে পড়লো জিনিসটা তখন এডিটেবল এমন একটা জায়গা যেখানে পুরো ছবি ঘুরে যেতে পারে, যে আমি হয়তো একটা ইস্যু ভেবে ছবিটা বানিয়েছি, আমি যখন ধরুন একটা চরিত্র ভেবে ছবিটা বানিয়েছি, এবার আমি যখন এডিটেবলে দেখছি তখন দেখছি আমার অন্য একটি চরিত্র প্রচন্ড ভাইটাল হয়ে যাচ্ছে, আমি তাকে গুরুত্ব দিয়ে ছবিটাকে বার করলাম, ছবিটার ভাষাটাই তখন কিন্তু পাল্টে গেল। সুতরাং পরিচালকের হাতে ক্ষমতা যদি বলেন এই ক্ষমতা মারাত্মকভাবে থাকে, যেটা ছবির আপ ডাউনটা কিন্তু পরিচালকের হাতেই থাকে,
1: মানে শেষটা কি হবে সেটা উনি স্থির করতে পারেন
0: অবশ্যই,
1: যেহেতু বার্ডস আই ভিউটা একমাত্র
0: পরিচালকের হাতে থাকে, এবং পরিচালকই একমাত্র, কারণ অ্যাক্টর নিজের ডিপার্টমেন্ট দেখবেন স্বাভাবিকভাবেই, তিনি দেখবেন যে তার রোলটা তিনি কিরকম ভাবে প্লে করছেন, আরো ভালো অ্যাক্টর যারা হন, যারা অনেক এক্সপিরিয়েন্সড অ্যাক্টর এবং আরো ভালো অ্যাক্টর যারা হন, তারা দেখবেন

0: একটা সিনে সবাই কিরকম অভিনয়টা করছে, বাকি সবাই কিন্তু যে যার ডিপার্টমেন্ট দেখবেন, একজন পরিচালকই কিন্তু একদম টপ অ্যাঙ্গেল ভিউতে সবটা দেখবেন। সুতরাং তিনি জানেন যে কোন অ্যাক্টরের কোন ডায়লগটা না বললেও কিছু এসে যায় না, তিনি জানেন যে ডিওপির একটা শট না নিলেও কিছু এসে যাবে কি যাবে না, সেটা কারণ তিনি ওপর থেকে দেখছেন, তিনি জানেন যে এডিট কোথায় কি হবে, কাট পয়েন্ট কোথায় কি থাকবে, সেটা তাঁকে জানতে হবে।
1: 2009 প্রেম আমারে সংলাপ লেখা দিয়ে শুরু করলেন, আপনার সংলাপে খুব ছোট ছোট টুইস্ট থাকে, তো এই যে এই জিনিসটা যে হাসির ব্যাপারটা, এটা কি আপনার ছোটবেলায় কমিক্স পড়ার ফল?
0: অতি অবশ্যই আমার মানে অনেক কিছুর ফল এই, মানে আপনি যদি কমেডির কথাটা বলেন, ছোটবেলায় কমিক্স পড়ার ফল তো বটেই। আমার খুব ইচ্ছে ছিল মাটুল নিয়ে আমি ছবি করব, কিন্তু অবশ্যই অনেক কিছু ম্যাটার করে, কারণ মাটুলের মতো একজন মানুষ চাই যিনি মাটুলের রোলটি করবেন। অ্যানিমেশনে করা অনেক সহজ, কিন্তু মাটুলের গল্পগুলি দেখলে আপনি বুঝবেন যে মাটুল পড়তে হয়তো খুব ইজি মনে হয়, কিন্তু জিনিসটা কিন্তু অত্যন্ত খরচ সাপেক্ষ। সুতরাং সব মিলিয়ে একটা রেস্ট্রিকশন থাকে। কিন্তু কমেডির দিক যদি বলেন, আমার পরিবারের দিক এবং স্কুলের দিক, এই দুটো দিকই না আমার জীবনে খুব প্রভাব ফেলেছিল, কারণ আমার বাবা বলুন, মা বলুন, দাদা বলুন, আর এখন স্ত্রীও বলুন, প্রত্যেকেরই না সেন্স অফ হিউমারটা খুব ভালো, যেই জন্য হয়তো আমার মধ্যে কিঞ্চিন মাত্র ঢুকেছিল সেন্স অফ হিউমারটা। এনাদের প্রত্যেকের উইট, সেন্স অফ হিউমার অত্যন্ত ভালো, মানে এখনো আমার দাদার সঙ্গে আমি একদম দর্থক ভাষায় কথা বলি, এবং আমার বাবা বিভিন্ন ধরনের ইয়ার্কি ফাজলামো করেন যেগুলো হয়তো তার বয়সে হয়তো শোভা পায় না, কিন্তু সেই ইয়ার্কি ফাজলামো গুলোকেই আমরা সেন্স অফ হিউমারের আখ্যান দিই। এবং আমরা যখন স্ট্যান্ড আপ কমেডি, ধরুন আমি যখন স্ট্যান্ড আপ কমেডি করেছি শুরুতে, অথবা এখন তো স্ট্যান্ড আপ কমেডিরও সংজ্ঞাটা পুরো পাল্টে গেছে, আমরা যখন করেছি আর এখন স্ট্যান্ড আপ কমেডিটাও পুরো আলাদা, এবং সেগুলোকেই আমরা সেন্স অফ হিউমার বলে ধরেছি, এবং আমার মনে হয় যে সেইগুলোই আমার মনের মধ্যে ইনজেক্ট করেছে যে আমার মধ্যে মানে কিঞ্চিন মাত্র হয়তো একটু সেন্স অফ হিউমার থাকলেও থাকতে পারে, যেই থেকে কমেডির দিকে আসা।
1: কমেডি কেন আপনার কি মনে হয় দর্শক হাসতে ভালোবাসে?
0: প্রথম জিনিস, দর্শক হাসতে ভালোবাসে, দ্বিতীয় জিনিস আমি হাসাতে ভালোবাসি, তৃতীয় জিনিস দর্শক হাসতে ভুলে গেছেন কোথাও, চতুর্থ জিনিস অনেক পরিচালক হাসাতে ভুলে গেছেন কোথাও, এবং পঞ্চম জিনিস আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এতটাই স্ট্রেসফুল লাইফ, মানে এটা আমি পরিচালক হিসেবে বলছি না, এটা যে কোনো মানুষ, একদমই আপনি যখন বাড়ি ফেরেন তখন আর মনে হয় না যে আমি বিশাল মাথা খাটিয়ে কিছু একটা দেখি। শ্রোতাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো সকাল থেকে রাত অব্দি কাজ করেন, তখন যদি বিন্দুমাত্র হাসি দিতে পারি তখন কিন্তু মনটাও হালকা হয় যে কোনো মানুষের, আমার তো হয়
1: নিশ্চয়ই।
0: আমিও কিন্তু ছবি যখন দেখি আজকে, আমি মানে বাংলা ছবি তো রয়েইছে, বাংলা ছবিতে একটা কমেডি ছবির ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছিল, হয়তো আমরা আগে সাড়ে চুয়াত্তর দেখেছি, আগে বসন্ত বিলাপ দেখেছি, আগে পরশ পাথর দেখেছি, এই ধরনের ছবি আমরা দেখে বড় হয়েছি, মানে আমারও জন্মেরও আগে, আগেকার ছবি, কিন্তু এইসব ছবি দেখে ওই ছবি দেখেছি। এবার সেখানে দাঁড়িয়ে আজকে মুম্বাইও যদি বলেন, বলিউডের ছবিও যদি বলেন, আমি কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টেড ফিল করতাম যখন আমি কিন্তু ঋষিকেশ মুখার্জির ছবি দেখতাম, অথবা আমি ধরুন প্রিয়দর্শনের ছবি দেখি, অথবা আমি ডেভিড ধানের ছবি দেখতাম, গোবিন্দার ছবি দেখতাম। তার কারণ সারাদিন কাজ করার পরে না আমার মনে হয় দুটো ঘন্টা এমন কাটাই যেটা নিয়ে আমি ভাববো না, ভাবার মতো এত জিনিস মাথায় কিলবিল করতে থাকে না যে ভাবনা ছাড়া একটা কিছু দেখি,
1: ওটা হবে পুরোপুরি বিনোদন,
0: বিনোদন। কারণ ওই একটা ছবিতেই বলা ছিল যে মানে ছবি তো তিনটে জিনিসই চলে, এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট, আমি সেটাই মানি, শুরুর সিন থেকে শেষ সিন অব্দি এন্টারটেনমেন্ট যদি দিতে পারি তবেই আমার ছবির সার্থকতা। যদি আমি খালি কিছু একটা এই থেকে এই সিম্বল দিলাম আর ওই থেকে ওই বোঝানোর চেষ্টা করলাম কিন্তু দর্শক বিন্দুমাত্র বুঝতে পারলেন না, আমার কোনো সার্থকতা নেই তার মধ্যে।
1: যেটা আপনার পরবর্তী ছবিতে আমরা দেখেছি যে কীর্তন এবং কীর্তনের পর কীর্তন, এই দুটো ছবিতে খুব একটা অভূতপূর্ব ঘটনা যে সাধারণত আমরা শাশুড়ি বৌমার ঝগড়াই দেখে অভ্যস্ত, এখানে শ্বশুর আর বৌমার বেশ রগড়। তা কি বাংলা সিনেমাতে শাশুড়ি সেরকম পাননি নাকি, না শ্বশুরকেই দেখাতে চেয়েছিলেন?
0: না আসলে কীর্তনের আগে অবধি বাংলা সিনেমাতে এত বেশি শাশুড়ি পাওয়া হয়ে গেছিল, দেখা হয়ে গেছিল, যে মনে হলো এবার একটু শ্বশুরে ব্যাংক করাটা বেটার, আর ব্যাংকটা একদম ঠিক জায়গায় হয়েছিল, সেটাই আসল
1: সাংঘাতিক ঠিক জায়গা।
0: মানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে যদি থাকেন তাহলে আমার মনে হয় বৌমার জীবনে শ্বশুর অসুর হয়ে ঢুকে যেতে পারেন। এবার তো কীর্তন সেইভাবেই করা এবং লেখা এবং ভাবা যে শাশুড়ি বৌমা প্রচুর হয়ে গেছে, মানে শুধু ছবি নয় টেলিভিশনেও হয়ে গেছে, সুতরাং একটা নতুনত্ব হোক যে শ্বশুর বৌমার মধ্যে কি কি হতে পারে, সেরকম ভালোবাসার জায়গাও থাকবে, সেরকম আবার ঝগড়া ঝামেলার জায়গাও থাকবে, কিন্তু যেটাই থাকবে মিষ্টত্বের মধ্যে দিয়ে থাকবে আর হাসির মধ্যে দিয়ে থাকবে।
1: বাংলা সাহিত্য খুব সমৃদ্ধ, তো সাহিত্য নির্ভর ছবি তৈরি করতে ইচ্ছে করে?
0: অবশ্যই করে, অবশ্যই করে। যেমন কিছু সাহিত্যিকের ছবি তো মানে লেখার ওপর তো ছবি করতে অবশ্যই ইচ্ছে করে, হয়তো অনেকের সঙ্গে আমার মিলবে না সেটা অন্য জিনিস। ছোটবেলায় যখন সত্যজিৎ রায়ের গল্প পড়তাম, ফেলুদা পাতিম, ফেলুদা তো সবারই স্বপ্ন, সব পরিচালকের স্বপ্ন ফেলুদা বানাবো, কিন্তু সত্যিটা ছোট গল্প ওটা না, যে কোনো আমি বলবো ওয়ার্ল্ড স্টোরিজ এর থেকে বেটার সত্যিটা ছোট গল্প, কারণ ছোটবেলায় সত্যজিৎ রায় ছোট

0: বেঁচেছেন, সেই জন্য অত বেশি অত সংখ্যক সাহিত্য আমরা পাইনি। কিন্তু যদি কোনোদিন আমার বাজেট পারমিট করে, যদি কোনোদিন আমি সেই ধরনের অভিনেতা অভিনেত্রী চুজ করতে পারি, তাহলে অতি অবশ্যই আমার ইচ্ছে থাকবে জীবনে হজবরল মানাবো।
1: অসাধারণ।
0: এবং এছাড়া অবশ্যই মানে আরো অনেক সাহিত্যিকের কথা বলতে হয়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম, স্বাভাবিক। মানে ব্যোমকেশ বক্সী তো সবাই জানেন, কিন্তু ব্যোমকেশ বক্সী ছাড়াও যে পরিধি সেটা
1: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, বিশেষ করে যে ঐতিহাসিক
0: উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস তো বটেই, কিন্তু বাংলা ছবি, আমি আবার বলছি বাজেটের একটা বিষয় থাকে, তুঙ্গভদ্রা তীরে বলুন, তুমি সন্ধ্যার মেঘ বলুন, এগুলো গৌড়মল্লার বলুন, এগুলো বানানোর একটা তো একটা যা খরচা সেটা তো একটা ভয়ঙ্কর। এবার কিন্তু মানে ধরুন ওনার ভূতের গল্প, ধরুন বড়দার গল্প, সেগুলো যা মানে সুন্দর লেখা, অথবা ধরুন একটা তো মানে অতি অবশ্যই সেটা বাংলায় না হলে হওয়া উচিত মুম্বাইতে, সেটা হলো সদাশিবের গল্পগুলো নিয়ে, অবশ্যই, কারণ যেহেতু মারাঠা, সেহেতু বোম্বেতে এই গল্প নিয়ে যদি ছবি হয় তাহলে অতি অবশ্যই সেই ছবি দেখতে মানুষ যাবেন। কেন হয় না আমি জানি না, কিন্তু অতি অবশ্যই এই সাহিত্যিকরা রয়েছেন যাদের সাহিত্য নিয়ে অবশ্যই কাজ করেছে। আরেকজন হলেন রাজশেখর বসু, পরশুরাম, অবশ্যই ওনার অনেক কাজ নিয়ে ছবি হয়ে গেছে, যেমন পরশপাথর, অবশ্যই একটা চার পাতার গল্পকে একটা টোটাল ছবি করে দিতে উনি পারেন, সত্যজিৎ রায়। তো সেরকমই আরো প্রচুর গল্প পরশুরামের রয়েছে, যেমন ভূষণ্ডীর মাঠে,
1: পরশুরাম
0: মানেই হাসি, আপনি ভূষণ্ডীর মাঠে বলুন, লম্বকর্ণপালা বলুন, সিদ্ধেশ্বরী প্রাইভেট লিমিটেড বলুন, চলচ্চিত্র চঞ্চলী বলুন, মানে মানে কোনটা ছেড়ে কোনটা বলবেন আপনি, মানে পরশুরামের প্রতিটা গল্পই, আর ছোট গল্পে এত হাস্যরস সেটা শুধু বনফুল এবং পরশুরাম, তাছাড়া কিন্তু ছোট গল্পে এত হাসির জিনিস কিন্তু পাওয়া যায় না। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রচুর গল্প নিয়ে ছবি হয়ে গেছে, সঞ্জীব চট্টোপাধ্যায়ের কটা গল্প নিয়ে হয়েছে, মানে এই জায়গাগুলো তো তৈরি হওয়া উচিত। আরেকজনের লেখা নিয়ে আমার মনে হয় আরেকজন এবং তার উত্তরসূরি ইনারাদের লেখা নিয়ে ছবি করা খুব মুশকিল, কিন্তু তাদের লেখা যতবার পরিপূর্ণ হয় না, তার মধ্যে একজনের শিবরাম চক্রবর্তী, আরেকজন তারাপদ রায়, এনাদের লেখা যতবার পরিপূর্ণ হয় না। হ্যাঁ, কিভাবে এগুলো রূপায়িত করা যায় সেটার কোনো আইডিয়া হয়তো আমার নেই, কারণ ওরম একটি হর্ষবর্ধন, ওরম একটি গোবর্ধন পাওয়াটাই অত্যন্ত মুশকিল, এবং তারাপদ রায়ের লেখাগুলো তো রম্য রচনা, সেগুলো তো ফুটিয়ে তোলা খুব মুশকিল, ওগুলো পড়ে আমি একা একা হো হো করে হাসি, কিন্তু সেগুলো হয়তো শ্রুতি নাটক হিসেবে ভালো লাগবে, কতটা বাস্তবিত করা যাবে পর্দায় সেটা অবশ্যই, সেটা আমি মানে এখন কথা বলতে গিয়ে মনে হচ্ছে অবশ্যই সেই এক্সপেরিমেন্ট তো করে দেখা উচিত যে কোনো দিনই।
1: এটাও আর একটা প্রশ্ন, যে যেটা আমরা পড়ছি, যে দৃশ্যকল্প আমার মধ্যে তৈরি হচ্ছে, সেটাই কি সঙ্গে সঙ্গে, সেটা কি সম্ভব সবসময় পরিচালকের পক্ষে?
0: না, অবশ্যই না, তার কারণ আপনি ধরুন একটা গল্প যখন পড়ছেন, আজকে আপনি ভূষণ্ডীর মাঠে পড়ছেন, ধরুন আমি একটা গল্প নিয়ে বলি, ধরুন ভূষণ্ডীর মাঠে পড়ছেন, আপনার আইডিয়াতে যে ভূষণ্ডীর মাঠে ভিজুয়ালাইজ করছেন আপনি, মাঠটা যেরকম হওয়া উচিত, জায়গাটা যেরকম হওয়া উচিত, সেটা কিন্তু আপনার ছোটবেলা, আপনার শিক্ষা, আপনার টোটাল পৃথিবী দেখা, টোটাল পারিবারিক সিচুয়েশন, তার উপর বেস করে কিন্তু আপনি দেখছেন, আমিও কিন্তু সেভাবেই দেখছি, সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য হতে পারে। আপনি কিন্তু ভাবতেই পারেন যে কোনো মানুষ ধরুন ভূষণ্ডীর মাঠে যখন পড়ছেন, যেই মানুষের জীবনে হয়তো কষ্ট আছে, সেই মানুষ হয়তো ভূষণ্ডীর মাঠে যখন দেখছেন, তখন হয়তো দেখছেন প্রচুর শুকিয়ে যাওয়া গাছ, বড় বড় গাছ, আমি যখন দেখছি আমার জীবনটাই মজার, আমি যখন দেখছি, আমি কিন্তু দেখছি গ্রাফিক্সে আলো জ্বলছে ভূষণ্ডীর মাঠেতে, এবং অদ্ভুত অদ্ভুত ভোজবাজি চলছে, অদ্ভুত অদ্ভুত আতশবাজি চলছে, সেখানে দাঁড়িয়ে একটা যেরকম ভূতের রাজা দিল বর ছিল সেরকম ভাবে প্রচুর ভূত মিলে নাচছে, একটা সেলিব্রেশনের আমেজ চলছে, আমি সেভাবে দেখছি। এটা তো একদমই ইন্টারপ্রিটেশন, যে যেরকম ভাবে ইন্টারপ্রেট করবে একটা গল্পকে, যে কোনো গল্প হতে পারে সেটা,
1: এবং এই গল্পটা ইন্টারপ্রেট যে করবে তার পেছনে যেটা আপনি বলছেন, যে যেটা তার বেড়ে ওঠা, তার পড়াশোনা,
0: অবশ্যই
1: তার উপরে তার ছাপটা পড়ছে।
0: ধরুন ফেলুদা, ফেলুদা আজকে প্রচুর পরিচালক বানিয়েছেন, আজকে সত্যজিৎ রায় একভাবে ফেলুদা বানিয়েছেন, সন্দীপ রায় আরেকভাবে ফেলুদা বানিয়েছেন, আজকে সন্দীপ রায় হিন্দি ফেলুদা বানিয়েছেন, আজকে সৃজিৎ মুখার্জি ফেলুদা বানিয়েছেন, ফেলুদা অনেকে বানিয়েছেন, প্রত্যেকের ফেলুদা কি এক? এক তো নয়। এবার যে যেরম ভাবে ফেলুদা পড়েছেন, যে যেরম ভাবে ফেলুদাকে ইন্টারপ্রেট করেছেন, ব্যোমকেশ বক্সী এতর মানুষ বানিয়েছেন, বাসু চ্যাটার্জি বানিয়েছেন অন্যরকম পুরো, যখন এখানে হয়েছে অরিন্দম শীল বানিয়েছেন, সৃজিৎ মুখার্জি বানিয়েছেন, এত পরিচালক বানিয়েছেন, প্রত্যেকের দেখাটা পুরো আলাদা
1: আলাদা,
0: সুতরাং প্রত্যেকের ইন্টারপ্রিটেশন আলাদা,
1: এবং সেই জন্যই বোধ হয় দর্শক প্রতিটাই দেখতে যাচ্ছে।
0: অতি অবশ্যই, আজকে ফেলুদা মানে আমার মনে হয় আমরা আলোচনা করতাম যে ফেলুদা যদি এমনি ব্ল্যাক স্ক্রিনে ফেলুদা বলে চালিয়ে দেওয়া হয়, দর্শক তো টিকিট কেটে সেটা দেখতে ঢুকবে, কারণ ফেলুদা বাঙালিদের নস্টালজিয়া,
1: ঠিক ব্যোমকেশ বক্সীও তাই,
0: ব্যোমকেশ বক্সীও তাই। আজকে আপনি যদি ব্যোমকেশ বক্সী ধরেও নেন যে একশো জন, আমি বলছি যে আমাদের জেনারেশন অব্দি, আমি পরের জেনারেশনের কথা বলছি, আমাদের জেনারেশন অব্দি যদি একশো জন মানুষ থাকে, একশো জনের মধ্যে যদি নব্বই জন ব্যোমকেশ বক্সী পড়ে, একশো জন ফেলুদা পড়েছেই,
1: অবশ্যই
0: যে কোনো বাচ্চার পড়াশোনা শুরু হয় ফেলুদা দিয়ে, এইদিকে ফেলুদা, ওদিকে টিন টিন, এই দিয়ে তো শুরু মানুষ।

0: ছেলেদের।
1: আর ফেলুরাকে লোকে কোথাও একটা আইডিয়ালাইজ করে,
0: অবশ্যই, কারণ
1: বাঙালি ছেলেরা
0: একদম, কারণ ওটা হিরো ওয়ারশিপ একদমই, যে আমি লাইফে এরকম হিরো হতে চাই, যে আমিও এরকম লম্বা হব, আমাকেও দেখে লোকে বাবা হেভি শার্প একটা ইন্টেলেকচুয়াল চেহারা হবে, ইন্টেলিজেন্ট চেহারা হবে, আমি এইসব দাম দাম করে ডিডাক্ট করে দেবো যে ও বাবা আপনি তো এই পারফিউম মেখে এসছেন, আপনি তাহলে এই করেছেন, এখান থেকে এসছেন। এটা তো যে কোনো কারোর আইডিয়ালাইজ করা উচিত, আমি বলছি বাঙালিদের মধ্যে ছোটবেলায়, আমিও করেছি।
1: আরেকটা প্রশ্ন, আপনার ছবি টেকো, যা সমস্যা আপনি দেখিয়েছেন মোটামুটি গ্লোবাল সমস্যা, তাকে লোকালি প্রেজেন্ট করেছেন, এরকম কি আরো কিছু আছে আপনার পাইপলাইনে?
0: টেকোতে যেরকম আপনি বললেন যে টেকোতে যেরকম সোশ্যাল ইস্যু এনেছিলাম, সেটা খুব মানে হঠাৎ করেই মাথায় আসা এবং হঠাৎ করেই প্রোডিউসারের সঙ্গে কথা বলে জিনিসটা লক করা, কারণ আমার মনে হয়েছিল যে কোথাও এটা তো সত্যি মানে এই পণ্যের বাজারে কোথাও কোথাও আমরা ঠকি, বিভিন্ন রকম ভাবে ঠক, কজন মানুষ কনজিউমার মানে কনজিউমার কোর্টে যাওয়ার কথা ভাবেনি না মানে আমরা ধরুন কিনলাম, সেটা কোনো কাজ দিল না, হয়তো উল্টো কাজ দিল, ঠিক আছে পরের বার থেকে এটা কিনবো না, এই কিন্তু আমাদের মনে থেকে যায়, কিন্তু কজন মানুষ সেটা কোর্ট অব্দি নিয়ে যাওয়ার কথা ভাবেন, এবং কোর্ট অব্দি তো নিয়ে যাওয়া উচিত, কারণ কোথাও তো আমরা ঠকছি। সেই থেকেই কিন্তু টেকোর জন্ম, খুবই অদ্ভুত বিষয় যে একসাথে মোটামুটি ভাবে মানে এই টাক নিয়ে ওদিকে মানে বোম্বেতেও দুটো সিনেমা হয়, কলকাতাতে টেকো রিলিজ হয়, তো খুব মানে এক দু মাসের পরিধির মধ্যেই রিলিজ হলো।
1: ভাবনাটা আলাদা,
0: ভাবনা পুরো আলাদা,
1: সম্পূর্ণ
0: তিনটে গল্পই সম্পূর্ণ আলাদা, তিনটেতে একটাই মিল, হিরো টেকো, আর কোনো মিল নেই,
1: এছাড়া আর কোনো মিল ছিল না। তাতে আপনি যে পেয়েছিলেন ঋত্বিক চক্রবর্তীকে, যদি ঋত্বিক চক্রবর্তীকে না পেতেন তাহলে কি হতো?
0: ছবিটা হতো না একদমই, কারণ যখন ছবিটা আমি লিখছি তখন মানে একদমই আমার ভাবনায় ঋত্বিক দা ছাড়া আর কারুর কথা আসতে পারেনি, কারণ প্রথমত আমার ক্যারেক্টারটার জন্য ওরকম দরকার ছিল, এটা প্রথম লুকের দিক থেকে, এবং দ্বিতীয় জিনিস হলো যে ঋত্বিক চক্রবর্তী যে হিউমারটা আছে, ঋত্বিক চক্রবর্তী নিজের মধ্যে যে হিউমারটা আছে, সেই নিজের হিউমারটা আমার ছবিতে দরকার ছিল
1: ভীষণভাবে।
0: তার কারণ আমি একটা স্ক্রিপ্ট লিখে দিলাম, সেটা অ্যাক্টর কমেডি অভিনয় করার মতো অভিনয় করলো, সেটা কিন্তু টেকোর ফরম্যাট ছিল না। টেকোর ফরম্যাট কিন্তু ছিল উনি যদি নিজে রসিক হন তাহলে কিন্তু রসিকতা মানুষ বুঝবে না, অত কিন্তু বুঝবে না মানুষ, মানুষ একটা নর্মাল ছবিই ভাববেন। অবভিয়াসলি ঋত্বিক চক্রবর্তী যে কোনো পরিচালকের কাছে অনেক ছবিতেই ফার্স্ট চয়েস হয়, তো ঋত্বিক দার সঙ্গে আমার বহু বছরের অ্যাসোসিয়েশন ছিল, ঋত্বিক দার সঙ্গে ছবি হয়তো আমার সেটা প্রথম, কিন্তু বহু বছরের অ্যাসোসিয়েশন, আমরা একসাথে টেলিভিশন প্রজেক্ট করেছি, মানে যখন আমি অ্যাসোসিয়েট ছিলাম তখন রাজার ছবিতে ঋত্বিক দা অভিনয় করেছে, তো বহু বছরের অ্যাসোসিয়েশন, এবং ঋত্বিক দা ইজ কি বলবো, ছবির জায়গা থেকে শুটিং এর জায়গা থেকে এতটাই লাভেবল একজন মানুষ, যে এতটাই লেনদেন করা মানুষ, যে আমি আমার ভাবনা তোমায় দিচ্ছি, তুমি তোমার ভাবনা আমায় দাও, এই জিনিসটা খুব দরকার অভিনেতা অভিনেত্রীর সঙ্গে ডিরেক্টরের
1: পরিচালকের, খুব
0: সেইটা না হলে খুব মুশকিল। কারণ
1: আরো একটা জিনিস যে ইমেজটা ভেঙে বেরোনো,
0: অতি অবশ্যই, অতি অবশ্যই, কারণ ইমেজ ভাঙতে সবাই পারে না, তার থেকে বড় কথা বলবো ইমেজ ভাঙতে সবাই চায় না। সেখানে দাঁড়িয়ে মানে ঋত্বিকদার ভালোত্বটা হলো, স্পেশালিটিটা হলো, যেটা কিন্তু অনেক হিরোর মধ্যেই আছে, আমি এটা শুধু ঋত্বিকদা বলে বলবো না, ঋত্বিকদার মধ্যে বড় স্পেশালিটি হলো ঋত্বিকদা নিজেকে ভাঙতে জানে। ঋত্বিকদা মানে লাস্ট 10 বছরে বা 8 বছরে যা যা ছবি করেছে তার যা যা ভেরিয়েশন আছে সেটা সবার মধ্যে থাকে না, সেটা সেই অভিনয়ের প্রত্যেকটা প্যাটার্ন জানে বলেই সেই ভাঙাগুলো করতে পেরেছে নিজে, না তো সম্ভব নয়।
1: এই সোশ্যাল মিডিয়ার যুগে সিনেমার সেই শক্তিটা কি কমে গেছে খানিকটা, মনে হয় এরকম?
0: দেখুন সোশ্যাল মিডিয়ার যুগে সিনেমার শক্তি তো কমতে পারে না কোনোদিনই, তার কারণ রেডিও অনন্তকাল ধরে আছে, আজকে রেডিওর পর তো টিভিও এসছে, আজকে রেডিও জবে থেকে আছে, টিভি আসার পর বা ধরুন যখন টিভিতে আমরা সিনেমা দেখি তারপরে রেডিওর কি চাহিদা কমে গেছে? না, আজকে রেডিওরও কিন্তু চাহিদা রয়েছে। আজকে এখানে আপনি আমি বসে কথা বলছি, শুধু কিন্তু টিভিতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছি না, সেরকমই কিন্তু যাই আসুক না কেন সিনেমা কোনোদিন শক্তি কমতে পারে না, কারণ সোশ্যাল মিডিয়ায় যাই হোক না কেন সিনেমা যে বার্তাটা ইনজেক্ট করে দেয় একজন মানুষের মধ্যে, যদি সেই সিনেমাটাতে কোনো বার্তা থাকে, তা সেই বার্তা কিন্তু এন্টারটেনমেন্টের মধ্যে দিয়েও হতে পারে, হাসির মধ্যে দিয়ে হতে পারে, কান্নার মধ্যে দিয়ে হতে পারে,
1: যেমন আপনার কীর্তনের পর কীর্তনেই আছে, বলছি একটা সোশ্যাল ইস্যু
0: একদম,
1: সঙ্গে চলার
0: একদম একদম, সেটাও একটা বার্তা, সেটা একটা সামাজিক বার্তা, সেটা কিন্তু হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আছে, টেকো হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আছে। কিন্তু ধরুন অনেক ছবি এরকম হয় যেই ছবিগুলো হয়তো হাসি ঠাট্টার মধ্যে দিয়ে নয়, যেই ছবিগুলো হয়তো খুব সিরিয়াস ইস্যুকে কেন্দ্র করে সিরিয়াস ছবি হয়, সেই ছবিগুলো তো বার্তা দিচ্ছে, সেগুলো মানুষের মনে যেরকম ভাবে দাগ কেটে যেতে পারে, সেটা কোনো যারা সোশ্যাল মিডিয়ার পোস্ট দাগ কাটতে পারেন বলে আমার মনে হয় না, সেটা আমি সোশ্যাল মিডিয়া কম থাকি বলে বলছি বলে নয়, কিন্তু সোশ্যাল মিডিয়া একটা আমি কি বলবো, সোশ্যাল মিডিয়া কিন্তু এখন একটা বড় স্তম্ভ, এটাও আমি মনে করি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে একটা সিনেমা যখন বানানো হচ্ছে তখন আমার হয়তো সেই ভাবনাটা মাথায় আসছে না, কিন্তু যখন একটা সিনেমা রিলিজ হচ্ছে তার আগের যে টোটাল প্রমোশন হয় 2 মাস ধরুন 3 মাস ধরুন যে প্রমোশনটা হচ্ছে, সোশ্যাল মিডিয়া একটা বড় পার্ট প্লে করে।

0: সেখানে, যেখানে কিন্তু এখন তাবড় তাবড় প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় কেন আছেন? তাদের তো থাকার কোনো প্রয়োজন নেই, তাদের তো যথেষ্ট তারা সচ্ছল নিজেদের কাজে, তারা কেন থাকবেন? তারা থাকবেন কিন্তু তাদের কাজের পরিচয় যাতে মানুষ অব্দি তাড়াতাড়ি পৌঁছয়, তাদের নিজেদের পরিচয় তাড়াতাড়ি পৌঁছয়, এবং আমরা চাই আমাদের কাজের সঙ্গে মানুষ তাড়াতাড়ি পরিচিত হোক।
1: ঠিক,
0: সেটা কিন্তু যেরকম দেওয়ালে পোস্টার মেরেও আমরা করেছি, আমরা পোস্টার মেরে করি, যেরকম হোর্ডিং দিয়ে আমরা করি, সেরকম ভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ার পোস্ট একটা বড়, একদম রিল বলুন, পোস্ট বলুন, যা খুশি বলুন, সেটা সোশ্যাল মিডিয়া যেরকম ভাবে ভাইরাল হয়, সেই ভাইরাল হওয়ার ক্ষমতাটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া সবথেকে বেশি।
1: আকাশবাণীর সঙ্গে সম্পর্ক আছে, আর রেডিও শোনা হতো বাড়িতে, এরকম ঐতিহ্য?
0: অতি অবশ্যই, যেহেতু অনেক অনেকটাই বয়স অবধি আমি ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা সবাইকে কাছে পেয়েছি, আই এম লাকি, সেহেতু বাড়িতে রেডিওর একটা প্রচলন তো ছিল, রেডিও মানে আকাশবাণী, সেটা তো বটেই, অবভিয়াসলি ছোটবেলা থেকেই আকাশবাণীর সঙ্গে পরিচিত আমি, এবং অবশ্যই আকাশবাণী তো একটা পার্ট ছোটবেলা তো প্লে করে, যে কোন আমাদের জেনারেশনের যারা যারা আছেন তাদের লাইফে ছোটবেলাতে একটা পার্ট তো প্লে করেই। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আকাশবাণী বলুন অথবা পুরনো দিনের যা যা চলে এসছে আজকের দিন অবধি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা যতই ভাবি যে মানুষ টিভি আসার পরে, সোশ্যাল মিডিয়ার পরে মানুষ রেডিও কম শুনছেন অথবা কিছু, একদমই নয়, রেডিও সবসময় মানুষ শোনেন, সেটা কিন্তু আমি যখন গাড়িতেও থাকি তখন রেডিও তো চলবেই, স্বাভাবিক ব্যাপার, তখন আর অন্য কোনো ওয়ে আউট নেই আমার হাতে, এবং আশা করি বাড়িতেও যারা যারা শ্রোতা আছেন তারাও অবভিয়াসলি আকাশবাণী ফলো করেন, এবং আকাশবাণী ফলো করেন বলেই তাদের থেকে আপনারাও অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু রিকোয়েস্ট পান, সুতরাং অবশ্যই সেই সম্পর্ক তো থাকেই, এবং সেই সম্পর্ক আগামী দিনে থাকুক এটাই চাইবো নিশ্চিতভাবে।
1: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন, দুদণ্ড চুপচাপ ভাবতে গেলে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় কোথায় গিয়ে দাঁড়ান, কোথায় যান, কার কাছে ফেরেন?
0: এইটা বোধহয় সবচেয়ে কঠিন প্রশ্ন। দেখুন, আপনি যদি একদম ভাবনা চিন্তার জায়গা থেকে বলেন তাহলে অতি অবশ্যই আমার জীবনে যারা ছিলেন, যারা এখন নেই, আমার ঠাকুরদা, ঠাকুমা, আমার দাদু, দিদা, আমার পিসি, যারা যারা এখন নেই, অবশ্যই দুদণ্ড ভাবতে পারলে তাঁদের অবধি পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু যদি আপনি বলেন, মানে মানুষের কথা না বলে যদি কোনো ঘটনার কথা বলেন, অতি অবশ্যই ছোটবেলা থেকে মনে তো থাকেই, মাথাতেও থাকে, কিন্তু আমার কাছে প্রতিটা ঘটনাই খুব রিলিশ করার জায়গা। যা যা ঘটে এসছে আমার জীবনে, তা সে আমার ছোটবেলায় মারপিট করা থেকে শুরু করে হোক, আমার স্কুল থেকে সাসপেন্ড হয়ে যাওয়া হোক, আমার হাফ ইয়ারলিতে ফেল করে প্রচন্ড বাড়িতে মার খেয়ে তারপর অ্যানুয়ালে ভালো রেজাল্ট করা অবধি হোক,
1: মানে ঘটনাবহুল জীবন,
0: ঘটনাবহুল জীবন একদম। কারণ আমার মনে হয় একজন পরিচালকের জীবনে অথবা একজন রাইটারের জীবনে যদি ঘটনা না থাকে তাদের পক্ষে লেখা অসম্ভব এবং বানানো অসম্ভব, এবং ঘটনাবহুল যদি জীবনই না হলো তাহলে আপনি আমাকে নিয়ে কেনই বা বসবেন, আমার কাছে ঘটনা জানার জন্যই তো বসবেন, ঘটনাই যদি না থাকে তাহলে তো জীবনটাই দুর্ঘটনাময় হয়ে যাবে।
1: একেবারে তাই। তাহলে এই ঘটনার ঘনঘটা দিয়েই শেষ করছে আজকের হাউসফুল অনুষ্ঠান।
0: অসংখ্য ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ আপনাকে এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে খানিকটা সময় বার করে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ,
0: অজস্র ধন্যবাদ,
1: খুব ভালো থাকবেন।
0: থ্যাংক ইউ, আপনি
1: নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন অভিমন্যু মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বললেন অর্পিতা পোদ্দার, প্রযোজনা দুর্বাদে, আকাশবাণী মৈত্রী।

নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitreebanduhu23@gmail.com।

0: BANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz। এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত।

আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। আর বন্ধুরা, আজকের মহিলাদের আসরে আমরা আজকের দিনটা নিয়ে কথা বলব। অবশ্যই শুধু আমরা বলব না, আমাদের সঙ্গে আমরা যাকে অতিথি পেয়েছিলাম তার কথা আমরা শুনব, সমৃদ্ধ হব। কারণ আজকে 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস, আপনারা জানেন। এবং এই বিশ্ব পরিবেশ দিবস কি, কেন, কিভাবে তার উন্নতি করা যায়, আমরা কেমনভাবে পরিবেশকে পেতে চাই, এই সমস্ত কিছু, যে সমস্ত প্রশ্ন আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে ঘুরপাক খায়, সেইগুলোকে কিন্তু আমরা আমাদের অতিথির কাছে আজকে জেনে নেব। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথি আছেন এবং তার সঙ্গে কথা বলেছেন আমাদেরই এক বন্ধু। কিন্তু এত কিছু যে আমরা করব, অবশ্যই করব, কিন্তু মহিলাদের আসর মানেই তো শুধু কথা নয়, অবশ্যই তার সঙ্গে গান। এবং যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস, তাই রবীন্দ্রনাথের এই গানটা দিয়ে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান।

0: আজ বিশ্ব পরিবেশ দিবসে আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম অতিথি হিসেবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী কৌশিক ব্রহ্মচারীকে। তার সঙ্গে কথা বলেছেন আমাদের বন্ধু সঙ্গীতা দত্ত। আমরা সরাসরি চলে যাই সেই আলাপচারিতায়।
1: 1896 সালে সভ্যতার প্রতি কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি, লহ যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ প্রস্তর, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। কি অদ্ভুতভাবে এত বছর পর 2026 সালে দাঁড়িয়ে জাতিসংঘ আজকের দিনে বিশ্ব পরিবেশ দিবসে মূল প্রতিপাদ্য বা মূল থিম হিসেবে ঘোষণা করেছে প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে জলবায়ুর জন্যে, আমাদের ভবিষ্যতের জন্যে। কিন্তু কেন এই ভাবনা? আমরা এখনো কিভাবে পারি আমাদের অস্তিত্বকে, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে? এসব নিয়েই তার মূল্যবান পরামর্শ দিতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক ব্রহ্মচারী। আকাশবাণী মৈত্রীর মহিলাদের আসরের আজকের এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ পর্বে স্যার আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার সকলকে।
1: স্যার, আজকের আলাপচারিতার বা আজকের আলোচনার যেভাবেই বলি, শুরুতেই যে কথাটা একটু জানতে চাইবো তা হলো, স্যার, এই যে প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত এবং জলবায়ুর জন্য কেন এই ভাবনা?
2: দেখুন, এটা খুব ইন্টারেস্টিং যে শুধুমাত্র কিন্তু বলছে না যে প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত, একই সঙ্গে কিন্তু বলছে যে জলবায়ুর জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য। অর্থাৎ প্রকৃতির একটা সেই পুরনো কথা যদি ভাবেন যে রবীন্দ্রনাথ

0: যখন চীন যাত্রা করেন, তারপর ফিরে আসার পর একটা খুব লম্বা একটা যখন উনি লেখা লিখলেন, তার মূল বিষয়বস্তু দাঁড়ায় যে আমরা প্রথম বিশ্ব যাদের বলি, যারা অনেকটা এগিয়ে গেছে, আমাদের মনে হয় সাদা চামড়ার লোকগুলো খুব ভালো থাকে, ভালো খায়, ভালো পড়ে, অনেক কিছু তাদের জৌলুস আছে, তারা কিন্তু সভ্যতার সবচেয়ে বেশি আলো পেয়েছে, বিজ্ঞানের সবচেয়ে বেশি সেখানে প্রয়োগ হয়েছে, এটাই ভেবে নেওয়া হয়। রবীন্দ্রনাথ কিন্তু এসে ফিরে লিখলেন যে যখন আমি দেখলাম যে যদি এটা সভ্যতার রথ ভাবি, তাহলে সেই রথের চাকা কিন্তু কাদার মধ্যে বসে গেছে।
1: মানে অত বছর আগে
0: এই কোথাও কবি বলছেন যে একটি বিশেষ বাণী কানে কানে কানা কানি, জয় নয় হতে হবে প্রকৃতির অনুগামী। অর্থাৎ সেই জিনিস দেখুন, আজকে ইউনাইটেড নেশনস বলছে গো উইথ নেচার, প্রকৃতির অনুপ্রেরণা মানে আমরা প্রকৃতির স্রোতের দিকে চলো, প্রকৃতিকে মেনে চলো, প্রকৃতির বিরুদ্ধে কিছু করো না, তাই তো বোঝায়। তাহলে কি হবে, তাহলে জলবায়ু ঠিক থাকবে, জলবায়ু যদি ঠিক থাকে তাহলে তোমরা মানুষরাও ভবিষ্যৎ, আমাদের মানুষদেরও মানুষ বা প্রাণীকুল উদ্ভিদকুলের ভবিষ্যৎ ভালো থাকবে।
1: তার মানে কি অস্তিত্বের সংকট আজ আমরা হাড়ে হাড়ে অনুভব করছি?
0: হ্যাঁ, অস্তিত্বের সংকট তো বটেই, এবং এটা দেখা যায় যে যদি আমরা যেটাকে বলি লুপ্ত হয়ে যাওয়া কোনো প্রজাতি, সেটা দেখা গেছে যে যদি 3 বিলিয়ন বছর আগে থেকে যদি 5টা আমরা পর্যায় ধরি, সেই 5 পর্যায়ে যত সংখ্যক প্রজাতি বিলুপ্ত হয়েছে, এখন চলছে 6ষ্ঠ পর্যায়। এই 6ষ্ঠ পর্যায়ে কিন্তু মানুষের আগমন হয়েছে।
1: আচ্ছা,
0: অর্থাৎ মানুষ যেখানে ঢুকেছে তখন 100 গুণ বেশি দ্রুততার সাথে আমরা হারাচ্ছি প্রজাতি, এবং এইভাবে হলে সামনের 100 বছরে অর্ধেক প্রজাতি আর থাকবে না। এবং সেটা কিন্তু দেখুন, আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে বা এমন বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা খুব কম বুঝে প্রচুর বলি, এবং যারা প্রচুর বলি এবং যারা প্রচুর শোনেন তারা আবার সেই শুনে আবার প্রচুর বলেন, কিন্তু কোন স্তরেই কিন্তু আমাদের মানে আত্মীকরণটা হচ্ছে না, অর্থাৎ আমাদের রক্তে মিশে যাওয়া ভাবনা। আজ কোনো দেশ যদি ছোট্টবেলা থেকে বাচ্চাদের মুখে মাস্ক লাগায়, বাচ্চাদের যদি ছোটবেলা থেকেই ধানের খেতে গিয়ে ধানের দোলা দেয় যাতে আরো বেশি পরাগ সংযোগ হয়, স্কুলের ধারের সব ধানগুলোতে তারা খেলা করে বেড়াচ্ছে, আর আমরা একটা ধান গাছ ছুঁতে দিচ্ছি না বাচ্চাদের, তাহলে এই যে পরিবেশ ভাবনা বা আপনার যদি আপনি ভাবেন যে জলবায়ু পরিবর্তন বা তার সাথে যদি আমরা যুদ্ধ করতে চাই, বা যদি আমরা পরিবেশের সাথে যুদ্ধ করা মানে পরিবেশের সাথে চল, বাদ দিয়ে তার যুদ্ধ হয় না, গাছ কেটেও যুদ্ধ হয় না, তাহলে দেখবেন খেয়াল করে যে আমরা কিন্তু একটা সময় ঠিক পথেই ছিলাম, কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা মনে করেছি যে আমাদের জনসংখ্যা বাড়ছে এবং আমাদের আরো কিছু প্রয়োজন, লাক্সারি দরকার, আমাদের কনজিউমারিজম অর্থাৎ যে ভোগবাদ যেটাকে বলছে সেটা আরো বেশি প্রয়োজন, তার সাথে তাল মিলিয়ে আমরা আমাদের প্রয়োজনটাকেও বাড়িয়েছি, প্রয়োজন অনুযায়ী আমরা চাহিদা যেমন বেড়েছে তেমনি আমরা তার যোগানও দিয়েছি প্রয়োজনের, এই করতে করতে পরিবেশের ওপর ক্রমশ ভার তৈরি করেছি, পরিবেশ তখন ভারাক্রান্ত হয়ে এখন সাড়া দিতে চায় না।
1: স্যার, আপনার কথাতে এলো ধানি জমি রক্ষা করার কথা, প্রকৃতিকে রক্ষা করার কথা, পরিবেশকে বাঁচাতে গিয়ে কৃষি প্রধান দেশ ভারতীয় উপমহাদেশ এবং আমাদের ভারতবর্ষ পরিবেশ রক্ষা করার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত কৃষিকে রক্ষা করা। এবারের বিশ্ব পরিবেশ দিবসের যে থিম, যে ভাবনা, তার সঙ্গে আপনি কিভাবে দেখবেন?
0: দেখুন, কৃষির যদি আপনি ইতিহাস ভাবেন তাহলে দেখবেন, যেহেতু এটা মানে আজকে এই অনুষ্ঠানটা মূলত দিদিদের জন্যই, সেই কারণে এই কথাটা খুব যায় আর কি আজকে, সেটা হলো যে আজ থেকে 10-12 হাজার বছর আগে যখন কৃষি মানুষের হাতে শুরু হয়, সেটা ছিল একটা অদ্ভুত ঘটনা। তখন মানুষ সবে তারা যাযাবর জীবন ছেড়ে তারা তখন বলা হতো ক্লাস্টার, আমরা যেটাকে পাড়ার ভাবনা, পাড়া বলি আর কি, বা একটা গ্রাম, তখন এরকম সবে তারা সংঘবদ্ধ জীবন শুরু করেছে, পশু পাখি নিয়ে থাকে, কিন্তু এদের এখানে সবচেয়ে বড় জায়গাটা ছিল যে তারা কিন্তু মূলত কোনো নদীর ধারেই কিন্তু এই সমস্ত সভ্যতাগুলো তৈরি করত,
1: সভ্যতা।
0: তার কারণ হচ্ছে যে জলটা একটা প্রধান কারণ, আর যে নদীর আশপাশেই যে সমস্ত বনাঞ্চল থাকে সেখান থেকে খাদ্যগুলো সংগ্রহ করা যায়। এরকম একজন মহিলা কোনো এক সময়, তারা মূলত বসন্তের সময়ে মানে শস্য চয়ন করত, শস্য বললে ভুল হবে, বনে যেত এবং সেখান থেকে ফলমূল যাপিত নিয়ে আসত, সঙ্গে তো শিকার ছিলই। এইরকম একটা কোনো ক্লাস্টার বা যেখানে গুচ্ছে তারা বাস করত, যেখানে সংঘবদ্ধ হয়ে এইরকম কাছাকাছি জায়গায় ফেরার সময় সেই ভদ্রমহিলা পড়ে যান। পড়ে যাওয়ার পর ওই যত তার কাছে যে পাত্রে সব জিনিসপত্র নিয়ে আসছেন, যে কোনো কিছু হবে, তার নাম আমরা এখনো কিছু একটা ছিল পাত্র, তাদের ঝুড়ি তো বলতে

পারি না, তখনকার যেরকম ছিল সব ছড়িয়ে যায়। উনি আবার সেগুলো কুড়িয়ে নিয়ে ফিরে আসেন। এক বছর বাদে ওই রাস্তা দিয়ে যখন উনি ফসল নিয়ে ফিরছেন, তখন দেখছে যে পাড়ার কাছেই ওই সমস্ত গাছ হয়ে আছে এবং তাতে ফুল ফল হয়ে আছে। তখন সে ভাবলো যে কি ব্যাপার, এটার জন্য আমি এতটা পথ হেঁটে গিয়ে এত পরিশ্রম করে দিলাম, তা আমার বাড়ির কাছেই হলো কি করে। তখন সে ভেবে দেখলো যে এক বছর আগে আমি এখানে পড়ে গেছিলাম, যেগুলো ছড়িয়ে গেছিলো সেখান থেকেই আবার এগুলো হয়েছে। এইটাই হচ্ছে তার ঋষির সূচনা, এবং এটাই সূচনা। তখন উনি বুঝতো, আর মাথায় এলো যে, এবং ইংরেজিতে লেখা হয় যেটা, যে ইফ উই সো উই ক্যান গ্রো, অর্থাৎ আমরা যদি বীজ বপন করি আমরা তার চারা গাছ তৈরি করতে পারি। এটাই এই এইবার সেই কৃষির কিন্তু তা ভাবুন আজকে, এই কৃষি কোন কৃষি, প্রকৃতির সাথে কৃষি, প্রকৃতির মধ্যে হওয়া কৃষি। এই কৃষি তারা নিয়ে এলো তখন নদীর পাড়ে, কারণ তারা আস্তে আস্তে বুঝলো একটু ভিজে মাটিতে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হচ্ছে। তারা বুঝলো যেখানটা তার পায়ের চাপ পড়েছে সেইখানে যদি সেই বীজটা পড়ে তাহলে সেই বীজটা আগে কলিয়ে উঠছে, তার কারণ সেটা ডিপ্রেশন মানে সেখানে জল থাকছে বেশি, অর্থাৎ জলের প্রয়োজনটা বুঝলো কৃষিতে। তারপরে দেখলো না যে যে বীজ ওপরে ফেলছি সে তো পাখিতে খেয়ে পালিয়ে যাচ্ছে, পোকামাকড়ে নিয়ে চলে যাচ্ছে। তখন ওরা বুঝলো যে না, যদি মাটির একটু ভেতরে বীজ দেওয়া যায় তখন তাহলে এ হলো যে তারা না, মাটির মধ্যে তাহলে বীজটা ফেলতে হবে। এই করতে করতে পরের দিকে লাঙলের ধারণা এলো। লাঙল তখন দেখা যায় এই সমস্ত পুরনো যে সমস্ত তৈলচিত্র ইতিহাসের বইয়ে দেখা যায় যে কোনো একটা সময় তারা মানে গাছের ডাল যেরকম একটা কোনায় হয়তো একটা ফ্যাঁকড়া বেরিয়ে থাকে সেইটা দিয়ে হয়তো দাগ টেনে তার মধ্যে বীজ ফেলছে। পরে দেখা যাচ্ছে মানুষ টানা লাঙল, সেখান থেকে প্রাণী টানা লাঙল এলো, সেইটা আজকে হতে হতে হতে দেখা যাচ্ছে যে ট্রাক্টর এলো, পাওয়ার টিলার এলো, ট্রাক্টরের সঙ্গে ডিস্ক এলো, হ্যারো এলো, বিভিন্ন রকম যন্ত্রপাতি এলো। এখন কি এখন এখন তো আবার সব অটোমেটেড, সমস্ত মানে স্বয়ংক্রিয় যন্ত্রে চাষ হয়ে যাচ্ছে, মাঠে রোবট কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাজ হচ্ছে। কিন্তু তাহলে এই যে এর যে মানে কৃষির যে বিকাশ একটা পথ ধরে, তাহলে এখানে যদি ভাগ করি তাহলে দেখবো একটা সময় প্রাকৃতিকভাবেই কিন্তু এটাকে আমরা বলি ওল্ড এগ্রিকালচার, 10-12 হাজার বছর আগে যেটা মানে যারা আমরা বলি যে ফার্টাইল ক্রেসেন্ট, যেটা সেই সব জায়গায় এরকম মহিলাদের হাতে, যার জন্যই বলা হয় যে কৃষি মহিলাদের হাতে প্রথম শুরু হয়। পরবর্তীতে এই কৃষি আজকে এখনকার যে কৃষি সেটা যেটা বিজ্ঞান ভিত্তিক কৃষি, এটা একদম সামান্য হয়তো 100 বছরের হয়তো। এবং এই এই কৃষিতে যেটা হলো সেটা মূল ভাবনা হলো যে অনেক মানুষকে খাওয়াতে হবে। এবার যখন দেশভাগ হলো, দেশভাগের হওয়ার পর ভেতরকার পপুলেশন বাড়া, বাইরের পপুলেশন এসে আরও বেশি পপুলেশন বাড়ানো, এই হতে হতে একটা সময়, সেই সময়ে কিন্তু এখানে অনেক রকম সমালোচনামূলক জায়গা থাকে যে তখন মনে হলো যে আরও যদি ফসল পেতে হয় তখন আমাকে হাই ইল্ডিং ফসল আনতে হবে। দেখা গেল তার জন্য হাই মানে মানুষের প্রয়োজনটা কিন্তু তৈরি করা হলো, যেটা আমি বলি বাজার। সেই বাজারে মানুষ বুঝলো যে এমন বীজ আছে যে অনেক ফলন দেবে, কিন্তু আমার দেশি জাতও কিন্তু সেই ফলনই দেয়, কিন্তু সেইভাবে কিন্তু বিজ্ঞাপিত হলো, মানে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ বুঝতে পারলো যে এটা বলে একটা কিছু আছে। কেন আছে না, হাই ইল্ডিং ভ্যারাইটি প্রচুর সার খায়, তাহলে সার কেন খায় না, সারও বাজারে তখন চলে এসছে। এবার সার যদি বেশি খায় তখন তাকে জলও বেশি খেতে হয়, জল কেন বেশি খায় না, মাটির তলার জল তোলার ব্যবস্থা তখন হয়ে গেছে, লিফটিং এর মেশিন চলে এসছে। এবার যখন জল বেশি খায়, সার বেশি খায়, বেশি ফলন দেয়, বেশি হৃষ্টপুষ্ট গাছ হয়, তখন পোকামাকড়ও বেশি লাগে। কেন পোকামাকড় বেশি লাগে না, বাজারে তখন অলরেডি চলে এসছে পোকামাকড় মারার ওষুধ। এই যে চারটে স্তম্ভ আমরা বলি এটাকে সবুজ বিপ্লবের চারটে স্তম্ভ, তাহলে এই চারটে স্তম্ভই যদি আমাকে চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই সেই চারটে স্তম্ভর ওপর দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা কাদেরকে কাছে নিয়ে গেলাম, না যে মানুষগুলো কৃষি নিয়ে পড়ে না, কৃষি নিয়ে করে। ডাক্তার যদি ডাক্তারি পড়ে তো ডাক্তারি করে, কিন্তু কৃষি পড়ে এক শ্রেণী, করে আরেক শ্রেণী। এই কৃষি করার কাজটা তারা কিন্তু কখনোই বুঝে উঠতে পারলো না যে আমার বিজ্ঞানটা হারিয়ে ফেললাম, আমরা শুধু সবুজ গাছ দেখছি, অনেক ফসল দেখছি, একটা গাছে হাইব্রিড যখন এলো একটা গাছে 350-400 টমেটো দেখছি, আমার মাথা খারাপ হয়ে গেল যে ওরে বাপ, এটা তো বিশাল ব্যাপার, কিন্তু এটা যে কিভাবে আমার প্রজাতি ধ্বংস করলো। আমার দেশি প্রজাতি একটা সময় ছিল
যে বাপ ঠাকুরদার সময়, যে কোনো আমার ঠাকুমা

0: মারা, একটা শশার বীজ, একটা কুমড়োর বীজ রোদে শুকিয়ে গায়ে ছাই মাখিয়ে একটা হাঁড়ি পাতিলে করে উঁচু কোনো জায়গায় রেখে দিত, মাঝে মাঝে রোদ খাওয়াতো। যতদিন তারা এটা বাঁচিয়ে রাখতে পেরেছে ততদিন পর্যন্ত কিন্তু বাইরে হাইব্রিড বা হাইব্রিডের প্রয়োজন ঢুকলেও হাইব্রিডের দামটা একটা নির্দিষ্ট জায়গায় ছিল, যে আপনি হয়তো 10 গ্রাম 100 টাকায় পান। আজ থেকে এটা বলছি আমি 30 বছর আগে কথা, 30 বছর বাদে, এই 30 বছরে যখন ওই ঠাকুমা দিদিমাদের রাখা জিনিসগুলো হারিয়ে গেল, তখন মার্কেটে তো কিছু নেই আর, তখন আপনাকে ওই হাইব্রিড কিনতে হচ্ছে মার্কেট থেকে, তখন বলছে একটা বীজের দাম 10 টাকা। এই প্রকৃতির সাথে যে চাষ, এইটা এই ভাবনাতেই কিন্তু আজকে সমস্ত সরকার এই জায়গায় পদক্ষেপ করেছে, যার নাম দেওয়া হয়েছে ন্যাচারাল ফার্মিং। ন্যাচারাল ফার্মিং বা যেটা প্রাকৃতিক চাষ বলছি আমরা, দেখুন এইটা জাপানে ফুকুহোকা বলে একজন বিজ্ঞানী কোন কালে বলেছে, তিনি একটা বইও লিখে ফেললেন ওয়ান স্টার রেভলিউশন বলে, যেটা বাংলা অনুবাদ হয়েছিল, যেটা একটি তৃণখণ্ডে বিপ্লব। এই যে একটু আগে বললাম যে বীজ ফেলে দিলাম গাছ হয়ে গেল, আমি ওখান থেকে আর নেবো না, শুধু বীজটুকুই নিলাম, বাকিটা আবার মাটিতে ফিরিয়ে দিলাম, তাহলে আমার যা নিয়েছি তা আবার প্রকৃতিকে ফেরত দিচ্ছি, ওখান থেকে শুধু আমি খাদ্যটুকু নিয়ে নিচ্ছি, আবার এই খাদ্য কিন্তু ঘুরে ফিরে আবার ওখানেই যাচ্ছে, সেই খাদ্য হয় আমি খাচ্ছি, মানুষ হিসেবে কোনো প্রাণী খাচ্ছে, পাখি খাচ্ছে, তার বিষটা আবার সেটা ফিরে যাচ্ছে। অর্থাৎ এই রিজেনারেটিভ যেটাকে বলছি আমরা, প্রকৃতির সঙ্গে চলা বলেন। আপনি ভাবুন আজকে যে এত প্রকৃতি নিয়ে ভাবনা, অ্যামাজন যে রেন ফরেস্ট, তাহলে সেখানেও এই এত এতক্ষণ যেরকম বলছিলাম যে বনবাদারের গল্প করছিলাম, চাষবাস বনবাদার তো সব একই জায়গায় যায়, সেটা দেখা যাচ্ছে সেখানে মানে 14-15 তলা বাড়ির সমান উঁচু হয়তো গাছ, সেখানে বহু জায়গায় আছে রোদই ঢোকে না, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন স্তরে বিভিন্ন প্রাণীর বাস, তারা হয়তো যারা উপরে থাকে তারা উপরেই থাকে, উপরেই খায়, উপরেই সারা জীবন কাটায়, মাঝের স্তরগুলোতেও থাকে, নিচের স্তরেও থাকে। এই বনভূমির একটা বিরাট অংশ কেটে ফেলা হয়েছিল শুধুমাত্র চারণভূমি করার জন্য, কারণ সেখানে প্রচুর পরিমাণে মাংসের প্রয়োজন হতো। যেসব দেশ আজকে ওইসব জায়গায় এইগুলো কেটে যখন চারণভূমি করলো, তখন দেখা যাচ্ছে যে আমি একটা বড় আমরা যেটাকে জীব ভর বলি, অর্থাৎ মানে বায়োমাস, অর্থাৎ অনেক বড় বড় গাছ কাটলে তার যা ওজন, একটা ঘাসের তো তা ওজন হতে পারে না, এবং সে কিন্তু প্রকৃতির মানে বায়োস্ফিয়ারে সে কিন্তু অনেকটা উচ্চতা পর্যন্ত যেতে পারছে না, সে একদম গ্রাউন্ড লেভেলে থাকছে। অর্থাৎ আমি আমার ভোগের জন্য আমি প্রকৃতিকে যথেচ্ছ ব্যবহার করব, এটা হতে পারে না।
1: এই যে আপনি বললেন যে মানুষ নিজের ভোগের জন্য প্রকৃতিকে ধ্বংস করেছে, এটা তো সত্যি, এবং সেই কারণেই কোথাও গিয়ে আমরা আজকে ভীষণভাবে অস্তিত্বের সংকটে, আর যেই জায়গাটা থেকে আমরা এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের যে থিম, যে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, এটাও একই রকম ভাবে আমরা নিজেদের স্বার্থে চাইছি ভীষণভাবে আবার পেছনে ফিরতে, কৃষিকে অবলম্বন করে গ্রাম নির্ভর দেশ ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশ, এই পরিবর্তন আদৌ কি আর সম্ভব, বা হলেও কিভাবে সম্ভব?
0: দেখুন অসম্ভব কিছু না, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আজকে যদি মনে করুন আমি আমার বিস্তীর্ণ জমি যদি সেখানে রাসায়নিক নির্ভর কৃষিতে আমরা প্রায় সবাই সব জায়গায় পৌঁছে গেছে, কম বেশি কিছু বাদ দিলে, পাহাড়ের কিছু জায়গা আছে যেখানে বাই ডিফল্ট অর্থাৎ মানে এমনি এমনি তারা প্রাকৃতিক চাষ করে, সেখানে সার ওষুধ তারা পৌঁছায়নি, বৃষ্টির জলে চাষ হয়, কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু এখন রাসায়নিক কৃষির উপরেই নির্ভরশীল। তাহলে এই রাসায়নিক কৃষি থেকে যদি সরে আসতে হয়, রাতারাতি হবে না সেটা, কারণ আপনার মাটি কিন্তু অন্য রূপ নিয়েছে, অনেক কিছুকে ফেরাতে হবে। তার জন্য আমরা সবসময় বলি যে ধাপে ধাপে মনে করুন রাসায়নিক যারা ব্যবহার করছে, রাসায়নিকের সঙ্গে তারা শুরু করলো জৈব, প্রথমে হয়তো 25% জৈব, 75% রাসায়নিক, তারপরে 50% তারপরে উল্টে গিয়ে 25% রাসায়নিক, 75% জৈব, এবং একটা সময় গিয়ে দেখা যাবে 100% জৈবে গেছি। কিন্তু জৈবর পাশাপাশি এখন আবার আমরা প্রাকৃতিক জায়গাতেও ফিরছি, প্রাকৃতিক মানে সেখানে কিন্তু কোনো কর্ম নেই, সেখানে চাষ চাষের মতো চলবে। জৈবর ক্ষেত্রে তো তাও আপনি কিছু জৈব উপাদান সেখানে দিচ্ছেন, এখানেও সেটা করছেন, কিন্তু সেটা প্রকৃতি নির্ভর সবটাই, আমি সেই বিস্তারিত জায়গায় যাচ্ছি না। তাহলে এই জিনিস সম্ভব, এবং সেটা কিন্তু অবশ্যই একটা ইন্টিগ্রেটেড অর্থাৎ একটা সমন্বিত, সমন্বিত মানে কি, শুধু কৃষি নয়, কৃষির পাশাপাশি অন্য কিছু, যেমন আজকে গোপালন, মুরগি পালন, হাঁস পালন, এবারে এর পাশাপাশিও আছে যেগুলো যে প্রাকৃতিক, যে যেখানে যা সস্তায় পাওয়া যাচ্ছে। মনে করুন কেউ হয়তো কোনো জায়গায় মাদুর চাষ হয়, তাহলে সেই মাদুরের কে নির্ভর করে কোনো শিল্প, কোথাও দেখা যাচ্ছে যে আমি প্রচুর হয়তো গোবর আছে, তাহলে সেখানে গোবরকে নির্ভর করে কোনো জৈব সার তৈরি, কোথাও দেখা যাচ্ছে গোবর নেই, সেখানে ছাগলের মিষ্ঠা আছে, তাহলে সেইটাকে নিয়ে, অর্থাৎ যেখানে লো কস্ট কম পয়সায় যে উপাদান পাওয়া যাবে সেইটাকে নির্ভর করে, অর্থাৎ প্রতিটা এটা হোমস্টেডে যাবে। অর্থাৎ আপনি যদি কখনো ভাবেন যে গোটা ভারতবর্ষের সমস্ত জমি আমি একদিনে আনবো, তার মানে এটা কিন্তু মাইক্রো বিপ্লব, অর্থাৎ একদম তৃণমূল স্তরে, গ্রাসরুট লেভেলে প্রতিটা মানুষকে কিন্তু সচেতনতা আনতে হবে। এবং সবচেয়ে বড় সুবিধা, প্রাকৃতিক যে কোনো বিষয়ে কিন্তু আজকে সবচেয়ে বোঝে যারা, তারা কিন্তু আমাদের সেই আদিবাসী সমাজ, খেয়াল করে দেখবেন। কারণ সেখানে তারা একটা গাছ কাটলে দুটো গাছ লাগায়। এবং আমি এটা বারবার বলি এই কথাটা, যে প্রকৃতি জ্ঞান কিন্তু অনেক শিক্ষিত লোকের মধ্যেও নেই। দেখবেন একটা আদিবাসী বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন উঠোন, তার দেওয়ালে সুন্দর করে আলপনা দেওয়া, বাড়ির মেয়েটা সুন্দর করে তেল দিয়ে মাথায় একটা ফুল গুজেছে, পোশাক আশাক সব দিক থেকে, এবং তারা একই সঙ্গে জড়িবটি জানে, তারা প্রত্যেকে কোন ওষুধটা থেকে কি তৈরি হতে পারে, কোন গাছ থেকে কোন গাছটা আমি লাগালে আরো ভালো হবে, অর্থাৎ প্রকৃতির যা কিছু প্রাকৃতিক যে জ্ঞানগুলো সেগুলো কিন্তু আমাদের সেই আদিবাসী সমাজ থেকেই উঠে এসছে। অর্থাৎ আমরা সবচেয়ে যারা ভাবি যে তারা পড়াশোনার আলো পায়নি, তারাই কিন্তু এটা আমাকে শেখাচ্ছে
1: যে কিভাবে প্রকৃতিকে রক্ষা করতে হবে,
0: তাই না?
1: একদম।
0: তাহলে তারাই বললো কোনটা তার জমি, অর্থাৎ কোনটা একদম উঁচু জমিটা, কোনটা বাহাল, কোনটা কানালি, কোনটা শোল, এই যে এগুলো তো ওরা শিখিয়েছে, আমরা সেটাকে রিফাইনমেন্ট করেছি, বলছি আপল্যান্ড, মিডিয়াম ল্যান্ড, লো ল্যান্ড, কোথায় জল জমবে, কোথায় জমবে না, বোনা ধানের চাষ ওরা শিখিয়েছে। তাহলে আজকে মানে এই জায়গাগুলো থেকেই তো শুরু হবে। আর একটা খুব যেটা, স্কুল পাঠ্য এবং বাড়ি, বাড়ির বাচ্চাদের কিন্তু এই প্রকৃতির জ্ঞান, আজকে পরিবেশ দিবসে কেন বলছি বারবার, যে বাড়িতে যদি যে অভ্যাস যা করবে, বাড়ির বাচ্চারা কিন্তু সেখান থেকেই শিখতে হবে। একটা কোনো বাড়িতে হয়তো 10টা সাবান আছে বিভিন্ন জায়গায়, কিন্তু কেউ খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয় না। আমি জিজ্ঞেস করেছি যে এত সাবান, বলছে বিভিন্ন টিভিতে বিজ্ঞাপন দেখায়, সেই অনুযায়ী কিনে নিয়ে আসি বাড়িতে, বলে হাত দিয়ে সবাই হাত ধুয়ে খান না, হাত ধুয়ে খেলে যে 10টা পেটের রোগ যাবে, তার মানে কি, মানে আমার শিক্ষা আছে, চেতনাই নেই। তাহলে যদি পরিবেশ চেতনা না থাকে, পরিবেশ শিক্ষা দিয়ে কিছু হবে না, বই লিখে পরিবেশ জ্ঞান, পরিবেশ এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ছে, ওটা না, পরিবেশ চেতনা কার আছে, মানে আবার সেই পুরো প্রথম কথাটা বলতে হয়, বিশেষ বাণী, একটি বিশেষ বাণী, কানে কানে কানাকানি জয় নয়, হতে হবে প্রকৃতির অনুগামী।
1: কি ভালো লাগলো, আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, সমৃদ্ধ হলাম। আর সব থেকে বড় কথা ওটা যেটা দিয়ে আপনি শেষ করলেন, যে সু অভ্যাসের মতো করে প্রকৃতিকেও রক্ষা করা, এটাও আমাদের বাড়ির থেকেই শিখতে হবে। মানে একদম ছোট্টবেলা থেকে যদি আমরা শেখাতে পারি যে শুধুমাত্র ভোগ বিলাসের জীবন নয়, বেঁচে থাকতে গেলে প্রকৃতিকেও কিভাবে রক্ষা করতে হবে,
0: ফসলকে রক্ষা করতে হবে, জলকে রক্ষা করতে হবে, পরিবেশ মানে গাছপালাকে রক্ষা করতে হবে, পশু পাখি যে যেখানে আছে সদা থাকে আনন্দে।
1: এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
0: সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
2: আমরা শুনলাম আমাদের বন্ধু সঙ্গীতা দত্তর সঙ্গে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী কৌশিক ব্রহ্মচারীর সাক্ষাৎকার। আজকে বিশ্ব পরিবেশ দিবসে তিনি খুব সুন্দর করে, খুব সহজ কথায় অনেক গুরুগম্ভীর বিষয়কে আমাদেরকে জানিয়ে দিলেন। সত্যি বাড়ি থেকেই তো সমস্ত কিছুর, ভালো কিছুর পাঠ শুরু হয়, এবং বাড়ি থেকেই আমরা শিখব যে পরিবেশকে আমরা কিভাবে আপন করে নেব, পরিবেশকে কিভাবে আমরা রক্ষা করব। কিন্তু ঘড়ির সময় তো ক্রমশ বলছে যে মহিলাদের আসর থেকে বিদায় নিতে হবে, কিন্তু মহিলাদের আসর যখন, তখন একটা ছোট্ট করে একটা রেসিপি বলেই দিই, কি বলেন? সেটা এই, যে পরিমাণ গরম পড়েছে এবং হয়তো গাছপালা কেটে ফেলার জন্যে বা অভাবের জন্যই হয়তো গরমটা আমাদের কাছে আরও বেশি আসছে, কিংবা যাই হোক, কারণ যাই হোক, মোট কথা হচ্ছে আমরা ভীষণভাবে গরমের মধ্যে আছি এবং কষ্টও পাচ্ছি অনেকে, যাদেরকে বেরোতে হয় দুপুরবেলা।

কিংবা যারা নানা কাজে থাকেন তাদের কাছে কিন্তু এই গরমটা সত্যি খুব অসহ্য হয়ে যাচ্ছে। তো কিংবা যারা বাড়িতেও থাকেন তারাও কিন্তু এই গরমটা খুব সবাই যে খুব ভালোভাবে সহ্য করতে পারছেন সেটাও নয়। তো এই সবার জন্যে একটা ছোট্ট রেসিপি এবং খুব সহজ কিন্তু ভীষণ আরামদায়ক এই গরমের সময় বলে দিই। লাগবে হচ্ছে এই গরমে যেগুলো পাওয়া যায়, তালশাঁস লাগবে এই 4-5-6টা মতন তালশাঁস, দুধ লাগবে, চিনি লাগবে, আর একটুখানি ছোট এলাচের গুঁড়ো, আর গোলাপ জল যদি থাকে তো ভালোই হয়, আর বেদানার দানা যদি বাড়িতে থাকে, কিংবা বেসিল দানা যেটাকে আমরা বলি বেসিল সিড সেটা যদি থাকে সেই, আর যদি না থাকে তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এইগুলো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে দুধে চিনি দিয়ে একটু এলাচ গুঁড়ো দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, আর অন্যদিকে তালশাঁসগুলোকে ব্লেন্ডারে দিয়ে মসৃণ করে পেস্ট করে নিতে হবে। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে ওপর থেকে একটুখানি গোলাপ জল দিয়ে আর ওই বেসিল সিড কিংবা বেদানার দানা দিয়ে ওপরে সাজিয়ে যদি পরিবেশন করেন তাহলে গরমের সময় বোধহয় ব্যাপারটা জমেই যাবে আর অনেকটা স্বস্তি মিলবে। কিন্তু ঘড়ির সময় সত্যি বলছে এবার বিদায় নিতে হবে রবীন্দ্রনাথের আরেকটা গান সমবেত কণ্ঠে শুনতে শুনতে। আজকের মতো বিদায় নেব মহিলাদের আসর থেকে, আপনাদের সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা। ভালো থাকুন আর অবশ্যই মহিলাদের আসরে সঙ্গে থাকুন।

আপনার গান ঈশ্বরের সঙ্গে আমাদের মিলনের এক বাহক, তার গান প্রেমের, দুঃখের, বিরহের অপূর্ব মিলন, আরাধ্যের প্রতি আকুলতা এবং আধ্যাত্মিক প্রেমের গভীরতা তাঁর গান। অতুলপ্রসাদ সেন, অতুলপ্রসাদ সেনের গানে কীর্তনাঙ্গের অদ্ভুত মিলন ঘটেছে। ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ বলুন বা বিরহ তথা প্রেমের সুর, কীর্তন এসে ধরা দিয়েছে তার নিজস্ব তালে, কখনো লোফাই কখনো তেউটায়। কোমল সুরের ছোঁয়া এসব গানকে ভক্তিগীতি হিসেবে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। অতুলপ্রসাদ সেনের কীর্তনাঙ্গের গান আজ কথায় গানে অনুষ্ঠানে।

কীর্তনের নাছোড় সুর, ধুয়ো তুলতে থাকা অতুলপ্রসাদের গানই আরাধ্যের সঙ্গে স্থাপন করেছিল গভীরতর যোগ। এই যে উপাসনার মাধ্যমে প্রিয়কে পেতে চাওয়া, কীর্তনের গান বারবার তার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে জোর দিয়ে একই কথাকে নানাভাবে বলে আসলে প্রকাশ করেছিল যে মূর্ছনা তা নিজের একান্ত চাওয়ার, বারবার চাওয়ার প্রকাশ। অতুলপ্রসাদের কীর্তনাঙ্গের গান আজকের কথায় গানে অনুষ্ঠানে। পরের গানটি নিয়ে শিল্পী অর্চনা ভৌমিক।

কীর্তনের তাল, কখনো বাঁশির সুরের সঙ্গত বা কোমল রাগে তার চলন, অতুলপ্রসাদের গানে কীর্তনের যে মেলবন্ধন তাকে মসৃণ করেছিল। কত গানে ভক্তির ভাব আকুল হয়ে উঠেছে শুধুমাত্র এই কীর্তনের অঙ্গকে আশ্রয় করার জন্য। অতুলপ্রসাদের গানে কীর্তনের ছোঁয়া। এই ছিল আজকের কথায় গানি অনুষ্ঠানের সোনার পালা। যেতে যেতে শিল্পী শ্রাবণী ঘোষের কণ্ঠে রইল শেষ গানটি।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে স্বনির্ভরতার উপর জোর দিয়ে বলেছেন সারা বিশ্ব পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিশায় এগিয়ে চলেছে।
1: আজ বিশ্ব পরিবেশ দিবস, পশ্চিমবঙ্গ সহ সারা দেশে নানান অনুষ্ঠানের আয়োজন।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্তে বেআইনি অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের কোন পরিবর্তন কেন্দ্রীয় সরকার বরদাস্ত করবে না।
1: রেল তথ্য সম্প্রচার এবং বৈদ্যুতিন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একদিনের সফর আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন।
0: 2025-26 অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার 7.7% হবে বলে অনুমান পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের।
1: দিল্লির মালব্য নগরের অগ্নিকাণ্ডের ঘটনায় 13 জন বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।
0: শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতের হাই কমিশনার সেদেশের উত্তর অংশে ঘূর্ণিঝড় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত রেলপথটি সংস্কারের পর পরিদর্শন করেছেন।
1: বালুচিস্তানে মহিলা কবি হাবিবার নিখোঁজ হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন সেদেশের মানবাধিকার কর্মী সামি দিন বালুচ।
0: জাপানের কাকামিঘায় পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি টুর্নামেন্টে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে।
1: বিশ্ব যোগাসন প্রতিযোগিতা 2026-এ ভারত 5টি সোনা সহ মোট 6টি পদক জয় করেছে।
0: আসছে বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়ে বলেছেন বিশ্ব পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রেখে ভারত এ ব্যাপারে নেতৃত্ব দিচ্ছে বলেও তার অভিমত।
2: ये जो वैश्विक संकट चल रहा है ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी तैयार की है उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था, आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं।
0: সুরারে পরিকাঠামো ক্ষেত্রে 18,000 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আজ এক জনসভায় বক্তব্য রাখেন।

0: তিনি বলেন, দেশের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের মধ্যে গুজরাটেরই 1/5 তথা 50 গিগাওয়াট উৎপাদন ক্ষমতা রয়েছে। সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন অ্যামোনিয়া রূপান্তরের ক্ষেত্রে এই রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি এদিন উল্লেখ করেছেন।
1: सूरत सिर्फ स्वच्छता और सर्कुलर इकोनॉमी तक ही सीमित नहीं है, बल्कि ग्रीन ग्रोथ के दूसरे माध्यमों का भी अभूतपूर्व गति से विस्तार हो रहा है। सूरत ऐसी व्यवस्था बनाने में जुटा है जहां सड़कों पर चलने वाली सारी बसें इलेक्ट्रिक होगी, साथ ही यहां सूरत मेट्रो का भी विस्तार हो रहा है। ये सारे कदम हरित शहर के रूप में सूरत की पहचान को और सशक्त करेंगे।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের মানুষ সবসময় বিশৃঙ্খলা ও অনিশ্চয়তাকে প্রত্যাখ্যান করে উন্নয়ন কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকেই বেছে নিয়েছে। বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তাতে গ্রাম এবং শহর উভয়ের উন্নয়ন ঘটবে বলেও তার আশা। দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা পৌঁছে দেওয়ার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দেয় বলেও তিনি জানিয়েছেন। প্রসঙ্গত তিনি সুরাটের একটি অত্যাধুনিক হাসপাতালের কথা উল্লেখ করেছেন।
1: सूरत में एक आधुनिक ईएसआईसी अस्पताल का लोकार्पण हुआ है। ये अस्पताल हमारे श्रमिक भाई बहनों और उनके परिवारों के लिए बेहतर स्वास्थ्य सेवाओं का नया केंद्र बनेगा। दूसरे राज्यों से जो साथी यहाँ रहने आए हैं, रोजगार करने आए हैं, उन्हें भी इस अस्पताल से बहुत मदद मिलने वाली।
0: সুরাটের রূপান্তর প্রসঙ্গে প্রধানমন্ত্রী ওই রাজ্যে সার্কুলার ওয়াটার ইকোনমি মডেল এবং ওয়েস্ট টু ওয়েলথের মতো উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। গত 12 বছরে বিষয়টি গণ আন্দোলনে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
1: আজ ভারত প্রকৃতিকে সাথ প্রগতি কা মন্ত্র লেকর বিকাশ কর রাহা হ্যায়। ইকোনমি ভি ইকোলজি ভি সুরত মে তো ইয়ে প্রত্যক্ষ দিখতা হ্যায়। আজকাল সুরত কি सर्कुलर वाटर इकोनॉमी की बहुत चर्चा होती है। यहाँ शहर के वेस्ट वाटर को ट्रीट करके इंडस्ट्री को सप्लाई किया जाता है। इससे गंदे पानी का मैनेजमेंट भी हो जाता है और पानी से कमाई भी होती है।
0: সন্ধ্যায় নমনে প্রধানমন্ত্রী মোদী প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা এবং বিমান চলাচলের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো।
2: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতি আমাদের সব থেকে বড় সহযোগী বলে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব উল্লেখ করেছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ তিনি বলেন, প্রতিটি বৃক্ষরোপণ এবং প্রতিটি সুস্থায়ী পদক্ষেপ দেশের সম্মিলিত ভবিষ্যৎকারও শক্তিশালী করে তোলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশগত প্রতিবন্ধকতা মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ এবং জন অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের আহ্বানের উপর গুরুত্ব দিয়ে একটি নিবন্ধ শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে ভূপেন্দ্র যাদব প্রকৃতি নির্ভর সমাধান দীর্ঘমেয়াদী পরিবেশগত সুবিধা প্রদানে সক্ষম। প্রকৃতি সংরক্ষণ সব প্রজন্মের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
3: उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता
1: है। ये एक शब्द है लाइफ, LIFE, यानी लाइफ स्टाइल फॉर एनवायरमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफ स्टाइल फॉर एनवायरमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाएं।
2: সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার পাশাপাশি ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এবং সৌরশক্তির মাধ্যমে লক্ষ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পরিবেশ সুরক্ষাকে একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ দেশজুড়ে পরিবেশ রক্ষা এবং সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রী গোয়েল তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দেন এবং পরে এক পের মাকে নাম অভিযানের আওতায় একটি চারাগাছ রোপণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেন, পরিবেশ কেবল আমাদের অস্তিত্বের ভিত্তি নয়, বরং একে সুরক্ষিত রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সব থেকে বড় দায়িত্বও বটে। সংসদ চত্বরের সবুজায়ন, পরিচ্ছন্ন পরিবেশ, ডিজিটাল কাজ পরিচালনা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন ইত্যাদি বিষয়ে জোর দেন তিনি। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ পরিবেশ দিবস উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু এবং আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসের নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত

0: ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ এবং বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান।
1: সমস্ত সরকার বা কর্পোরেশন দ্বারা পরিচালিত বিভিন্ন পার্কে একযোগে 6 লক্ষ ফলের গাছ মূলত রোপণ করার মধ্য দিয়ে একটি গাছ মায়ের নামে আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী 2 বছর আগে তিনি দিল্লিতে বুদ্ধ পার্কে একটি পিপল গাছ লাগিয়ে তিনি বলেছিলেন, এই গাছটি আমার মায়ের নামে আমি লাগালাম।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পরিকাঠামোগত যাত্রা এক অনন্য গতি লাভ করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এয়ার ট্রাঙ্ক সংস্থা ভারতে প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এ ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। রবিবার 28 জুন সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 26 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী এবং দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় সরকার সীমান্ত সুরক্ষা আরও মজবুত করতে স্মার্ট বর্ডার প্রকল্প চূড়ান্ত করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে আয়োজিত প্রহরী সম্মেলনে ভাষণে জানান, প্রকল্পটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী বছর 7 থেকে 8টি সংবেদনশীল এলাকায় যেখানে সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র সীমান্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, সেখানে এই প্রকল্পের পাইলট পর্বে সূচনা করা হবে।
3: मैं जब सुरक्षित देश कहता हूं तब कोई प्रकट प्रकार के युद्ध से बहुत बड़े खतरे हैं ऐसी बात नहीं करता, मगर क्या हम देश को स्मगलिंग से, ह्यूमन ट्रैफिकिंग से, देश के युवाओं को नशे से सुरक्षित कर सकते हैं? ये सभी चीजें बीएसएफ के चार्टर में होनी और है भी, परंतु हर चीज के लिए सुरक्षा का उपाय हो ऐसी स्मार्ट सुरक्षा ग्रिड बनाने का काम भारत सरकार ने हाथ में लिया है।
2: স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্তে বেআইনি অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের কোনো পরিবর্তন কেন্দ্রীয় সরকার সহ্য করবে না। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা মজবুত করতে অগ্রাধিকার ভিত্তিতে বেড়া দেওয়ার কাজ করা হচ্ছে। ত্রিপুরায় 119 কিলোমিটার দীর্ঘ নতুন করে তৈরি করা সীমান্ত বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এর প্রথম পর্বের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, সীমান্ত নিরাপত্তা বাহিনীর মহানির্দেশক প্রবীণ কুমার এবং বেশ কয়েকজন বরিষ্ঠ আধিকারিক উপস্থিত ছিলেন।
0: রেল, তথ্য সম্প্রচার এবং বৈদ্যুতিন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। দিল্লি থেকে বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন, সেখান থেকে তিনি নবান্নে যাবেন। সকাল 11টায় নবান্ন সভাগৃহে রেলমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের রেলের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে এক পর্যালোচনামূলক বৈঠক করবেন। পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেল এবং মেট্রো রেলের জেনারেল ম্যানেজারদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। নবান্নের বৈঠক সেরে রেলমন্ত্রী বিকেল 3টে কলকাতার আকাশবাণী ভবনে আসবেন। এরপর কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেবেন। ওই কেন্দ্র দর্শনের পর দিল্লি ফেরার উদ্দেশ্যে তিনি কলকাতা বিমানবন্দরে রওনা হবেন বলে জানা গেছে।
2: 2025-26 অর্থবর্ষেও দেশের অর্থনীতি তার গতি বজায় রেখেছে। এই সময়কালে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 2024-25 অর্থবর্ষের তুলনায় 7.1% থেকে বেড়ে 7.7% হবে বলে অনুমান করা হচ্ছে। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক MOSPI আজ 2025-26 অর্থবর্ষের প্রভিশনাল এস্টিমেটেড অফ অ্যানুয়াল জিডিপি এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকের হিসেব প্রকাশ করেছে। 2024-25 অর্থবর্ষের প্রথম সংশোধিত জিডিপির হিসেব অনুযায়ী এর পরিমাণ ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। 2025-26 অর্থবর্ষের প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা। মূলত কৃষি এবং মৎস্যক্ষেত্রের ভালো ফলাফলের জন্যই প্রাথমিকভাবে 3.2% বৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। তথ্যে দেখা যাচ্ছে, গত অর্থবর্ষে উৎপাদন, বাণিজ্য, হোটেল, পরিবহন, যোগাযোগ এবং সম্প্রচার ও রিয়েল এস্টেট সংক্রান্ত পরিষেবা

0: খাতে এই দুই অঙ্কের বৃদ্ধি হয়েছে। 2025-26 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 7.8% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপির পরিমাণ ছিল 81.40 লক্ষ কোটি টাকা। চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে তা বেড়ে 87.77 লক্ষ কোটি টাকা হবে বলে ধারণা। প্রকৃত এবং নামমাত্র গ্রস ভ্যালু অ্যাডেড বা মোট মূল্য সংযোজন বৃদ্ধির ক্ষেত্রে সেকেন্ডারি এবং টার্সিয়ারি ক্ষেত্র প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আজ নতুন দিল্লিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রকের সচিব সৌরভ গর্গ জানান, অর্থনীতিতে বিনিয়োগ কার্যক্রমের সূচক হিসেবে পরিচিত গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশনে 2025-26 অর্থবর্ষে 8.2% জোরালো বৃদ্ধির রেকর্ড করা হয়েছে। আগে অর্থবর্ষে এই পরিমাণ ছিল 6.4%।
1: Gross fixed capital formation, which represents the investment in the economy, that has been remarkable 8.2% in 25-26, increasing from 6.4% in 24-25. And gross fixed capital formation indicates that perhaps future growth should also be robust because it signifies the investment in the economy.
0: অনুষ্ঠানে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগিশান বলেছেন, বিশ্বজুড়ে চলতি অনিশ্চয়তার মধ্যেও দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বেশ কিছু সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি খরিফ মরশুমে সারের পর্যাপ্ত যোগান নিশ্চিত করা, এমএসএমই রপ্তানিকারকদের সহায়তা প্রদান এবং সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং বাহ্যিক অনিশ্চয়তা সত্ত্বেও বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর বা দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক সূচকগুলি দেশের অভ্যন্তরীণ চাহিদা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা বা দৃঢ়তার ইঙ্গিত বহন করছে।
2: We are obviously very pleased with the growth outcome. It only confirms what we believed on February 27, that the Indian economy was actually in a pretty strong Goldilocks situation with good growth, moderating inflation and a fiscal deficit coming down, etc. So these numbers show that there is an underlying strength and resilience to India's macroeconomic trends, and we are heartened to see that the high frequency data have confirmed that this momentum has continued into the new financial year so far.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2025-26 অর্থবর্ষে 7.7% এবং এই অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে 7.8% জিডিপি বৃদ্ধির হার দেশের অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়ের অক্লান্ত পরিশ্রমকে প্রতিফলিত করে।
3: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এনি টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি অর্থবর্ষে দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা আজ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি এমপিসি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের হার বা রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
4: The committee noted that the global environment has deteriorated since the last policy meeting in April, with the conflict lingering amidst a fragile truce. The adverse implications of the extended disruption in supply chains and elevated energy prices are reflected in the moderation of growth and increase in inflation projections from the April policy. The MPC was of the opinion that there are considerable risks to the baseline assessment of inflation and growth, which I am going to present. Shortly, due to the uncertainty about the duration and intensity of the conflict, magnitude of its spillover effect, and the pace of restoration of supply chains. Additionally, the food outlook too remains uncertain on account of subnormal southwest monsoon forecast and El Nino. Although risks of higher inflation have amplified, the MPC felt it would be prudent to wait for greater clarity to emerge. Accordingly, the MPC voted to keep the policy repo rate unchanged.
0: দিল্লির মালভিয়া নগরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, রাশিয়া ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী এবং তা বহু বছর ধরে চলে আসছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক তার প্রতিনিধি দল সহ চলতি মাসের 1-4 তারিখ পর্যন্ত ভারতে ছিলেন।
5: The negotiating team, which came from the USTR's office, the chief negotiator from the US side, along with his team, they were here. The conversations happened between 1st and 4th, and these conversations have been positive and constructive, and both sides reaffirmed their commitment to taking this bilateral trade agreement forward.
3: ভারত পাকিস্তানের বেআইনিভাবে এবং বলপূর্বক দখল করা গিলগিত বালতিস্তানের তথাকথিত বিধানসভা সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনার

0: তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন আগামী 7 জুন হওয়ার কথা রয়েছে। ভারত তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে যে গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু কাশ্মীর এবং লাদাখের সম্পূর্ণ কেন্দ্রীয়শাসিত অঞ্চল 1947 সাল থেকে জম্মু কাশ্মীরের সম্পূর্ণ আইনি এবং অপরিবর্তনীয় সংযুক্তির ফলে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
1: নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিনি ভারত সফরে এসেছেন। নতুন দিল্লিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শ্রী জয়শঙ্কর আগামীকাল নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। এবার বিদেশের খবর।
0: শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা সংস্কারের পর নর্দার্ন রেলওয়ে লাইন বা উত্তরাঞ্চল রেলপথটি পরিদর্শন করেছেন। ঘূর্ণিঝড় দ্বিতওয়ার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভারত সরকারের অনুদান সহায়তায় এই রেলপথটি পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়। শ্রীলঙ্কার পুনরুদ্ধার প্রচেষ্টায় সহায়তা লক্ষ্যে ভারতের দেওয়া 450 মিলিয়ন মার্কিন ডলারের সামগ্রিক পুনর্নির্মাণ প্যাকেজের অংশ হিসেবে 5 মিলিয়ন মার্কিন ডলারের ভারতীয় অনুদানে এই সংস্কার কাজ সম্পন্ন হয়। ভারত সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এই কাজটি রেকর্ড সময়ের মধ্যে সম্পন্ন করে। সিংহল এবং তামিল নববর্ষ উদযাপনের আগে রেল পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হয়। 19 এপ্রিল 2026 তারিখে ভারতের উপরাষ্ট্রপতির শ্রীলঙ্কা সফরের সময় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প সমাপ্তির ঘোষণা করা হয়। সংস্কার কাজ শেষ হওয়ার পর নর্দার্ন রেলওয়ে লাইনে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়েছে। এর ফলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জনপদগুলির মধ্যে পুনরায় রেল যোগাযোগ স্থাপিত হয়েছে। শ্রীলঙ্কার রেল পরিকাঠামো পুনর্গঠনে ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। দ্বীপরাষ্ট্রটিতে 500 কিলোমিটারের বেশি রেললাইন নির্মাণ এবং সংস্কার এবং প্রায় 400 কিলোমিটার সিগন্যালিং ব্যবস্থা স্থাপিত হয়েছে। হাই কমিশনারের এই সফর দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদী যোগাযোগ স্থাপনে শ্রীলঙ্কাকে সাহায্য করার ভারতের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করেছে।
1: বালুচ মানবাধিকার কর্মী সামি দিন সেদেশের মহিলা কবি হাবিবা পীরজানের কথিত জোরপূর্বক অপহরণের তীব্র নিন্দা করেছেন। পাকিস্তানি নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে নির্বিচারে বালুচ নারীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, চলতি বছরের 25 মে করাচিতে পাকিস্তানি নিরাপত্তা কর্মীরা হাবিবাকে আটক করে এবং তারপর থেকে তিনি নিখোঁজ। এই মানবাধিকার কর্মীদের মতে ওই মহিলা কবিকে এই প্রথমবার নয়, এর আগে 2022 সালেও আটক করা হয়েছিল। সামি এদিন বিশেষভাবে মা জাবিনের ঘটনার কথা উল্লেখ করে বলেন, তিনি এখনও নিখোঁজ এবং তার পরিবার তার খবরের অপেক্ষায় রয়েছেন বলে উল্লেখ করেন। এই পরিস্থিতিকে মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলে সামি জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
0: দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়াং 1950-1953 সালের কোরীয় যুদ্ধে নিহত সৈন্যদের দেহাবশেষ উদ্ধার এবং ফিরিয়ে আনার জন্য দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রয়াসকে মৈত্রীর সবথেকে শক্তিশালী দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। হাওয়াই থেকে 10 জন নিহত দক্ষিণ কোরীয় সেনা দেহাবশেষ কোরিয়ায় এবং 3 জন মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সিওল বিমান ঘাঁটিতে আয়োজিত একটি যৌথ প্রত্যাবাসন অনুষ্ঠানে রাষ্ট্রপতি লি আজ এই মন্তব্য করেন। তিনি এই প্রত্যাবাসনকে স্বাধীনতা এবং শান্তির জন্য শহীদদের স্মরণ করার জন্য দুদেশের একটি অঙ্গীকার এবং তাদের আত্মকায়িত্বের সম্মান জানানোর সর্বোচ্চ শ্রদ্ধাঞ্জলি বলে মনে করেন।
1: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার 5ম প্রজন্মের যুদ্ধ বিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্রের মূল উৎপাদন হিসেবে রাশিয়ার S-800 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও ভারত 5টি S-800 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে 500 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে।
0: ওমান সেদেশের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল মিনা আল ফাহালে ভয়াবহ বিস্ফোরণের পর জাহাজে তেল তোলার কাজ স্থগিত করেছে। একটি ড্রোন হামলার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান, তবে ওমান কর্তৃপক্ষ সরকারিভাবে এই ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। উল্লেখ্য, মাস্কাটের কাছে অবস্থিত মিনা আল ফাহাল ওমানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল। সেদেশের সিংহভাগ তেল রপ্তানি এই টার্মিনালের মাধ্যমেই সম্পন্ন হয়। এবার খেলার খবর।
1: জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি সেমিফাইনালে ভারত আজ পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। মহিলাদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপে ভারতীয় দল আজ সেমিফাইনালে চীনের কাছে পেনাল্টি শুটআউটে হেরে প্রতিযোগিতার স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেল।
0: বিশ্ব যোগাসন প্রতিযোগিতা 2026-এ ভারত 5টি সোনাসহ মোট 6টি পদক জয় করেছে। ভারতের সাব জুনিয়র বালক এবং বালিকা উভয় দল নেপালকে পরাজিত করে সোনা জিতে

এবার দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ শুনবেন বিশ্ব পরিবেশ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের বিশেষ নিবেদন।

রাষ্ট্রসংঘ প্রতি বছর এই 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে চিহ্নিত করেছে। 1974 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই দিনটি পালিত হয়, যার থিম ছিল অনলি ওয়ান আর্থ। বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য সারা পৃথিবী জুড়ে মানুষ যে সমস্ত দূষণ সৃষ্টি করে প্রকৃতির বুক থেকে তা সরানো বা নিয়ন্ত্রণ। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা গাছ কাটা, প্লাস্টিকের ব্যবহার কিংবা জন্তু জানোয়ারের বিলুপ্তিকরণ রোখা। প্রতি বছর প্রায় 6 কোটিরও বেশি মানুষ মারা যান বায়ু দূষণের কারণে। হুয়ের সমীক্ষা অনুযায়ী প্রতি 10 জনের মধ্যে 9 জন মানুষ এই দূষিত বাতাস শ্বাসের মাধ্যমে গ্রহণ করেন। খোলা জায়গায় প্লাস্টিক পোড়ানো দূষণের মূল কারণগুলির অন্যতম।

আজ বিশ্ব পরিবেশ দিবস। বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে জীবনযাত্রার প্রতিনিয়ত মানোন্নয়ন মানুষকে হাজারো সুযোগ সুবিধা এনে দিয়েছে। প্রায় সবকিছুই আজ অনায়াস বা সহজলভ্য, কিন্তু একই সঙ্গে প্রযুক্তি ও বিজ্ঞানের অপব্যবহার এবং সচেতনতার অভাব ধরিত্রীকে ক্রমশ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের অস্তিত্বকেও। মাত্রা ছাড়া দূষণের ফলে এ পৃথিবীর আলো, বাতাস, জল কোনো কিছুই আজ আর নির্মল নয়। তাই বসুধাকে রক্ষার জন্য সবার আগে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, ব্যবহারিক পরিবর্তন।

0: আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার অপরিহার্য, কিন্তু এই প্লাস্টিকই যখন মাত্রাহীন দূষণের কারণ হয়ে দাঁড়ায় তখন তা ভাবনার বিষয় বই কি। আগামী প্রজন্মের কাছে এ পৃথিবীকে বাসযোগ্য করে যেতে শুধু একদিনের পরিবেশ দিবস উদযাপনই যথেষ্ট নয়, প্রাণপণে এ পৃথিবীকে জঞ্জাল মুক্ত করার অঙ্গীকার নিতে হবে আমাদের সকলকেই।
1: আর এই সমস্ত কিছুর থেকে মুক্তি পাবার বড় উপায় হচ্ছে বৃক্ষরোপণ। রবীন্দ্রনাথ যা শুরু করেছিলেন তার শান্তিনিকেতনে, তার কথাতেই দাও ফিরে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে স্বনির্ভরতার উপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিশায় এগিয়ে চলেছে।
1: আজ বিশ্ব পরিবেশ দিবস, পশ্চিমবঙ্গ সহ সারা দেশে নানান অনুষ্ঠানের আয়োজন।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্তে বেআইনি অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের কোনো পরিবর্তন কেন্দ্রীয় সরকার বরদাস্ত করবে না।
1: রেল, তথ্য সম্প্রচার এবং বৈদ্যুতিন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন।
0: 2025-26 অর্থ বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার 7.7% হবে বলে অনুমান পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের।
1: দিল্লির মালব্যনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় 13 জন বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।
0: শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতের হাই কমিশনার সেদেশের উত্তর অংশে ঘূর্ণিঝড় দিতওয়ায় ক্ষতিগ্রস্ত রেলপথ সংস্কারের পর পরিদর্শন করেছেন।
1: বালুচিস্তানে মহিলা কবি হাবিবার নিখোঁজ হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন সেদেশের মানবাধিকার কর্মী সামিদিন বালুচ।
0: জাপানের কাকামিঘারায় পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে।
1: বিশ্ব যোগাসন প্রতিযোগিতা 2026-এ ভারত 5টি সোনা সহ মোট 6টি পদক জয় করেছে।
0: বিশ্ব পরিক্রমা আজ এই পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী এখন সঙ্গীত শিক্ষার আসর।
1: নমস্কার সকলকে, এদিকের সবাইকে, আবার ওদিকের সবাইকেও। তাহলে আকাশ আমায় ভরল আলোয়ে গানটা অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম, এবারে বাকি অর্ধেকটাকে শেষ করি। আমরা সঞ্চারী থেকে একটু শুরু করে দিই আগে গানটা, তারপর আবার পুরো গানটা একবার সবাই মিলে গাওয়া যাবে।

আচ্ছা এখানে একটু দাঁড়াও তো, এখানটা একটু ভালো করে দেখে নাও। কচি পাতা মানে এই যে মামা গা মামা গানি, এটা পরিষ্কার লাগবে। হ্যাঁ,

এখানে থামব। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করলে সবাই, যে যতবার আকাশামায় ভুললো আলো এটা ফিরে আসছে, সব জায়গায় কিন্তু আকাশ রেসা, শুদ্ধ ওই স্থায়ীর শেষটায় যখন সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির, ওই যে নাচের আবির হাওয়ায় হানে আকাশ, এই সুরটা খালি একমাত্র আলাদা হচ্ছে। আচ্ছা, আরেকবার আমরা সঞ্চারী থেকে শেষ অবধি করি, করে যদি দেখি কোনো অসুবিধা হচ্ছে না আবার পুরো গানটা করব। তারপরে একটা ছোট্ট কথা আমি এই গানটা সম্বন্ধে তারপরে বলবো তোমাদের।

0: মনে রাখতে হয়। এই যে দুবার গাওয়া, একবার গাওয়া, এগুলোতে কিন্তু খুব একটা কিছু এসে যায় না। কখন এসে যায় না? যখন তালের কোনো হেরফের হচ্ছে না। কিন্তু কখন এসে যায়? যখন আমরা দেখি যে একটা লাইন পরের বার রিপিটেশনের সময় সুরটা একটু বদলে যাচ্ছে, সেটা আমাদের মনে রাখতে হয়। বুঝতে পেরেছো তোমরা? এটা মাথায় রাখবে যে তখন কিন্তু সেই লাইনটাকে রিপিট করতেই হবে। কিন্তু এই যে এই ধরনের ওলে পলাশ ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস, এটা আমি যদি দুবার গাই, আমি দুবার গাইতেই পারি, তাতে কোনো অসুবিধে নেই। তাই জন্য স্বরলিপিতে যদি তোমরা দেখো, বাড়ি গিয়ে যদি স্বরলিপি দেখো, দেখবে যে এটা তো দুবার নেই, কিন্তু আমি তাও দুবার করলাম, এটা করতে ভালো লাগবে, গাইলে সুন্দর লাগবে আপনি। সেই জন্য তো এবারে এই গানটা সুন্দর করে একবার তোমরা গাও, আর পুরো গানটা গাওয়া হয়ে গেলে তারপরে আমরা আমি একটা ছোট্ট এই গানটা সম্বন্ধে কথা বলবো। তোমাদের মনে আছে তো যে এই গানটা হচ্ছে ফাল্গুনীর গান?
1: হ্যাঁ,
0: চলো প্রথম থেকে নিই। 1 2 1 2 3 1

0: আরেকটা কথা তোমাদের একটু বলতে চাই। গানটা শেখা হলো তো, এই রবীন্দ্রনাথের সব এই ধরনের গানে না দেখবে প্রকৃতি, বিশ্ব প্রকৃতিও যেন মানুষের মতন একটা চরিত্র হয়ে ওঠে। এই গানটা যদি ফাল্গুনী নাটকে দেখো, লেখা আছে পাখির নীড়ের গান, যেন পাখির নীড় বলছে গানটা। ভালো লাগলো গানটা শিখে?
1: ভীষণ সুন্দর।
0: গাইবে তাহলে?
1: নিশ্চয়ই।
0: নমস্কার।
2: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়াল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। তিনি আজ ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি নতুন দিল্লিতে ফ্লেক্স ফুয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দমনে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্রদের জন্য কল্যাণমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। তিনি আজ সন্ধ্যায় দমনে প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা এবং বিমান চলাচল পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্প।
3: বর্ষ 2025-26 ভারত 7.7% কি গ্রোথ রেট হাসিল কিয়ে আর পিছলা কোয়ার্টার জো 31 মার্চ কো খত্ম হুয়া উসমে ভি ভারত কি গ্রোথ 7.8% রহি হ্যায় আর ইয়ে দুনিয়া মে তেজ গতি সে আগে বড়নে ওয়ালি বড়ি ইকোনমি হ্যায়।
2: এর আগে গুজরাটের সুরাতে তিনি আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাটের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়া স্থানান্তরের ক্ষেত্রে গুজরাট এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকার বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। 2025-26 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 7.8% হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2025

0: 2024 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হার ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়ের কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ মানব পাচার এবং মাদক ও গবাদি চোরাচালনের মতো বিষয়গুলি সম্পূর্ণরূপে নির্মূল করার উপর জোর দেন। দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন প্রতিরোধ করা হবে। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে।
1: हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना और एक चतुष्कोणीय सुरक्षा रणनीति के तहत स्थानीय प्रशासन को साथ में लेते हुए, टेक्नोलॉजी को साथ में लेते हुए सीमाओं को एकदम अभेद बनाना और इस स्मार्ट बॉर्डर का कंसेप्ट फाइनलाइजेशन के स्टेज पर है। इसका पायलट प्रोजेक्ट आने वाले साल में हम निश्चित रूप से इंट्रोड्यूस कर देंगे। एक साथ देश की अलग अलग सीमाओं पर 7 या 8 जगह पे पायलट प्रोजेक्ट्स दिए जाएंगे।
0: ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো 3 দিনের ভারত সফরে আগামীকাল নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি রবিবার বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তাঁর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংসদ শমিক ভট্টাচার্য তাঁদের দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই ধরনের কর্মসূচি।
2: দেখুন, সারা পৃথিবীর কাছে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য বার্তা দিচ্ছেন। এক পেড় মা কি নাম এই অনুষ্ঠানে সমস্ত বিজেপির বিধায়ক, সাংসদ, দলীয় কর্মী, বিভিন্ন পদাধিকারী তারা যেমন অংশগ্রহণ করেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুধু ভারতবর্ষে নয়, এন্টায়ার ইন্ডিয়ান ডায়াসপোরা, পৃথিবীর যে যেখানে আছেন তারা প্রধানমন্ত্রীর নামে সারা দিয়ে একটা করে গাছ লাগাচ্ছে। এই সমস্ত মিলেমিশে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।
0: ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কর্ণাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এছাড়া গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশেও একই ধরনের পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় 10ই জুন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। আজ রাজ্যের উত্তরাঞ্চলের 8টি

0: বেলায় অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে 8-1 গোলে জিতে জাপান ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাটে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল শনিবার 6 জুনের অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:56। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সকাল 6:05 শুনবেন সুচিন্তন। এই অনুষ্ঠানে কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ। সকাল 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলোয় শরদ পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার আহিরি এবং রামকেলি রাগে। সকাল 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ শুনতে পাবেন। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন রীতি চৌধুরীর কণ্ঠে। 6:55 কৃষক বন্ধুদের জন্য এই অনুষ্ঠানে জলাভূমিতে মাছ চাষ বিষয়ে বলবেন ডক্টর স্বাগত ঘোষ। সকাল 7:05 লোকগীতি। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে গন্তব্য ইনানি সমুদ্র সৈকত। সকাল 7:35 সকালের আড্ডা নিয়ে থাকবেন সৃজিতা রায়। সকাল 8:30 পথ চলতে, স্টুডিওর বাইরে থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্তা। সকাল 8:45 কীর্তন শুনবেন শিল্পী প্রণতি সেনগুপ্তের কণ্ঠে। সকাল 9:00 ছোটদের আসর, ওয়ার্ল্ড ওশেন ডে এই উপলক্ষে অনুষ্ঠান এবং পাখিদের পাঠশালাতে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা রিঙ্কু নন্দীর অনুষ্ঠান, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। সকাল 9:30 শ্রাবণী চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় মনের মতো গান। 10:30 তরজা গান পরিবেশনায় প্রভাস হালদার এবং সহশিল্পীবৃন্দ। বেলা 11:00 শিল্প প্রাঙ্গণ, 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে থাকবেন চয়নিকা ধারা। 12:00 নাটক তৃষ্ণা, নটনা রচনা কিরণ শঙ্কর মৈত্র, প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি হবে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় মঞ্চ কথা। স্টুডিওর বাইরে থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা পাল। 4:35 শুনবেন আরোগ্য নিকেতন অনুষ্ঠানে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বিষয়ে প্রতিবেদন। স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার নিয়ে এসেছেন ঐন্দ্রিলা রায়। 4:50 ঢাকার চিঠি, বিকেল 5:05 আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা সাম্য বাঁক। 6:20 ক্ষেত খামারের কথা, দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলাপচারিতায় থাকবেন সুভাষচন্দ্র হাঁসদা ও স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধে 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্তি বিষয়ে বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। সন্ধে 7:00 তরজা গান অনুষ্ঠানের পুনঃসম্প্রচার। রাত 7:45 নস্টালজিয়া, এই অনুষ্ঠানে অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনতে পাবেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সুচিস্মিতা গুপ্ত, সম্পাদনা সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে। 8:15 শ্রবণী, এই অনুষ্ঠানে পরিবেশের মানুষ এবং মানুষের পরিবেশ বিষয়ে আলোচনায় থাকবেন বিশ্বজিৎ রায় এবং সম্বিত বসু। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় সাধনা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে বিষয় ডিসএবিলিটি সার্টিফিকেট এবং স্বাবলম্বন কার্ড। এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা রায়, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে হিম বিভাগ রাগে শরৎ পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তাকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান নিয়ে থাকবেন সাধনা রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকার 6 জুন শনিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর রাগ কিরওয়ানি, শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী। সন্তুর রাগ কিরওয়ানি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন সন্তুর রাগ কিরবানি, সন্দীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন তিমির রায়চৌধুরী। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে স্বনির্ভরতার উপর জোর দিয়ে বলেছেন সারা বিশ্ব পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিশায় এগিয়ে চলেছে।
1: আজ বিশ্ব পরিবেশ দিবস, পশ্চিমবঙ্গ সহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্তে বেআইনি অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের কোনো পরিবর্তন কেন্দ্রীয় সরকার বরদাস্ত করবে না।
1: রেল তথ্য সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন।
0: শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতের হাই কমিশনার সেদেশের উত্তর অংশে ঘূর্ণিঝড় দিতওয়ায় ক্ষতিগ্রস্ত রেলপথ সংস্কারের পর পরিদর্শন করেছেন।
1: বালুচিস্তানে মহিলা কবি হাবিবার নিখোঁজ হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন সেদেশের মানবাধিকার কর্মী সামিদিন বালুচ।
0: জাপানের কাকামিঘারায় পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে।
1: আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়ে বলেছেন বিশ্ব পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রেখে ভারত এ ব্যাপারে নেতৃত্ব দিচ্ছে বলেও তার অভিমত। সুরাটে পরিকাঠামো ক্ষেত্রে 18,000 কোটি টাকা বেশি মূল্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আজ এক জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন দেশের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের মধ্যে গুজরাটেরই 1/5 তথা 50 গিগাওয়াট উৎপাদন ক্ষমতা রয়েছে।
2: সুরত সিফ স্বচ্ছতা আর সার্কুলার ইকোনমি তক সীমিত নই বল্কি গ্রীন গ্রোথ কে দূসরে মাধ্যমো কা ভি অভূতপূর্ব গতি সে বিস্তার হো রাহা। সুরত এসি ব্যবস্থা বনানে মে জুটা হ্যাঁ জহাঁ সড়কো পর চলনে ওয়ালি সারি বসে ইলেকট্রিক হোগি, সাথ হি ইয়াহ সুরত মেট্রো কা ভি বিস্তার হো রাহা হ্যায়। ইয়ে সারে কদম হরিত শহর কে রূপ মে সুরত কি পহচান কো অর সশক্ত করেঙ্গে।
1: বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সুরাটের রূপান্তর প্রসঙ্গে প্রধানমন্ত্রী ওই রাজ্যে সার্কুলার ওয়াটার ইকোনমি মডেল এবং ওয়েস্ট টু ওয়েলথের মতো উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। গত 12 বছরে বিষয়টি গণ আন্দোলনে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
2: ये जो वैश्विक संकट चल रहा है ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी तैयार की है उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था, आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশগত প্রতিবন্ধকতা মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ এবং জন অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের আহ্বানের উপর গুরুত্ব দিয়ে একটি নিবন্ধ শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে ভূপেন্দ্র যাদব যে প্রকৃতি নির্ভর সমাধানের কথা বলেছেন তা দীর্ঘমেয়াদী পরিবেশগত সুবিধা প্রদানে সক্ষম। প্রকৃতি সংরক্ষণ সব প্রজন্মের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
3: उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता।
2: ये एक शब्द है लाइफ।

0: LIFE यानी लाइफ स्टाइल फॉर एनवायरमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफ स्टाइल फॉर एनवायरमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाएं।
1: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতি আমাদের সব থেকে বড় সহযোগী বলে কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়মন্ত্রী ভূপেন্দ্র যাদব উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার পাশাপাশি ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এবং সৌরশক্তির মাধ্যমে লক্ষ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পরিবেশ সুরক্ষাকে একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত করেছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেন, পরিবেশ কেবল আমাদের অস্তিত্বের ভিত্তি নয়, বরং একে সুরক্ষিত রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সব থেকে বড় দায়িত্ব বটে। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ পরিবেশ দিবস উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু এবং আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ এবং বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপের পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800117800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 26 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় সরকার সীমান্ত সুরক্ষা আরও মজবুত করতে স্মার্ট বর্ডার প্রকল্প চূড়ান্ত করছে। স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে আয়োজিত প্রহরী সম্মেলনে ভাষণে জানান, এই প্রকল্পটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী বছর 7-8টি সংবেদনশীল এলাকায় যেখানে সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র সীমান্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, সেখানে এই প্রকল্পের পাইলট পর্বের সূচনা করা হবে।
3: मैं जब सुरक्षित देश कहता हूं तब कोई प्रकट प्रकार के युद्ध से बहुत बड़े खतरे हैं ऐसी बात नहीं करता, मगर क्या हम देश को स्मगलिंग से, ह्यूमन ट्रैफिकिंग से, देश के युवाओं को नशे से सुरक्षित कर सकते हैं? ये सभी चीजें बीएसएफ के चार्टर में होनी और है भी, परंतु हर चीज के लिए सुरक्षा का उपाय हो ऐसी स्मार्ट सुरक्षा ग्रिड बनाने का काम भारत सरकार ने हाथ में लिया है।
1: স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্তে বেআইনি অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের কোনো পরিবর্তন কেন্দ্রীয় সরকার বরদাস্ত করবে না। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা মজবুত করতে অগ্রাধিকার ভিত্তিতে বেড়া দেওয়ার কাজ করা হচ্ছে। ত্রিপুরায় 119 কিলোমিটার দীর্ঘ নতুন করে তৈরি করা সীমান্ত বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এর প্রথম পর্বের নির্মাণ কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
2: রেল, তথ্য সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। সকাল 11:00 নবান্ন সভাগৃহে রেলমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন তিনি। পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেল, মেট্রো রেলের জেনারেল ম্যানেজারদের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। নবান্নের বৈঠক সেরে রেলমন্ত্রী বিকেল 3টায় কলকাতার আকাশবাণী ভবনে আসবেন। এরপর কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেবেন। ওই কেন্দ্র পরিদর্শনের পর দিল্লি ফেরার উদ্দেশ্যে তিনি কলকাতা বিমানবন্দরে রওনা হবেন বলে জানা গেছে।
1: দিল্লির মালবিয়া নগরে সম্প্রতি অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, নিহতদের মধ্যে 1 জন মোজাম্বিকে, 4 জন নাইজেরিয়ার, 1 জন লাইবেরিয়ার, 3 জন কিরগিজস্তানের, 1 জন উজবেকিস্তানের, 1 জন বাংলাদেশের, 1 জন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং 1 জন ইরাকের নাগরিক ছিলেন। অন্য এক প্রশ্ন জবাবে শ্রী জয়সওয়াল বলেন, চলতি বছর এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 1076 জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, যেখানে গত বছর এই সংখ্যা ছিল 3567। ভারতে থাকা বিদেশি নাগরিকদের বিষয়ে তিনি বলেন, দেশে বেআইনিভাবে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন রয়েছে। তিনি বলেন, বাংলাদেশি বেআইনি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে একটি দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে এবং ভারতীয় ব্যক্তিদের জাতীয়তা যাচাই করার জন্য মামলাগুলি বাংলাদেশের কাছে পাঠায়। তিনি বলেন, এই ধরনের অনেক মামলা এখনও বাংলাদেশের কাছে বিচারাধীন।
4: All foreign nationals in India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place and we have several or many of these requests which are still pending with the Bangladeshi side. And

0: We hope and expect that they'll be expedited as soon as possible so that the deportation of people who are illegally staying in India can be taken forward in a smooth and an efficient manner.
1: ভারত পাকিস্তানের বেআইনিভাবে এবং বলপূর্বক দখল করা গিলগিত বালতিস্তানের তথাকথিত বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন আগামী 7 জুন হওয়ার কথা। ভারত তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গিলগিত বালতিস্তান সহ সমগ্র জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সম্পূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল 1947 সাল থেকে জম্মু ও কাশ্মীরের সম্পূর্ণ আইনি এবং অপরিবর্তনীয় সংযুক্তির ফলে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। শুনছেন উপমহাদেশের খবর।

0: শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা সংস্কারের পর নর্দার্ন রেলওয়ে লাইন বা উত্তরাঞ্চলের রেলপথটি পরিদর্শন করেছেন। ঘূর্ণি ঝড় দ্বিতীয়বার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভারত সরকারের অনুদান সহায়তায় এই রেলপথটি পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়। শ্রীলঙ্কার পুনরুদ্ধার প্রচেষ্টার সহায়তা লক্ষ্যে ভারতের দেওয়া ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের সামগ্রিক পুনর্নির্মাণ প্যাকেজের অংশ হিসেবে ৫ মিলিয়ন মার্কিন ডলারের ভারতীয় অনুদানে সংস্কার কাজ সম্পন্ন হয়। ভারত সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান এয়ারকন ইন্টারন্যাশনাল লিমিটেড এই কাজটি রেকর্ড সময়ের মধ্যে সম্পন্ন করে। সিংহলী এবং তামিল নববর্ষ উদযাপনের আগে রেল পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হয়।
1: বালুচ মানবাধিকার কর্মী সামিদিন বালুচ সেদেশের মহিলা কবি হাবিবা পীরজানের কথিত জোরপূর্বক অপহরণের তীব্র নিন্দা করেছেন। পাকিস্তান নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে নির্বিচারে বালুচ নারীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, চলতি বছরের ২৫শে মে করাচিতে পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা হাবিবাকে আটক করে এবং তারপর থেকে তিনি নিখোঁজ। এই মানবাধিকার কর্মীর মতে, ওই মহিলা কবিকে এ প্রথমবার নয়, এর আগে ২০২২ সালেও আটক করা হয়েছিল। এই পরিস্থিতিকে মৌলিক মানবাধিকার গুরুতর লঙ্ঘন বলে স্বামী জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
0: ধারাবাহিক মুদ্রাস্ফীতি, দুর্বল রাজস্ব সংগ্রহ, ব্যাংকিং খাতের দুর্বল পরিস্থিতি এবং জ্বালানির দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি সমস্যার সম্মুখীন হচ্ছে বলে সতর্ক করেছে সেদেশের শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার ঢাকায় অর্থনীতির উপর সিপিডি তার সর্বশেষ পর্যালোচনায় এই তথ্য জানিয়েছে। সিপিডির কার্যনির্বাহী আধিকারিক ফাহমিদা খাতুন বলেন, মুদ্রাস্ফীতি বর্তমানে এক উদ্বেগের বিষয়। জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়ায় স্বল্প নির্দিষ্ট আয়ের পরিবারগুলির ক্রয় ক্ষমতা আরও কমে যাচ্ছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, এপ্রিলে মুদ্রাস্ফীতি হার বেড়ে 9.04% দাঁড়িয়েছে, অথচ দ্রব্যমূল্য বৃদ্ধির তুলনায় মজুরি বৃদ্ধির হার অনেক পিছিয়ে রয়েছে। ব্যাংকিং খাত নিয়েও সিপিডি উদ্বেগ প্রকাশ করেছে।
1: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছে। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সুদর্শন চক্রের মূল উপাদান হিসেবে রাশিয়ার S-800 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে বলে জানায়।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জন ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনে ৬৬ জনকে পদ্ম সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর রাষ্ট্রপতি ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী সহ মোট ১৩১টি পদ্ম সম্মান প্রদান করবেন।
1: কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ১০ জুন পর্যন্ত সেখানে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। কেরালামের উত্তর অংশের ৮টি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করেছে IMD। রাজধানী তিরুবনন্তপুরম সহ কেরালামের দক্ষিণ অংশের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে যাওয়ার সময় মৎস্যজীবীদের সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
0: জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশিয়াকাপ হকির সেমিফাইনালে ভারত পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ৮-১ গোলে জিতে জাপান ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে। মহিলাদের অনূর্ধ্ব ১৮ এশিয়াকাপে ভারতীয় দল আজ সেমিফাইনালে চীনের কাছে পেনাল্টি শুট আউটে হেরে প্রতিযোগিতার স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেছে। ৪ কোয়ার্টার জুড়ে ২-২ গোলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ড্রয়ের পর ভারত শুট আউটে ১-৩ গোলে হেরে যায়।
1: মীরা আন্দ্রিভা পোল্যান্ডের মাজা কোয়ালিনস্কা আগামীকাল ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে কোয়ালিনস্কা দিয়ানা স্লাইডারকে হারিয়ে এবং অপর সেমিফাইনালে আন্দ্রিভা ইউক্রেনের মার্তা কাস্তককে হারিয়ে ফাইনালে উঠেছেন।
0: বিশ্ব যোগাসন প্রতিযোগিতা ২০২৬-এ ভারত ৫টি সোনাসহ মোট ৬টি পদক জিতেছে। ভারতের সাব জুনিয়র বালক ও বালিকা উভয় দল নেপালকে পরাজিত করে সোনা জেতে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

0: হাটুর এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 ব্যবধান হারিয়ে ফাইনালে উঠেছে।
1: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়।

বৃষ্টি ভেজা দিনে আকাশ ক্রমাগত গর্জায়, চৈতন্য তার যাবতীয় বেড়াজাল খানিক শিথিল করে বুঝি। হয়তো সে চেতনা ভেদ করে হঠাৎ এক পশলা বৃষ্টি, নিবিড় করে তাকালে জলের বিন্দুতে গোটা দুনিয়ার উল্টো হয়ে ফুটে ওঠা। ওই বিন্দুর দিকে তাকিয়ে কখনো বুঝি একমাত্র দৃশ্যমান বলে মনে হয় একাকী কোনো এক বনফুলকে। একরের পর একর সবুজ যখন নিমেষে খালি হয়ে যায়, লুপ্ত হতে থাকে চেনা পাখিরা, বেনিয়মী জালে জড়াতে থাকে সামুদ্রিক জীব সতীক প্রতিকূলতার মাঝে, নীরব অথচ দৃঢ় এক প্রতিরোধ বুঝি এমনই বনফুলেরা। প্রকৃতি জন্ম দেয় আসলে অপ্রত্যাশিত স্থানে, পরিবেশের দিকে ভালো করে দেখতে গেলে থমকাতে হয়, ধীর হতে হয়, লাগে মনের যোগ, সেই তো সত্যিকারের দেখা। পরিবেশ নামের সিস্টেমের অদ্ভুত নিয়ম, আনন্দ বিস্ময় এবং একাকী আবিষ্কারের সম্ভাবনার মুখোমুখি দাঁড় করানো, সব অচেনা একত্রে গুচ্ছ বেঁধে তারপর গড়ে ওঠে প্রকৃতির নিজস্ব বাগান। কোনো নকশা ছাড়া যে রচন, আদিগন্ত আকাশ আর পৃথিবীর মধ্যে এক সহযোগিতার পরিকল্পনা বুঝি এই পরিবেশ। রোজকার ঘামে ভেজা হিসেব নিকেশের যে নিহাত অকিঞ্চিতকর যাপন, তা ছেড়ে পালাতে চাইলে সুরধরে প্রায়শই বাংলা গান। দেখবেন এমন দিনে জীবনের নোঙর জুড়ে শুধু গান আর গান, হয়তো গলা মেলায় চকর পাখি ভাট ফুল জীবনানন্দের কবিতা, তার শিরায় শিরায় কত কিসিমের কথা, প্রস্তুতিহীন অনর্গল দিনরাত্রি, গরম ভাত, ইষ্টিকুটুম পাখির ডাক, লুনা হাওয়া বাতাস, বাংলার দৈনন্দিনে চেনা জানা। বাঙালির জীবনে প্রকৃতির যে গহন দেওয়া নেওয়া, আজ তা ফিরে দেখা এই বিশ্ব পরিবেশ দিবসে। আজ খানিক গল্প, খানিক মায়া আর গান বুনতে আপনাদের সঙ্গে বসেছি সবুজের গান নিয়ে আমি সৃজিতা।

বলুন তো কেমন করে বাঁচব আমরা ঠিকানাহীন হয়ে? শুধু বন থেকে, পাহাড় থেকে, নদী আর সমুদ্রের ধার থেকে উচ্ছেদ হয়ে বুঝি মানুষ ঠিকানা হারাচ্ছে? আমরা ভেবে দেখুন, যারা নাগরিক সভ্যতায় তুলনায় নিশ্চিন্ত, তারাও তো হারিয়ে ফেলছে নিজেদের। শুধু খামখেয়ালি প্রকৃতির দাপটে হারিয়ে যাওয়া নয়, শরীরে বেঁচে থেকেও তরুহীন, পাখ পাখালিহীন। এই যে আমরা অসুস্থ, আমাদের সঙ্গে তেমন দাপটের সঙ্গে আছে কি কোনো পরিকল্পনা? হয়তো আমাদের যারা বলতাম অপর, সেই সমস্ত মানুষ সমাজের প্রান্তিক মানুষ আমাদের মসিয়া হয়ে উঠছেন ধীরে ধীরে। তাদের দেখানো রাস্তা খুঁজতে বাংলার কিছু গল্পে আজ পাড়ি জমানোর পালা। প্রকৃতিমুগ্ধ চঞ্চল চরিত্রদের মনে করা, যেমন ছিল ধরুন অতিথি গল্পের তারাপদ, যে তারাপদকে পারিবারিক স্নেহবন্ধন বাঁধতে পারেনি, যে তারাপদ বারবার ঘর ছেড়ে প্রকৃতিকে ভালোবেসেছিল। যখন সে দেখত নদী দিয়ে বিদেশি গুণটানা নৌকো চলেছে, গ্রামের অশ্বত্থ গাছের নিচে আশ্রয় নিয়েছে দূর থেকে আসা সন্ন্যাসী কিংবা বেদেরা নদী তীরের মাঠে ছোট ছোট চাটাই বেঁধে বাখারি ছুলে চাঙারি তৈরি করছে, তখন

ওহে প্রকৃতি, স্নেহহীন স্বাধীনতার জন্য চঞ্চল হয়ে উঠত। রবীন্দ্রনাথ লিখেছেন, গাছের ঘন পল্লবের উপর যখন শ্রাবণের বৃষ্টিধারা পড়িত, আকাশে মেঘ ডাকিত, অরণ্যের ভেতর মাতৃহীন দৈত্য শিশুর ন্যায় বাতাস ক্রন্দন করিতে থাকিত, তখন তাহার চিত্ত যে উচ্ছৃঙ্খল হইয়া উঠিত। নিস্তব্ধ দ্বীপ্রহরে বহুদূর আকাশ হইতে চিলের ডাক, বর্ষার সন্ধ্যায় ভেকের কলরব, গভীর রাতে শৃগালের চিৎকার, সকলই তাকে উতলা করিত। শ্রোতাবন্ধু, আজ সেই বলাইদের গল্প।

যে গল্পের কথা বলবো যখন তার রচনা সে সময় পৃথিবী এতটা বিপন্ন ছিল না, তবু প্রকৃতিপ্রেমী এক লেখক প্রকৃতির বিপন্নতা আগেই বুঝতে পেরেছিলেন। তাই তো আজ থেকে এত বছর আগে যন্ত্রসভ্যতার আগ্রাসনে পৃথিবীর কি করুণ পরিণতি হতে পারে সেই ছবি এঁকেছেন সাবুলতলার মাঠ গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের শুরুতেই লেখকের ছোটবেলায় কাটানো সাবুলতলার মাঠ জুড়ে মস্ত বড় কি এক কারখানা বসছে। শুধু তাই নয়, মাঠের উপরে বসছে বড় রেল লাইন। এই কারখানা প্রতিষ্ঠিত হওয়ার ফলে হারিয়ে যাচ্ছে প্রিয় সাবুলতলার মাঠের পুরনো প্রকৃতি পরিবেশ। কারখানা স্থাপনের সঙ্গে সঙ্গে গাছপালা পশু পাখি সব কিছু হারিয়েছে তাদের নিজেদের অস্তিত্ব।

উন্নয়ন আর পরিবেশের দ্বন্দ্বে বিপন্ন মানবাত্মা। পৃথিবীতে যন্ত্র যত বৃদ্ধি পাচ্ছে, যন্ত্রণাও তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে। যন্ত্রের দানবীয় গর্জন, চিমনি থেকে গলগল করে বেরিয়ে আসা দৈত্যের মতো কালো ধোঁয়া কেবল মানুষ নয়, সব ধরনের প্রাণী আর উদ্ভিদের অস্তিত্ব বিপন্ন করছে। শাবলতলার মাঠ গল্পে আমরা দেখতে পাব গ্রাম মাঠ দখল করে শিল্প কারখানা গড়ে ওঠার কাহিনী। কলকারখানা বসছে বোধ হয় কতদূর নিয়ে, তা বাবু অনেক দূর নিয়ে, ওই বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির চড়া পর্যন্ত। গ্রামগুলো সব কোথায়? সব উঠিয়ে দিয়েছে। মাঠ ঘাট প্রান্তর জলাশয় সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে কলকারখানা নির্মাণের প্রয়োজনে। বিঘ্নিত প্রকৃতির ভারসাম্য, ধ্বংস হচ্ছে ইকোলজিক্যাল ব্যালেন্স। পশু পাখি তাদের বাসস্থানের পরিবেশ হারিয়েছে। যে শাবলতলার মাঠ ঝোপঝাড়ে পূর্ণ ছিল, পরিপূর্ণ হয়েছে তা ইট কাঠ পাথরে। বিভূতিভূষণ আক্ষেপ করে লিখেছেন, আমার সেই ছেলেবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল, কোথায় গেল সেই মাঠ শ্রোতাবন্ধু, সেই সৌন্দর্য, সেই নির্জনতা।

কুশল পাহাড়ি, বিভূতিভূষণের আরেক গল্প। প্রকৃতির অপরূপ ছবি যেমন ছিল এই গল্পে, তেমনি প্রকৃতির মাঝে মানুষ কতটা সুস্থ, স্বাভাবিক এবং শান্তিতে বসবাস করতে পারে সেই বয়ানও আছে। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন এই গল্পকে আরণ্যক উপন্যাসের সংক্ষিপ্ত রূপ বলা হয়। বন্য জীবজন্তু, জলপ্রপাত আর বনভূমির দৃশ্যে মোড়া অরণ্যময় সুন্দরগড় স্টেট, সেই জায়গায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা যেন লিখতে বসেছেন বিভূতিভূষণ। সুন্দরগড় প্রকৃতির লীলা নিকেতন, তাই লীলা নিকেতন বললেন যে জায়গাকে, লেখক তার এক টুকরো ছবি তুলে আনার চেষ্টা করছেন। প্রকৃতির এই রূপ এবং সৌন্দর্য যাতে হারিয়ে না যায় সে কামনা করেছেন। লিখছেন, বর্ষার দিনে পথের এই সৌন্দর্যের তুলনা হয় না। সেদিন ভাবছিলুম আজ এই বন যেন শেষ না হয়, শেষ হলেই তো মায়া ফুরিয়ে যাবে, আবার পড়বে লোকালয়, তখনই শুরু হবে ব্ল্যাক মার্কেট খবরের কাগজ, হপ্তায় একদিন ভাত খেও না উপদেশ, উদ্বাস্তু সমস্যা। এরকম মায়া জগতের মধ্যে দিয়ে যতদিন চলে চলুক গাড়ি, নগর কেন্দ্রিক সভ্যতার নানা ঝঞ্ঝাট থেকে মুক্ত হয়ে বোঝাই যাচ্ছে লেখক বিভূতিভূষণ প্রকৃতির মাঝে দিন কাটাতে চেয়েছেন। প্রকৃতির রূপ লাবণ্যে বিলীন হতে চেয়েছেন। পাহাড়ি জল বেশ উপকারী, গল্পে বলেছেন এদেশের জলের গুণ আছে বটে। অগ্নিমান্দে ভুগছিলাম গত এক বছর, ক্ষুধাবোধ একেবারে ছিল না, বেশ পেট ভরে চিঁড়ে দই ও ফল খেয়ে ঝর্ণার নির্মল জল পান করে আবার গাড়ি ছেড়ে দিলাম। বিশুদ্ধ পানীয় জল মানুষকে সুস্থ করছে, তার বেড়ানোর আনন্দে আরুখানিক আনন্দ জুড়ে দিচ্ছে, তাই উন্নত সভ্যতা হিসেবে যে প্রয়াস আমাদের শরীর এবং মন নিস্তেজ করে দিচ্ছে তা নিয়ে আক্ষেপ করেছেন বিভূতিভূষণ। থেকে যেতে চেয়েছেন সুপ্রাচীন প্রকৃতির কোলে। লিখেছেন, সব যেন এখানে সুপ্রাচীন, প্রাচীন সাধু, প্রাচীন শালবৃক্ষ, প্রাচীন শিলাসন, প্রাচীন অরণ্যভূমি। মনে হলো এই পরিবেশ ছেড়ে আর কোথাও যাচ্ছি নে, থেকে যাই এখানে। এই যে আধুনিক শহরের সভ্যতার বৈষয়িক হিসেব, ভোটের আগের হাঙ্গামায় ফিরে না এসে থেকে যেতে চাওয়া প্রকৃতির কোলে, তাই তো আমাদের আরও বেশি প্রকৃতি লগ্ন করে। গল্পের শেষে বলছেন, মানুষ মুক্ত, সেই নিজেকে নিজে বেঁধেছে, সেই অনুভব করুক সে মুক্ত, সে মানুষ, সে মুক্ত, মুক্ত পৃথিবী, মুক্ত প্রকৃতি মানুষের বেঁচে থাকার প্রধান উপাদান। সে বার্তা তো বাঙালির পূর্বজদের দেওয়া।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আদ্যন্ত এক প্রকৃতি প্রেমিক। তার প্রত্যেকটি রচনায় প্রকৃতি তার সৌন্দর্যের ডালি নিয়ে উপস্থিত। শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, সেই সঙ্গে থাকে প্রকৃতি হারিয়ে যাওয়ার যন্ত্রণা। আরণ্যকে সত্যচরণের কাছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেমন ধরা দিয়েছে, তেমনি অরণ্য প্রকৃতিকে ধ্বংস করার জন্য বারবার সত্যচরণ ধিক্কার দিয়েছে নিজেই নিজেকে। চলে আসে সেই সত্যচরণ কাজ ছেড়ে, হাঁপিয়ে ওঠে। একইভাবে আমরা দেখি যন্ত্রসভ্যতার আগ্রাসন সাবলতলার মাঠকে গ্রাস করছে দেখে লেখকের হৃদয়ে যন্ত্রণায় কাঁদছে। কলকারখানার বৃদ্ধি কিভাবে প্রকৃতি ধ্বংস করছে তারই ছবি। আবার শ্রোতাবন্ধু, বিভূতিভূষণের কত গল্পের কথা এই সবুজ ঘাঁটতে বসলে মনে পড়ে। মৌরি ফুল, কি অপরূপ চিত্র সেখানে, মেঘমল্লার। প্রকৃতি এবং চরিত্র মিলেমিশে একাকার হয়ে গেছে। রবীন্দ্রনাথের বলাই গল্পে একটি গাছ যেমন বলাইয়ের প্রতিরূপ হয়ে উঠেছিল, মেঘমল্লারেও প্রকৃতি যেন তেমনই এক চরিত্রের প্রতিরূপ হয়ে উঠেছে। পুঁই মাচা আরও এক গল্প। পুঁইলতার বেড়ে ওঠার মধ্যে গল্পের প্রধান চরিত্র খেন্তির বেড়ে ওঠাকে আশ্চর্যভাবে মিলিয়েছিলেন। আর যে গল্পের কথা বলছিলাম, কুশল পাহাড়ি, সেখানে যেমন প্রকৃতির বিশুদ্ধ রূপ তার বর্ণনা আছে, তেমনি যন্ত্রসভ্যতা কিভাবে একটা জাতিকে বিকল করে তুলছে সে কথা পাঠককে স্মরণ

করে দিয়েছেন। ওই যে বলছিলাম, বাঙালির এসব গল্পের মধ্যে যে শুধু প্রকৃতির চিত্র ধরা আছে তা তো নয়, আছে প্রকৃতি বিনষ্ট হওয়ার চিত্র। স্রষ্টারা যে জানতেন প্রকৃতি হারা হয়ে মানুষ একদিন বিপন্ন পরিবেশের সম্মুখীন হবে, তাই মানবজাতিকে প্রকৃতি রক্ষা করার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন এমন কত রচনায়। পরিবেশের কথা, তার গল্প, তার ইতিহাস আমাদের জীবনে, আমাদের সাহিত্যে নানাভাবে রয়েছে, রয়েছে আমাদের প্রেয়সীর কল্পনাতেও। সবুজের প্রিয় গান।

0: Hey, jiri batashi urao.
1: সবুজের গান থেকে দানি সরগমে আগামীকাল হারানো দিনের গানে আপনাদের জন্য কি অপেক্ষা করছে শুনে নেওয়ার পালা। পামা গারিসা তার চোখের জটিল ভাষা কিংবা ধাধা পামা গারে রাগ সঙ্গীতের ক্ষেত্রে এসব টান সরগমের জটিল তত্ত্ব বোঝার আশা অনেকাংশেই আমাদের জলাঞ্জলি দিতে হয়। অথচ একটু খেয়াল করে দেখুন, বাংলা আধুনিক গানের ক্ষেত্রে কিন্তু এই সরগমের ব্যবহারই গানের গুণমান আর সুরমাধুর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। যে সুরের চলন অত্যন্ত সহজবোধ্য এবং মনোগ্রাহী, আসুন না হারানো দিনের গানের আসরে তেমনই কিছু বাংলা আধুনিক গানে তান সরগমের ওঠা পড়ার খেলায় আমরা বুঁদ হয়ে কাটাই রাতের একটি ঘন্টা। শুনতে হলে কান পাতুন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। আগামীকাল ভারতীয় সময় ঠিক রাত 11টায় শ্রবণ সঙ্গী হয়ে থাকবেন সাধনা রায়। সবুজের গান, বাঙালির সবুজের ভাবনায় যাব, তবে আবার এক শ্যামল সুর ধরে রইলেন অনুপ ঘোষাল।

বাঙালির সাহিত্যে পরিবেশ ভাবনা বা পরিবেশ কেন্দ্রিক পাঠ দেখুন আধুনিক যুগের ফসল। আধুনিক দৃষ্টিতে দেখলে চর্যাপদ থেকে শুরু করে উনিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলা গদ্যে বা পদ্যে যা কিছু লেখা হয়েছে, কেউ কেউ হয়তো বলবেন পরিবেশ ভাবনার কোনো স্পষ্ট ছাপই নেই তাতে। আছে বঙ্গ প্রকৃতির নিসর্গ চিত্র, ইংরেজিতে বলা যায় যাকে নেচার রাইটিং বা প্রকৃতি লিখন। এদিকে ভেবে দেখুন তো চর্যাপদের আরণ্যক পরিবেশ, বৈষ্ণব পদে সমুদ্রে প্রকৃতির মাঝে প্রতিকূল অবস্থায় কাটানো, মঙ্গলকাব্যের মেয়েদের বারো মাসায় ছয় ঋতুর বর্ণনা, শুধুই কি প্রকৃতি চিত্র? উনিশ শতকের প্রথমেও তো তাই, প্রত্যক্ষ বা সচেতন পরিবেশ ভাবনা বাংলা সাহিত্যের প্রথম পাঠ পর্বে থাক বা না থাক, সাহিত্যের অঙ্গনে প্রকৃতি যে প্রকাশিত হয়নি এমন তো নয়। ধরুন চর্যার পদে আছে আকাশ, পাহাড়, গাছগাছালির মাঝে বেড়ে ওঠা এক শবরী মেয়ের গল্প, উঁচু উঁচু পাহাড়ের মাঝে শবরী বালিকার প্রকৃতি স্নিগ্ধ বর্ণনা, আছে জ্যোৎস্নার স্নিগ্ধ প্রকৃতির টুকরো টুকরো ছবি, আছে কার্পাস ফুলের ফুটে থাকা কিংবা ফসল পেকে ওঠার প্রকৃতি লিখন, নদী বিধৌত বাংলার ছবি আছে, নদী নির্ভর নৌ বাণিজ্যের কথা আছে, আবার আছে হরিণ শিকার প্রসঙ্গে প্রকৃতি বিরুদ্ধতার নিদর্শন, মানুষ কিভাবে নিজের প্রয়োজন মেটাতে প্রকৃতির উপর তার সন্তানদের উপর আঘাত হেনেছে, বাংলার সাহিত্য তো তারই বার্তাবাহী। মানুষ সেই আদিম ক্ষণ থেকেই অনেকাংশে পরিবেশ এবং প্রতিবেশ নির্ভর, তারই টুকরো টুকরো কথা যে এইসব। প্রকৃতি নিমগ্নতার হাত ধরে বৈষ্ণব পদে রাধার বিরহ গাতা এসেছে, প্রকৃতির বর্ণমালায় যারা সেজে উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে পড়ে ভরা ভাদ্র দিনে বিরহের জ্বালার কথা। আসলে প্রকৃতির টুকরো ছবি যে আমাদের কত ভাবের বার্তাবাহী। আবার দেখুন আমাদের যে প্রাগাধুনিক সাহিত্য, তার একটা বড় অংশ জুড়ে আছে অনুবাদ সাহিত্য। খেয়াল করে দেখলে রামায়ণ মহাভারতের বাংলায় যেসব অনুবাদ হয়েছে তাতে আমরা পাই রাজাদের মৃগয়া, মুনিদের বনি জীবনযাপন, বানরদের আত্মগোপন করে থাকা, এইসব বনযাপন তো প্রাচীন সাহিত্যে বিরল নয়। প্রকৃতির ভাবনা এখানেও কাজ করেছে, কারণ বনির বর্ণনায় এমন কিছু দৃশ্য বা গাছের বর্ণনা পাওয়া গেছে বাংলার বাইরে চোখে পড়ে না সেভাবে, এবং উল্লেখ করতে হয় মূল রামায়ণেও নেই। আরও একটু পিছিয়ে এসে যদি মঙ্গলকাব্যের কথা বলেন, মানুষ কিভাবে নিজের অবচেতনে বা সচেতনে প্রকৃতিকে এবং পরিবেশের সুজলা সুফলা সুশোভিত দিকগুলির উপর পরম নির্ভর করে জীবন জীবিকা ধারণ করেছে তারই তো প্রমাণ মঙ্গলকাব্যের বিভিন্ন ধারা। এই যে পুন্নিপুকুর, গোকুল, জমপুকুর, ইতু, অশোক ষষ্ঠী, এমন বাংলার জনপ্রিয় নানা ব্রত এখনো তো গ্রাম শহরে মায়েরা কিছু কিছু পালন করেন, ব্রতের সঙ্গে জড়িয়ে থাকে ব্রতের ফল।

বল, সাধারণত সমৃদ্ধির কামনা। যা, বাংলায় ধন সম্পদ বলতে সাধারণ মানুষের কাছে কখনোই অর্থ ছিল না। বাংলার মানুষের কাছে ধন জমানো মানে ধান জমানো, সম্পদ ধানই জমি, ধানই বাংলার ধন। শ্রোতাবন্ধু, এই যে প্রকৃতি নির্ভরতা ছাড়া আর কিছু নয়, শ্রুতি নির্ভর এই যে সংস্কৃতি, বাংলার লোকাচার ব্রত সবই বৃক্ষ প্রকৃতি প্রাণীদের নিয়ে, প্রকৃতি সংরক্ষণ, জীব বৈচিত্র্য নিয়ে বাঁচা, জল বাঁচানোর এমন রূপক আমাদের জীবনে সেই কবে থেকে প্রবাহমান।

বাংলার সাহিত্যে পরিবেশের জড়িয়ে থাকায় যার নাম না বললেই নয়, তিনি মহাপ্রকৃতির অনুভবী জীবনানন্দ দাস, যে জীবনানন্দ দেখেছেন মানুষের সকল কাজ চিন্তার মাঝে পরিবেশ চেতনাকে, কাজ এবং চিন্তা পরিবেশের আবেশে প্রাণবন্ত হয়ে উঠেছে। শীতের কুয়াশা, হেমন্তের ম্লান মুখ, চৈত্রের বাতাস, এসব অনুভূতি মানুষের প্রাণকে সতেজ করে তোলে। কবি মন আকাশকে তুলনা করেছেন জীবনের নীল।

অঘ্রান রাতকে কবি দেখেছেন, দেখিয়েছেন। আমলকি পাতার ফাঁকে ফাঁকে দেখেছেন নক্ষত্রের ভিড়, দেখেছেন পৃথিবীর তীরে ধূসর বাড়ির চিত্র, শীতের ঘুমের অন্ধকার কাটিয়ে হেমন্ত লক্ষ্মীর সমাবেশ দেখেছেন কবি জীবনানন্দ। পৃথিবীর ধ্বংসাত্মক অন্ধকারে কবি শুনেছেন মানুষের অস্পষ্ট বিলাপ, জীবনের হেমন্ত সৈকতে ভেসে ভেসে মৃত্যু পর্যন্ত মানুষ আলোকমুখে কর্ম আর গান গেয়েছে। এমনই কত শ্যামল ভাবনা জীবনানন্দ জুড়ে।

প্রকৃতির সঙ্গে জড়িয়ে মরিয়ে বাঁচা মানুষ প্রকৃতিকে কাজে লাগায়, ঠিক তেমনভাবেই যেমন করে আমাদের কাজে লাগে নিকট আত্মীয়দের। এ সম্পর্ক দমনের নয়, অধিকার স্থাপনের। কে না জানে অধিকার করে সব কিছু পাওয়া যায় না, বরং ভয় থাকে হয়তো কোনোদিন বা প্রতিশোধ নেওয়া হবে। তাই বুঝি বারে বারে উঠে আসে আমাদের সৃজনশীল সত্তার প্রসঙ্গ। নিজের প্রয়োজনই নত যেন হয়ে বসে মানুষ প্রকৃতির সামনে, বলগায় বাঁধে তার প্রয়োজনকে, প্রকৃতির অনুমতি নিয়ে তার সঙ্গে পরামর্শ করে মানুষ বুঝে এগোয় তার নিজের বিকাশে। তাই তো আমাদের তাকে নিয়ে গান, সে প্রাণের গান ধরে। আজ বিশ্ব পরিবেশ দিবসে শুনলেন সবুজের গান, খানিক সবুজের গল্প, মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানে। সঙ্গী হয়েছিলাম আমি সৃজিতা। দেখা হবে অন্য কোনো দিন। শুভরাত্রি শ্রোতাবন্ধু।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:26। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 48 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:28 হয়ে 54 সেকেন্ড। একটু পরেই শুনবেন DTH বাংলার সম্প্রচার।

ডিডিজ বাংলা পরিষেবায় এখন থেকে রাত দুটো অবধি শুনবেন বাংলা আধুনিক গান, রাত দুটো থেকে তিনটে পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং রাত তিনটে থেকে ভোর চারটে অবধি শুনবেন নানা ধরনের গানের সম্ভার নিয়ে, নানা রঙের গান শুনবেন শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গান। এই অনুষ্ঠানে প্রথমে কয়েকটি গান শুনে নিন সুমন কল্যাণপুরের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:30। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শুনছেন এখন সুমন কল্যাণপুরের কণ্ঠে গান।

শুনছেন আপনারা বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিজ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:59 হয়ে 16 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানের প্রথম ঘণ্টায় শুনছিলেন সুমন কল্যাণপুরের কণ্ঠে গান। এবারে কয়েকটি গান শুনে নিন কিশোর কুমারের কণ্ঠে।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। এতক্ষণ শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে গান, এবারে শুনে নিন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে

পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন অন্তরের ভালোবাসা, ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:16 হয়ে 5 সেকেন্ড। পরের গান আশা ও ভালোবাসা, ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:43:30। এবারে কুমার শানুর কণ্ঠে ছায়াছবির নাম রাম শ্যাম।

বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠানের আজকের শেষ গান তিন মূর্তি ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

তিন মূর্তির ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে গান দিয়ে শেষ হল বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআরএফ এ। এখন শুরু হচ্ছে

শুনছেন নানা রঙের গান, রীনা দাস বাউলের কণ্ঠে লোকগীতি শোনার পর এবারে অজয় চক্রবর্তীর কণ্ঠে নজরুলগীতি।

সঙ্গীতা মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শোনার পর এবারে ভক্তিমূলক গান শুনে নিন নানা রঙের গানের অনুষ্ঠানে সুখদেব গোস্বামীর কণ্ঠে।

শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলার পরিষেবায়। আজকের শেষ ভক্তিমূলক গান শুনে নিন সোহিনী রায়চৌধুরীর কণ্ঠে।

0: সোহিনী রায়চৌধুরীর কণ্ঠে ভক্তিমূলক গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় ভোর চারটে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।
1: অনুষ্ঠান প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, রাগ নটভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, রাগ নটভৈরব। তবলায় ছিলেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। এবারে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব, তবলায় ছিলেন পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। আর কিছুটা সময় তারপরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে জালও দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 6ই জুন, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। শুরু হচ্ছে গল্পের অনুষ্ঠান চিরন্তন।

আমাদের গল্প তো সবার শুনতে ভালো লাগে, কিন্তু সেই গল্প নানান কিছুকে ভিত্তি করে আমরা তৈরি করি। আর তার মধ্যে একটা বিশেষ বিষয়, অস্থিরতা। আজকের এই দৌড়ের জীবনে অস্থিরতা আমাদের সবাইকে কেমন করে যে গ্রাস করে কম বেশি সবাই বুঝতে পারি। আর সেই অস্থিরতাকে নির্ভর করি আজকের গল্প। গল্প তো শুনি, কিন্তু প্রত্যেক দিনের মতো আজও বলবো, গানেও থাকে এক গল্প, সুরে বাঁধা সেই গল্প। আমাদের যেন এই গল্পকেই

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম স্বরাজ রায়ের গলায় সুন্দর এই গানটি, স্থির হয়ে বস। তাই তো, আমরা নিজেরা কতটা স্থির হতে পারি। যাই হোক, গল্পেই বরং চলে যাই। অঞ্চলটির নাম শান্তিপুর, কিন্তু নাম শান্তিপুর হলেই কি আর সবাই শান্তিতে থাকে? গ্রামের এক যুবক অর্ণবের জীবনে শান্তি বলতে কিচ্ছু ছিল না। কেন না, সে কিন্তু অত্যন্ত মেধাবী, পরিশ্রমী আর ছিল স্বপ্নীল এক মানুষ। কিন্তু একটা বড় সমস্যা, কোনো সিদ্ধান্তই স্থিরভাবেও নিতে পারে না। একদিন হয়তো ভাবলো ব্যবসা করবে, পরদিনই মনে হলো চাকরি করাই ভালো, আবার তারপর দিন হঠাৎ মনে হলো উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়াই ভালো। প্রত্যেকটা নতুন ভাবনাই ওর কাছে সঠিক বলে মনে হতো, আর আগের সিদ্ধান্তটা ভুল বলে মনে হতো। ফলে দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু অর্ণবের জীবনে কোনো অগ্রগতি নেই। কি করা যায়, কি বা করা যায়? ওর বাবা প্রায় বলতেন, দেখ নদীর জল যদি প্রতি মুহূর্তে দিক বদলায়, তবে সে কোনোদিন কি

সমুদ্রে পৌঁছতে পারে। কিন্তু অর্ণব এই কথাটার গভীর অর্থ বুঝতে পারত না, ফলে কেমন যেন এক দিশাহীনভাবেই তার লক্ষ্যে একবার এদিক একবার ওদিক একবার সেদিক, কোনটা যে ঠিক তা সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। কিন্তু তার থেকেই তো মনের মধ্যে এক আরো অস্থিরতা আরো হতাশা এগুলো জন্ম নিতে লাগলো। কিন্তু সমস্যা আছে, সমাধান নেই, তা তো হয় না। তাই এক অদ্ভুতভাবে সমাধানের পথ অর্ণব পেল। কিভাবে?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শিউলির গলায় শুনছিলাম গান এক ছুটে অফুরান, তাই তো? এক ছুটে আমাদের অনেকেরই অনেক কিছু পেয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু পাই কি? সহজে আমরা পাই না। যাই হোক, বাবার কথা শুনে অর্ণব একদিন ওদেরই অঞ্চলের এক প্রবীণ শিক্ষক অচিন্ত্যবাবুর কাছে গেল। বলল, স্যার, আমি না ভীষণ অস্থিরতায় ভুগছি, কোনো সিদ্ধান্ত আমি নিতে পারছি না। মনে হয় সবসময় যেন সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে, কি করব স্যার? অচিন্ত্যবাবু মৃদু হেসে বললেন, যা বাড়িতে বলে আয়, স্যারের সঙ্গে বেড়াতে যাব, চল কাল সকালে আমার সঙ্গে পাহাড়ে যাবি। ব্যাস, পরদিন চলল অর্ণব স্যারের সঙ্গে পাহাড়ে। ভোরবেলা তারা রওনা দিল। সেই পাহাড়ে যাওয়ার মাঝপথে পৌঁছে অচিন্ত্যবাবু একটা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে অর্ণবকে বললেন, বল কোন রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে? অর্ণব কিছুক্ষণ দেখে বলল, স্যার এই ডান দিকের রাস্তা বোধহয় ভালো হবে। বেশ চল। ওরা দুজনে হাঁটতে শুরু করলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরই অর্ণব বলল, না স্যার, মনে হয় বাম দিকের রাস্তাটাই ভালো ছিল, তাই চল দেখি। তারা আবার ফিরে এলেন সেই চার রাস্তার মোড়ে, বাঁ দিকে যাওয়া শুরু হলো। কিছুক্ষণ পর আবার অর্ণবের মনে হলো, এই রাস্তাটা বোধহয় ঠিক হচ্ছে না, না মাঝের রাস্তাটা, স্যার মাঝের রাস্তাটা বোধহয় ভালো। আবার ফিরে এলেন। এইভাবে তারা দুজনে অনেকটা রাস্তা যায়, আবার ফিরে আসে চার রাস্তার মোড়ে, আবার অন্য রাস্তা। তারা চলছে কিন্তু এগোচ্ছে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম রত্নেন্দু ভাদুরীর গলায়, আর গল্পের মধ্যে দিয়ে আমরা অর্ণব আর অচিন্ত্যবাবুর কথায় জানছি যে বেশ কয়েক ঘন্টা কেটে গেল কিন্তু তারা একই জায়গায় রয়ে গেলেন, সেই চার মাথার মোড়ে। অচিন্ত্যবাবু তখন ওকে বললেন, আচ্ছা আজ আমরা কোথাও কি পৌঁছতে পারলাম? না স্যার। কেন বলতো? কারণ আমরা বারবার রাস্তা বদলেছি, একে বলে ব্রায়োনিয়ান মুভমেন্ট। একবারই পথ, আবার অন্য পথ, আবার আরেক পথ। অচিন্ত্যবাবু মৃদু হেসে অর্ণবকে বললেন, এটাই তোর জীবনের গল্প। অর্ণব চুপ করে রইল। তিনি বললেন, দেখ পৃথিবীর কোনো সিদ্ধান্তই শতভাগ নিশ্চিত নয়। মানুষ তথ্য সংগ্রহ করে, বিচার বিশ্লেষণ করে, তারপর একটা সিদ্ধান্ত নেয়। এরপর ওই সিদ্ধান্তকে সফল করার জন্য

কাজ করে। একটু থেমে বললেন আবার, জীবন মানে ঠিক কি বলতো? অর্ণব চুপ করে তাকিয়ে থাকে। অচিন্ত্যবাবু ওর পিঠ চাপড়ে বলেন, লাইফ ইজ অ্যান এক্সপেরিমেন্ট। অস্থির মানুষ সিদ্ধান্তের পিছনে শক্তি ব্যয় করে, আর স্থির মানুষ সিদ্ধান্তকে সফল করতে শক্তি ব্যয় করে। অর্থাৎ একজন শুধু সিদ্ধান্ত পাল্টায়, আরেকজন সিদ্ধান্ত নিয়ে তাকে সফল করতে চায়। এই কথাগুলো অর্ণবের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। অচিন্ত্যবাবু একটা শুকনো বীজ নিয়ে ওর হাতে তুলে দিয়ে বললেন, আচ্ছা বলতো, এই বীজটি যদি প্রতিদিন এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় পুঁতে দেওয়া হয়, তাহলে কি এর থেকে গাছ হবে? অর্ণব বলে, না স্যার, কখনোই না। ঠিক তাই, স্বপ্ন হচ্ছে ওই বীজের মতোই, তাকে সময় দিতে হয়, যত্ন নিতে হয়, ধৈর্য রাখতে হয়। সেদিন বাড়ি ফিরে অর্ণব নিজের জীবনের লক্ষ্য নিয়ে গভীরভাবে চিন্তা করতে বসল। কাগজে লিখল ওর শক্তি ও দুর্বলতা, ওর সুযোগ আর ইচ্ছেগুলো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি ইমন চক্রবর্তীর কণ্ঠে, আর অর্ণব কোথাও একটা নতুন দিশা পেল। ও সেদিন বাড়িতে ফিরে নিজের জীবনের লক্ষ্য নিয়ে গভীরভাবে অনেক ভাবল। অনেক ভাবনার পর সিদ্ধান্ত নিল একটা নিজস্ব অনলাইন বিজনেস শুরু করবে। এরপর নিজেকে একটা নিয়ম দিল, না 6 মাসের আগে কোনো কারণেই আমি সিদ্ধান্ত বদলাবো না। প্রথম দিকে অনেক বাধা এলো, ব্যবসাও খুব একটা ভালো চলছিল না। বন্ধুরা বলল, ছেড়ে দে, অন্য কিছু কর। আগের অন্য বলে হয়তো আবার নতুন কোনো পথে ছুটত। না, এবারে সে রইল স্থির। সে মনে করল স্যারের কথা, ঝড় এলে গাছ দুলবে কিন্তু শিকড় ছেড়ে দেবে না। অর্ণব ধীরে ধীরে নিজের কাজের ভুলগুলো সংশোধন করতে লাগল, নতুন নতুন দক্ষতা শিখল, ধৈর্য ধরে এগিয়ে চলল। এইভাবে অনেকগুলো দিন, প্রায় 2 বছর পরে ওর ব্যবসা সাফল্যের মুখ দেখল। ওই অঞ্চলের বহু যুবকের ও কর্মসংস্থান করল ওর ওই অনলাইন বিজনেসের মাধ্যমে। একদিন এক তরুণ অর্ণবকে এসে জিজ্ঞেস করল, দাদা আপনার সাফল্যের রহস্য কি? অর্ণব হাসল, বলল, দেখো আমি খুব বেশি বুদ্ধিমান নই, আমি শুধু একটাই জিনিস শিখেছি, অস্থিরতা আমাদের শক্তি নষ্ট করে, আর স্থিরতা সেই শক্তিকে লক্ষ্যের দিকে নিয়ে যায়। সে আকাশের দিকে তাকিয়ে বলল, সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেওয়া, আর তাকে সফল করার জন্য অবিচল হয়ে থাকা। আসলে জীবনের সব সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ, কিন্তু অস্থিরতা আমাদের এক জায়গায় আটকে রাখে, আর স্থিরতা ধীরে ধীরে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়। যে মানুষ তার ভয়কে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধরে সিদ্ধান্তে অবিচল থাকে, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই ধরা দেয়।